আকাশবাণী কলকাতা, আজ বৃহস্পতিবার, 23 আশ্বিন 1948 শকাব্দ, 15 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 27 আশ্বিন 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:36 মিনিট 8 সেকেন্ডে, সূর্যাস্ত 5:08 মিনিট 35 সেকেন্ডে।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মহাভারত থেকে পাঠ।
1: কর্ম খল্লিহ কর্তব্যং জানতা মিত্র করষণ অকর্মাণু হি জীবন্তি স্থাবরা নিতরি জন সকর্ম কুরু মা গ্লাসি কর্মণা ভবদংশিত কৃতং হি জুহি জানাতি সহস্রী সৌস্তি নাস্তি চ ইউহি দিষ্টমুপাসীত নির্বিশেষ সুখং স্বপেত অবসীদেত সদুর্বুদ্ধি রামুঘট ইবোদকে তিলে তৈলং গবিক্ষীরং কাষ্ঠে পাবকমন্তত ধিয়া ধীরো বিজানীয়াদ উপায়ং চাস্য সিদ্ধয়ে ইষ্টাপূর্তফলং ন স্যান্ ন শিষ্য ন গুরুর্ভবেত পুরুষ কর্ম সাধ্যেষু স্যাত চেদয়মকারণম কর্তৃত্বাদীব পুরুষ কর্মসিদ্ধৌ প্রশস্যতে অসিদ্ধৌ নিন্দ্যতে চাপি কর্তা নাসীত কথন্তিহ অসম্ভবেত তস্য হেতু প্রায়শ্চিত্তং তু লক্ষয়েত কৃতে কর্মণি রাজেন্দ্র তথা নৃণ্যমবাপ্নুতে অলক্ষ্মীরাবিশত্তেনং সয়ানমলসঙ্গনরম নিঃসংশয়ং ফলং লব্ধ্বা দক্ষো ভূতিমুপাসতে। এ জগতে জ্ঞানবান ব্যক্তিকে অবশ্যই কর্ম করতে হবে। কর্মহীন হয়ে শুধু জড়পদার্থ বাঁচতে পারে, অন্য কেউ পারে না। কর্ম করো, অবসন্ন হয়েও না। কর্মের বর্মে দেহ আবৃত করো। সহস্র মানুষের মধ্যে কর্মে অভিজ্ঞ কয়জন আছেন? দৈবের প্রতি নির্ভর করে যে মানুষ নিষ্ক্রিয় হয়ে সুখে ঘুমিয়ে থাকে, জলের মধ্যে কাঁচা ঘটের মতো সে মিলিয়ে যায়। বুদ্ধিমান মানুষ তিলের মধ্যে তেল, গাভীতে দুধ এবং কাঠের ভিতরে যে আগুন আছে বুদ্ধি দিয়ে তা আবিষ্কার করেন, তারপর ঐসব বস্তু লাভ করবার জন্য উপায় স্থির করেন। যজ্ঞ প্রভৃতি ইষ্টকর্ম এবং পুষ্করিণী খনন প্রভৃতি ফলের প্রতি মানুষের পুরুষকার যদি কারণ না হতো, তবে এসব কাজে কেউ প্রবৃত্ত হতো না, কেউ শিক্ষক বা কেউ ছাত্রও হতেন না। ফল লাভে মানুষেরই কর্তৃত্ব আছে বলেই কর্মের সিদ্ধি হলে মানুষের প্রশংসা হয়, তেমনি কর্ম ব্যর্থ হলে মানুষেরই নিন্দা হয়। কাজ করেও কোনো কোনো ক্ষেত্রে ফল হয় না বটে, কিন্তু তার কারণ কর্মের ত্রুটি। সে ত্রুটি দূর করলে ফল হয়, আর নিপুণভাবে কাজ করেও যদি ব্যর্থতাই লাভ হয়, তবু মানুষ কর্তব্য সম্যক পালন করেছেন এই ভেবে প্রসন্ন হতে পারেন। আলস্য ভরে শুয়ে থাকা মানুষের মধ্যে অলক্ষীর আবির্ভাব ঘটে। নিরলস ব্যক্তি কিন্তু নিঃসংশয়িত ফল অর্জন করে মঙ্গলে অভিষিক্ত হন।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মহাভারত থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16ই অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে রামকুমার চট্টোপাধ্যায়।

0: প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়, তারপর ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কৃষি সুপারিশ, বিষয় ব্রোকোলি চাষ। এ বিষয়ে বলবেন ডক্টর আনন্দ কুমার মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, হাত ধুয়ে খেতে বসুন, বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। প্রাত্যহিকী 6:45 আজকের প্রাত্যহিকীর উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের পরিবেশনায় রবিচক্র। 8:00 জানা অজানা, চেনা অচেনা গাছপালা, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন জয়শ্রী দত্ত। 8:05 নজরুল গীতি, সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, আজ দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। জেলার চিঠি 9:25 কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান পুজো পিডিয়া, উপস্থাপনায় কিংসু ঘোষ ও মনীষা চক্রবর্তী। দুপুর 12:00 ভজন, সৌরভ ঘোষালের কণ্ঠে। 12:15 লোকগীতি, শিল্পী অভিজিৎ দাস। 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। তারপর তাল থেকে স্বনির্ভরতা, স্বাবলম্বী মহিলা কৃষক রুবি রায় ঘোষের সাক্ষাৎকার শুনবেন। দুপুর 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 1:45 মহিলা মহল। শুনবেন লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ, অতিথি ডাক্তার সব্যসাচী ঘোষ, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 আধুনিক গানের অনুষ্ঠান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে থাকবেন হাওড়া আমতা BRA ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা পাল এবং 3 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনধন যোজনা বিষয়ে বলবেন রবীন্দ্রনাথ মুর্মু। এরপর সমাজের প্রতি শিক্ষিত নারীর দায়িত্ব, এ বিষয়ে বলবেন কাপুরমণি টুডু। 6:40 কিষাণ বাণী, স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, এ বিষয়ে ডক্টর সৈকত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ থেকে পাঠ করবেন রামেশ্বর গঙ্গোপাধ্যায়। সমীক্ষা 7:30, রাত 8:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, শুনবেন বিজ্ঞান বিষয়ক সংবাদ এবং শতবর্ষ পেরিয়ে মাথা গতিয়ে, বলবেন ডক্টর কৃষ্ণা রায়। রাসায়নিক প্রযুক্তি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবারতী মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। 9:30 নাটক দধিচি, রচনা শুভঙ্কর চক্রবর্তী, নাট্যরূপ রঞ্জন বাগচি, প্রযোজনা সুভাষ দাস। 10:30 নজরুল গীতি, সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 10:45 আধুনিক গান, শিল্পী সুচিত্রা সাহা। 11:00 লোকগীতি, অভিজিৎ দাসের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী অতনু রক্ষিত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে, রামচরিত মানস। ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান 6:35, 6:45 ভজন সৌরভ ঘোষালের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30 নজরুলগীতি, শিল্পী সুসীমা দাস মজুমদার। 8:45 আধুনিক গান, সুচরিতা সাহার কণ্ঠে। 9টা বেজে 10 মিনিটে রাজধারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 10টা বেজে 15 মিনিটে আঞ্জুমান উপস্থাপনায় সাইস্তা নাজ, 11টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস, 12টায় সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান শুনবেন 1টা বেজে 10 মিনিটে, দুপুর 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী প্রমন্থন মোহন ঠাকুর, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে নজরুল গীতি সৌরভ ঘোষালের কণ্ঠে, 5টা বেজে 20 মিনিটে উর্বশী উপস্থাপনায় সুলেখনা পর্বত, সন্ধ্যে 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, 6টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস। শুনছিলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় ভারত চতুর্থ স্থান অর্জন করেছে। সৌদি আরবে হামলা পরবর্তী পরিস্থিতিতে সেদেশের সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ করেছে ভারতীয় দূতাবাস। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসব মুখর রাজ্যে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পদুম দার্চা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাস্কার উপত্যকার মধ্য দিয়ে লের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দার্চাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খাদৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরোবরের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
2: दूसरा बड़ा फैसला आज लिया गया है, वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस हैं सोसाइटी के, वल्नरेबल सेक्शंस हैं, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़ रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपेंडेड फॉर्म में किया गया है।
1: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকেই এই সহায়তার সুবিধা মিলবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3,20,00,000 বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন। এছাড়া আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ MSME এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতা যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক বার্তায় প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অন্যান্য এশীয় দেশগুলির সঙ্গে ভারতের জ্ঞানের আদান প্রদান বাড়াতে নালন্দার মতো প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে প্রধানমন্ত্রীর লিখিত বার্তাটি পাঠ করে শোনান সংস্কৃতি বিবেক আগরওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপ, 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এই গেমসে ভারত বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যার মধ্যে রয়েছে রিকার্ভ আর্চারিতে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, একই আসরে পুরুষ ও মহিলা উভয় দলের হকিতে সোনা জয় এবং সফট টেনিস ও মিক্সড মার্শাল আর্টসে প্রথমবারের মতো পদক জয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ ভারত ও কানাডার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত কানাডা সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং ভারত কানাডা কৌশলগত অংশীদারিত্বের দিক নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কানাডার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্যই সুফল বয়ে আনবে। নতুন দিল্লিতে গতকাল কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM কিষাণ, একটি প্রতিবেদন।
3: কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষিকাজে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক কিভাবে তা কৃষকদের পক্ষে সহায়ক হয়ে উঠেছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়েক।
4: কৃষকদের কাছে একটা বাড়তি এই টাকাটা থাকার ফলে তাদের কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে 3টে কিস্তিতে 4 মাস পরপর দেয়া হয়, তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
3: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ পঞ্চমী, শারদীয় দুর্গোৎসবের সূচনা। মণ্ডপে মণ্ডপে এখন চলছে তারই প্রস্তুতি। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মণ্ডপে প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব সারা, ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, প্রস্তুত প্রশাসনও। অন্যদিকে দেশের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিতা হচ্ছেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে আক্রমণের সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। নতুন এই পরামর্শে দূতাবাস জানিয়েছে, গত 10ই অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত দুই ভারতীয় নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন। একজন ভারতীয়কে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আরও চারজন ভারতীয় সাধারণ ওয়ার্ডে চিকিৎসা পাচ্ছেন, একজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এখনও স্থগিত রয়েছে। ক্লিনিক্যাল গবেষণার ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখার মতো দক্ষতা ও মেধা ভারতে রয়েছে বলে মন্তব্য করেছেন ওষুধ প্রস্তুত বিভাগের সচিব মনোজ যোশী। আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রায়বেরিলি অ্যান্ড অ্যাস্ট্রোজেনেকা ইন্ডিয়ার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুরুষদের ক্রিকেটে হায়দ্রাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 24 রানে পরাজিত করেছে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রাখলে ভারত ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 223 রান তোলে 56 রান করে সঞ্জু স্যামসাং সর্বোচ্চ রান করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ব্রোকোলি চাষ, এ বিষয়ে বলছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর আনন্দ কুমার মণ্ডল।
1: ব্রোকোলি একটা অপ্রচলিত শীতের সবজি, এর সাথে বাঁধাকপি ও ফুলকপির খুব মিল। ব্রোকোলি একটা ইতালিয়ান কথা যার ল্যাটিন ভাষাতে অর্থ ব্রাঞ্চ বা বাহু। এটি অন্য নামেও পরিচিত, যেমন ইতালিয়ান সবুজ, কারণ এটা প্রথম ইতালিয়ানরাই চাষ করত। এটা প্রথম ভারতে 20 শতকের শেষের দিক থেকে চাষ শুরু হয় এবং শারীরবৃত্তীয়ভাবে ফুলকপি এবং ব্রোকোলি প্রায় একই রকম। সাধারণত ফুলকপির চেয়ে দীর্ঘতর এবং একটা সবুজ ফুল এটা উৎপাদন করে। ফুলকপির ক্ষেত্রে আমরা সাধারণত সাদা ফুল দেখি, কিন্তু ব্রোকোলির ক্ষেত্রে এই সবুজ ফুলই প্রমাণ করে যে এটা ব্রোকোলি। এর নানান ধরনের জাত আছে, তবে উন্নত ধরনের যে জাত আমরা চাষ করতে পারি সেগুলো হল পুষা ব্রোকোলি, KTS-1, পালম কাঞ্চন, পাঞ্জাব ব্রোকোলি এবং পালম বিচিত্রা। দোআঁশ মাটি এবং জৈব পদার্থের পরিমাণ যে জমিতে বেশি সেই জমি ব্রোকোলি চাষের জন্য উপযুক্ত। মাটির জল ধরে রাখার ক্ষমতা অবশ্যই বেশি হতে হবে, কিন্তু মাটিতে জল দাঁড়িয়ে থাকলে ফসলের শিকড়ের ক্ষতি হতে পারে, সেজন্য মাটির নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে। বীজ তৈরি বা বীজের পরিমাণ সম্পর্কে জানা দরকার। 1 হেক্টর জমির জন্য 300 থেকে 400 গ্রাম বীজের প্রয়োজন। বীজতলা তৈরি করে তারপর তাতে বীজ বপন করা হয়। এই চারা তৈরি আমরা প্লাস্টিক ট্রের মধ্যেও করে ফেলতে পারি, যদিও বিদেশে সরাসরি মূল জমিতে বীজ বপন করার রীতি আছে। আমাদের দেশে সাধারণত আগস্ট মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মাঝ বরাবর পর্যন্ত বীজ বপন করা যেতে পারে। চারা রোপণের জন্য বীজতলায় বীজ ফেলার 30-40 দিন পরে চারাগুলো মূল জমিতে বসানোর উপযুক্ত হয়ে ওঠে। চারা বেশি দিনের হয়ে গেলে বৃদ্ধি ঠিকমতো হয় না এবং মাথাও ঠিকমতো গড়ে ওঠে না। সাধারণত সেপ্টেম্বর মাসের মাঝ থেকে অক্টোবর মাসের মাঝ পর্যন্ত রোপণ করা যেতে পারে। এই রোপণের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, কখনো 45x60 সেন্টিমিটার অথবা 45x45 সেন্টিমিটার অথবা 50x50 সেন্টিমিটার দূরত্বে চারা বসানো হয়। জলসেচের দরকার হয়। ব্রোকোলি চাষের জন্য মাটির প্রকৃতি অবশ্যই আর্দ্র হতে হবে এবং চারা রোপণের সাথে সাথে জল দিতে হবে। শুষ্ক মাটি ব্রোকোলির জন্য অত্যন্ত ক্ষতিকারক। ব্রোকোলির জননকালে যদি ঠিকমতো জল প্রয়োগ না করা হয় তাহলে ফুল বা মাথা খণ্ডিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সাধারণত 5-6 দিন অন্তর জল প্রয়োগ করা হয়। ব্রোকোলিতে হেক্টর প্রতি সার লাগে, বিশেষ করে জৈব সার 20 থেকে 25 টন, এছাড়া 150 কেজি নাইট্রোজেন, 100 কেজি ফসফরাস এবং 80 কেজি পটাশ সার, সাথে 10 থেকে 15 কেজি বোরাক্স আর 500 গ্রাম মলিবডেনাম প্রয়োগ করলে খুবই ভালো হয়। আগাছা দমনের জন্য পেন্ডিমেথালিন 1 কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করা যেতে পারে। ফসল তোলার জন্য আমরা চারা রোপণ করার পর 60 থেকে 100 দিনের মধ্যে ব্রোকোলি পেতে পারি। সাধারণত ডিসেম্বর মার্চ মাসে ফসল তোলা হয়। যখন এটা আকারে পরিপূর্ণতা লাভ করে সাথে সাথে এটি তুলে ফেলা উচিত এবং ফসল তুলতে দেরি করলে মাথা আলগা হয়ে যায়, ফলে বাজারে এর ভালো দাম পাওয়া যায় না। ফসল ঠিক সময়ে তুলে আমরা একে সংরক্ষণও করতে পারি। ফসলকে যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 80% আর্দ্রতায় হিমঘরে রাখা যায় তাহলে এটা 1 মাসেরও বেশি সংরক্ষণ করা যায়। নিয়ম মেনে যথাযথ পরিচর্যা করলে ভালোই ফলন হয় এবং ফসলের পরিমাণ, জাত এবং কতদিন পর্যন্ত ফসল নেওয়া হবে তার উপর নির্ভর করে এবং হেক্টর প্রতি গড়ে 10 থেকে 15 টন ফসল পাওয়া যেতে পারে। এবং অসময়ের এই সবজি অনেক কৃষকই একটা চাষ করছেন খুবই লাভজনকভাবে এবং মানুষের খাদ্যাভাসের মধ্যেও অনেকেই সাদা ফুলকপি না ব্যবহার করে সবুজ ফুলকপি ব্যবহার করছেন। এবং আগামী দিনে আমরা দেখতে পাবো যে এই অসময়ের সবজি হিসেবে ব্রোকোলি আমাদের এই পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে এর সফলতা পাবে এবং কৃষকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এর যে ধরনের উপকারিতা এই সবজির, বিশেষ করে এর যে অ্যান্টি অক্সিডেন্ট যে প্রপার্টি আমরা বলছি, যেটা ধরনের মানুষের যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষমতা, সেইগুলো কিন্তু আমাদের খুবই কার্যকরী হবে এবং আমরা দেখতে পাব যে ব্রোকলির চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
0: শুনছিলেন ব্রোকলি চাষ, এ বিষয়ে বললেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর আনন্দ কুমার মণ্ডল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো সতর্কবার্তা নেই। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: কাশ ফুটেছে নদীর ধারে, শিউলি ঝরে পড়ে, এমন দিনে মা দুগ্গা এলো বাপের ঘরে, তাকে পেয়ে বঙ্গবাসীর উঠল নেচে মন, দিকে দিকে চলছে দেবীর পূজোর আয়োজন, আকাশে বাতাসে বাজে আগমনী সুর, মন আজ ছুটে চলে দূর বহু দূর,
4: নীলাকাশে শরত হাসে শিউলি ঝরা দিন, আগমনী গান শোনা যায় এলো যে আসি।
3: পূজো মানে ইচ্ছে খুশির উড়ান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, তবে শুধু মহানগরের ঝলমলে রাজপথে তো নয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে দুর্গাপুজোর বহু অজানা আকর্ষণীয় কাহিনী। বনেদি কিংবা বারোয়ারি, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্যই প্রতি বছরের মতো এবছরও আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ আয়োজন করেছে জেলা পুজো পরিক্রমার। আপনারাও শরিক হন এই আনন্দযাত্রার। ১৬ অক্টোবর

শুক্রবার মহাষষ্ঠী থেকে একুশে অক্টোবর বুধবার বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 শুনুন জেলা পুজো পরিক্রমা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে শুনতে ভুলবেন না জেলা পুজো পরিক্রমা, শুধুমাত্র আকাশবাণী কলকাতায়। আপনাদের পুজোর দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দময়।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
0: আজ বিশ্ব হাত ধোয়া দিবস, সেই উপলক্ষে শুনবেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা হাত ধুয়ে খেতে বসুন, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
2: উত্তমবাবু একটু বাতিগ্রস্ত মানুষ, কিছুক্ষণ বাদে বাদেই হাত ধোয়া তার অভ্যাস। হাতে সেরকম কিছু নোংরা না লাগলেও উনি কিছুক্ষণ বাদে সাবান দিয়ে হাত ধুয়ে নেন, তাই দেখে সহকর্মীরা ওনার সামনেই হাসাহাসি করে আর আড়ালে ওনাকে বাতিকবাবু বলে ডাকে। উত্তমবাবুর বিষয়টা না হয় অন্যরকম, কিন্তু সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? দেখা যাক। ছোটবেলা থেকেই বাড়ির বড়দের কাছে আমরা শুনে থাকি যে ভালো করে হাত ধুয়ে খেতে বসো, হাত না ধুয়ে খেতে বসো না। বিশেষ করে কোনো ধুলো ময়লা ঘাঁটাঘাঁটি করলে বা রাস্তা থেকে বাড়িতে এলে এই হাত মুখ ধোয়ার কথা বিশেষভাবে বলা হয়। কিন্তু এটা কি নিছকই অভ্যাস, নাকি এর পিছনে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের কোনো যুক্তি? আসলে বায়ুমণ্ডলে সর্বদা পরিবাহিত অসংখ্য ধূলিকণার সাথে জীবাণুরাও ঘুরে বেড়ায়, বা বলা ভালো উড়ে বেড়ায়। এরা মানুষের শরীরের যে অংশ জামাকাপড়ে ঢাকা পড়ে না, সেই অংশগুলি যেমন হাত মুখ ইত্যাদি জায়গায় সহজেই জমতে পারে। এবার যদি সেগুলি পরিষ্কার না করা হয় বা মেরে না ফেলা হয়, তবে তারা খাবার সময় নোংরা হাত থেকে মুখে ঢুকে পড়ে, তারপর খাদ্যনালী হয়ে শরীরে ঢুকে বিভিন্ন রোগের উপসর্গ সৃষ্টি করে। এইসব রোগের মধ্যে উল্লেখযোগ্য হল ডায়রিয়া বা পাতলা পায়খানা, হেপাটাইটিস এ বা ই, কলেরা, টাইফয়েড, আরও অনেক অজানা অসুখ, সালমোনেলা, ই কোলাই প্রভৃতি পেটের অসুখ, সর্দি, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি শ্বাসনালীর অসুখ, গোল কৃমি, কুচকৃমি ইত্যাদি অসুখ, আবার কিছু চামড়ার অসুখও এর থেকে হতে পারে। এবার দেখা যাক হাত ধোয়ার পদ্ধতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি কি নির্দেশিকা জারি করেছে। তাদের মতে, যদি হাত দৃশ্যত নোংরা থাকে বা কোনো রোগ জীবাণু দ্বারা সংক্রামিত থাকে, তাহলে 40 থেকে 60 সেকেন্ড ধরে তা সাবান জল দিয়ে ধোয়া দরকার। প্রথমে জল দিয়ে হাত ধুতে হবে, তারপর হাতে যথেষ্ট পরিমাণ সাবান নিতে হবে, তারপর দুহাতের তালু পরস্পর ঘষতে হবে, তারপর এক হাতের তালু অন্য হাতের উল্টো দিকে ঘষতে হবে, সে সময় আঙুলগুলি পরস্পরের মধ্যের ফাঁকের মধ্যে রেখে ঘষতে হবে, এরপর ডান হাতের বুড়ো আঙুলটি বাম হাতের তালু দিয়ে গোল করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে হবে, তারপর বাম হাতের বুড়ো আঙুলটিকেও একইভাবে ঘষতে হবে, এরপর আঙুল ভাঁজ করে ডান হাতের আঙুলের নখগুলি বাম হাতের তালু দিয়ে, আবার বাম হাতের আঙুলের নখগুলি ডান হাতের তালু দিয়ে ঘষে ঘষে নখের কোণার ময়লা ও জীবাণু পরিষ্কার করতে হবে, তারপর যথেষ্ট পরিমাণ জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে, হাতে সাবানের ও ময়লার কোনো অবশিষ্ট

0: যেন লেগে না থাকে। সবশেষে পরিষ্কার গামছা বা তোয়ালে দিয়ে হাত মুছে নিতে হবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একবার মাত্র ব্যবহারযোগ্য জীবাণুমুক্ত তোয়ালে ব্যবহারের কথা বলেছেন, তবে তা মূলত হাসপাতালে অপারেশনের আগে মেনে চলা হয়। বাড়িতে খাবার আগে পরিষ্কার তোয়ালে বা গামছা ব্যবহার করেই হাত শুকনো করা যায়। এ তো গেল বাড়িতে বা অফিসে বা ভোজনশালায় যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে সেখানকার কথা। কিন্তু অনেক সময় রাস্তাঘাটেও তো হাত ধোয়ার প্রয়োজন হতে পারে। হয়তো রাস্তার পাশের কোনো দোকানে চা বিস্কুট বা কেক খাওয়ার ইচ্ছা হয়েছে আপনার, তখন কি করবেন? এর চটজলদি সমাধান হল হ্যান্ড স্যানিটাইজার। এটা দিয়ে তাৎক্ষণিকভাবে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায়। প্রথমে হাতের তালুতে যথেষ্ট পরিমাণে স্যানিটাইজার নিতে হবে, তারপর সাবান দিয়ে ঘষার মতো একইভাবে দু হাতের তালু, এক হাতের তালু দিয়ে অন্য হাতের উল্টো দিক, আবার অন্য হাতের তালু দিয়ে একই রকমভাবে প্রথম হাতের পিছন দিক, আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে ঘষা, প্রতিটি আঙুল ও বুড়ো আঙুলগুলি আলাদাভাবে ঘষা, এবং সবশেষে নখের মাথাগুলি ঘষে ঘষে স্যানিটাইজার লাগিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করতে হবে। যে স্যানিটাইজার ব্যবহার করা হবে দেখতে হবে তার মধ্যে যেন 60% বা 60% বা তার বেশি ইথানল থাকে, এবং 20-30 সেকেন্ড ধরে যেন হাত ঘষা হয়। তাই উত্তমবাবুদের নিয়ে হাসি ঠাট্টা করলেও নিজেরা খাবার আগে হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে ভুলবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে যে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 384,000 থেকে 394,000 মানুষ হাত পরিষ্কার না রাখার কারণে নানা সংক্রামক ব্যাধির শিকার হয়ে শুধু পেটের অসুখেই মারা যান। তাই নিজেকে ওই তালিকার বাইরে রাখতে হাত ধুয়ে খেতে বসার নিদান অত্যন্ত জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শুনলেন কথিকা হাত ধুয়ে খেতে বসুন, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

দম বন্ধ প্রাত্যহিকতার শেদ সরিয়ে শুধু দিন যাপনের আর প্রাণধারণের শ্রান্তি মুছিয়ে শিউলির ডালে নতুন কুঁড়ি ভরে এলো। মৌমাছি হয়তো মালতীলতায় দুইবেলা নিয়ম করে খোঁজ নিয়ে যাচ্ছে না, কিন্তু মাথার উপর ঝলমলে ফিরোজা আকাশ বলছে অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। আশ্বিনের ভরা নদীর দুধার জুড়ে আবার দুলে উঠছে কাশের গুচ্ছ। আলতো হিমের স্পর্শ নিয়ে শিশিরে শিশিরে মুক্তবিন্দুর মতো ছড়িয়ে আছে সতেজ অপেক্ষা। কার জন্য? শারদ আকাশে ভোরের আগমনই জানান দিচ্ছে ওই বুঝি উমা এলো। আজকের সকালের প্রাত্যহিকীতে সবাইকে স্বাগত আর সুপ্রভাত।

মহাপঞ্চমীর এই সকাল, 15ই অক্টোবরের সকাল, আমাদের মনে করায় 1892-এর 15ই অক্টোবরের কথা। কারণ 1892 খ্রিস্টাব্দের আজকের দিন অর্থাৎ 15ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের রামতনু লাহিড়ী অধ্যাপক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান ছিল অনস্বীকার্য। দীর্ঘদিন তিনি প্রেসিডেন্সি কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। অবিভক্ত বাংলায় তিনি রাজশাহী কলেজ উপাধ্যক্ষ ও পরে অধ্যক্ষ হিসেবে কাজ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নেওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে রামতনু লাহিড়ী অধ্যাপক নিযুক্ত হন। তিনি জন্মেছিলেন বীরভূম জেলায় হাতিয়া গ্রামে মাতুলালয়ে। তার পৈতৃক নিবাস ছিল নলহাটির কাছে কুশমোড় গ্রামে। বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা গ্রন্থখানি তার অমর সৃষ্টি। তিনি ছিলেন প্রখ্যাত সাহিত্য সমালোচক। 1970 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। আজ ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাকে আমাদের শ্রদ্ধা প্রণাম।

জন্ম ১৯৩০-এর ১৫ অক্টোবর কলকাতায়। বাবা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়, মা সুলেখা বন্দ্যোপাধ্যায়। তিনি রবীন্দ্রসঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অশোকতরু বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকেই অশোকতরু মেধাবী ছিলেন। স্কুলের পাঠ শেষ করে বৃত্তি নিয়ে চলে আসেন শান্তিনিকেতনে। সঙ্গীতে ছিল তাঁর সহজাত প্রতিভা। ছোটবেলায় রবীন্দ্রলাল রায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে উস্তাদ ভিভি ওয়াজিলওয়ার ও পণ্ডিত সুরেশচন্দ্র চক্রবর্তীর কাছে তালিম নিয়েছেন, আর শান্তিনিকেতনে এসে রবীন্দ্রসঙ্গীতের পাঠ নিয়েছেন ইন্দিরা দেবী, অনাদিকুমার ঘোষ দস্তিদার, শৈলজা রঞ্জন প্রমুখ দিকপাল সঙ্গীতজ্ঞের কাছে। ধীরে ধীরে রবীন্দ্র গানই হয়ে ওঠে তাঁর জীবন ও গান। ১৯৪৮-এ আকাশবাণী থেকে অশোকতরুর প্রথম সঙ্গীত সম্প্রচার। গুরু শৈলজা রঞ্জন তাঁর ডাকনাম এবং পোশাকি নামের মেলবন্ধন ঘটিয়ে নতুন নামকরণ করেন অশোকতরু। আকাশবাণীতে শুধু সঙ্গীত সম্প্রচারই নয়, রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসরও পরিচালনা করেছেন তিনি। রবীন্দ্রসঙ্গীতের সবকটি ধারাতেই স্বচ্ছন্দ বিচরণ ছিল অশোকতরুর। সঙ্গে ছিল রবীন্দ্র নাটকে তাঁর অবিস্মরণীয় সব অভিনয়। আত্মমগ্ন এই সুরতাপসের জন্মদিনে তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধা।

ইতিহাসের আলোয় প্রতি সকালের প্রাত্যহিকীতে আমরা আজকের দিনকে দেখে নিই। ঠিক তেমনভাবেই আজ আমরা স্মরণ করলাম ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং অশোক তরু বন্দ্যোপাধ্যায়কে। এবারে দেশবন্ধনা আজ সমবেত কণ্ঠে।

শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। এবারে একটি জরুরি কথা মনে করিয়ে দেওয়া আর একবার। আপনারা জানেন শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আপনারা শুনতে শুরু করেছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না আকাশবাণী সংগ্রহশালা থেকে প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায়।

0: কাশ ফুটেছে নদীর ধারে, শিউলি ঝরে পড়ে, এমন দিনে মা দুগ্গা এলো বাপের ঘরে। তাঁকে পেয়ে বঙ্গবাসীর উঠল নেচে মন, দিকে দিকে চলছে দেবীর পূজোর আয়োজন। আকাশে বাতাসে বাজে আগমনী সুর, মন আজ ছুটে চলে দূর বহু দূর।
1: নীলাকাশে শরৎ হাসে শিউলি ঝরা দিন, আগমনী গান শোনা যায় এলো যে আসি।
0: পূজো মানে ইচ্ছে খুশির উড়ান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। তবে শুধু মহানগরের ঝলমলে রাজপথে তো নয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে দুর্গাপুজোর বহু অজানা আকর্ষণীয় কাহিনী। বনেদি কিংবা বারোয়ারি, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্যই প্রতি বছরের মতো এবছরও আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ আয়োজন করেছে জেলা পুজো পরিক্রমার। আপনারাও শরিক হন এই আনন্দযাত্রার। 16 অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী থেকে 21 অক্টোবর বুধবার বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 শুনুন জেলা পুজো পরিক্রমা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে শুনতে ভুলবেন না জেলা পুজো পরিক্রমা, শুধুমাত্র আকাশবাণী কলকাতায়। আপনাদের পুজোর দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দময়।
2: প্রাত্যহিকীতে আপনাদের লেখায় আসব বিজ্ঞাপনের পর।
3: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানিয়ে দিই অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, আশ্রয়। লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihirjanpi চিঠির ঝাঁপি @gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আরেকবার বলি, অক্টোবর মাস, দ্বিতীয় পক্ষ, প্রাত্যহিকীর বিষয়, আশ্রয়।
5: কিন্তু চলতি মাসের এই পক্ষ আজ শেষ দিন, সেই চিঠি আজ যত বেশি বেশি সম্ভব পড়ে ফেলা। পূজোর সাজ, আজ মহাপঞ্চমী, এই অবকাশে প্রথম আজ যার লেখা পড়ব, যার লেখা দিয়ে শুরু করব, তিনি সুশান্ত মুখোপাধ্যায়, ঠিকানা গড়িয়া, কলকাতা 84। আপনি লিখেছেন, পূজো আকাশের প্রাত্যহিকী। ও আকাশ, আর ঘুমিও না, এবার ওঠো, উমাকে যে সাজতে হবে আজ। তাই আকাশ, তুমি তোমার কালো চাদরটা সরিয়ে ফেলে তোমার প্রিয় নীল চাদরটা বিছিয়ে দাও, আর শিশিরের ঘুমটা দাও ভাঙিয়ে। প্রকৃতির রূপচর্চা কেন্দ্রে আজ উমা যাবে সাজতে, সেই কবে থেকে রথের মাটি মেখে বসে আছে। তাই আজ রূপচর্চা কেন্দ্রে ফুটেছে ফুল, পাখিরা ধরেছে সঙ্গীতের জয়গান, নদীর ধারে কাশগুচ্ছ আনন্দে আন্দোলিত সবুজের তরঙ্গে মানুষের মনে জেগেছে আনন্দ ডোপামিনের আবেশে। সবাই যেন এগিয়ে এসেছে, নবপত্রিকা, কলাগাছ, মানকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, ধান, সব কিছু নিয়ে। উমা যে সাজবে আজ, সঙ্গে এনেছে লাল পাড়, সিল্কের শাড়ি, আলতা, সিঁদুর, সুগন্ধি, রাংতাই মোড়া ডাকের সাজ, আরও কত কি নিয়ে। আনন্দ প্রকাশের জন্য এনেছে ঢাক, ঢোল, কাঁসর, সানাই। মনের আনন্দের সীমানাকে খুঁজে পাওয়াই মুশকিল। দোকানে বাজারে আমাদের উমাদের ভিড়, চাই আধুনিক আঙ্গিকের পোশাক, জুতো, লিপস্টিক, গয়না আর নানান প্রসাধনী। বাড়ির ছোট্ট উমাদের আবদারের শেষ নেই বাবা মায়ের কাছে। বিগ শপিং মল, বিউটি পার্লার তো আছেই, পুজোর সাজ কি শুধু এখানেই? সাজ আছে প্যান্ডেলে প্যান্ডেলে, আলোকের ঝর্ণাধারায় মুড়ে ফেলবে চারদিক। সাজ ধরবে ব্যাংকের অ্যাকাউন্টেও, সচ্ছলতায় ভরে উঠবে ঘরের অন্তঃপুর থেকে রান্নাঘর। কারিগর বানাবে নতুন মিষ্টি, মন বলবে থাক না সুগার, দুদিনই তো খাবো। ডোপামিনের আবেশ দেবে সব কিছু ভুলিয়ে। কিন্তু ভোলানো যাবে না সেই উমাদের, যারা হয়তোবা শুয়ে আছে হাসপাতালের বেডে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে, যারা দাঁড়িয়ে আছে রাস্তা বা রেল স্টেশনে দুহাত বাড়িয়ে, যাদের বাবাদের নেই চিকিৎসা করানো বা খাওয়ানোর সামর্থ্য। তাই পুজোর সাজের পাশাপাশি আমাদের ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে, মনের সাজেই ভরে উঠুক পুজোর সাজ। নমস্কার জানিয়ে শেষ করেছেন সুশান্ত মুখোপাধ্যায়, গড়িয়া, কলকাতা 84 থেকে।
2: এবারে আমার হাতে সায়ন গুপ্তের লেখা, গ্রাম ও ডাকঘর, দেবগ্রাম, জেলা নদিয়া থেকে আপনি লিখছেন। পূব দিকের জানালাটা খুলে দিলেই ঘরে ঢুকে পড়ে সকালের সোনালি আলো। দূরের দিকে যতটা চোখে দেখা যায় সব যেন পুরনো ফিল্ম ক্যামেরায় তোলা ঝাপসা হয়ে যাওয়া ছবির মতো, সেপিয়া কালার টোন। আসলে হালকা হয়ে কুয়াশার চাদরে ঢাকছে সকাল। শরতের সকাল তো ঠিক এমনই হয়। জানালা খুলতেই উঠোনের ধারের বড় শিউলি গাছের ফুলগুলোর সুগন্ধ ঘরটাকে জুড়ে বসে, জানান দেয় পুজোর সাজে সাজছে প্রকৃতি। চায়ের কাপ নিয়ে চেয়ার টেনে বসে দূরের আকাশে চেয়ে রইলাম। এই দিকটায় এখনো বাড়িঘর হয়নি, আকাশটা বিছানায় বসেই দেখা যায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসতে শুরু করেছে। সবই কি পুজোর সাজে সেজে ওঠা প্রকৃতি, নাকি আমরাই শরতের এই প্রকৃতির সব উপকরণ আমাদের পুজোয় আরাধনায় জুড়ে নিয়েছি? ভাবতে থাকি। শিউলির সুগন্ধ আরও স্মৃতি মনে করিয়ে দেয়। একটা সময় ছিল নতুন ক্যামেরা নিয়ে দূরের মাঠে, নদীর ধারে রেললাইন পেরিয়ে, জমির আল ধরে কাশফুলের বনের সন্ধানে ছোটাছুটি করেছি। দেখেছি কাশফুলে সাদা হয়ে যাওয়া মাঠ শরতের হাওয়ায় সাগরের মতো ঢেউ তুলত। ভাবতাম সবই হয়তো প্রকৃতির পূজোর সাজ। কলেজে পড়তে বন্ধু সুভাষের সঙ্গে ওদের বর্ধমানের গ্রামে একবার বেড়াতে গেছিলাম। ওদের গ্রামের প্রায় সবাই শোলা শিল্পী। সুভাষ গর্ব করে বলতো, আমরা মা দুর্গার পূজোর সাজ বানাই। তেমনি পূজোর সাজে আমাদের সাজিয়ে তুলত রফিকুল, নজরুলরা। ওদের বাবা কাকাদের একটা দর্জির দোকান ছিল। পূজোর ছুটি পড়ে যাওয়ার আগে স্কুল থেকে ফেরার রাস্তায় আমরা রোজ দেখার চেষ্টা করতাম আমাদের বানাতে দেওয়া জামা প্যান্টগুলো ঝোলানো রয়েছে কিনা। পূজোর সাজে সাজতে পারার সেই উচ্ছ্বাসের অনুভূতি এখন অনেকটাই বিস্মৃত। পূজোর সাজের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের সমাজের অনেক স্তরের অনেক মানুষের জীবিকা, যাদের পূজো রয়েছে কিংবা যাদের পূজো নেই। উৎসবের এই সেজে ওঠা পর্যায়টা সেসব ভেদাভেদ মুছে দিয়ে সবাইকে কিছু না কিছু উপায়ে মিলিয়ে দেয়। আমাদের সমাজের অর্থনীতির একটা বড় অংশ এই পূজোর সাজের সঙ্গে জড়িয়ে। তবুও উৎসবের দিনে সমাজের অসাম্যগুলো ভীষণ চোখে পড়ে। প্রদীপের আলোর নিচেই রয়ে যায় অনেক অন্ধকার। এখনো পূজোর সাজের মানে তাই সবার কাছে সমান নয়। লিখলেন সায়ন গুপ্তা।

অনিল ঠাকুরের লেখা পর্ব কাটোয়া পূর্ব বর্ধমান থেকে এসেছে। শরৎকালে মাথার উপর অপরাজিতার মতো নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশবনে শুভ্র ঢেউ, পথের পাঁচালিতে অপু দুর্গার কাশবন পেরিয়ে রেলগাড়ি দেখার দৃশ্য আমার মনকে আজও নাড়া দেয়। পল্লী বাংলার আশ্বিন মাসের পুজো মানেই অপু ও দুর্গার কাছে ছিল এক অনাবিল আনন্দ। গ্রামের কিশোরী দুর্গা তার তেলহীন উস্কো খুস্কো কালো চুল, হাতে ডুরে শাড়ির আঁচল, চোখে এক চপল কৌতূহল। পুজো আসার আগে থেকেই দুর্গার মনের ভিতর এক অদৃশ্য সাজ শুরু হয়ে যেত। নতুন জামা, বাবার আনা আলতা বা পুতুলের ঘর সাজানোর আনন্দই ছিল তার আসল সাজ। চঞ্চল ও কল্পনাপ্রবণ শিশু অপু, তার চোখের মধ্যে সারাক্ষণ এক অদ্ভুত বিস্ময়। পুজো উপলক্ষে বাবার কাছে জামা বা পয়সার বায়না করা কিংবা কাঁচের গুলি, কাঠের ঘোড়া আর টিনের ভেপু নিয়ে তার খেলা, এটাই তার নিজস্ব সাজ ও রাজত্ব। পথের পাঁচালিতে ভাই বোনের মধুর সম্পর্কের এক অনবদ্য দৃশ্য রয়েছে, যেখানে দুর্গা অপুকে প্রকৃতিজাত জিনিস দিয়ে সাজিয়ে তুলত। দুর্গা বোনের ওরকলমি বা বুনো ফুলের সাদা কুঁড়ি তুলে অপুর নাকে নোলকের মতো পরিয়ে দিত। অপুকে ওভাবে সেজে আসতে দেখে মা সর্বজয়া হেসে উঠে বলতেন, হুমা, এ আবার কে রে?

0: অপুকে ওভাবে সেজে আসতে দেখে মা সর্বজয়া হেসে উঠে কি বলতেন বলতেন, ও মা, এ আবার কে রে, কে চিনতে পারছি নে। প্রকৃতির বুনো ফুল, লতাপাতা আর মেটে আলুর গয়না দিয়েই দুর্গা অপুকে আর নিজেকে সাজিয়ে তুলত। তারা আশা করে থাকত বাবা হরিহর শহর থেকে ফিরে তাদের জন্য নতুন জামা কাপড়, আলতা আর খেলনা আনবেন। তারপর বাবা যখন আলতা, তেল টিপ আর কাঁচের চুড়ি নিয়ে আসত, দুর্গা কালো চুলে তেলের সোহাগ, কপালে টিপ আর হাতে কাঁচের চুড়ি পরে অপরূপ সাজে সেজে উঠত। আর অপু দেবী দুর্গাকে এক অলৌকিক ও স্নেহময়ী রূপে কল্পনা করে। নদীর তীরে বা গহীন বাঁশবাগানে ঘুরে বেড়ানোর সময় অপুর মনে হতো দেবী বিশালাক্ষী যেন সাক্ষাৎ রাঙা শাড়ি, হার আর বালা পরে তার সামনে এসে দাঁড়িয়েছেন এবং বলছেন, তুমি বড় ভালো ছেলে। অপুর এই কল্পনার দেবী প্রতিমার সাজের সঙ্গে গ্রাম্য দুর্গাপূজার রূপটি একাকার হয়ে গিয়েছিল। আজকের দিনে অপু দুর্গারা ভেতরের হিংসা দেশ ভুলে ওদের মতো মনের ভিতর শুভ্র আলো জেলে আনন্দে মেতে উঠলেই হবে পুজোর সাজের পরম সার্থকতা। অন্তরের সাজই হল পুজোর আসল সাজ। প্রীতি শুভেচ্ছা সহ লিখেছেন অনিল ঠাকুর, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে।
1: জয়দীপ ভট্টাচার্য লিখছেন শেওরা ফুলি, হুগলি থেকে। নীলকণ্ঠ দাসের বাড়িটা গ্রাম থেকে একটু দূরে, বুড়ো তেঁতুল গাছের ঠিক পশ্চিমে। বাড়ি বললে বাড়ি, ঘর বললে ঘর। ভাঙা টালির চালের মধ্যে দিয়ে এসে সারাদিন ঘরময় খেলা করে তেঁতুল পাতার কুচি কুচি ছায়া। দরমার বেড়ার ফাঁক ফোঁকর দিয়ে এসে নির্জীব তক্তপোষে শুয়ে পড়ে বিকেলের সোনারোদ। ঘরের এক কোণে দুটো কাঠি বুকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটা কর্মহীন ঢাক। বাড়ির সামনে একটু একটু করে ডালপালা মেলে একটা ছোট্ট শিউলি।

0: এইসব থোকা থোকা দুঃখ আর গুঁড়ি গুঁড়ি সুখ বুকে নিয়ে থমকে থমকে গড়িয়ে চলে নীলকণ্ঠ আর শিবানীর শাকপাতার সংসার। এককালের দুর্ধর্ষ ঢাকি নীলকণ্ঠ দাসকে এখন কেউ আর বাজাতে ডাকে না, কেউ আর খোঁজও নেয় না। ইদানিং শেষ রাতে বোধহয় হিম পড়ে, দেরি হয় ঘুম ভাঙতে, তবে আজ ঢুলির দল আর তাসাপাটির বাজনায় বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে নীলকণ্ঠর। বারোয়ারি মণ্ডপের কলাবও স্নানে চলেছেন। আস্তে আস্তে বাইরে আসেন নীলকণ্ঠ। শরতের নীল আকাশে থোকা থোকা সাদা মেঘের দল ছানার মতো ভাসছে। এবার সূর্য উঠবে। কোথা থেকে খুব হালকা মিষ্টি গন্ধ আসছে একটা, শিউলি ফুটেছে না? নীলকণ্ঠ বুক ভরে টেনে নেন সেই সুবাস। কবে যেন অজান্তেই সেজে উঠেছে তাদের ছোট্ট শিউলি, টুপটুপ ঝরে পড়ছে শিশির ভেজা ঘাসের ওপর। নীলকণ্ঠ একটা একটা করে ফুল কুড়োতে থাকেন, আজলা ভরে ওঠে টাটকা শিউলিতে। তাড়াতাড়ি বেরিয়ে এসে আঁচল পেতে দেন বৃদ্ধা শিবানী। শিবানীর মলিন আঁচল শিউলির সাজে সাজিয়ে দেন নীলকণ্ঠ। সূর্য ওঠে পূব আকাশে। জয়দীপ ভট্টাচার্যের লেখা পড়লাম, আপনি লিখেছেন শেওড়া ফুলি হুগলি থেকে।
1: সিকেল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্ত রোগ। যদি বাবা ও মা উভয়ই সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: মমতা বিশ্বাসের লেখা পড়ব, কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছে। প্রিয় প্রাত্যহিকী, বর্ষা শেষে ঝকঝকে নীলাকাশে সাদা মেঘের ভেলায় চড়ে আগমনী বার্তা বাতাসে ভেসে বেড়ায়। কাশের বনে দোলা লাগে, ধুলি ধূসরিত মর্তভূমিতে মা আসছেন যে জগৎ জননীকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতি হয়ে ওঠে অপরূপ। আমিও নিজেকে সাজিয়ে তোলায় ব্যস্ত হয়ে পড়ি। শনিবারে অধীর আগ্রহে অপেক্ষা করি ফেরিওয়ালার জন্য। চুড়ি, মালা, স্নো পাউডার, আলতা সিঁদুর চাই। দুপুর গড়াতেই ফেরিওয়ালা হাঁক পেড়ে পাশের বাড়ির জেঠিমার উঠোনে টিনের বাক্সটা পাটিতে নামায়। এক ছুটে হাজির হই সেখানে। ফেরিওয়ালা একগাল হেসে বলে, কি চাই খুকি? আর বাক্সের ডালাটা খুলে দেয়। চোখ ধাঁধিয়ে যায়, ইচ্ছে বাক্সে যা কিছু আছে সব চাই, কিন্তু সব কিছু নেওয়ার টাকা কোথায়? সাধ আর সাধ্যের মধ্যে একটা সমঝোতা করে নি। বলি, চুড়ি, চার গজ লাল ফিতে, পুঁতির মালা, এক পাতা টিপ, এক শিশি আলতা আর স্নো নখ পালিশ, দাম বলে 25 টাকা। ভান্ডারে জমেছিল 20 টাকা। কানের দুল, ঠোঁট পালিশ, কাজল ওসব তো নিই না, তবুও 25 টাকা। কোনটা বাদ দেওয়া যায় ভাবছি। ফেরিওয়ালা হাত বাড়িয়ে বলে, যো আছে দে দো। সেবারের পুজোর সাজে কোনো কমতি ছিল না। বাবা দিয়েছেন ফুলকলি জামা, সাদা টেপ জামা আর গার্টার দেওয়া প্যান্ট। প্রজাপতির চঞ্চলতা ভর করে আমার উপর, ডেকে ডেকে জনে জনে দেখায়। সে দেখানোতে কোনো অহংকার ছিল না, নির্মল একটা আনন্দ খেলে যেত সকলের মধ্যে। পুজোর সেই সাজ ফিরে ফিরে দেখি। বন্ধু প্রাত্যহিকী, আজ থেকে

0: 4.5 দশক আগে এমনই ছিল পুজোর সাজ। এখনকার প্রজন্মের কাছে গল্পকথা মনে হলেও সেটাই ছিল বাস্তব। এখন নিজের সাজের থেকে অন্যদের সাজানোয় ব্যস্ত হই। মেঘলা চাদরে ঢাকা আকাশে কচি কাঁচাদের মুখে পুজোর সাজের উদ্ভাসিত আলো যেন রৌদ্র করজ্জ্বল শরতের উঁকি। মায়ের আরাধনা সার্থক হয়ে ওঠে। সকল প্রাত্যহিকী বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন মমতা বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এবারে পড়ছি তাপস চন্দ্র মল্লিকের লেখা। আপনি লিখেছেন সরোজ পার্ক, বারাসাত, কলকাতা 700124 থেকে। মাটির দেওয়াল আর উলুখরের চালে ঢাকা বাড়িতে কোনো ক্যালেন্ডার নেই, পঞ্জিকা নেই, নেই পুজোর নির্ঘণ্ট দেখার কোনো মাধ্যম। অথচ মন বলছে পুজো এসেছে, বাতাসে পুজো পুজো গন্ধ লাগছে, চোখ দেখছে প্রকৃতির পুজোর সাজ, শরতের শিউলি ঝরা রাত, ভোরে দুর্বাঘাসের উপর শিশির বিন্দু যেন ঠিকরে পড়া হীরের দূতি, নীল আকাশে সাদা মেঘের ভেলা, মেঠোপথে এক বগলে বই খাতা, অন্য হাত সাদা কাশ ফুলে ছোঁয়া লাগাতে লাগাতে স্কুলে যাওয়া। মন সেজেছে এক অজানা অনাবিল আনন্দে, খুশি আর পুজো পুজো অনুভবে। আর বাহ্যিক সাজ, কাঁধের কাছে তেলচিটে পড়া একটাই শার্ট মা সোডাই সেদ্ধ করে ধুয়ে পুজোর সাজ করে তুলছে। সেই ধোলাই কাজে হয়তো মায়ের গোপন চোখের জল মিশে আছে। ধোলাই করা শার্ট, কোমরে দড়ি লাগানো হাফ প্যান্ট পরে খালি পায়ে পুজোর উৎসবে যাওয়া বেশ তো লাগতো, কোনো অভিযোগ আবদার কিছুই ছিল না। আমাদের 5 গ্রামের একটাই বারোয়ারি পুজো, মন্দির ছিল প্লাস্টার বিনা ইটের দেওয়াল, টালির চাল, আলোকসজ্জা হ্যাজাক লাইট আর কার্বাইটের ল্যাম্প। 60 বৎসরে পুজোর সাজে পরিবর্তন এসেছে। চোখ ধাঁধানো প্যান্ডেল, আলোর রোশনাই আর ভিন্ন ভিন্ন আদলের মা দুর্গার প্রতিমা। মানুষের সঙ্গে সঙ্গে আমারও জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। আজ আলমারিতে থরে থরে নতুন জামাকাপড় সাজানো, কিন্তু 60 বৎসরের আগের পুজোর সাজে সজ্জিত মনটাকে খুঁজতে হাতড়ে বেড়াতে হয়। অবসরের পর পুজোতে নতুন জামাকাপড় পরে সেই গঙ্গা ডাক্তারের প্রতিষ্ঠানে বসে নিজের সাধ্যমতো হতদরিদ্র বৃদ্ধা মায়েদের নতুন কাপড়ে পুজোর সাজে সাজাতে পেরে পরিতৃপ্তি পাই। তাঁদের হাসিতে ভেসে ওঠে আমার হারিয়ে যাওয়া মায়ের মুখ। সকল শ্রোতা বন্ধুদের পুজোর আগাম শুভেচ্ছান্তে তাপসচন্দ্র মল্লিক, সরোজ পার্ক, বারাসাত, কলকাতা 700124।

চোখ রাখি আবহাওয়া বার্তায়। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তাপমাত্রা সবথেকে বেশি 31 ডিগ্রি সেলসিয়াস এবং সবথেকে কম 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সবথেকে বেশি ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, আর সবথেকে কম তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবথেকে বেশি পরিমাণ ছিল 93%, সবথেকে কম 71%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। এই ছিল আজকের আবহাওয়া বার্তা। আজকের

0: পৃথিবীকেই শেষ করবার সময় হয়ে আসছে। আরেকবার জানিয়ে দেব, অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে বিষয় আশ্রয়ে আপনাদের লেখার অপেক্ষায় রয়েছি আমরা।
1: আর সেই সঙ্গে দুটো জরুরি কথা, যারা ইমেল পাঠাবেন তাদের জন্য, যে একই ইমেল একাধিকবার পাঠাবেন পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি একসঙ্গে কখনোই নয়। আর কোনো বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ড নেম ব্যবহার না করাই ভালো।
0: জানিয়ে দিই, আজকের প্রাত্যহিকীতে আপনাদের সঙ্গে ছিলাম চন্দ্রজিৎ প্রামাণিক,
1: সুতপা চট্টোপাধ্যায়।
0: আজ সারাদিন সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, আর পাশের মানুষটিকে সবসময় ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।
1: আসন্ন উৎসব সবার খুব ভালো কাটুক।
0: আকাশবাণী কলকাতা, এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় ভারত চতুর্থ স্থান অর্জন করেছে। সৌদি আরবে হামলা পরবর্তী পরিস্থিতিতে সেদেশের সমস্ত ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা BRO নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পুদুম দারচা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাস্কার উপত্যকার মধ্য দিয়ে লের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দারচাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরোবরের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
3: दूसरा बड़ा फैसला लिया गया है, वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस है सोसाइटी के, वल्नरेबल सेक्शंस है, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़ रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपेंडेड फॉर्म में किया गया है।
2: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এ সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রীর সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকেই এই সহায়তার সুবিধা মিলবে। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3 কোটি 20 লক্ষেরও বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। অন্যদিকে 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও মঞ্জুর করা হয়েছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন।
3: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस 78 दिनों का बोनस कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
2: এছাড়া আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয় গাথা মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা জানান। তিনি উল্লেখ করেন, যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যটিকে উত্তম প্রদেশে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতে 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে আক্রমণের সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। নতুন এই পরামর্শে দূতাবাস জানিয়েছে, গত 10ই অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত 2 ভারতীয় নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন। একজন ভারতীয়কে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আরও 4 জন ভারতীয় সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন, একজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে 2 পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর গ্রামের পথঘাট। মণ্ডপ সজ্জা এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্ধমাতারূপে পূজিতা হন। কেন্দ্রীয় সরকার আখ চাষীদের সমস্যা খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষি কমিশনার, খাদ্য গণবণ্টন বিভাগের চিনি বিষয়ক যুগ্ম সচিব এবং উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সচিব। কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য গণবণ্টন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আজ নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ে মহিলা কিষাণ দিবস 2026 উদযাপনের আয়োজন করছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মহিলারা বীজ বপন, চারা রোপণ ও ফসল কাটার সঙ্গে গবাদি পশু পালন, বীজ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, 2007 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গ্রহণের মাধ্যমে দিনটি স্বীকৃতি পায় ও 2008 সালের 15ই অক্টোবর থেকে দিনটি উদযাপন শুরু হয়। দিল্লি পুরসভার আয়তাধীন স্কুলগুলিতে ইউনিফর্ম ও স্কুল ব্যাগের জন্য ছাত্রছাত্রীদের 1,370 টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, ডিরেক্টর বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে গতকাল দিল্লির 5 লক্ষ ছাত্রছাত্রীদের 70 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে শ্রীমতী গুপ্তা বেশ কিছু স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার প্রিন্টার ক্রোমবুকের উদ্বোধন করেছেন। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরা পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘোষণা করেছেন, দীপাবলির আগে

কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। পুরুষদের ক্রিকেটে হায়দ্রাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গত রাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 24 রানে পরাজিত করেছে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রাখলে ভারত ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 223 রান তোলে। 56 রান করে সঞ্জু স্যামসন ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের মরশুমে বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পূজা বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা রাজ্য সরকারের। আজ পঞ্চমী, শারদীয় দুর্গোৎসবের সূচনা। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গে গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি গতকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্লান্টের উদ্বোধন করেন। 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
1: ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট হয়েছে 400, ইনডাইরেক্টলি আরো 1,000 এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, এবং এই প্ল্যান্টের মধ্য দিয়ে আমরা আত্মনির্ভর ভারত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গকেও আত্মনির্ভর করতে হবে।
0: এই প্ল্যান্টকে রাজ্যবাসীর কাছে পূজার উপহার হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হলদিয়ায় 98 একর জমিতে ঠান্ডা পানীয় তৈরির কারখানা এবং 50 একর জমিতে মেডিকেল যন্ত্রাংশ ইউনিট গড়ে তোলা হবে বলেও ঘোষণা করেন। তিনি বলেন, শিল্প শহর হলদিয়ায় শ্রমিকদের জন্য একটি ট্রমা সেন্টার তৈরি করা হবে। এজন্য হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ দেবে 18 কোটি টাকা ও কেন্দ্র দেবে 5 কোটি টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যেই 5 কোটি টাকা দিয়েছে। 2027 জুন মাসে 28 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই ট্রমা সেন্টারটির উদ্বোধন করা হবে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে সবথেকে বেশি 33,199 জনকে নিয়োগ করা হবে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে 7,119, কলকাতা পুলিশের 996 এবং কারিগরি শিক্ষা বিভাগে 1,886 জনকে নিয়োগ করা হবে। উৎসবের মরশুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পূজা বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালে 1 জানুয়ারি থেকে বন্ধ থাকা 21টি বাগানের 60 বছরের কম বয়সী 19,524 জন শ্রমিক এই বোনাস পাবেন। তাদের পরিবার পিছু অতিরিক্ত 50 কেজি করে চালও দেওয়া হবে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। রাজ্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি চিংড়িঘাটা ফ্লাইওভারে রঙিন রাস্তায় বাইক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। গতকাল

0: দোষী বর্তমানের আসানসোলে তিনি বলেন, অ্যান্টিস্কিড কালার ব্যবহার করা হলেও দুর্ঘটনার পেছনে অন্য কোনো প্রযুক্তিগত কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কেএমডি এর ইঞ্জিনিয়ার, সিইও, কলকাতা পুলিশ কমিশনার, ডিজিপি পুলিশ এবং পিডাব্লিউডির টিম কাজ করছে। বাইক চালকদের আলোচনিত সমস্যা অন্য কোনো অসুবিধা দেখা দিলে প্রয়োজনে তা দ্রুত পরিবর্তন করা হবে বলেও মন্ত্রী আশ্বাস দিয়েছেন। জনসেবা থেকে দেশসেবার 25 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে গতকালেই প্রস্তাব গৃহীত হয়। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ একটি প্রতিবেদন।
1: কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষিকাজে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক কিভাবে তা কৃষকদের পক্ষে সহায়ক হয়ে উঠেছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর নায়েক।
2: কৃষকদের কাছে একটা বাড়তি এই টাকাটা থাকার ফলে তাদের কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে 3টে কিস্তিতে 4 মাস পরপর দেয়া হয়, তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে 2 পর্বে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ পঞ্চমী, শারদীয় দুর্গোৎসবের সূচনা। সারাদিন পঞ্চমী তিথি থাকলেও সকাল 9টা 28 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা পঞ্চমী বিহিত পূজা প্রশস্তা। মণ্ডপে মণ্ডপে এখন চলছে তারই প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোকসাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পূজা মণ্ডপগুলিতে উদ্বোধন পর্ব সারা। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রস্তুত প্রশাসনও একটি প্রতিবেদন।
3: বোধনের এখনো 24 ঘন্টারও বেশি সময় বাকি থাকলেও ইদানিং কালের প্রথা মেনে শহর কলকাতায় পুজোর আনন্দ এখন থেকেই জমজমাট। কলকাতায় প্রায় 400রও বেশি পুজো বেড়ে এবছর পুজোর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3,000-এ। মঙ্গলবার তৃতীয়া থেকেই পুরোদমে মণ্ডপ ও প্রতিমা দর্শনের পর্ব শুরু হয়ে গিয়েছে। কলকাতার পুজোর এবারের বাড়তি আকর্ষণ সরকারি উদ্যোগে রেড রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আলোকসজ্জা এবং রং বেরঙে সাজিয়ে তোলা রাজপথ। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে চতুর্থীর বিকেল থেকেই পুরোদমে পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের রাজপথে। প্রত্যেকটি বড় পুজো মণ্ডপের কাছে পুলিশ পিকেট বসানো হয়েছে পুজোর ভিড় সামলানোর সঙ্গে সঙ্গে, যাতে মণ্ডপ থেকে বেরিয়ে সঠিক রাস্তা দিয়ে অন্য মণ্ডপে দর্শনার্থীরা পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করছেন পুলিশকর্মীরা। বিকেল 4টা থেকে পুলিশকর্তা ও আধিকারিকরা পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে পুজোর প্রতিদিন রাস্তায় নামবেন। তাদের সঙ্গে থাকবেন প্রায় 20,000 ভলেন্টিয়ার। রাস্তায় যান চলাচলও যাতে মসৃণ থাকে তার জন্য সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসব পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিতা হন। এদিকে রাজ্য সরকার আরও 800টি নতুন দুর্গাপুজোর অনুমতি দিয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যের নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,200। সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড না করে এবার পুজোর সময় ভিড় এড়াতে যাত্রীদের দ্রুত টিকিট ক্রয় করার বিকল্প ব্যবস্থা হিসেবে মেট্রো রেলের তরফে 2টি যাত্রীবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে গতকাল এর উদ্বোধন করেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা। যাত্রীরা সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড না করেই মেট্রো স্টেশনগুলিতে

0: রাখা কিউআর ইমেজ স্টিকার স্ক্যান করে সহজে টিকিট কিনতে পারবেন। প্রাথমিকভাবে এই সুবিধা কয়েকটি স্টেশনে পাওয়া গেলেও খুব শীঘ্রই সব করিডোরের স্টেশনগুলিতে তা পাওয়া যাবে। দুর্গাপুজোয় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 17 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত গভীর রাতেও স্পেশাল ইএমইউ ট্রেন চালাবে। হাওড়া বর্তমান ভায়া মেন ও কড, হাওড়া ব্যান্ডেল শেওড়াফুলি তারকেশ্বর, ব্যান্ডেল নৈহাটি, হাওড়া চন্দনপুর, ব্যান্ডেল মেবারি প্রভৃতি সেকশনে সহ মোট 12টি অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল আজ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। মুখ্যমন্ত্রী সুমিত্র অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ পঞ্চমী শারদীয় দুর্গোৎসবের সূচনা। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 9:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় রবি চক্রবর্তী।

0: আপনি কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: জানা অজানা,
4: জানা অজানায় আজ শুনবেন চেনা অচেনা গাছপালা শিরোনামে তিন পর্বের ধারাবাহিকীর তৃতীয় পর্ব। লিখেছেন জয়শ্রী দত্ত। হাহা নামের গাছটা একটা বিরল প্রজাতির গাছ। এর বিজ্ঞানসম্মত নাম সায়ানিয়া হেলুয়েন্সিস। হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিমে মাওয়াই দ্বীপের পশ্চিমে গাছটা প্রথম দেখা গিয়েছিল। এর একটিমাত্র গাছ স্বাভাবিক বন্য অবস্থায় দেখা গিয়েছিল। হাওয়াই অঞ্চলের ভাষায় একে বলা হয় হাহা। গাছটা ক্যাম্পানিউলেসি গোত্রের। 2010 সালে উদ্ভিদবিদ হ্যাঙ্ক ওপেনহাইমার এটি আবিষ্কার করেছিলেন। সায়ানিয়া শব্দটি এসেছে প্রাচীন ল্যাটিন শব্দ সায়ানিয়াস থেকে। এর অর্থ ঘন নীল। ফুলের রঙের জন্যই এই নাম। হ্যালুয়েন্সিস শব্দটা দুটো শব্দ মিলে তৈরি হয়েছে। শব্দটা এসেছে হাওয়াই শব্দ হেলু থেকে। এটা হাওয়াই পর্বত শিখর মাওনা কাহালা ওজাই থেকে এসেছে। ল্যাটিন ভাষায় এনসিস, যার অর্থ যেখানে এটার জন্ম বা বৃদ্ধি। গাছটা গুল্মজাতীয়, 3 মিটার বা 10 ফুটের মতো লম্বা হয়। এর শাখা প্রশাখাগুলো আশেপাশের গাছের উপর ঝুঁকে থাকে। গাছে ফুল ফোটার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি হতে পারে। বসন্তকাল থেকে গ্রীষ্মের মাঝামাঝি গাছে ফুল দেখা যায়। 4 থেকে 45টা ফুলের গুচ্ছে গাছগুলো সাজানো থাকে। ফলগুলো মাংসল রসালো বেরি জাতীয়। এই ফলগুলো ইঁদুরে খেয়ে ফেলে, তাই এগুলো ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। গাছটার কোনো ঔষধি গুণ এখনও আবিষ্কার করা হয়নি। কাইকোমাকো, সাধারণভাবে গাছটাকে বলে থ্রি কিংস কাইকোমাকো। অনেক সময় এটাকে শুধু কাইকোমাকো বলে। এটা পেনান্টিয়াসি গোত্রের একমাত্র গাছ। গাছটির বিজ্ঞানসম্মত নাম পেনান্টিয়া বাইলিসিয়ানা। থ্রি কিংস দ্বীপপুঞ্জে মোট 13টি জনহীন গ্রাম আছে। এদের দেখা যায় নিউজিল্যান্ডের উত্তর পশ্চিমে 55 কিলোমিটার দূরে কেপ রেঙ্গা অঞ্চলে। এই দ্বীপগুলোতেই দেখা যায় কাইকোমাকো গাছ। পেনান্টিয়া গাছটা এসেছে ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী ও পুরাকীর্তি বিশেষজ্ঞ থমাস পেনান্টের নাম অনুসারে। আর বাইলিসিয়ানা শব্দটি এসেছে নিউজিল্যান্ডের উদ্ভিদবিজ্ঞানী জিওফ্রে টিএস বেইলিসের নাম অনুসারে। তিনি এই গাছটার একমাত্র প্রজাতিটি 1945 সালে আবিষ্কার করেন। গাছটা গুল্ম আকৃতির। এর অনেকগুলো কাণ্ড নিচ থেকে উঠে আসে। জঙ্গলে এটা 5 মিটারের মতো লম্বা হলেও চাষ করলে এটা 4 মিটারের মতো হতে পারে। এর কাণ্ড হালকা ধূসর, পাতাগুলো পুরু ঘন সবুজ ডিম্বাকৃতি। একে একে অন্যের সঙ্গে একান্তরভাবে থাকে। পরিণত পাতার ধার সমৃদ্ধ হলেও অপরিণত পাতার ধারগুলো দাঁতের মতো খাঁজ কাটা। পাতাগুলো বেশ বড় চ্যাপ্টা। গাছটা ছায়া ঘেরা জায়গায় ভালো হয়। পাতাগুলোর ধার ধরে ভেতর বা পেছনের দিকে গোল হয়ে গুটিয়ে থাকে। প্রধান শিরা আর শাখা শিরার উপর স্পষ্ট রোঁয়া দেখা যায়। অক্টোবর নভেম্বর মাসে গাছে ফুল আসে। 1.5 মিলিমিটার মতো সবজে সাদা ফুল হয়। জানুয়ারি থেকে এপ্রিল চাষ করা গাছে ফল হয়, কিন্তু জঙ্গলের গাছে ফল হয় না। ভাঙা ডাল বা শিকড় থেকে নতুন গাছ হতে পারে। পরিণত ফলগুলো বেগুনি থেকে কালো রঙের হয়। এদের ঔষধি গুণের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাইয়াবক, 1841 সালে ইউনাইটেড স্টেটসের অভিযাত্রী ফিলিপিন্সের লুজন দ্বীপপুঞ্জে অভিযানে যান। ওখানকার মাকেলিং পাহাড়ের পাহাড়ি ঢালের জঙ্গলে দেখতে পেলেন ঝাড়বাতির মতো থোকা ধরা অপূর্ব ফুলের এক গাছ। ফুলগুলোর রং সবজি নীল, ঝাড়বাতিটা

0: ঝুলে থাকে নিচের দিকে। স্থানীয় মানুষেরা একে তাইয়া বক বলে। গাছটা শক্ত কাষ্ঠল লতা, ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে ইংরেজিতে একে বলে জেড ভাইন প্লান্ট। গাছটার বিজ্ঞানসম্মত নাম স্ট্রংগাইলোডন ম্যাক রোবোটরিস। স্ট্রংগাইলোডন শব্দটা দুটো গ্রিক শব্দ জুড়ে হয়েছে, স্ট্রংগাইলোস অর্থাৎ গোলাকার আর ওডোনস অর্থাৎ দাঁত। ফুলের বৃতির গোলাকৃতির জন্য এই নাম। ম্যাক্রোবোট্রিস শব্দটা আবার দুটো শব্দ মিলিয়ে তৈরি হয়েছে, ম্যাক্রো অর্থাৎ গ্রিক ভাষায় ম্যাক্রস অর্থাৎ বড়, আর বোট্রোইস অর্থাৎ থোকা ধরা আঙ্গুর বা বড় আঙ্গুরের থোকার সঙ্গে মিল রয়েছে। গাছটা ফিলিপিন্সের দেশীয় গাছ। কাষ্ঠল লতাটা 18 মিটারের মতো লম্বা। গাছের পাতাগুলো ত্রিপত্রক যৌগপত্র, মাঝখানের পাতাটা সবচেয়ে বড়। ফুলগুলো শীতের শেষ থেকে শুরু করে গরমের শুরু পর্যন্ত গাছে ফুটতে থাকে। গাছের 2 বছর বয়স হলে গাছে ফুল আসে, ফুল ফোটা শেষ হলে গাছে ফল ধরে। স্থানীয় মানুষ ওই ফুল সবজি হিসেবে ভাজা করে খায়। গাছটার রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে এতে মালভিডিন নামে ডাইগ্লুকোসাইড পাওয়া গেছে। ওদের ঔষধি গুণ নিয়ে জানা নেই। ধীরে ধীরে থাকার জায়গার অভাবে গাছগুলো বিপন্ন হয়ে পড়ছে। জানা অজানায় চেনা অচেনা গাছপালা শিরোনামে 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব শুনলেন। লিখেছেন জয়শ্রী দত্ত।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুলগীতি, শিল্পী সুসীমা দাস মজুমদার।

0: নজরুল গীতি শুনলেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ। আজ আমরা আবার ফিরে এসেছি মেঘা চক্রবর্তীর জীবন সংগ্রামের গল্প নিয়ে। নিজের অদম্য জেদ ও ইচ্ছার কাছে হার মেনেছে দৃষ্টিহীনতার মতো প্রতিবন্ধকতা। যাবতীয় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে ভবিষ্যৎ জীবনকে সুনিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে মেঘা। আজ সে দেশের মধ্যে অন্যতম বিশেষভাবে সক্ষম এক দাবাড়ু।
1: আমি মাধ্যমিক কারাকাটা ব্র্যান্ড স্কুল থেকে দিই, 80% আমি মাধ্যমিকে পাই। ক্লাস 12 আমি থাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুলে পড়ি। আমি কালকাতা ব্যান্ড স্কুল ছেড়ে ক্লাস 11-12 নর্মাল স্কুলে পড়ি। এবার মজাটা হয়ে গেল কি, 2020 সাল মাধ্যমিক দিলাম, আমি দিলাম মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে, আর ঠিক মার্চ মাস থেকে পড়ে গেল কোভিড। এবার কোভিড এর জন্য আমি ভর্তি হলাম থাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। আসলে আমি জানতাম না যে কোভিড এরকম চলবে, আমি কি কেউই জানতো না। তো সেক্ষেত্রে নতুন স্কুল, আমি ভেবেছিলাম যে হয়তো আমার এক্সপিরিয়েন্স অন্যভাবে হবে, কিন্তু আমাদের সবার জীবনে একটা বড় ঝড় নেমে আসে কোভিড। তো সেক্ষেত্রে 11-12 তো বাড়িতে বসে কেটে গেল 2022 সাল অব্দি। তো 2022 সালের পর 2 বছর আমি কোনো টুর্নামেন্ট খেলতে পারলাম না। 2018 সালের পর আমি যেমন টুর্নামেন্ট হয়েছে সেরকম খেলেছি, আমি ওমেন্স টুর্নামেন্ট খেলি, ওমেন্স টুর্নামেন্ট থেকে আবার সিলেক্ট হই 2023 সালের এশিয়ান প্যারা গেমস খেলার জন্য, কিন্তু আমি খেলতে পারি না। আমি ক্লাসিফিকেশনে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই। ওই ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার জন্য আমি 2023 সালে আর চায়নাতে গিয়ে খেলতে পারি না। তো এটা আমার জীবনে আসে একটা ধাক্কা, যে 2018 একবার খেলেছি, মেডেল জিতেছি, 2023 সালে আমি সিলেক্ট হয়ে যাওয়ার পরও আমি ক্লাসিফিকেশন থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, আমি খেলতে পারলাম না। তো এটা আমার জীবনে খুব আসে একটা ধাক্কা। কিন্তু বলে না, মানে কিছু ভালো হলে কিছু মানুষের জীবনে খারাপ হবে, সব যে ভালো হবে এরকমটা না, আবার সব যে খারাপ হবে এরকমটাও নয়। তো কিছু খারাপ হওয়ার পেছনে কিছু ভালো হয়। তো সেক্ষেত্রে যখন আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই, আমি খুব ভেঙে পড়ি যে আমি কি করব, কারণ এশিয়ান খেলা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা সবার জীবনে একটা স্বপ্ন। তো সেক্ষেত্রে আমার জীবনের স্বপ্নই যে আমি দেশের হয়ে খেলবো, তো সেটা বন্ধ হয়ে যায়, সেটা আমি খেলতে পারি না। তো প্রথম কয়েকদিন খুব ভেঙে পড়ি যে কি করব, আমার জন্য তাহলে দাবাটা নয়, বা আমি হয়তো দাবার জন্য না, নানান রকম জিনিস। তারপর মনে হয় যে না, ভালো যখন আমার সাথে হয়েছিল আমি যখন সেটাকে হাসি মুখে নিয়েছি, যখন খারাপটাও হবে সেটাও আমার হাসি মুখে নেওয়ার দায়িত্ব আমার। এত তাড়াতাড়ি হার মেনে নিলে কি করে হবে, কারণ আমি তো হার মানতেই শিখিনি। তো আবার নিজেকে মোটিভেট করি, নিজেকে বোঝাই, না আমাকে প্র্যাকটিস

থাকতে হবে, আমাকে খেলতে হবে, আমার কাজ আমাকে করতে হবে, তাতে যা খারাপ যা ভালো হবে, এটাই আমার জীবনের শেষ টুর্নামেন্ট নয়, আরো অপশন আসবে। ২০২২ সালে হায়ার সেকেন্ডারি পাস করে গেছি, তখন আমি ভর্তি হচ্ছি মৌলানা আজাদ কলেজে ইংলিশ অনার্স নিয়ে। হায়ার সেকেন্ডারি রেজাল্ট আমার ভালো হয়, আমি হায়ার সেকেন্ডারিটা 80% পাই। শেষ খেলাটা বন্ধ আমি করিনি, কারণ কি করে বন্ধ করি, যে আমাকে সব দিয়েছে, যে আমাকে চিনতে শিখিয়েছে, যে আমাকে জানতে শিখিয়েছে, যে আমাকে মাথা গোজার একটা ঠাই দিয়েছে, আমাকে এত পরিচিতি দিয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে, সবার ভালোবাসা ভুলে একটা খারাপ সিচুয়েশনকে তো আমি মেনে নিতে পারি না, তাহলে আমার সাথে যারা আমাকে সাপোর্ট করেছে তারাও কষ্ট পাবে। তো সেক্ষেত্রে আমি আমার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, শুধু চালিয়ে যাচ্ছিলাম তখন না, এখনো পর্যন্ত আমি আমার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তারপরে অনেক টুর্নামেন্ট খেলেছি, ভালো খারাপ মন্দ দিয়ে রেজাল্ট গেছে। তারপরে একটা পার্পল ফেস্ট টুর্নামেন্ট হয়েছিল গোয়াতে, সেটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছিল, সেখানে পার্টিসিপেট করি, সেখানেও একটা ভালো রেজাল্ট করি। আর সেটা ছিল ওপেন টুর্নামেন্ট, মানে ওখানে ছেলে আর মেয়ে একসাথে খেলবে। তারপর আমি 2024 সালে খেললাম IBCA ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ, যেখানে আমি 7th হই। সেটা মানে ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ আমি আগে কখনো খেলিনি, আমার ফার্স্ট টাইম ছিল, যেটা আমাদের ইন্ডিয়া হোস্ট করেছিল। আবার ওই টুর্নামেন্টটা আছে 2026 সালে হবে। এখন আমার দিন যাচ্ছে, একটা নিজে প্লেয়ার, তারপর আমি নিজে কিছু বাচ্চাদেরকে শেখানো শুরু করেছি, যেটা আমার খুব ভালো লাগে যে আমি শেখাই। তো এইভাবে আমার জীবন কাটছে।

0: মা আমার জন্য সব করেছেন জন্ম দেওয়ার পর থেকে আজকে যে আমি এই জায়গাতে দাঁড়িয়েছি সেটা শুধুমাত্র মায়ের জন্য। মা চেষ্টা করে গেছে আমাকে কিভাবে দাঁড় করানো, উনি পরিশ্রম করে গেছে, কি কষ্ট কি দুঃখ আমাকে কিছু বুঝতে দেয়নি, নিজে চেষ্টা করে গেছে সমানে যে আমাকে দাঁড় করাবে কিভাবে, আমি কিভাবে বড় হব। তারপরে এই যে প্রত্যেকটা টুর্নামেন্টে উনি আমাকে খেলতে নিয়ে যাওয়ার থেকে, আমার দেখাশোনা করার থেকে, আমি কখন কি খাবো না খাবো, মানে কোন সময় কি লাগবে না লাগবে, সেটা সম্পূর্ণ মা দায়িত্ব নিয়েছে। তো 2022 সাল অব্দি মা আমার জন্য পুরো করে গেছে। মায়েরও তো বয়স হচ্ছে, এটাও দেখতে হবে, সে ছোট্টবেলা থেকে মা আমাকে করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ততে। যখন আমি পরীক্ষা দিতে গেছি তখনও আমার মা আমার পাশে ছিল, যখন আমি ইন্দোনেশিয়াতে খেলতে গেছি তখনও, যখন কোনো বিপদ এসেছে, মানে যখন আমি 2023 সালে সিলেক্ট হলাম না, ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, তখনও আমার মা আমার পাশে ছিল। আমার জীবনে যতটা শিখতে পেরেছি, যতটা জানতে পেরেছি, সেটা সম্পূর্ণ মায়ের জন্য। ইভেন আমি যে শিক্ষায় বড় হয়েছি, হার না মানার শিক্ষা, তারপরে কি করে নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে, মধ্যা কথা একটাই যে কি করে হার মানবে না, কোন মুহূর্তে তুমি হার মেনে নিও না, যে তুমি হারবে তখনই যখন তুমি নিজে হার মানবে। আমার মায়ের একটাই কথা, যেদিন তুমি নিজে হার মানবে সেদিন জানবে তুমি হেরে গেছো, আর যতক্ষণ না তুমি হার মানবে না ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হার মানাতে পারবে না। এই যে আমার প্রতি তার অবাধ বিশ্বাস যে আমার মেয়ে পারবে, তার এই বিশ্বাস আমাকে আরো যেন ভরসা দিত। যখন যখন আমি ভেঙে পড়েছি, আর মনে আমার দ্বারা হবে না বা আর মনে আমি পারছি না, তখন তখন একটাই বলত যে চেষ্টা করে যা, ঠিক হবে, হবে না বলে এরকম কিছু হয়ই না জীবনে। যতক্ষণ না তুই হার মানবি না ততক্ষণ তোকে কেউ হারাতে পারবে না। তো তার ছোট ছোট কথা, তার সবসময় আমার পাশে থাকা, তার জীবনে স্যাক্রিফাইস আমার জন্য করা, কি বলবো, কিছু বলে শেষ করা যায় না, সবসময় পাশে থেকে গেছে। মা এখন আমার সাথেই আছেন। কাজকর্ম থেকে আমি বিরতি দেওয়া করিয়েছি যে বিরতি নাও, তুমি তোমার মতো থাকো। তো সেক্ষেত্রে আমি আমার কাজকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। মা এতদিন কাজ করেছে, এখন একটু মা রেস্ট নিক, মা নিজের লাইফটাতে একটু ফোকাস করুক, নিজের কোনো শখ আহ্লাদ থাকলে সেগুলো করুক, নিজের কোনো ভালো লাগা থাকলে সেগুলো করুক। এতগুলো বছর সে আমার জন্য দিয়ে দিয়েছে, আমার মনে হয় যে আমি সেই জায়গাটা যদি তাকে ফিরিয়ে দিতে পারি, হয়তো সময়টা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কিছুটা যদি করতে পারি মায়ের জন্য সেটাই ভালো লাগবে। এত কিছুতে বাবার কোনো ভূমিকাও নেই, বাবার সাথে কোনো যোগাযোগও নেই, বাবার কোনো অ্যাপ্রিসিয়েশনও নেই, কিছুই নেই। দিদির বিয়ে থা হয়ে গেছে, দিদির একটা ছোট ছেলে আছে, আমার দিদি আমার খোঁজ খবর নাই, দিদির সাথে সম্পর্ক আছে, আসা যাওয়া, আমার অ্যাচিভমেন্টে দিদির খুশি হওয়া।
1: শুনলেন মেঘা চক্রবর্তীর জীবনের নানান চড়াই উতরাইয়ের গল্প। এই গল্পের শেষ পর্ব শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়েন আর ডক্টর কি সলাহ লেন।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করেন।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
3: জানো, প্রতিদিন প্রায় 6-7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে।
4: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
3: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী অম্বরীশ দাস, রাগ দেশি টরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য।

0: দেশি টুরির আগে খেয়াল শুনলেন অম্বরীশ দাসের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
4: RBI এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
3: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
4: RBI এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
0: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
2: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: একটি ঘোষণা। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যান।

নেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন উমা ছবির গান, শিল্পী রূপঙ্কর বাগচী।

0: আসবো পরের গানে, তার আগে ছোট্ট বিজ্ঞাপন।
1: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
2: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
3: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
0: উমা ছবির গান শুনছেন এবারে শিল্পী সোমলতা এবং উজ্জয়িনী।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। আচাষীদের সমস্যা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। উৎসবের মরশুমে পর্যাপ্ত চিনির যোগান দিতে সরকার মজুতের পরিমাণ নির্ধারিত করেছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, রাজ্যজুড়ে উৎসবের আবহ। আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, কেরালামেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লেহের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা BRO নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পদুম দার্চা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাসকার উপত্যকার মধ্যে দিয়ে লের নিম্মোর সঙ্গে হিমাচল প্রদেশের দার্চাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট হানু কলৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লেট সিন্ধু ঘাটে ভারতের প্রথম পেট্রোক্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরবরাহের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর আগে ঘোষণা করেছিল পার্সেন্ট টু মার্চেন্ট বা ব্যক্তি থেকে ব্যবসায়ী ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR 15ই অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্তে স্থির হয়েছে এই মাশুল দীপাবলির পরে কার্যকর করা হবে বলে জানিয়েছে NPCI। সমাজ মাধ্যমের এক বার্তায় NPCI জানিয়েছে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার আখ চাষীদের সমস্যাগুলো খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষি কমিশনার, খাদ্য ও গণবণ্টন বিভাগের চিনি বিষয়ক যুগ্ম সচিব এবং উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সচিব। কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হয়েছে। সরকার চিনি ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সময়সীমা কমিয়ে 15 দিন ধার্য করেছে। সেই সঙ্গে মজুতের সর্বোচ্চ সীমা 1,000 কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম যা আজ থেকেই কার্যকর হবে, বলবৎ থাকবে নভেম্বর পর্যন্ত। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে উৎসবের মরশুমে গ্রাহকদের কাছে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার চিনি মজুত সংক্রান্ত নিয়মে এই পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কলকাতা ও তার সংলগ্ন এলাকা এবং আসামের ক্ষেত্রে চিনির মজুত সীমা 2,000 কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে চিনির গড় খুচরো মূল্য আগস্ট মাসের সর্বোচ্চ পর্যায় থেকে 15% কমেছে এবং তা আরও কমার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ব্যাংকক পৌঁছেছেন। সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে উষ্ণ

0: অভ্যর্থনা জানান থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পুনিত আগরওয়াল এবং থাইল্যান্ডের ট্রেজারি বিভাগের উপমহানির্দেশক রুয়েচা ওহারাত্রান। সফরকালে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তিনি G20 এবং G7 ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর গ্রামের পথঘাট। মণ্ডপসজ্জা এবং ঢাকের শব্দে উৎসবে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিতা হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারের ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয়গাথা মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যটিকে উত্তম প্রদেশ রূপান্তরিত লক্ষ্যে এগিয়ে চলেছেন। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আজ নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ে মহিলা কিষাণ দিবস 2026 উদযাপনের আয়োজন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে মহিলারা বীজ বপন, চারা রোপণ ও ফসল কাটার সঙ্গে গবাদি পশুপালন, বীজ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। কৃষি, খাদ্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির নানা ক্ষেত্রে গ্রামীণ মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা।
1: আজকে এবং 17 তারিখে মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও একটু জায়গা করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0: ভারতীয় আবহাওয়া বিভাগ আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, দিল্লি, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে 2 পর্বে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল

0: মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এখনই কার্যকর হচ্ছে না। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। আজ পঞ্চমী, জেলা জুড়ে পুজোর আমেজ। বিগ বাজেটের পুজোগুলি ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে তৃতীয়া থেকেই। চতুর্থীর সন্ধ্যাতেই বড় বড় পুজোগুলিতে মানুষের ঢল নেমেছে, তবে এখনও অনেক পুজো মণ্ডপ তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। বিভিন্ন প্যান্ডেল থেকে আসছে টুকটাক হাতুড়ির শব্দ, তবে অধিকাংশ মণ্ডপে মা এসে গেছেন। শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। এই সময়টা আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। সকালে ও সন্ধ্যায় মৃদু শীতল হাওয়া মানুষকে স্বস্তি দিচ্ছে। দুপুরে প্রখর রোদ থাকলেও তাপমাত্রা ততটা অনুভূত হচ্ছে না, ফলে শীত যে আসছে তা বোঝা যাচ্ছে। সম্প্রতি কয়েক বছর ধরে কোচবিহারে পুজোর উন্মাদনা বেড়েছে অনেকটাই, বেড়েছে বিগ বাজেটের পুজোর সংখ্যা। কোচবিহারের দিনহাটা তো ইতিমধ্যেই দুর্গাপূজার জন্য পরিচিতি লাভ করেছে। আশেপাশের বিভিন্ন জেলা এমনকি আসাম থেকেও পুজো দেখতে এখানে আসেন সাধারণ মানুষ। কোচবিহারের পুজোর কথা বলতে গেলে সবার আগেই যে নাম উল্লেখ করতে হয় তা হল বড়দেবী। 500 বছরের বেশি সময় ধরে কোচবিহারের মহারাজা নরনারায়ণের সময়কাল থেকে এই পুজো হয়ে আসছে নিয়ম নিষ্ঠার সঙ্গে। বড়দেবী ছাড়াও এবছর কোচবিহারের বটতলা ইউনিট, বেলতলা ইউনিট, ধর্মতলা ইউনিট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পুজোর সময় শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বিভিন্ন বাজারের দোকান থেকে ঝা চকচকে শপিং মলে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সমস্যায় পড়েছে ছোট বস্ত্র ব্যবসায়ীরা। শপিং মলের দৌলতে ব্যবসার খুব খারাপ অবস্থা। এইভাবে চলতে থাকলে অনেকেই মনে করছেন এই সব ছোট ব্যবসায়ীরা অচিরেই তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। পুজো মানেই আমাদের কাছে আনন্দ, আবার অনেকের কাছে পুজোর এই কটা দিন সারা বছরের রুটি রুজির সংস্থান। মণ্ডপ শিল্পী, ডেকোরেটার্স, প্রতিমা শিল্পী, আলোকশিল্পী থেকে শুরু করে সকলেই অপেক্ষা করে থাকেন পুজোর জন্য। ছোট ছোট খাবার দোকানদার, রেস্টুরেন্টগুলো ভালো ব্যবসা করে পুজোর এই কটা দিন, তাই তারাও প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 12 এবং 13 অক্টোবর কোচবিহার রাসমেলা ময়দানে আয়োজিত হল দুর্গাপূজা ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো, তবে প্রচারের অভাবে এই অনুষ্ঠানের কথা অনেকেই জানতে পারেনি। কোচবিহারে দুর্গাপুজোর পরেই যে উৎসবের জন্য সকলে অপেক্ষা করে তা হল রাসমেলা। মদনমোহন দেবের রাসযাত্রাকে কেন্দ্র করে 15 দিনব্যাপী চলা রাসমেলা শুরু হবে নভেম্বর শেষ সপ্তাহ থেকে। তারও প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নতুন সরকার আসার পর থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেই পরিকল্পনা কার্যকর হয় কিনা সেই দিকে নজর রয়েছে কোচবিহারের মানুষের। সম্প্রতি কোচবিহারে এসে প্রশাসনিক বৈঠকের পরে কোচবিহার বিমানবন্দর নিয়ে আশার আলো দেখিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রির সঙ্গে রাজ্যের যে চুক্তি হয়েছে সেখানে কোচবিহার বিমানবন্দরের উল্লেখ না থাকায় হতাশ কোচবিহারের মানুষ। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা যাচ্ছে রাজ্য সরকার কোচবিহারের বিমানবন্দরটি সম্প্রসারণ করে সেখান থেকে বিমান চলাচলের ব্যবস্থা করবে, তাই কিছুটা আশায় রয়েছে এখানকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কয়েকদিন আগেই বেনারসে অবস্থিত কোচবিহার মহারাজাদের তৈরি কোচবিহার কালীবাড়ি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কোচবিহারের রাজাদের স্মৃতি বিজড়িত এই কালীবাড়িটি উন্নয়নের। সেখানে একটি পশ্চিমবঙ্গ ভবন তৈরির কথাও জানিয়েছেন তিনি। তবে কোচবিহারের একাধিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই চাইছেন সেখানে পশ্চিমবঙ্গ ভবন নাম না করে কোচবিহার ভবন নাম করা হলে কোচবিহারের মহারাজাদের এই সম্পত্তিকে সম্মান করা হতো, এই নিয়ে ভাবা হবে বলে বিজেপি রাজ্যসভা সাংসদ জানিয়েছেন। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের

0: সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ওভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশটা ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।
6: ওই বাঁশরি বলকে বাজায়।
2: দিশা রায়।
7: ডাকছে নদী
2: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
8: এলো এলো দুঃখা এলো, হে বলো সবাই দুঃখা এলো।
2: শারদীয়া পুজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
9: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
10: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
9: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
11: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে
12: কাশ ফুটেছে নদীর ধারে, শিউলি ঝরে পড়ে, এমন দিনে মা দুগ্গা এলো বাপের ঘরে। তাকে পেয়ে বঙ্গবাসীর উঠল নেচে মন, দিকে দিকে চলছে দেবীর পুজোর আয়োজন। আকাশে বাতাসে বাজে আগমনী সুর, মন আজ ছুটে চলে দূর বহু দূর।
13: নীলাকাশে শরৎ হাসে শিউলি ঝরা দিন, আগমনী গান শোনা যায় এলো যে আসি।
12: পুজো মানে ইচ্ছে খুশির উড়ান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। তবে শুধু মহানগরের ঝলমলে রাজপথিত নয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে দুর্গাপুজোর বহু অজানা আকর্ষণীয় কাহিনী। বনেদি কিংবা বারোয়ারি, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্যই প্রতি বছরের মতো এবছরও আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ আয়োজন করেছে জেলা পুজো পরিক্রমার। আপনারাও শরিক হন এই আনন্দযাত্রার। 16 অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী থেকে 21 অক্টোবর বুধবার বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 শুনুন জেলা পুজো পরিক্রমা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে শুনতে ভুলবেন না জেলা পুজো পরিক্রমা, শুধুমাত্র আকাশবাণী কলকাতায়। আপনাদের পুজোর দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দময়।

এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। শুনুন ডাক্তার কাকু ছবির গান, শিল্পী রণজয় ভট্টাচার্য।

শুনছেন ডাক্তার কাকু ছবির গান। এবারের গান অর্ণব দত্ত এবং মধুস্মিতা বরঠাকুরের দ্বৈতকণ্ঠে।

0: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে।
1: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
0: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
2: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এবারে শাওনি মজুমদারের গাওয়া গান।

0: ডাক্তার কাকু ছবির এই গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কাশ ফুটেছে নদীর ধারে, শিউলি ঝরে পড়ে, এমন দিনে মা দুগ্গা এলো বাপের ঘরে, তাঁকে পেয়ে বঙ্গবাসীর উঠল নেচে মন, দিকে দিকে চলছে দেবীর পুজোর আয়োজন, আকাশে বাতাসে বাজে আগমনী সুর, মন আজ ছুটে চলে দূর বহু দূর,
2: নীলাকাশে শরত হাসে শিউলি ঝরা দিন, আগমনী গান শোনা যায় এলো যে আসি।
1: পুজো মানে ইচ্ছে খুশির উড়ান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, তবে শুধু মহানগরের ঝলমলে রাজপথে তো নয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে দুর্গাপুজোর বহু অজানা আকর্ষণীয় কাহিনী। বনেদি কিংবা বারোয়ারি, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্যই প্রতি বছরের মতো এবছরও আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ আয়োজন করেছে জেলা পুজো পরিক্রমার। আপনারাও শরিক হন এই আনন্দযাত্রার। 16 অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী থেকে 21 অক্টোবর

0: বুধবার বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 শুনুন জেলা পূজো পরিক্রমা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে শুনতে ভুলবেন না জেলা পূজো পরিক্রমা, শুধুমাত্র আকাশবাণী কলকাতায়। আপনাদের পূজোর দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দময়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

ঢাক তো আমরা শুনতে পাচ্ছি, শুনতে চাইছিও, বাজছে মনের মধ্যেও। তবে বিসর্জনের ঢাক এক্ষুনি নয়, সবে তো আজ পঞ্চমী। ঢাক বাজে, বাদ্যি বাজে, উমা এলো ঘরে আমাদের, আর তাই আগমনের গান আকাশে বাতাসে। আসলে ওই ভাদুরে ভাদু পৌষে টুসুর মতোই আশ্বিন মানেই আগমনী। বছরের আর অন্য কোনো সময়েই যেন এ গান শুনলে আর সে মাতন জাগে না মনে। আগমনীর বলা যায় বিশেষত্ব, স্বাতন্ত্র্যই তো সেই জায়গায়। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আজ বৃহস্পতিবার, অবশ্যই গানের ভেলায় লোকগীতির সুর। আর লোকগীতির আঙিনা জুড়ে

মা উমা রয়েছেন, রয়েছেন কখনো বারো মাসা নিয়ে, রয়েছেন কখনো উমা হয়ে, রয়েছেন কখনো মা দুর্গা হয়ে। আগমনী গানের এক বিশেষত্ব অবশ্যই আমাদের পুরাতনী গানের সঙ্গে তার সাযুজ্য রয়েছে। আমরা কমলাকান্তের গান বলি অথবা দাশরথী রায়ের গান বলি, সেখানে পেয়েছে আগমনী গান। কিন্তু একেবারে বাংলার মেঠো সুরেও আগমনী গানের সংখ্যা নেহাত কম কিছু নয়। প্রতি বছর এই সময়টায় ফিরে ফিরে শোনা লোকগীতের গানের ভেলায় মেঠো সুরে মায়ের গান আগমনী গান আজও তার বার্তায় হবে না। আপনাদের সঙ্গে এমনই মাটির সুরে আগমনী গান নিয়ে রয়েছে আমি শর্মিষ্ঠা সরকার। আর আপনারা যারা রেডিও সেটের অপর প্রান্তে আছেন, জানি বছরকার পরে পরে এই তো সময়টুকু আসে, কত না গান মনে হয় যে আহা বহুদিন শুনিনি গানখানি। ডায়াল করুন 2210-7325 এই নম্বরে, আবারও বলি 0332-107325। মাটির সুরে আগমনী গানে মেতে উঠি আসুন এই একটি ঘন্টা।

এসো মা, এসো মা, ওমা। আসলে বছরকার পর এই চারটি দিনের জন্য মেয়ের বাড়ি আসা, কৈলাসে সংসার এবং সে সমস্ত গুটি কদিনের জন্য তো আসা বাড়িতে, যে কারণে বারে বারে মা মেনকা পাঠাতে থাকেন গিরিরাজ, যাও যাও এবার নিয়ে এসো, আর যে তর সয় না। এই আকুলতা, এই আরতি, ঘরের মেয়েকে ঘরে পাওয়ারই আরতি, এ কি শুধুই উমা, আমাদের প্রত্যেকের ঘরের মেয়েরা এই চারটি দিনের জন্য, কখনো কখনো হয়তোবা একটি দিনের জন্যই সংসার সামনে

হলে বাড়ি এসে উঠতে পারে, আর তার জন্যই তার বাড়িতে তার পিতৃগৃহে সে যে আয়োজন, যার যতটুকু সামর্থ্য, কিন্তু কোথাও যেন আদরে আপ্যায়নে ভালোবাসায় স্নেহে কম পড়ে না, তাই না? এই তো আগমনী, এই তো আমাদের বলা যায় বাঙালি আনার সঙ্গে দুর্গাপুজোর মিশেল। নয়তো বৈদিক দেবী তাকে আমরা কি করে এরকম ঘরের মেয়ে বানিয়ে ফেললাম, এ কেবল বাঙালিরাই কিন্তু পেরেছে। ঠিক যেমন স্বয়ং শিব মহেশ্বরকে ঘরের জামাই আর কেউ বানাতে পারেনি, কিন্তু পেরেছে শুধু বাঙালি। যে কারণে রীতিমতো কখনো কখনো জামাইয়ের উপর রাগ করা, খানিক গোসা করা, খানিক অভিমান, সেসব চলতে থাকে, মনে হয় না তিনি দেবাদিদেব মহাদেব, মনে হয় আমাদের ঘরের জামাই। আমরা আজ এমনই অনেক আগমনী গান শুনব যে গানে মাটির সুর, মিঠো সুর, একেবারে গ্রাম বাংলার নিজস্ব আগমনী গান। এবারে আশিস গিরি।

0: আর কে এসেছেন টেলিফোনে সে কথা জানবো এবারে। 0333-221-07325-0333-221-07325 ফোনে অবশ্যই আসবেন। তবে একটু খেয়াল রাখবেন যে আজ যেহেতু পঞ্চমীর দিন, দুর্গাপুজোর আবহ এই মুহূর্তে গোটা বাংলায় এবং বহির্বিশ্বেও যেখানে যেখানে বাঙালি আছে দুর্গাপুজোর রং ছুঁয়েছে তাদের প্রত্যেকের মন। তাই আজ আগমনী গান শুনব আমরা। মিঠো সুরের আগমনী তো বটেই, একই সঙ্গে আপনাদেরও যদি কোনো আগমনী গান শুনতে ইচ্ছে করে নিশ্চয়ই অনুরোধ করতে পারেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: শুভ পঞ্চমী।
0: শুভ পঞ্চমী।
1: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: একটি গান আছে, বলো কবে যাবে গিরিরাজ গৌরীরে আনিতে। এটা আকাশবাণীতেই শুনেছিলাম, যদি সম্ভব হয় এটি শোনাবেন, অথবা যাও যাও গিরি আনিতে গৌরী। নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, যাও যাও গিরি আনিতে গৌরী তো আছেই, কবে যাবে আমি দেখছি, কবে যাবে গিরিরাজ আনিতে উমারে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাব। নমস্কার। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? না, ফিডব্যাক পাচ্ছি ফোনে, কিন্তু জানি না আপনি বুঝতে পারছেন কি পারছেন না। 0333-221-07325 এই আমাদের টেলিফোন নাম্বার। আজকে আগমনী গান শুনছি, মাটির সুরে সুরে যে সকল আগমনী গান, তবে তার সঙ্গে কিছু আগমনী গান যদি আপনাদের অনুরোধে আসে, একেবারে নিজস্ব ঘরানার আগমনী গান, তাও শোনাবো বই কি। এই মুহূর্তে যেমন একখানি গান ভারী শোনাতে ইচ্ছে করছে, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে কীর্তনাঙ্গের একখানি আগমনী গান, এমনটা কিন্তু খুব বেশি শোনা যায় না, কীর্তনাঙ্গে আগমনী গান, চলুন শোনা যাক।

কবে যাবে গিরিরাজ গানখানি অনেক দিন আগে শুনেছেন আকাশবাণী থেকে, জানালেন অনিমেষবাবু। শোনা যাক গানখানি রেখা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: কানপাতবো টেলিফোনে কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো, নমস্কার, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? বুঝতে পারছি না যে কোনো রকম টেকনিক্যাল গ্লিচ হচ্ছে কি না, কারণ আমরা কিন্তু এই পার থেকে শুনতে পাচ্ছি। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, নমস্কার, বলুন।
1: বলছি যে আমি আদ্রাটি গ্রাম পূর্ব বর্ধমান বলছি থানার অন্তর্গত আমার বাড়ি। আপনাকে নমস্কার জানাই, শুভ পঞ্চমীর জানালাম।
0: নমস্কার, বলুন।
1: আমার নাম হচ্ছে বাপি চ্যাটার্জি, আদ্রাটি বাড়ি।
0: হ্যাঁ বাপি বাবু,
1: একটা কথা বলছিলাম, শুনুন।
0: বলুন।
1: একটা কথা আপনাকে একটু বলি, আমাদের এই বাড়ির নিজস্ব পুজো, বুঝলেন? আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি, আজ আমার বাড়ির 150 বছরের পুজো এটা। আমার দাদু এনেছিলেন এই পুজো, ঠিক আছে? তাই এই পুজো ঐতিহ্য বজায় রাখতে গেলে এখন আমাদেরকে অনেক, মানে সত্যি কথা বলি, আমাদেরকে অনেক ব্যয় সাধ্যের ব্যাপার হয়ে গেছে। এখন ধরুন 60-70 হাজার টাকার নিচে একটা পুজো করা যাচ্ছে না।
0: সত্যি তাই।
1: যাই হোক, খুব আনন্দ আছে, বুঝলাম দিদি, প্রচুর আনন্দ। এই যে আমার বাড়িতে আমার নাতি বলুন, আমার ছেলেরা বলুন, আমরা যে আনন্দ করি সবাই মিলে, একটা হই হট্টগোল হয়, খুব ভালো লাগে। যাই হোক, আমার খুব ভালো লাগলো কি জানেন তো, যে আজকে আমাকে অনেকদিন বাদ পেলে কোনো পুজোর সময় পেলাম। কিন্তু সব থেকে দুঃখ কি জানেন দিদি, আমাদের এই যে এত বড় ঐতিহ্যপূর্ণ আমার আদ্রাটি গ্রামের পুজো, 5টা ঠাকুর একসঙ্গে ঘট ওঠে, 5টা ঠাকুর একসঙ্গে আমাদের ধরুন অষ্টমীর খ্যান হয়, হ্যাঁ বিসর্জন হয়, এত সুন্দর জিনিস। এই ঐতিহ্যটা কিন্তু আমাদের কোনো রকম কোনো মিডিয়ারা আমাদের কাছে আসে না দিদি, এই দুঃখটা আমাদের বিরাট। আদ্রাটি গ্রামের যে ঐতিহ্যপূর্ণ পুজো, এটা কিন্তু আমরা এখনো কাউকে বোঝাতে পারছি না। যাই হোক দিদি, নমস্কার জানাই আপনাকে।
0: বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কোন গান বলুন, বলুন কোন গান বলুন।
1: একটা গান বলছিলাম, রামকুমার চট্টোপাধ্যায়ের ওই যে মায়ের যে দেমা কয়লা, অর্থাৎ সিঙ্গির ওপরে ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে গেলে, এই গানটা যদি একটু শোনাতে পারেন, টাইম পাবেন।
0: বেশ বেশ। আর একই সঙ্গে আপনাকে বলবো যে মিডিয়ার কভারেজের কথা যদি বলেন, আসলে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে এত পুজো হয়, সুতরাং মিডিয়াকেও কিন্তু একটু আপনাদের জানাতে হবে। ধরুন কলকাতা, বর্ধমান অথবা শ্রীরামপুর, চুঁচুড়া, এরকম শহর, মফস্বল শহর, এরকম জায়গায় মিডিয়া পৌঁছে যায়, কিন্তু যদি একটু গ্রামের দিকে হয় না কোনো পুজো, যেমন আপনাদের 150 বছরের পুজো, কোনো মিডিয়াকে কিন্তু আপনাদের জানাতে হতো। আমি জানি না আপনারা জানিয়েছেন কি না, এটুকু একটু করতে হয়। তাদের কাছে যদি আপনাদের খবরটুকু পৌঁছে যায়, তখন কিন্তু দেখবেন তারা আসবেন, টিম নিয়ে টিম পাঠাবেন, হ্যাঁ, তবেই এই কভারেজটা হয়। নচেত একটু সত্যি দুঃসাধ্য হয়ে যায়, কারণ বাংলার বিভিন্ন প্রান্তে অনেক পুজো এরকম রয়েছে, সত্যি ঐতিহ্যমণ্ডিত, এবং আপনারা যেমন বলছেন যে একেবারে নিয়ম মেনে করা হয়। এই প্রসঙ্গেই মনে পড়ছে দুর্গেশগড়ের গুপ্তধন ছবি, ভারী সুন্দর কলাবউ স্নানের গান আমরা পেয়েছি, আরও কয়েকটি পুজোর গান পেয়েছি। বাড়ির পুজো বলতে কিন্তু মনে পড়েই যায় সেই ছবির কথা। চলুন কলাবউ স্নানের গানখানা শোনা যাক আজকের এই শ্রীপঞ্চমীতে।

0: শুনছি আজ আগমনী গান, লোকসুরে আগমনী গান তো বটেই, তার সঙ্গে বাংলার নিজস্ব ঘরানার যে আগমনী তাও শুনছি আজকের এই গানের ভেলায়। কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন,
1: আসলে বিষয়টা যখন গানের ভেলা আর এই পুজোর সময়, সত্যি এই নানা ধরনের গান আমাদের মনকে এতটা আবেগে পরিপূর্ণ করে দেয়, তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাসগুলো যেন হৃদয়ের গোপন কুঠুরি থেকে বেরিয়ে এসে বিষয় বহির্ভূত গানের অনুরোধ করতে ইচ্ছে করে। তো পুজো কেন্দ্রিক অনেক গান শুনলাম, যদিও আমার পছন্দের গান ইতিমধ্যেই আপনি শুনিয়ে দিয়েছেন, তো আরো কিছু কিছু গান আছে মনে হয় যেন সেই গানগুলো একটু শুনতে ইচ্ছে করে। সেই সঙ্গে ছোট্ট করে অনুরোধটুকু করে যায়, এসো এসো পার্বতী নন্দন সন্তোষ কুমার মণ্ডলের, অথবা শিব হে তোমার একই সাজ গম্ভীরা। আবার কখনো কখনো দেখি যে দুর্গা মা, ওই যে কালীমা, পরীক্ষিত বরার কণ্ঠে গানগুলো সত্যি পুজোর সময় মনকে দুলিয়ে দেয়। আর আপনার সুন্দর গানের ভেলার সংযোজন উপস্থাপনা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। শুভ পঞ্চমী ও পরবর্তী দিনগুলি সুখের হোক সবার কাছে, এই কামনা করে গানের ভেলার সকলকে শুভ দুর্গা পূজার আগাম অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: অনেক ধন্যবাদ, ভারী গুছিয়ে সুন্দর করে বললেন আপনি, বলতেই হয় সে কথা, এত সুন্দর গুছিয়ে বললেন যে গানগুলির অনুরোধ করলেন তার মধ্যে বেশ কিছু আগমনী গান নয়, আপনি নিজেও বলেছেন সে কথা। সুতরাং শিব ঠাকুরের গান, গম্ভীরার, গাজনের আমরা তো অন্য অন্য সময় শুনি, সুতরাং থাক না আজ বরং আমরা একটু আগমনী শুনি। এই মুহূর্তে যেমন শোনাতে ইচ্ছে করছে স্বাগতদের কণ্ঠে আগমনী গান, আমরা এবছর হারিয়েছি তাকে, তাকে হারানোর পর আমাদের কষ্টটা তো রয়েছে, ভাবলেই ভারী খারাপ লাগে যে তার পরিবারের কাছে এই প্রথম পুজো, যে পুজোতে তিনি নেই, তিনি নেই তবু রয়ে গিয়েছে তার গান স্বাগতদের কণ্ঠে আগমনী গান।

0: স্বাগতদের কণ্ঠে শুনলাম আগমনী গান। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
1: প্রথমে প্রণাম নেবেন, আমি বহরমপুর থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: নমস্কার নমস্কার বলুন।
1: নমস্কার। মনিমেশ স্যার তো বলে গেলেন, তার সঙ্গে সায়ন বলে গেল। যাই হোক, আমার উমা বা দুর্গা ঠাকুর বললে যে গানটা মনে পড়ে, দুটো গান, একটা হচ্ছে এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, একটা গান খুব কারণ মনে করে, কারণ হচ্ছে মনে হয় যেন এই গানটার মাধ্যমে ঘরের মেয়েকে আর মায়ের মধ্যে যে আকুল রয়েছে একটা সম্পর্ক, যেটা স্বাভাবিক একটা সম্পর্ক, যে সাধারণত যেটা আমরা দেখি মানে যেটা ঘরের মেয়েরই মনে হয়। আর একটা গান মনে পড়ে, একটু অপ্রচলিত বলবো না, মানে জাস্ট কম শোনা যায়, আমি অনেকদিন শুনিনি, সেটা হচ্ছে বাবুদের দুর্গা পূজা বেলপাতা দেয় বোঝা বোঝা।
0: একই দুঃখী দেখলাম চাচা, তাই তো? হ্যাঁ, ওটা শোনাবো শোনাবো শোনাবো।
1: ঠিক আছে ম্যাম, ঠিক আছে, খুব ভালো লাগবে শুনলে।
0: বেশ
1: একটু একটু অন্য, মানে একটু ছড়া অন্য স্টাইলে গানটা, কিন্তু গানটা খুব ভালো লাগে আমার। ঠিক আছে দিদি, ধন্যবাদ দিদি,
0: শুনতে থাকুন শুনতে থাকুন। হ্যাঁ, এই গান তো প্রতি বছর যারা নিয়মিত শোনেন লোকগীতির এই গানের ভেলাখানি তারা জানেন, এই গান না শোনালে আমাদের আগমনী গানের এই যে লোকগীতির আগমনী গান তা সম্পূর্ণ হয় না, কারণ মা দুর্গাকে বিভিন্ন মানুষ, তাই তো হয় আসলে, ঈশ্বর আমাদের এক একজনের কাছে এক একভাবে আসেন, এক একভাবে ধরা দেন, তার রূপ আমাদের কাছে ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন। তাই একেবারে প্রান্তিক এলাকার মানুষদের কাছে মা দুর্গা, তাঁর ছানাপোনারা, তাদের নানান রকমের সাজ, নানান রকমের তাদের রকম সকম কেমন থাকে প্রান্তিক কোনো মানুষের কাছে সেই সাজসজ্জা, চলুন শোনা যাক।

একটু আগে বলছিলাম না, নানাজনের কাছে মা দুর্গা আসে নানাভাবে। আমাদের প্রত্যেকের অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা আর তার সঙ্গে আশা আকাঙ্ক্ষাও কিন্তু বদলে বদলে যায়, ঠিক যেমন স্বাগতদের কণ্ঠে এই আরও একখানি গানে।

মায়ের কাছে কারো এই আরতিও থাকে, অসুরেই তো সব লুটে পুটে নিলে মা, আমরা ভুকা পেটে দিন কাটাই, একটু সুরাহা করো। আসলে বছরভর পরে তো মায়ের আশা, তাই কাজটিতে পেয়ে ঠিক যেমন আমরা আমাদের মায়েদের কাছে পেয়ে কত না কথা বলতে থাকি, ওই আবোল তাবোল কথা যাকে বলে, একই সঙ্গে কত পাওয়া না পাওয়ার কথাগুলো, দুঃখের কথাগুলো। মা উমাও তো আমাদের কাছে তাই, ঘরের মেয়ে, আপন মা, তাই তার কাছে মন খুলে সব বলা যায়। ঠিক যেমন দুর্গাপুজোর দিনে আর কিছু না হোক একটা টুকটুকে লাল গামছা, তাও যাওয়া যায়, কারণ কারো কারো কাছে ওটুকুই অনেকখানি।

0: সবারই আস মেটুক, যার যেটুকু চাওয়া সেটুকুই পাক সবাই, এটুকুই তো আরতি আমাদের মা দুর্গার কাছে, তাই না? কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি জগন্নাথ দে বলছি, রাজহাটি আবাখানা জাঙ্গিপাড়া হুগলি থেকে।
0: বলুন বলুন বলুন।
1: হ্যাঁ, আমি বলছি আজকে তো দুর্গা মাকে নিয়ে সব গান হচ্ছে, একটা একটু লোকগীতি টাইপের গান, একটা মেনকা মাথায় গেল ঘোমটা, এই গানটা যদি শোনান তো খুব ভালো লাগবে।
0: হ্যাঁ ঠিক আছে, শুনুন বলছি। মেনকা মাথায় দিল ঘুমটা একেবারেই মা দুর্গার বিয়ের গান, অর্থাৎ শিব পার্বতীর হরগৌরের বিয়ের দিন, সেই দিনে এই গান কিন্তু গাওয়া হয়েছিল বা সেই দিনকে কেন্দ্র করে এই গানের লেখা। সুতরাং আজ আগমনের দিনে না হয় সেই গানখানি থাকুক, অন্য কোনো দিন শোনাবো, কিন্তু আজ বরং থাক মা মেনকার মনের কষ্ট, তার মনের আনন্দ, তার ইচ্ছে, ভালো লাগা, বিরহ, দুঃখ সবটা কিন্তু আগমনী গানে রয়েছে অনেক। নমস্কার।
2: নমস্কার।

0: নমস্কার, সুপ্রভাত দিদি ভাই।
1: সুপ্রভাত, রাজুবাবু বলছেন তাই তো?
0: অনেক অনেক দিন পর এলাম গো, আর আপনাকে এবং আকাশবাণী সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, এবং শারদীয়া পুজো যেন সকলের খুব ভালো কাটে। আমি আপনাদের যে অনুষ্ঠান মানে আগমনী গানগুলো শোনাচ্ছেন, একটু আগে যে গানটি শোনালেন, সত্যি সত্যি তাই যে দেখুন কিছু মানুষ রয়েছে যে যাদের হয়তো এই পুজোর সময় যারা বাইরে থেকে আসছেন এবং কিছু মানুষ বাড়ি থেকে এবং বাইরে যাচ্ছেন, এটা মানে দেখে কষ্ট হয়েছে। একটুখানি গামছা কেনার জন্য মায়ের কাছে মানে আবেদন করছেন। তো আমি চাইবো যে পৃথিবীর সকল মানুষ যেন খুবই শান্তিতে থাকেন, সকল মানুষের যেন খুব ভালো থাকেন, যার যেমন মনের বাসনা এই মায়ের কাছে যেন চাই, মানে তার মা যেন সকলের মনের বাসনা পূর্ণ করেন। আর মা তো অশুভ শক্তিকে বিনাশ করতে আসছেন, পৃথিবী থেকে যত অশুভ শক্তি কালো ধুয়ে মুছে সাফ হয়ে যাক, এটুকুই বলে গেলাম। সকলে খুব ভালো থাকবেন। নদিয়া থেকে রাজু দাস বৈরাগ্য।
1: সত্যি তো অশুভ শক্তির বিনাশ হোক, এ তো আমাদের সকলের চাওয়া। সেই চাওয়াটুকু অন্তত মা পূরণ করুন, তাই তো? হাতে আর খুব বেশি সময় নেই, আর একখানি ফোনই নিতে পারবো। নমস্কার, হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ দিদি নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি চুচুড়া থেকে মিঠু দিয়ে বলছি।
1: বলুন মিঠু দিদি।
2: একটু অন্য দিদি, আমি বলছি আপনি আমার একটু সাহায্য করুন, বা একটু কন্ট্রোল রুমের নাম্বারটা কি যদি পারেন তো দেন একটু প্লিজ দিদি। হ্যালো।
1: হ্যাঁ বলুন। বুঝতে পারলাম না, মানে সমস্যাটা বুঝতে পারলাম না দিদি।
2: সমস্যা আমি হাঁটতে পারি না, আমার ছেলে খেতে পড়তে কিছু দেয় না, আমাকে যেভাবে একটু সাহায্য করুন।
1: আচ্ছা বেশ, শুনুন দিদি।

0: 64।
1: আর এই নম্বরে যদি নাও পান, আপনি কিন্তু আপনার লোকাল থানা, আপনার এলাকায় যে থানা রয়েছে, প্লিজ আপনি সেখানেই যান, আপনি কিন্তু সহায়তা পাবেন। কেমন? প্রবীণ নাগরিকদের জন্য। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তবু কাউকে পাঠান। বুঝতে পেরেছি দিদি, বুঝতে পেরেছি। একটু একটু কোনোভাবে একটু আপনি আপনার লোকাল থানায় যোগাযোগ করুন। আমরা এত দূর থেকে এবং আকাশবাণীর পক্ষে জানি না কি করা সম্ভব হবে, কিন্তু অন্তত আপনি আপনার লোকাল থানায় কোনোভাবে একটু সংযোগ করবার চেষ্টা করুন। নচেত আপনি 100 এই নম্বরে ডায়াল করেও আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। কেমন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি দিদি। আর সময়টাও একদম শেষ, আর কথা বলাও যাবে না, গানের ভেলা সে কথা বলার পরিসরও নয়। কিন্তু আপনি অন্তত 100 ফোন করুন, আপনার লোকাল থানায় যোগাযোগ করুন, আর যে নাম্বারখানি বললাম ফোন করুন, দেখা যাক যদি আমরা কথা বলে কিছু সাহায্য করতে পারি, কোনোভাবে পাশে থাকতে পারি। কেমন? শেষ মুহূর্তটা অবশ্যই ভারাক্রান্ত একটু হয়ে গেল বটে, কিন্তু এই তো জীবন, কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা। সকলের ভালো কাটুক পুজো, আর যাদের খুব খারাপ কাটছে, উৎসবের আলো তাদের জীবনেও আলো আনুক, এটুকুই। ভালো থাকুন সকলে। শেষ করলাম গানের ভেলা আজ এখানেই। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন গানের ভেলার অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার।
1: একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টার টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
2: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
3: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: তাহলে শুরু করি।

0: আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: সিকেল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্ত রোগ। যদি বাবা ও মা উভয়ই সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর পুজো স্পেশাল প্রোগ্রাম YV পুজো পিডিয়া, উপস্থাপনায় কিংসু ঘোষ এবং মনীষা চক্রবর্তী।

0: হ্যাঁ, তাহলে মনীষা
1: বলো।
0: একদম পঞ্চমী, হ্যাঁ এসেই গেল পঞ্চমী, আমরা পঞ্চমীতে বসে আছি।
1: একদম পঞ্চমীতে
0: এসে গেল। হ্যাঁ
1: একদমই তাই, মহালয়ার পর থেকে দিন গুনতে গুনতে মানে বাঙালি যে পুজোটার জন্য, যে সময়গুলোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে, সেই সময়টা কিন্তু এসে গেছে। আর আজকে পঞ্চমী, আমি আর কিংশুক আজকে রয়েছি স্টুডিওতে, আর আমরা তো দুজনে রেডিওর এপারে রয়েছি, আর রেডিওর ওপারে আমরা জানি যে বন্ধুরাও রয়েছে।
0: একদমই
1: তাই জন্য যারা ভাবছো যে হ্যাঁ আমাদের সাথে একটু গল্প করবে, আড্ডা দেবে, কানেক্ট করবে, তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার 03322107325। একদম বলে দিই 03322107325 এ রয়েছে আমাদের ফোন নাম্বার।
0: আর কোনো কারণে যদি আমাদের ফোনে তোমরা না পাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে আজকের একটা পোস্টার রয়েছে, তোমরা পোস্টার দেখলে বুঝে যাবে যে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি। তোমরা ফোন লাইনে চলে আসো। আর বিষয়টা হচ্ছে, দেখো মনীষা, এটা তো বলতে হবে যে তোমরা ফোন লাইনে আসবে তো অবশ্যই, কিন্তু এসে কি বলবে? আমার মনে হয় আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো মেনলি, সেটা হচ্ছে একটা রুট ম্যাপ।
1: একদমই তাই,
0: একটা রুট ম্যাপ খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে যে আমরা হারিয়ে যাই, মানে অনেক সময় এটা হয় যে পুজোর তো প্রচন্ড ভিড় হয়, ভিড় যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি, মানে হয়তো যাওয়ার কথা ছিল একটা প্যান্ডেলে, পৌঁছে গেলাম আর একটা প্যান্ডেলে।
1: আবার এরকমটাও হয় কিংশুক, যে অনেকেই আছে যারা কলকাতার বাইরে থাকে, তারা হয়তো অনেকেই যে কলকাতার রাস্তাঘাটের সঙ্গে সেইভাবে পরিচিত নয়।
0: একদম
1: ঠিক আছে, তো তাদের সবার জন্য কিন্তু আজকে আমরা নিয়ে চলে এসেছি পূজোর রুট ম্যাপ।
0: আর সেই জন্য দেখো, তোমরা ফোন করে আমাদেরকে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে ধরো হয়েছে কখনো তোমাদের সঙ্গে কিছু হাসি বা কিছু এমবারেসিং ঘটনা, যে তোমরা ঠাকুর দেখতে বেরিয়ে কিছু একটা তোমাদের সঙ্গে মিস অ্যাপ হয়েছে, মানে ধরো তুমি হারিয়ে গেছো, বা তোমার বাড়ির লোক হারিয়ে গেছে, বা ধরো তুমি ওই একটা কাকুর কাছে গিয়ে বলছো কাকু কাকু একটু মাইকে বলুন না, আমি না বাবা মাকে খুঁজে পাচ্ছি না, বা ধরো কিছু একটা ঘটেছে তোমাদের সঙ্গে, সেটা মজারও হতে পারে, সেটা দুঃখেরও হতে পারে, সেইটা তুমি আমাদের সঙ্গে এসে শেয়ার করতে পারো। ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 03322107325।
1: এইবারে আমি একটা কথা ভাবছিলাম, এই যে কিংশুক বলছে না যে কাকু আমি হারিয়ে গেছি একটু মাইকে বলে দিন, আমার কেন জানি মনে হচ্ছে যে কিংশুকের বোধহয়

0: এরকম ধরনের এক্সপেরিয়েন্স আছে? সত্যি কি আছে কিংশুক কুমার এই ধরনের এক্সপেরিয়েন্স?
1: না না না না, আমি আমি
0: তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে কিংশুক একদম রাস্তাঘাট সম্পর্কে সচেতন, তাই তো? সব জানে একদম,
1: মোটামুটি সচেতন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় কথা যে আমি যদি কোনো কারণে হারিয়েও যাই, তখন আমি কোনো না কোনোভাবে কাউকে কাউকে জিজ্ঞেস করে, আমি তো মাইকে বলাবো না, এটুকুনি আমি ফরসি, মাইকে তো আমি বলাচ্ছি না।
0: বুঝলাম, মানে মাইকে বললে কি লোকজন জেনে যাবে, বুঝে যাবে ওর ব্যাপারটা যে ও রাস্তা হারিয়ে ফেলে, সেইটা করতে দেওয়া যাবে
1: না। না না,
0: মানে একটা বাংলায় কথা আছে জানো তো, যে ভাঙবে কিন্তু মচকাবে না, তোমার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য আমার যা মনে হচ্ছে।
1: অবশ্যই। আর দেখো, তোমাদের রুট ম্যাপ তো আমরা দেবো, সেই জন্য একটা খুব সুবিধে তোমাদের অপশন করে দিই। পুজোর সময় আমরা জানি অলরেডি যে সব জায়গায় স্পেশাল ট্রেন চলছে, আর তার সঙ্গেও কিন্তু স্পেশাল মেট্রো চলছে, পুজো স্পেশাল মেট্রো আমরা জানি অনেক রাত অবধি চলে, সারা রাত চলে অনেক সময়। তো আজকে আমরা তোমাদের মেট্রো রুট থেকে বেরিয়ে যদি তোমরা কোন কোন ঠাকুর দেখতে পারো সেইটা তোমাদেরকে বলবো। কারণ দেখো, আমরা এই সময় দাঁড়িয়ে আমরা শহর কলকাতার কথাই বলছি, অনেকগুলো কালারের মেট্রো লাইন আছে, ঠিক আছে? এটা তোমাদেরকে একদম প্রথমেই যদি বলে দিই, ব্লু লাইন যেটা তোমার শুরু হয় উভয় দিক থেকে, শুরু হতে পারে আইদার দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, বা কবি সুভাষ, যেহেতু এখন নেই কবি সুভাষ থেকে মেট্রো, তো দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম। তারপরে হচ্ছে গ্রিন লাইন, যেটা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5। তারপরে আসি ইয়েলো লাইনে, যেটা নোয়াপাড়া থেকে জয় হিন্দ বা এয়ারপোর্ট। পার্পেল লাইন, যোগা থেকে মাঝেরহাট। অরেঞ্জ লাইন, কবি সুভাষ থেকে বেলেঘাটা। আর পিঙ্ক লাইন, যেটা এখনও অপারেশনাল হয়নি, এটা প্ল্যান্ড রয়েছে। তো এই যে সবকটা লাইন রয়েছে, এর মধ্যে একটা রুটে তুমি যদি মেট্রোয় উঠে যাও, মানছি যে এসির হাওয়া অতটাও পাবে না আবার ওয়িং টু দ্য ভিড়, কিন্তু তুমি যদি কোথাও একটা থেকে মেট্রোয় উঠে যাও, তাহলে কোথায় নামবে, কোন স্টেশনে নেমে ঠিক তোমরা কোন কোন ঠাকুর দেখতে পারবে। আর তার সঙ্গে বোনাস যেটা মনীষা আমরা বলবো, সেটা হচ্ছে যে এবছরে এখনো পর্যন্ত অনেক প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, তো তাদের থিম কি?
0: একদম, এবারে সেটা তো বলবোই। আর একটা কথা কি জানো তো, যে এই যে মেট্রোয় ওঠার, আমরা জানি যে আমরা হয়তো এসির হাওয়াটা খুব একটা পাবো না, ঠিক আছে, কিন্তু একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রাস্তায় পৌঁছে যেতে পারবো। মানে যেটা আমাদের রাস্তায় মোটামুটি বাসে একটু সময় বেশি লাগে, কিন্তু সেইটা আমরা আরামসে কিন্তু পৌঁছে যেতে পারবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো তাহলে আমরা কোথা থেকে আজকে পুজোর এই রুটটা শুরু করবো? আমরা বরঞ্চ আজকে একটু উত্তর কলকাতার দিক থেকে শুরু,
1: একদম একদম, আমরা
0: একটু হেরিটেজ জায়গা থেকে শুরু করা যাক আমাদের আজকের আড্ডা।
1: আমরা শুরু করবো নর্থ থেকে, তারপর দেখো বিষয়টা একটু তোমাদেরকে প্ল্যানটা বুঝিয়ে দিই। হ্যাঁ, আমরা শুরু করবো নর্থ থেকে, তারপরে আসবো সেন্ট্রাল, তারপর আসবো সাউথে, আর তারপরে এদিক ওদিকও ঘুরে চলে যাবো। হ্যাঁ, মানে তোমাদেরকে পুরো রুট ম্যাপ দিয়ে দেবো। আরও একটা বিষয়, তোমাদের যদি কোনো রুট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও কিন্তু তোমরা আমাদেরকে বলতে পারো। কিন্তু এই এত ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার আগে, একদম শুরুতেই মা দুর্গা শহরে এসে গেছেন, এর থেকে আনন্দের কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। সেই জন্যে বিদীপ্তা চক্রবর্তীর কণ্ঠে তোমাদের সবাইয়ের জন্য রইল এই গানটা, কারণ সত্যি মা দুর্গা তো শহরে এসে গেছেন।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দেখো, মা তো এসে গেছেন শহরে, আর মোটামুটি আমাদের পুরো শহর কলকাতা সেজে উঠেছে, প্রচুর আলো, প্রচুর প্যান্ডেল, গান, সব কিছুতে। আর তোমাদেরকে যেরকমটা আমরা বলেছি যে তোমাদেরকে আমরা রুটম্যাপ দেবো, কিন্তু তোমাদের থেকে তোমাদের এক্সপিরিয়েন্স আমরা অবশ্যই শুনতে চাইবো। বলতে বলতে বন্ধু ফোন লাইনে, দেখি বন্ধু কি বলছে।
3: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে?
2: হ্যাঁ বলুন।
3: বলুন।
4: হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং রায় বলছি।
2: হ্যাঁ বলো।
4: হ্যাঁ, আজ তোমার জীবন অনুষ্ঠান খুবই ভালো লাগছে। তো তখন আমি বেশ বেশ 3-4 বছর খুব ছোট ছিলাম, আমি একবার মেলায় হারিয়ে গেছিলাম।
2: আচ্ছা।
4: আমি ছোটবেলা তো ভয় পেতাম না, হারিয়ে গেলাম, আমি খালি ভেবেছিলাম যদি হারিয়ে যাই, খুঁজে না পাই, টোটো ধরে বাড়ি চলে আসবো।
2: আচ্ছা।
4: হ্যাঁ, তো শেষ পর্যন্ত ফিরে পেয়ে গেছিলাম বাড়িতে।
2: তুমি বাড়ি পৌঁছে গেছিলে? বাহ, খুব ভালো। দেখো বন্ধু, কিন্তু একদম তার বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে, প্রমাণ দিয়ে সে কিন্তু বাড়িতে পৌঁছে গেছিল। কিন্তু এবার দেখো, তোমাদের ফোন লাইনে তো তোমরা আসতে থাকো, তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে। ফাইনালি যেটার জন্য আমরা আজকে এখানে মনীষা, সেটা তো বলতে হবে,
3: পূজোর রুট ম্যাপ।
2: এক্স্যাক্টলি,
3: প্রথমেই গানের আগেই বলেছিলাম যে উত্তর কলকাতা থেকে আমাদের আজকে জার্নিটা আমরা শুরু করব। তো আমি কিংশুককে বলবো যে তুমি একটুখানি প্রথমে বলো, তারপর আমি সেই বুঝে তোমাকে আরো গাইড করে নিয়ে যাব।
2: আচ্ছা ঠিক আছে। দেখো আমরা একদম ব্লু লাইন থেকে শুরু করছি, ব্লু লাইনের একদম শেষ থেকে যদি আমরা শুরু করি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। প্রায় দক্ষিণেশ্বর থেকে আমাদের এদিকে ব্লু লাইন শুরু হয় একদম নর্থে। তাহলে সেখানে অবশ্যই দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, সেখানে তোমরা দেখতেই পারো। সেটা ছাড়া দক্ষিণেশ্বরে কিন্তু আশেপাশে আরও অনেক পুজো রয়েছে, পুজো প্যান্ডেল রয়েছে, সেগুলো দেখতে পারো। আমরা আজকে এখানে দেখো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পাড়াতেই কিন্তু পুজোর প্যান্ডেল থাকে, ঠিক আছে, ছোট বড় প্যান্ডেল থাকে। আমরা আজকে চেষ্টা করছি যেগুলো নাম করা বড় পুজো, থিম পুজো, সেগুলো বেশি করে কভার করার। তার কারণ হচ্ছে আমরা সবাই আলটিমেটলি সেটা দেখতে যেতে চাই, ঠিক আছে। তো সেই জন্য দক্ষিণেশ্বরে আশেপাশে অনেক মন্দির রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। দক্ষিণেশ্বরের আগের স্টেশনে মানে বা পরের স্টেশনে আমরা চলে আসবো বরানগর।
3: একদমই তাই, বরানগরও রয়েছে। এবার সেখানে যেরকমটা কিংশুক বললো যে প্রচুর পুজো হয়, তার মধ্যে বিখ্যাত যে পুজোটা হয় সেটা হচ্ছে লোহালুহার পুজো, সেটাও কিন্তু তোমরা কভার করতে পারো। এবং তাছাড়াও বিভিন্ন ধরনের যে কলোনি এরিয়া রয়েছে সেখানেও কিন্তু পুজো হয়। আর বরানগর স্টেশনের ঠিক পরের স্টেশনটাই কিন্তু রয়েছে আমার নোয়াপাড়া। নোয়াপাড়ার উদয়ন সংঘ কিন্তু একটা বড় পুজো করা হয়। এবং তাছাড়াও রয়েছে নোয়াপাড়ার রেল কলোনির পুজো, আমরা অনেক শুনেছি কিন্তু ছোটবেলায় কিংশুক এই ব্যাপারে। তাছাড়াও আরও অনেক লোকাল পুজোও কিন্তু রয়েছে। এইবারে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া আমরা চলে এসেছি, এর পরের স্টেশনটাই কিন্তু রয়েছে দমদম। আর দমদম মানে কিন্তু অনেক বড় বড় পুজো হয়, তাই তো কিংশুক?
2: একশোবারই। কারণ দেখো দমদম একটা বিশাল বড় জাংশন, সেটা ট্রেনের জন্য হোক, মেট্রোর জন্য হোক, আমরা অনেক জায়গায় ট্রেন পাল্টাই ওখান থেকে আসি কলকাতায়। দমদম একটা বড় জায়গা, তো সেই জন্য দমদমের একদম প্রথমেই আমরা যে পুজোটার কথা বলবো সেটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্রর পুজো। আর এই বছরে তোমাদেরকে একদম লেটেস্ট নিউজ আমরা দিয়ে দিচ্ছি, এই বছরে কিন্তু তাদের থিম বাংলার রথ। তো বাংলার রথ থিমের ওপর তাদের পুরো প্যান্ডেল তারা বানিয়েছেন, এবং দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেল তোমরা কিন্তু দমদম মেট্রো থেকে বেরিয়ে পায়ে হেঁটে তোমরা পৌঁছে যেতে পারো। তারপরে আরেকটা বড় পুজো, সেটা হচ্ছে দমদম পার্কের তরুণ দলের পুজো। তারপরে যে আরও একটা বিশাল বড় পুজো, সেটা হচ্ছে দমদম পার্ক যুববৃন্দ বা যুবক বৃন্দ যে সংঘ রয়েছে তাদের পুজো। তার মনুষ্য এদের এবছরের থিমটা কি?
3: এই বছরের থিম কিন্তু রয়েছে কালান্তর।
2: একদমই তাই, তোমরা ওখানে অনেক লাইভ পারফরমেন্সেস দেখতে পারবে, যেরকম অনুষ্ঠানটা আমরা অনেকটাই রিলে দেখে নিয়েছি, কারণ এখন তো দেখো আমি ভিড়ে ঠাকুর দেখতে চাই না, কারণ আমি রিলে ঠাকুর দেখে ফেলি, কিন্তু আমি কাউকে এটা বলবো না, তোমরা অবশ্যই ঠাকুর দেখতে যাও।
3: আর সবথেকে বড় কথা, আমরা এর থেকে বেশি ডিটেইলস তোমাদের দেব না, তার কারণ হচ্ছে যে তোমরা নিজেরা ঘুরে দেখে এসো, আমরা যদি স্পয়লার দিয়েই দিলাম তাহলে আর কি দুর্গাপূজা প্যান্ডেল হপিং এর মজা রইল
2: না, তোমাদেরকে দেখতে যেতে হবে। সেটা ছাড়া কিন্তু নাসিরউদ্দিন পার্কের পুজো রয়েছে, দমদম তরুণ সংঘের পুজো রয়েছে, আর এরা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বানিয়েছে,
3: সেটা হচ্ছে বেনিয়া বানিয়েছে, মানে হচ্ছে ফ্লোটিং জাহাজ যেগুলো হয় সেই সমস্ত কিছু নিয়ে এরা বানিয়েছে। এটা একটু হালকা স্পয়লার আমরা দিয়ে দিয়েছি।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে ঠিক আমরা হালকা করে স্পয়লার দিয়ে দিলাম, তোমরা জেনেই দেখতে যাও, কিন্তু দেখতে যাও অবশ্যই। সেটা ছাড়া দমদম পার্ক সার্বজনীন রয়েছে, যাদের কিন্তু এবছরের থিম হচ্ছে পঞ্চলিকা। আর সেটা ছাড়া অর্জুনপুর আমরা সবাই ক্লাব রয়েছে, আমরা আগের বছরে জানি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে থিম পুজো হয়েছিল সেটা প্রচন্ড ভাইরাল হয়েছিল, আমরা সব জায়গায় রিলে দেখেছি, আমরা প্রচুর মানুষকে যেতে দেখেছি, ভিড় হতে দেখেছি। তো এবছরে অর্জুনপুর কি করেছে সেটা কিন্তু আমি তোমাকে বলবো না, কারণ এবছরে অর্জুনপুর কি করেছে দেখার জন্য তোমরা নিজেরা গিয়ে দেখো।
3: একদমই তাই। এরপর দমদম হয়ে গেছে, এরপর আমরা আরেকটু এগিয়ে আসছি, এবার চলে এসেছি আমরা বেলগাছিয়াতে। এবার বেলগাছিয়াতেই কিন্তু রয়েছে কিংসুক টালা প্রত্যয়। প্রত্যেক বছর আমরা জানি যে টালা প্রত্যয় আমাদের জন্য নতুন নতুন কিছু ভাবনা চিন্তা করে রাখে, আর সেই মানে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু টালা প্রত্যয় সেটাই করে রেখেছে।
2: অবশ্যই,
3: তবে থিমটা এবারেও সিক্রেট হয়ে গেল,
2: আমরা এখনো পর্যন্ত তোমাদের ডিসক্লোজ করছি না টালা প্রত্যয়ের থিমটা, বিকজ টালা প্রত্যয় অসাধারণ একটা পুজো, খুব বড় প্যান্ডেল, তোমরা যাও গিয়ে দেখো টালা প্রত্যয় এবার কি করেছে। টালা প্রত্যয় ঠিক যতটা ফেমাস ততটাই কিন্তু ফেমাস টালা বারোয়ারির পুজো, আর তাদের এবছরের থিম হচ্ছে দুর্গা বাড়ি। তারা একটা দুর্গা বাড়ি যেরকম হয় যে বনেদি বাড়ির আদলে তারা পুরো প্যান্ডেলটা তৈরি করেছে, আর সেটা ছাড়া কিন্তু আরও একটা খুবই ফেমাস

0: পুজো ওখানে রয়েছে সেটা আমরা বলবো, কিন্তু আরেকটু এগিয়ে যাই, আমরা আরেকটুখানি এগিয়ে যাই, এগিয়ে চলে আসি তারপরে স্টেশন শ্যামবাজার।
1: একদম শ্যামবাজারে যখন চলে এসেইছি, তাহলে শ্যামবাজারের পাশেই কিন্তু রয়েছে আমাদের বাগবাজার, অর্থাৎ বাগবাজার সর্বজনীনের পুজো। আর বাগবাজার সর্বজনীন মানেই হচ্ছে একটা বিশাল বড় মাঠ যেখানে প্রচুর মেলা বসেছে, এবং সেই বাগবাজারের সাবেকি সাজের মায়ের যে ছবি সেটা আমরা দেখতে পাই। তো আমার কেন জানি না মনে হয় যে বাগবাজার না দেখলে বোধহয় আমার ঠাকুর দেখাতে ইনকমপ্লিট রয়ে গেল।
0: আচ্ছা ওকে, হ্যাঁ মানে হতেই পারে অবশ্যই। আর দেখো শ্যামবাজার বা বাগবাজার তোমরা যেখানে, কারণ লেক টাউনে, লেক টাউনে যে ঠাকুরটা প্রচণ্ড ফেমাস আমরা সবাই জানি সেটা হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। আমরা শ্রীভূমির প্যান্ডেল দেখতে যাই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো লেক টাউন এরিয়াতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুটো মেট্রো থেকে হয়তো একটু দূরে, তোমাদের বাস বা অটো নিয়ে যেতে হবে। কিন্তু দেখো শ্রীভূমির ঠাকুর তো দেখবেই, তাই না? অবশ্যই দেখো।
1: আর এবছর শ্রীভূমির থিম কি বলতো?
0: এবছরে শ্রীভূমির থিম আমরা বলবো না, আমরা এখানে বলে দিচ্ছি না শ্রীভূমির থিমটা, একটু সিক্রেট রাখছি। আর দেখো এতগুলো ঠাকুর তো তোমরা দেখবেই, কিন্তু বিষয়টা হচ্ছে ঠাকুর দেখতে দেখতে যেটা আমাদের সবার সঙ্গে হয় যে ঠাকুর আমরা দেখতে বেরোলাম, আমরা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোই, কারুর ওপরে কোন একজন পার্টিকুলারের ওপর তোমার একটু ক্রাশ আছে, ঠিক আছে, সেটা তুমি বলতে পারছো না, তুমি পুজোতে এসে বলতে চাও, বা তুমি ভেবে নিয়েছো যে গ্রুপে সবাইকে রাজি করিয়ে নিয়েছো যে সবাই মিলে একসঙ্গে পুজোতে বেরোই, কারণ তোমার কিছু একটু বেশি প্ল্যানস আছে, তুমি একটু সুন্দর করে পাঞ্জাবিটা পরে নিয়েছো, একটু ফুল কিনে নিয়েছো যেটা কিন্তু পকেটে রেখেছো কাউকে দেখাবে না, তার কারণ তুমি কি বলবে সেটা কিন্তু রংবাজ সিনেমাতে অরিজিৎ সিং গানে গানে বলেছে। তোমাদের সবার জন্য রইল এই গানটা, ফিরে আসছি গানের পর।

0: দেখো কি করে তুমি বলবে সেটা তো তোমারই ব্যাপার, তোমাকেই ফিগার আউট করে নিতে হবে যে তুমি এক্স্যাক্টলি কি করে বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের কি কোনো বন্ধু আমাদেরকে কিছু বলতে চায়? আমরা একটু দেখে নি,
1: ফোন লাইনে বন্ধু রয়েছে। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
0: হ্যাঁ বলো।
2: তোমরা তো নস্টালজিক করে দিলে আমাকে,
0: আরে
2: রুট ম্যাপের কথা বলে অনেকদিন। অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন আমরা 10-11 বছরের ছিলাম তখন আমাদের একটা গ্যাং ছিল, ঠিক আছে? সেই সেই গ্যাংয়ে একজন আমাদের টিনিদা ছিল, যেমন টিনিদার একটা গ্যাং ছিল এবং সে সব জানতো, সে সব জানতো। এবং একটা সময় আমরা একটা জায়গায় গিয়ে ঠাকুর দেখতে গিয়ে একই রাস্তায় মোটামুটি আমরা 1 ঘন্টা ঘুরছি, কোনোভাবে রাস্তা পাচ্ছি না। একটা রাক্ষসের মুখ করা ছিল, সেই রাক্ষসের মুখ দিয়ে বেরোচ্ছি, আবার সেই রাক্ষসের মুখেই চলে যাচ্ছে। এবং আমাদের যে টেনিদা, সে জানো যে টেনিদা যেমন নাকপুরে পাঠিয়ে দিত নাকি মেরে এবং কানপুরে পাঠিয়ে দিত কানে মেরে, কোনোভাবেই মানতে চাইছে না যে সে ভুল করেছে। আমরা ওরকম করে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি। একটা সময় আমাদের যে প্যালারাম ছিল, মানে যে সব থেকে দূর বলতে বলছে আমি পারছি না, সে রিস্কো করে নিল, রিস্কো করে সে বাড়ি চলে এসেছিল। এবার আমরা যা কোনোভাবে রাস্তাটা পেয়ে যখন রাস্তা দিয়ে আসছি, সে রিস্কো বলা বলছে ওই তোমাদের ছেলেটা নেমে গেল কিন্তু ওর ভাড়া দিল না, তাকে আমি খুঁজে পাচ্ছি না, তোমরা একটা কি ব্যবস্থা করে দাও। তোমরা সত্যি নস্টালজিক করে দিলে রাস্তা হারানোর কথা নিয়ে। যাই হোক, তাকে আমরা ভাড়াটা দিয়েছিলাম এবং সে তখন যাই হোক, তোমরা অনুষ্ঠান করছো বেশ ভালো লাগছে। একটা কথা বলবো যে আমার কলকাতার পুজো দেখতে খুব ইচ্ছা করে। তোমরা যদি একটা, আমি যদিও বা ফোনে পেলেই জানিয়ে যাব, কিন্তু তোমরা যদি একটু রুট ম্যাপটা বলে দাও, শোভাবাজার রাজবাড়ি সেটা যদি বলে দাও। ধন্যবাদ।
1: বেশ ঠিক আছে,
0: একদমই। দেখো এই যে মোমেন্টগুলো, এই মোমেন্টগুলোই তো সারা জীবন মনে থেকে যায়। বন্ধু তোমরা, তুমি যেটা বলেছো শোয়াবাজার রাজবাড়িতে আমরা আসছি, কারণ আমরা আপাতত শ্যামবাজারে ঢুকেছিলাম, কিন্তু মনীষা আমাকে বলছিল যে আমরা যে শ্রীভূমির প্যান্ডেলের এটা বলে দিলাম না থিমটা, তাহলে কিন্তু বন্ধুরা রেগে যেতে পারে। তাহলে তুমি বলেই দাও। আমরা ছিলাম শ্যামবাজারে, যেখানে অবশ্যই মনীষা বলে দিচ্ছে বাগবাজার সর্বজনীনের কথা। সেটা ছাড়া হাতিবাগান আছে, নলিন সরকার স্ট্রিট রয়েছে, কাশী বোস লেন রয়েছে, হাতিবাগান নবীন পল্লীর ঠাকুর রয়েছে, ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুর রয়েছে, আর কবিরাজ বাগানের ঠাকুর রয়েছে।
1: এই প্রত্যেকটা মানে পুজোই কিন্তু ভীষণ পপুলার,
0: একদমই
1: প্রত্যেকেই প্রায় এই ধরনের পুজো কিন্তু দেখে থাকে, তাই যারা ভাবছো তারা কিন্তু অবশ্যই এই পুজোগুলো ভিজিট করতে পারো।
0: হ্যাঁ, তোমরা শ্যামবাজারে নেমে তো এই যে পরপর ঠাকুরগুলো রয়েছে, এবার দেখো যেটা মেন বলার সেটা হচ্ছে একটু তো হাঁটতে হবেই, কিছু করার নেই, কারণ
1: হ্যাঁ কারণ সবসময় মেট্রো স্টেশনে একদম সামনেই প্যান্ডেল করা হয় না,
0: একটু তোমাদের হেঁটে ঘুরতে হবে,
1: হেঁটে নিতে হবে, কোথাও একটু অটো করে নিতে হবে, বা যদি মনে হয় যে সেরকম অসুবিধা হচ্ছে তাহলে বাসেও মানে বাসও অ্যাভেলেবেল থাকবে, তো সেটা তোমরা একটু করে নিতে পারো। তবে কাছাকাছি যে সমস্ত মেট্রো স্টেশনগুলো রয়েছে সেগুলো তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আমি তো রয়েছি, আমার সঙ্গে কিংশুক রয়েছে, তবে এরপরে ফিরছি একটা বিজ্ঞাপন বিরতির পরে।
3: अंदाज ना करें, डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
4: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
4: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
5: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
6: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
5: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
6: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
5: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: রেডিওর এপারে আমি আর কিংশুক তো রয়েইছি, কিন্তু তাছাড়াও যুববাণীর আরও কিছু বন্ধুরা তোমাদের কিছু শোনাতে চায়, তাহলে সেইটা আগে ঝটপট শুনে নেব।

0: 好。
1: এই জানিস, সোশ্যাল মিডিয়াতে 4 বছর আগের একটা মেমরি দেখালো, সেই যেবার আমরা মহালয়ার ভোরে কুমোরটুলি গিয়েছিলাম।
2: আর পাড়ার প্যান্ডেলে একসঙ্গে অঞ্জলি দিতে গিয়ে আকাশ যা ভুলভাল মন্ত্র বলেছিল, মা দুর্গা এসে শিওর ওর কান মলে দিয়ে যেত। কিন্তু
3: আচ্ছা, ওসব ভেবে আর কি হবে, সেই তো এখনো পুজো মানেই অষ্টমী সপ্তমী সবেতেই ক্লায়েন্টের কল, আর নবমী রাতে ভিড় আড়াতে ওয়েব সিরিজ দেখা। আমাদের সেসব ক্যাপ ফাটানো দুর্গা পুজো সে কি আর ফিরবে?
2: কেন ফিরবে না রে? আচ্ছা, তোর মনে আছে সেই যেবার অঞ্জলি দিতে গিয়ে তুই একটা মেয়ের দিকে হা করে তাকিয়েছিলি?
3: তুইও না, ওটা জাস্ট একটা ক্রাশ ছিল। আর আমার শুধু মনে আছে জানিস তো, ওই ওর সেই খোলা চুল, নীল শাড়ির আঁচলটা এত সুন্দর।
1: কি থমকে গেলে তো? মনের ভেতরের সেই পুরনো ডায়েরির পাতাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে নাকি? মনে পড়ে যাচ্ছে ক্রাশের সঙ্গে সেই প্রথম চোখাচোখি, বন্ধুদের সঙ্গে রকে বসে আড্ডা, কিংবা বিশেষ মানুষের জন্য লুকিয়ে রাখা এক ক্রাশ না বলা কথা? যুববাণীর বলতে চাই ডাক পাঠাচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া পুজোর স্মৃতিগুলোকে, বলতে চাই এর অক্টোবর মাসের বিষয় স্মৃতির শারদিয়া।
3: তাহলে কিরে দিয়া, নীল শাড়ি সেই গল্পটা লিখে পাঠিয়ে দেবো নাকি?
2: হ্যাঁ রে পাগল, আজকেই পাঠিয়ে দে।
1: আর তোমরাও যদি লিখতে চাও তাহলে আজই পাঠিয়ে দাও অনধিক 300 শব্দের মধ্যে। তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তবে মেল করো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
2: পাঠাতে পারো আমাদের ডাকবাক্স। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7 লক্ষ 1। চিঠি পাঠানোর শেষ তারিখ 26শে অক্টোবর। সঙ্গে অবশ্যই দিতে ভুলো না তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। তাহলে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই,
1: অক্টোবর মাসের বলতে চাই এর বিষয় স্মৃতির শারদিয়া।
3: হ্যাঁ, তাহলে একদম চটপট। দেখো, পুজোর মধ্যে তো তোমরা লিখবে না আমি জানি, কি তাই সেই জন্য আমি লিখতেও বলছি না, পুজোর আগে বা তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু লিখে পাঠিয়ে দাও সেই গল্পগুলো যেটা তোমরা কাউকে বলোনি এখনো পর্যন্ত, বা বলতে চাও বলতে পারছো না, লিখে ফেলো এই গল্পগুলো। আর এগুলো তো আমাদের লিখে পাঠাবেই, সেটা ছাড়াও কিন্তু তোমরা যে আমাদের পোস্টারের তলা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা তো আমরা দেখবো না, বা সেটা যে আমরা শুধু শোতে পড়বো সেটা কিন্তু নয়। তার কারণ তোমাদের জন্যে রয়েছে একটা বিশাল বড় সুযোগ। শুনে নাও তোমাদের জন্য কি সুযোগ রয়েছে।
4: সবাই করে, কেউ বলে দারুণ অনুষ্ঠান, কেউ বলে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যদি একটু অন্যরকম করে বলো, একটু হাসি, একটু বুদ্ধি, সঙ্গে এক চিমটি কৌতূহল, আর এমন একটা পাঞ্চলাইন যেটা পড়ে অন্যজন বলে ওঠে আরে কমেন্টটা দেখেছো, তাহলে তোমার সেই কমেন্ট কিন্তু হারিয়ে যাবে না। যুব মঞ্চে এবার থাকছে সেরা কমেন্ট, সারা মাসের অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা 10টি মজার, বুদ্ধিদীপ্ত আর কৌতূহল জাগানো কমেন্ট। তাই কমেন্ট করো, তবে শুধু কমেন্ট নয়, এমন কমেন্ট করো যেটা পড়ে স্ক্রোল করতে গিয়েও মানুষ থেমে যায়। হয়তো মাসের সেরা 10-এ তোমার নামটাই উঠে যাবে যুব মঞ্চে।

0: হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু সুন্দর ভেবে চিন্তে একদম বুদ্ধিদীপ্ত কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু ফাইনালি অ্যাকনলেজ করা হবে। আর দেখো মনীষা, আমরা তো সবাইকে একটা রুটম্যাপ দিচ্ছিলাম, তো রুটম্যাপ দিতে দিতে আমরা কোথায় ছিলাম?
1: শ্যামবাজারে ছিলাম আমরা।
0: হ্যাঁ, এবার আমরা কোথায় যাবো?
1: শোভাবাজারে যাবো।
0: চলো তাহলে শোভাবাজারে গিয়ে কি কি ঠাকুর দেখতে পারবো বলে দাও তুমি।
1: একদমই তাই, শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমেই তুমি যেটা দেখতে পারবে সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। আমাদের একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে শোভাবাজার রাজবাড়ি কিভাবে যাবে, তাহলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে তুমি কিন্তু পৌঁছে যেতে পারো শোভাবাজার রাজবাড়িতে। তারপরে রয়েছে কুমারটুলি পার্ক, কুমারটুলি সার্বজনীন, আহেরিটলা সার্বজনীন। এখানে কিন্তু একটা সুন্দর থিম আছে, সেটা হচ্ছে মাধুরী মৈত্রী অন্বেষণ।
0: একদমই, মানে দেখো এই থিমটা কিন্তু আমরা চাইলেই তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু এই থিমটা তোমাদেরকে গিয়ে দেখতে হবে। তোমরা গিয়ে দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। সেটা হচ্ছে, আরও একবার বলে দিই, আহিরিতলা সার্বজনীন। সেটা ছাড়াও কিন্তু আরও একটা ঠাকুর রয়েছে ওখানেই, সেটা হচ্ছে আহিরিতলা যুবক বৃন্দদের একটা অসাধারণ ঠাকুরে ওঠে, সেখানে অসাধারণ থিম পুজো হয়, সেটাও তোমরা দেখতে পারো। সেটা ছাড়া একটা কিন্তু খুবই ফেমাস ওখানে থিম।

0: সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। আর এবছরে জগৎ মুখার্জি পার্কের থিম হলো
1: উদয় শঙ্কর বা শঙ্কর নামা, যেটাই আমরা বলি না কেন সেইটা। এইবারে শোভাবাজার রাজবাড়ি থেকে, শোভাবাজার সুতান্ত্রী মেট্রো স্টেশন থেকে আমরা চলে আসব গিরিশ পার্কের দিকে। গিরিশ পার্কেই রয়েছে আমাদের জোড়াসাঁকো সাধারণ পুজো, তাছাড়াও রয়েছে চোরবাগান সার্বজনীন, যেখানে কিন্তু থিম হচ্ছে মেডিটেশন হল।
0: হ্যাঁ, মানে দেখো বিষয়টা হচ্ছে আমরা তো খুব একটা শান্তশিষ্টভাবে ঠাকুর দেখতে যেতে পারি না, তার কারণ প্রচুর মানুষ, প্রচুর ভিড়, ভলেন্টিয়াররা সারাক্ষণ চেল্লাচ্ছে, অসাধারণ গান চলছে, তো এই সব কিছু মিলে কিন্তু এই প্যান্ডেল তারা যেটা করেছে এবছরের থিম মেডিটেশন হল, তোমরা কিন্তু এর ভেতরে ঢুকে একটু শান্তি অনুভব করবে, তাই জন্যে চেল্লামিলি করবে না, কিন্তু শান্তভাবে শান্তিতে ঠাকুর দেখে একটা গেট দিয়ে ঢুকে এক গেট দিয়ে বেরিয়ে যাবে।
1: ঠিক। এই পরে রয়েছে সিমলা ব্যায়াম সমিতি আছে, দর্জিপাড়া মিত্র বাড়ি আছে, চালতা বাগান লোহাপট্টি আছে, তাছাড়া রয়েছে জোড়াসাঁকো দাঁ বাড়ি। এই বাড়ির কথা কিন্তু আমরা প্রায় সবাই শুনেছি।
0: দাঁ বাড়ির পুজো আমরা প্রায় যারাই আমরা ছবি তুলতে ভালোবাসি বা যারাই আমরা ছবি তুলি, আমরা নর্থ কলকাতার অলিতে গলিতে যেগুলো বনেদি বাড়ির পুজো হয় সেই পুজোগুলো দেখি, তারা কিন্তু সবাই দাঁ বাড়ির পুজো দেখবো না, এটা তো হতেই পারে না। আমি নিজে দাঁ বাড়িতে গিয়ে ছবি তুলে এনেছি। তো দাঁ বাড়ি রয়েছে, পাথুরিয়াঘাটা পথের পল্লী রয়েছে, তো এগুলো তো রয়েছেই। সেটা পরে মানে আমরা নর্থ কলকাতা অনেকটা ঘুরে ফেললাম, এবার একটু একটু চলে আসি সেন্ট্রালের দিকে। সেন্ট্রাল কলকাতায় আসলে একদম প্রথম স্টেশন সেটা হচ্ছে এমজি রোড বা মহাত্মা গান্ধী রোড, সেখানের একদম প্রথম পুজো সেটা হচ্ছে ভেরি ফেমাস কলেজ স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে সবগুলো পুজোই প্রচন্ড ফেমাস, তো মানে কলেজ স্কোয়ার,
1: হ্যাঁ কলেজ স্কোয়ার রয়েছে, মোহাম্মদ আলী পার্ক রয়েছে, তারপর হচ্ছে মানিকতলা চালতা বাগান লোহাপট্টির পুজো রয়েছে। এই পুজোগুলো কিন্তু সেন্ট্রাল কলকাতার একদম মেইন আকর্ষণ বলা যায়।
0: নিশ্চয়ই। আর তারপরে আমরা সেন্ট্রালে যদি আসি, সেখানে অবশ্যই বলতেই হয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, বা সেখানে লেবুতলাও বলে। তো সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম কিন্তু বন্দে মাতরম। তারপরে সুবোধ মল্লিক স্কোয়ার রয়েছে, কলেজ স্কোয়ার রয়েছে, মোহাম্মদ আলী পার্ক রয়েছে, আর এখানে আরও অনেক পুজো রয়েছে, কিন্তু আমরা এগিয়ে যাই, আমরা একটু এগিয়ে যাই, কারণ অনেকগুলো পুজো রয়েছে পুরো কলকাতায়
1: আছে, এখন আমাদের সাউথ কলকাতা ঘুরতে হবে। তো এরপরে রয়েছে চাঁদনি চক, সেটা হচ্ছে জানবাজার রাজবাড়ি, সেখানে রয়েছে এবং রয়েছে তালতলা সার্বজনীন। এই চাঁদনি চকের পরে আমরা চলে আসছি এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে কিন্তু মানে
0: আমরা জানি প্রচন্ড ফেমাস ক্রিসমাসের জন্য, কিন্তু এবছর সেখানে কিন্তু দুর্গোৎসব পালন করা হচ্ছে, আর এই বছরে অ্যালেন পার্কের থিম হচ্ছে শিবতাণ্ডব। তো তোমরা অ্যালেন পার্কে যেরকম আমরা সবাই ক্রিসমাসে গিয়ে প্রচুর ভিড় করি এবং আনন্দ করি, সেরকমই এবছর আমরা দুর্গাপুজোতেও না হয় পার্ক স্ট্রিটে গিয়ে অ্যালেন পার্কের পুরো রাস্তা প্রচুর আলোকসজ্জা দেখি এবং শিবতাণ্ডব দেখি। তারপরে চলে আসি ময়দানে। ময়দানে কিন্তু ক্যাথিড্রাল রোডের সাইডে যে পুজোগুলো হয় সেই পুজো রয়েছে, আর এবার কিন্তু আমাদের আসতেই হবে
1: সাউথ কলকাতায়। আমরা চলে আসছি পার্ক স্ট্রিট ময়দান হয়ে, আমরা চলে এসছি এবারে রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে কিন্তু রয়েছে চক্রবেড়িয়া সার্বজনীন রয়েছে, এবং তাছাড়াও এক্সাইড ক্রসিংয়ের আশেপাশে যে সমস্ত পুজোগুলো হয় তুমি অবশ্যই ভিজিট করতে পারো। এরপরে রয়েছে
0: আমাদের নেতাজি ভবনে, চলে আসলাম নেতাজি ভবনে। যদি আসি সেখানে কিন্তু ভবানীপুর পঁচাত্তর পল্লী রয়েছে, তারপর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের যে পুজো রয়েছে সেটা রয়েছে, তারপরে ছত্রিশ পল্লী রয়েছে, হরিশ পার্কের পুজো রয়েছে। নেতাজি ভবন থেকে কিন্তু এই পুজোগুলো কাছে। নেতাজি ভবনে দেখা হয়ে গেলে আমরা চলে আসবো দ্য ভেরি ফেমাস পুজো ম্যাডক্স স্কোয়ার। মানে পুজোতে আমরা ম্যাডক্স যাব না সেটা তো হতেই পারে না,
1: সেই জন্য ম্যাডক্সে আড্ডা দেব না, এটা কিন্তু ইনকমপ্লিট একটা বিষয়।
0: আর সেই ম্যাডক্সের ম্যাডক্স স্কোয়ারের মা দুর্গার যে প্রতিমা, তার সঙ্গে একটা বিশাল বড় অসাধারণ ঝাড় লণ্ঠন, এটাই তো ম্যাডক্স স্কোয়ার। তো যতীন দাস পার্কে নেমে তোমরা কিন্তু কাছাকাছি তোমাদের ম্যাডক্স স্কোয়ার, ম্যাডক্স স্কোয়ারে চলে যেতে পারো। আর সেটা ছাড়া ম্যাডক্স স্কোয়ার দেখে যদি তুমি বেরো, সেখানে কিন্তু রয়েছে সমাজসেবী সংঘ রয়েছে, সেখানকার ঠাকুর দেখতে পারো। আর এরপরে আরো
1: রয়েছে,
0: হ্যাঁ একদমই তাই,
1: আর সেখানে কিন্তু এবারে থিম হচ্ছে ড্রাগন।
0: মানে আমরা অলরেডি যারা রিলস ঘাঁটি বা আমরা দেখি সারাক্ষণ শর্ট ভিডিওস, তাদের সবার ফিডে একটা বিশাল বড় লাল প্যান্ডেল চলে এসেছে যেখানে প্রচুর ড্রাগন রয়েছে, তো সেটাই হচ্ছে নান আদার দ্যান ত্রিধারার এবছরের থিম ড্রাগন প্যান্ডেল।
1: যতীন দাস পার্ক আমরা ঘুরে ফেলেছি, এরপরে চলে আসছি আমরা কালীঘাটের দিকে। কালীঘাটে রয়েছে কিন্তু আলিপুর সার্বজনীন।
0: হ্যাঁ, কালীঘাটে আলিপুর সার্বজনীন, আলিপুর সার্বজনীন কিন্তু এবছরে তারা থিম করেছে রামায়ণ। তো যদি তোমরা রামায়ণের গল্প, আমরা সবাই জানি একটা ফোকলোর, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি রামায়ণের গল্প থেকে ইন্সপায়ার হয়ে প্যান্ডেল আলিপুর সার্বজনীন। সেটা ছাড়া আছে ভেরি ফেমাস

0: সুপ্রিয় পার্ক, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্থান পার্ক। হিন্দুস্থান পার্কে কিন্তু একটা জিনিস সেটা বলার রয়েছে, সেটা হচ্ছে হিন্দুস্থান পার্কের এবছরে কিন্তু তারা দেশলাই কাঠি দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে। মানে এটা কিন্তু সত্যি আমাদেরকে ভাবায় যে দেশলাই কাঠি দিয়ে একটা পুরো প্যান্ডেল, সেটা কিন্তু এবছরে এই ইম্পসিবলটাকে পসিবল করেছে হিন্দুস্থান পার্ক। সেটা ছাড়াও রয়েছে হিন্দুস্থান ক্লাবের পুজো, বাদামতলা অসর সংঘের পুজো রয়েছে, ছেষট্টি পল্লী রয়েছে, বোসপুকুর শীতলা মন্দির রয়েছে,
1: বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন রয়েছে, বালিগঞ্জ 21 পল্লী রয়েছে। এই পুজোগুলো কিন্তু তুমি অবশ্যই ঘুরতে পারো।
0: একদমই। আর দেখো, আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাদেরকে নামগুলো বলে দিচ্ছি, তার এইটাই কারণ যে তোমরা যাতে কোনোটা মিস না করে যাও। কিন্তু শুধু যে আমরা কথা বলে যাব সেটা নয়, তোমরাও কিন্তু বলো, মানে তোমরাও তো বলছো, দেখি তোমরা কি বলছো। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: সুন্দর আলোচনা করছেন, তাতে খুব খুব ভালো লাগছে।
0: আচ্ছা,
2: আর বলছিলাম যাতে 8 থেকে 10 বছর বাচ্চা শিশুদের বয়স,
0: হ্যাঁ,
2: তাদের জন্য ফোন নম্বরটা লিখে রাখে তাদের কাছে, তাহলে ওটা অনেক কাজে লাগবে।
0: একদম একদম,
2: অবশ্যই মনে রাখবেন একটু।
0: অবশ্যই। তাহলে যেটা উনি বললেন সেটা 100 বার ঠিক, যে ফোন নাম্বারটা তোমরা যারা বা যারা বড়রা শুনছেন, তারা যখন বাচ্চাদের নিয়ে বেরোবেন, বাচ্চাদের পকেটে একটু ফোন নাম্বারটা লিখে যদি তাদের পকেটে দিয়ে দেওয়া যায়, কোনো কারণে যদি তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়
1: তাহলে তাদের খুব সুবিধা হয়।
0: একদমই। তাহলে অ্যাটলিস্ট তারা ফোন করে বা কাউকে ফোন নাম্বারটা দিয়ে বলতে পারে যে আমাদেরকে একটু খুঁজে দাও। তো আমরা কিন্তু এবার আসবো রবীন্দ্র সরোবরে।
1: একদম। এর এই রবীন্দ্র সরোবরেই কিন্তু রয়েছে সুরুচি সংঘ, আর সুরুচি সংঘের এবছরের থিম হচ্ছে উৎস। এরপরে রয়েছে চেতলা অগ্রণী, মুদিয়ালি ক্লাব আর শিব মন্দির। এই পুজোগুলো কিন্তু ভীষণ ফেমাস সাউথ কলকাতায়। তো যারা যারা ভাবছো সাউথ কলকাতায় ঠাকুর দেখবে, তারা অবশ্যই কিন্তু এইসব জায়গায় ঘুরতে পারো।
0: অবশ্যই।
1: এরপরে রয়েছে মহানায়ক উত্তম কুমার, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের পুজো হয়, যেমন নিত্যগোপাল স্মৃতি সংঘ বলে একটি পুজো হয়, সেটা কিন্তু ভীষণ ফেমাস। এছাড়াও টালিগঞ্জ এরিয়াতে যে সমস্ত পুজোগুলো হয় তুমি কিন্তু ঘুরতে পারো।
0: একদমই তাই। মানে এখান থেকে মানে মহানায়ক উত্তম কুমারের নামে মানে তোমরা টালিগঞ্জে নেমে পুরো টালিগঞ্জ গলফ গ্রিন, তারপরে এইদিকে আমরা তোমরা যদি চলে আসতে চাও সাউথ সিটির দিকে চলে আসতে পারো, তোমরা ওদিকে যদি যেতে চাও তোমরা ওখানে প্রচুর মানে একটা বিশাল বড় এরিয়া কিন্তু তোমার টালিগঞ্জ মেট্রো থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে। তারপর আমরা একটু তাড়াতাড়ি সাউথের দিকে চলে আসি, তাহলে চলে আসে হচ্ছে নেতাজি। নেতাজি যদি তোমরা নামো, সেখানে যেটা খুবই ফেমাস পুজো সেটা হচ্ছে নাকতলা পল্লী উন্নয়ন সমিতির যে পুজো, আর সেটা ছাড়াও কুদঘাট এলাকার যত পুজো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে। গীতাঞ্জলিতে চলে আসলে কিন্তু দ্য ভেরি ফেমাস নাকতলা উদয়ন সংঘর পুজো, আমরা প্রত্যেক বছর তারা অসাধারণ অসাধারণ থিম নিয়ে পুজো করে, তো নাকতলা উদয়ন সংঘর ঠাকুর তোমরা ওখানে দেখে নিতে পারো। তারপরে হয়েছে তোমাদের বৈশাঘাটা বালক সমিতির পুজো রয়েছে, সেখানে গীতাঞ্জলি থেকে দেখতে পারো। আর তারপর তোমরা গড়িয়ায় চলে আসো। হ্যাঁ, মানে গড়িয়া মানে
1: কবি নজরুলে,
0: হ্যাঁ কবি নজরুলে যদি তোমরা নামো, সেখানে তোমাদের গড়িয়ার নবদুর্গা রয়েছে,
1: হ্যাঁ
0: তরুণ সংঘ রয়েছে,
1: হ্যাঁ তারপরে শ্যামপল্লী রয়েছে, তাছাড়াও
0: গামধারী যে এলাকা রয়েছে, গামধারী এলাকার যে পুজোগুলো রয়েছে সেটা দেখে নাও। আর একদম লাস্ট স্টেশন যদি তোমাদেরকে নিয়ে আসি এই ব্লু লাইনের, সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম।
1: সেখানে কিন্তু পাটুলি সার্বজনীন রয়েছে, এবং তাছাড়াও পাটুলি লেকের আশেপাশে যে সমস্ত পুজোগুলো রয়েছে সেগুলো তুমি কভার করতে পারো।
0: একদমই তাই। মোটামুটি এই ব্লু লাইনটা তোমাদেরকে আমরা পুরোটা বলে দিলাম। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই, নিয়ে এসে তোমাদেরকে আরো অন্য লাইনে নিয়ে যাচ্ছি।
3: উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান, এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
6: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
5: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
6: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
5: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
6: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: হ্যাঁ, তাহলে মোটামুটি ব্লু লাইন তো আমরা পুরোপুরি শেষ করে ফেলেছি। ব্লু লাইন শেষ করার পরে কিন্তু আমরা অন্যদিকে চলে আসব, যেখানে তোমাদেরকে বলবো যে আর কী কী ঠাকুর তোমরা দেখতে পারো। সেটা কিন্তু অবশ্যই আমরা চলে আসি শিয়ালদা যে ডিভিশন তাতে, সেদিকে আসব। কিন্তু যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে এই সময় পুলিশ বা যারা থাকেন তাদের কিন্তু আমাদের, তারা আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেন, তাদের ছাড়া এই পুজোটা কিন্তু ইম্পসিবল। ট্র্যাফিক যে চারিদিকে থাকে, ট্র্যাফিক যদি তারা আমাদেরকে সাহায্য না করেন তাহলে হয়তো আমরা ভালো করে ঘুরতেই পারবো না, ভালো করে মুভি করতে পারবো না। সেই জন্যে আমাদের যুবাণীর বন্ধু শ্বেতা হাজরা কিন্তু আমাদের স্টুডিওর বাইরে থেকে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছেন, এবং তোমাদেরকে শ্বেতা ঠিক কী কী বলছে শুনিয়ে দিই, ফিরে আসছি তারপর।
1: কি বন্ধুরা, দুর্গাপুজো তো চলেই এলো, আর সেই সঙ্গে চলছে আনন্দ উৎসব, নতুন জামা কাপড়, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা আর জমিয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতি, তাই তো? রাস্তায় গাড়ির চাপও প্রচুর, আর তুমি যদি সেই সময় তাড়াহুড়ো করতে গিয়ে ট্রাফিক সিগনাল না মানো, রাস্তা পারাপারের সময় অসতর্ক হও, কিংবা বাইক নিয়ে বেরিয়ে হেলমেট পরতে ভুলে যাও, তাহলে কিন্তু মুহূর্তের অসতর্কতায় বড় সড় বিপদ ঘটে যেতে পারে, তাই না? আবার অনেক সময় আমরা ভাবি, আরে সামান্য একটু রাস্তা তো, হেলমেট না পড়লে কি আর হবে, কিংবা ট্রাফিকের নিয়মটা আজ না হয় একটু এড়িয়ে গেলাম। কিন্তু বন্ধু, এই ধরনের ছোট ছোট অবহেলাই বিপদের কারণ হয়ে উঠতে পারে। আর দুর্গাপুজোর সময় কলকাতার ট্রাফিক সামলানো কিন্তু একেবারেই সহজ কাজ নয়। পুজোর দিনগুলিতে যাতে সাধারণ মানুষ নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারেন, জরুরি পরিষেবার গাড়ি যাতে প্রয়োজন মতো চলাচল করতে পারে, আর অতিরিক্ত ভিড়ের মধ্যেও যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেই দিকেও বিশেষ নজর রাখতে হয় কলকাতার ট্রাফিক পুলিশকে। তাই বন্ধুরা, আজ স্টুডিওর বাইরে থেকে আমি শ্বেতা চলে এসেছি লালবাজারে। পুজোর লাইমলাইটে আমাদের লাইমলাইট গিয়ে পড়েছে কলকাতার ট্রাফিক পুলিশের দিকে। তোমায় জানাবো কিভাবে চলছে ট্রাফিক ডিপার্টমেন্টের পুজোর প্রস্তুতি। আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিভাস কুমার মণ্ডল, ডেপুটি কমিশনার অফ পুলিশ, থ্রি ট্রাফিক ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ।
2: নমস্কার, আমি বিভাস কুমার মণ্ডল, ডিসি ট্রাফিক থ্রি, লালবাজার, কলকাতা পুলিশের। আচ্ছা, আমরা যেটা যুব সমাজের জন্য যেটা অ্যাওয়ারনেস আমরা করছি পুজোতে, যেটা আমরা সাধারণত দেখে থাকি, এটা যুব সমাজেরা রাত্রে যে প্রতিমা দেখতে বা প্যান্ডেল হপিংয়ে বেরোয়, তাদের ম্যাক্সিমাম পোর্শনটা ভাবে পূজা ফেস্টিভ্যালে হেলমেট পরতে হবে না, কিন্তু আইনের কোনো এরকম জায়গা নেই যেখানে হেলমেট পরার বারণ আছে। ওই জন্য পূজা ফেস্টিভ্যাল টাইমে আমরা যাতে সবাই হেলমেট পরে, এই জিনিসটা আমাদের তরফ থেকে বার্তা রইল। আর দ্বিতীয়, আমরা একটা প্রিকুশন মেজার হিসাবে, আমরা তো বছরের প্রতিটা দিনই কেস করে থাকি, এর বাইরে প্রিকুশন মেজার হিসাবে আমরা একটা স্পেশাল ড্রাইভ 5 তারিখ থেকে প্রি পূজা চালু করেছি। তাতে রাত্রিবেলায় একটা স্পেশাল টিম দিয়ে, আমাদের লালবাজারের স্পেশাল টিম থাকে, বিভিন্ন ট্রাফিক গার্ডের কিছু স্পেশাল টিম দিয়ে প্রতিটা গার্ডে 2 করে জায়গায়, অল ওভার ক্যালকাটা 50 মতো জায়গায় এই ধরনের আমরা স্পেশাল রেড করে থাকি, যেখানে আমরা র্যাশ ড্রাইভিং বা উইদাউট হেলমেট না চালায়, ট্রিপিং লাইটিং না করে, এইগুলোর উপর আমরা বিশেষ জোর দিয়ে রাখছি। কারণ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা গেছে আমাদের তথ্য অনুযায়ী এই কটা জিনিসের উপর বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করছি। আমরা যে বিগত পুজোগুলোতে দেখে গেছি রাতের দিকে কিছু অ্যাক্সিডেন্ট, এই বাইকে র্যাশ ড্রাইভিং বা এই মানে খুব বাজেভাবে গাড়ি চালানোর জন্য যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, সেই জায়গাগুলোর উপরে আমরা বেশি করে এই ধরনের স্পেশাল ড্রাইভ চালু করব, কিছুটা বাইপাসের উপর করি, কারণ বাইপাসের উপরেই অ্যাক্সিডেন্টগুলো বেশি দেখা গেছে। আর সমস্ত কলকাতাবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে আমাদের তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা, সবাই সপরিবারে নিয়ে পুজো দেখতে আসুক, আনন্দে পুজো দেখুক, আমরা আমাদের পুরো সমস্যা যাতে কারোর কোনো দিনও না হয়, আমরা পুরো সময়টা রাস্তায় দিয়ে তাদের উপর, তারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সেদিকটা আমরা নজর রাখবো।
1: আমরা যখন দুর্গাপুজোয় পরিবারের সঙ্গে আনন্দ করি, তখন পুলিশকর্মীরা রাস্তায় কর্তব্যে অটুট থাকেন। ডিউটির চাপে কখনো কি একটুও মন খারাপ হয় পরিবারের জন্য?
2: আমরা যখন চাকরিতে প্রথম শপথ নিই, তখনই আমাদের যে জিনিসটা বলা আছে সেই জিনিসটাকে আমরা এখনো মেনটেন করে চলছি। আগে পাবলিক সেফটি, যারা বাড়ি থেকে বেরিয়েছে ঠাকুর দেখতে তারা সঠিকভাবে ফিরে যাক, সেখানে আমাদের পরিবারের লোকেরাও আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। যখন যদি শোনে কোনো খারাপ ঘটনা বা কিছু হয়েছে, সেটা পরিবারের লোকও দুঃখ পাবে যে আমরা ডিউটি করবো কেন। সুতরাং এদিকটা দিয়ে পরিবারের লোকও মেনে থাকবে, যদি সারা কলকাতায় কোনো কিছু ঘটনা পুজোর সময় না ঘটে, আশা করি ঘটবে না। আমরা মূলত কলকাতাটাকে 3 পার্টে ভাগ করে পুজোটাকে আমরা যেটা ভাগ করি, আমাদের একটা সাউথ ক্যালকাটা থাকে, একটা নর্থ ক্যালকাটা থাকে, একটা

0: সেন্ট্রাল ক্যালকাটা বেশ করে পুজো থাকে। তো সাউথ ক্যালকাটার পুজোর যেগুলো থাকে আমাদের গড়িয়াহাট, তারপর যাদবপুর বা রাসবিহারী চত্বর, এইগুলোর উপর আমাদের স্পেশাল নজর থাকবে যাতে এদিকে কোনো সেভাবে যানজট না হয় এবং মানুষরা সুস্থভাবে যাতায়াত করতে পারে বিগত পুজোগুলোর মতো। আরেকটা দিক আমাদের নর্থ ক্যালকাটা, নর্থ ক্যালকাটার দিকটা তো আমরা নজর রাখবো, কারণ এই রুটগুলো না মেট্রো রুটও থাকবে, প্লাস সন্তোষ মিত্র স্কোয়ারের একটা বড় পুজো যেটা ওখানে শিয়ালদা এখন মেট্রো কানেক্টেড হয়েছে, আমাদের সেই দিকের উপরও নজর থাকবে যাতে ক্রাউড হলে আমরা বিভিন্ন সার্কুলেশনে আমরা ঠাকুর দেখার জন্য ব্যবস্থা করতে পারি। গাড়ির স্পিড বিভিন্ন জায়গায় থাকে, যেমনি মা ফ্লাইওভার একরকম থাকে, বাইপাসের উপর একরকম থাকে, তো সবাইকেই বলবো গাড়ি কখনো যেন 60-এর উপরে না চালায়, সেটাকে সবসময় যেন বিলো 60 রেখে চালায়, এবং যেখানে দরকার নেই সেখানে অযথা ওটাকে জয় রাইড করতে গিয়ে যেন অ্যাক্সিডেন্ট না দেখে।
1: যদি রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়ে কোনো বিপদে পড়ো কি করবে সেটা উনি বলেছেন।
0: সেক্ষেত্রে আমাদের যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে 100 ডায়াল কল করলেই আমাদের ট্রাফিকে ওরা কনভার্ট করে দেবে, সেই নাম্বারে আমরা সাথে সাথে আমাদের সার্জেন্ট বা যে কেউ পৌঁছে যাবে। এর বাইরেও আমাদের যে পূজা গাইড বা হেল্পলাইনগুলো বেরোবে তাতে বিভিন্ন যে কটা আমাদের ট্রাফিক গার্ড আছে 25টা ট্রাফিক গার্ড একটা আউটপোস্ট, সব কটারই ওসিদের নাম্বার, কন্ট্রোল রুমের আদার্স নাম্বার, কিন্তু হেল্পলাইন নাম্বার 100-এ হলে পেয়ে যাবে।
1: তাহলে বন্ধু আনন্দ করো মন ভরে, তবে অবশ্যই মাথায় রেখো তোমার নিরাপত্তার কথা, আর শুনতে থাকো যুববাণী।
2: হ্যাঁ একদমই, সেটা কিন্তু স্টুডিওর বাইরে থেকে গিয়ে আমাদেরকে শুনিয়ে দিলেন যে যারা আমাদেরকে এই রক্ষা করেন পুরো পুজোটা, যারা আমাদের জন্য এত অ্যাক্সেসিবল আর এত সুবিধের করে দেন তারা আমাদেরকে ঠিক বলছে। একদমই উনি ঠিক কথা বলেছেন যে আমাদের নিরাপত্তা কিন্তু আমাদেরই হাতে, আমরা জানি পুজো দেখতে যাচ্ছি পাশের প্যান্ডেলে যাচ্ছি, কিন্তু না, হেলমেটটা কিন্তু ম্যান্ডেটরি, হেলমেটটা পরে যাও। আর প্রচুর মানুষ রাস্তায়, বাচ্চা বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই জন্য একটু গাড়ি স্পিডটা মেনটেন করে যদি আমরা যেতে পারি তাহলে আমার মনে হয় যে সবার জন্য পুজো খুবই সুবিধার হয়ে উঠবে।
3: ঠিক তাই। আর এরপরে আমরা যেরকম বলেছিলাম তোমাকে যেগুলো শোনাবো সেটা হচ্ছে ফুলবাগান বা সল্টলেক স্টেডিয়ামের কথা। সেখানে কিন্তু রয়েছে লেক টাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটা আমি বললাম সেটা কিন্তু এইভাবেও যাওয়া যায়।
2: এই দিক থেকেও যদি চাও তোমরা কিন্তু লেক টাউনে যেতে পারো, কারণ শ্রীভূমিতে অনেকগুলো রুট দিয়ে যাওয়া যায়, কোনোটা থেকে তোমরা হেঁটে যেতে পারবে না, হ্যাঁ মানে অনেকটাই দূরে, তো যেখান থেকেই যাও তোমাদেরকে বাস বা অটো করে গিয়ে তারপরে হেঁটে যেতে হবে।
3: এরপরে রয়েছে কাকুরগাছি এরিয়া, দেশবন্ধু নগর এবং তেলেঙ্গা বাগান, এই সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করতে পারো। আরেকটা রয়েছে সল্টলেক সেক্টর 5, অর্থাৎ করুণাময়ী মেট্রো স্টেশনের কাছাকাছি যেগুলো, সেগুলো হচ্ছে যে সল্টলেক এ জে ব্লক আছে, এফডি ব্লক আছে, বিজে ব্লক আছে, সিই ব্লক আছে, এবং তাছাড়াও রয়েছে সেন্ট্রাল পার্কের পুজো এবং নিউ টাউন সর্বজনীনের পুজো।
2: হ্যাঁ, এই নিউ টাউন সর্বজনীন কিন্তু এবছরে তাদের যে থিম সেটা কিন্তু হানি বি, ঠিক আছে,
3: খুব ইন্টারেস্টিং,
2: এক্স্যাক্টলি খুব ইন্টারেস্টিং থিম, আর তোমরা ভেতরে গিয়ে বেশ আনন্দ পাবে। সেটা ছাড়া সল্টলেকের যে সিই ব্লক, তারা কিন্তু এবছরে তাদের থিমটা বেছে নিয়েছে খুবই ইন্টারেস্টিং এবং আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে মহাভারত। তো মহাভারত থেকে ইন্সপায়ার হয়ে, মহাভারতের চরিত্র থেকে ইন্সপায়ার হয়ে তারা কিন্তু এবছরের পুজোর তাদের থিম রেখেছে আর তাদের সেইটা নিয়েই পুরো প্যান্ডেলটা বানিয়েছে। সেটা ছাড়া মানে এই লাইনটাও তো প্রায় মোটামুটি হয়ে গেল, সেটা ছাড়া কিন্তু আরও আশেপাশে বেহালার দিকে তুমি যদি যাও, সেখানে ঠাকুরপুকুরের দিকে যাও, জোকার দিকে যাও, সেখানে কিন্তু আরো অনেক পুজো তোমরা পেয়ে যাবে, সেগুলোর কথা বলছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
4: থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: যেরকমটা কথা বলছিলাম তোমাকে, জোকা, ঠাকুরপুকুর, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, তারাতলা এবং মাঝেরহাট, এই সমস্ত জায়গাতেও কিন্তু রয়েছে। যেমন জোকাতেও তুমি IIM ক্যালকাটা জোকা যে রুটটা রয়েছে সেখানে ঠাকুর দেখতে পারো, ঠাকুরপুকুরে রয়েছে ঠাকুরপুকুর স্পোর্টিং ক্লাব সেখানে যেতে পারো, বেহালা বাজারে আছে বেহালা নবদল, বেহালা বরিশা ক্লাব, এইগুলো কিন্তু ভীষণ ফেমাস, তো এগুলো কভার করতে পারো। বেহালা চৌরাস্তাতেও কিন্তু এগারোপল্লী সর্বজনীন যে পুজো আছে, বেহালা ফ্রেন্ডস ক্লাব আছে সেখানে ঘুরতে পারো, তারাতলায় রয়েছে যে তারাতলা লোহাপুল, এই জায়গাটা কিন্তু যেতে পারো, এছাড়াও মাঝেরহাটে রয়েছে কিন্তু আলিপুর সর্বজনীনের পুজো, সেই পুজোগুলো কিন্তু তুমি কভার করতে পারো।
2: একদমই তাই। আর বিষয়টা হচ্ছে আমরা কমেন্ট করতে বলেছিলাম

0: গ্রামে তা যারা দেখতে যেতে পারেন না, ওনা গ্রামের পুজো উনি বেশি প্রেফার করছেন এবং উনি চাইছেন যে কলকাতার দিকেও দেখতে আসতে। তো অবশ্যই তোমরা দেখতে আসো কলকাতার পুজো। মোটামুটি কলকাতার রুট ম্যাপ তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি, আর এবার তো মানে ঘড়ি আমাদেরকে চোখ রাঙাচ্ছে, বলছে যে না এবারকে টাটা বলতেই হবে, তোমরা অনেক অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছো।
1: হ্যাঁ, আর ইনফরমেশন দেওয়া যাচ্ছে না, আড্ডা মারতে বসলে মানে আড্ডা শেষ হওয়ার নয়।
0: একদম একদম,
1: একটা গানের মধ্যে দিয়ে আজকে আমরা তোমাদেরকে টাটা বলবো, আর সবাইকে জানাই খুব ভালো করে পুজো কাটাও, শুভ শারদীয়া আমার আর কিংসুকের তরফ থেকে।
0: একদমই তাই, তোমাদের দুর্গাপুজো একদম ফাটিয়ে খুব সুন্দরভাবে তোমরা দুর্গাপুজো কাটাও, তোমরা প্রচুর এনজয় করো, ঠাকুর দেখো, খাওয়া দাওয়া করো, কেনাকাটা করো, আর অবশ্যই কিন্তু শুনতে ভুলো না যুববাণী, তার কারণ তোমাদের জন্য কিন্তু এই যে YV পুজো পিডিয়া তোমাদের জন্য রয়েছে প্রত্যেকটা পুজোর দিন, তোমরা কিন্তু একদমই শুনতে ভুলো না। যেতে যেতে তোমাদের সবার জন্য রইল অনুপম রয়ের কণ্ঠে এই মিষ্টি গানটা, আমাদের তরফ থেকে টাটা।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন ভজন সৌরভ ঘোষালের কণ্ঠে। শুরুতেই মীরার ভজন।

0: সৌরভ ঘোষালের কণ্ঠে শুনলেন ভজন আকাশবাণী কলকাতা।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতি শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে।

0: অভিজিৎ দাসের কণ্ঠে শুনছেন লোকগীতি।
1: ভরে ভাঙে গেল

0: অভিজিৎ দাসের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। আজ পঞ্চমী, শারদীয়া দুর্গোৎসবের সূচনা। বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোকসাজ এবং ঢাকের সবচেয়ে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব সারা। বোধনের আগেই শারদোৎসবে মেতে উঠেছেন মানুষজন। মহানগরী থেকে জেলা সর্বত্রই মণ্ডপমুখী মানুষের ভিড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও বহরমপুরের শহরের চারটি পুজোর উদ্বোধন করবেন। বহরমপুর শহরের অদূরে কদবেলতার কাছে পূর্বাশা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় আয়োজিত দুর্গাপুজো মণ্ডপ এবং বহরমপুর শহরের বাবুলবোনা সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদ শহরের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপেরও তার উদ্বোধন করার কথা। এই উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের অন্ডালের অন্ডাল মোড় অগ্রদূত ক্লাব এক অনন্য সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছে। চিরাচরিত প্রথা ভেঙে বিশিষ্ট ব্যক্তিদের পরিবর্তে 21 জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীর হাত ধরে সূচনা হল ক্লাব প্রাঙ্গণের দুর্গাপুজোর উদ্বোধন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সহ এলাকার বিশিষ্ট মানুষজন। সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ দুর্গাপুজোর আনন্দে যোগ করল এক নতুন মাত্রা। জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তের নাগড়াকাটা ব্লকের ক্যারন চা বাগান মেটেলি এলাকার ওষুধ জনজাতির নতুন প্রজন্ম শারদোৎসবে সামিল হচ্ছে। উল্লেখ্য, ওষুধ সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, হিন্দু পুরাণে বর্ণিত দেবী দুর্গার হাতে নিহত মহিষাসুর তাদের পূর্বপুরুষ। এই বিশ্বাস থেকেই দুর্গাপুজোর সময় শোক পালন করতেন তাদের অনেকে। পুজোর দিনগুলিতে বাড়ির বাইরেও বের হতেন না, বরং নিজেদের মতন করে

0: পূর্বপুরুষের স্মৃতিকে স্মরণ করতেন, কিন্তু বর্তমানে এই জনজাতির অনেকেই দুর্গাপুজোকে সামাজিক উৎসব হিসেবে দেখছেন, ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব ঐতিহ্য বজায় রেখেও উৎসবের আনন্দে সামিল হচ্ছেন তারা। বোনাসের দাবিতে আলিপুরদুয়ারের নিমতিঝরা চা বাগানের শ্রমিকরা আজ সকাল থেকে বাগান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। 20% হারে বোনাস দেওয়ার লিখিত চুক্তি থাকা সত্ত্বেও বাগানের অধিকাংশ শ্রমিক এখনও পর্যন্ত তা পায়নি বলে অভিযোগ। বোনাস এবং এদিনের কাজের মজুরি না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গতরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং 8 জন গুরুতর আহত। তাদের নারায়ণগড়ের মুকুরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নদিয়ার কোতোয়ালি থানার ইটলাই দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে আরেকটি ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোর 4:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিরা কোতোয়ালি থানা এলাকার জালালখালির বাসিন্দা। উত্তর দিনাজপুরে পাঞ্জিপাড়া এলাকায় ফের বিপুল পরিমাণ নকল লটারির টিকিট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম শাখা এবং গোয়ালপোকর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের নকল লটারির টিকিট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু জায়গায় আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া থাকবে মূলত শুকনো। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন, আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। 2007 সালের 18ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের রেজলিউশনের মাধ্যমে এই দিবসটির ঘোষণা করা হয় এবং 2008 সালের 15ই অক্টোবর প্রথম আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা শুরু হয়। এই দিনটি পালনের মুখ্য উদ্দেশ্যগুলো ছিল কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে আদিবাসী নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া। এবং আপনারা সকলেই জানেন যে বিশেষ দিনগুলিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানান রকম কর্মসূচি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যে সেই দিন সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য। আমরা প্রত্যেকেই জানি আজ কিন্তু নারী কোথাওই পিছিয়ে নেই এবং গ্রামীণ মহিলারাও কিন্তু সমানভাবে সব ক্ষেত্রেই এগিয়ে এসেছেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আমরা সেই কথা আপনাদের কাছে তুলে ধরি। কোনো অনুষ্ঠানে কখনো আপনারা হয়তো শুনেছেন যে একেবারেই

0: অত্যন্ত সুন্দরবন অঞ্চলের কোনো গ্রামীণ মহিলা এবং হয়তো তিনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন রয়েছেন, তার পাশাপাশি কিন্তু তিনি এগিয়ে এসেছেন একেবারেই সমাজের প্রথম দিকে, নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছেন, পাশাপাশি আরও অনেককে স্বনির্ভরতার আঙ্গিকে নিয়ে এসেছেন। আজকের এই বিশেষ দিনে সে সমস্ত মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আগামীতে তারা যেন তাদের অর্ধেক আকাশ খুঁজে পান সেই কামনা আমরা করি। এবার আসুন আসি অন্য প্রসঙ্গে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার তো খুবই অবাক লেগেছে যে এই বিষয়টি নিয়ে এত কিছু ভাবা যায়, আর আমাদের সঙ্গে এমনই একজন মানুষ আজকে স্টুডিওতে রয়েছেন যিনি এই বিষয়টি নিয়ে এতটাই গবেষণা করেছেন এবং তাকে একটি নতুন দিগন্ত দিয়েছেন। আমরা আসলে আজকে কথা বলবো তাল নিয়ে, অর্থাৎ তাল থেকে শুধু বড়া বা ক্ষীর নয়, তাল থেকে আরো কি কি করা যায় সেই কথা আমরা আজকে শুনবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে একজন সফল মহিলা উদ্যোগপতি রুবি রায় ঘোষ, এবং আমরা তার সঙ্গে আজকে কথা বলবো তাল থেকে স্বনির্ভরতা এই বিষয়টি নিয়ে। আমি প্রথমেই দিদিকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: অনেক ধন্যবাদ স্বাগতা।
0: রুবিদি, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে শুধুমাত্র তাল তো মাত্র দুটো মাসের বিষয়, তো সেই সময় আমরা শুধু ভাবি যে একটু তালের বড়া খাবো, তাল ক্ষীর খাবো, এরপরেও তাল থেকে যে একটা স্বনির্ভরতার জায়গায় যাওয়া যায়, নিজেকে স্বনির্ভর করা যায়, পাশাপাশি আরো কিছু মানুষকে স্বনির্ভর করা যায়, এই যে ভাবনাটা, এটাই আমার কাছে না খুব একটা নতুন বিষয় লেগেছে। আপনি বলুন, আপনি কি করে এই ভাবনাটা ভাবলেন?
1: স্বাগতা, খুব ভালো প্রশ্ন করেছো। আসলে গ্রামে অনেক কিছু আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো গ্রামে আছে অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা সারা বছর কাজ করতে চাই, কিন্তু তার মধ্যে তালটাকে আমি কেন বেছে নিলাম? তালটা বাছার একটাই কারণ যে তাল গাছ আমাদের গ্রামেগঞ্জে এখনো প্রচুর পরিমাণে আছে, তাল গাছ নিজে থেকেই জন্মায়, তাল গাছের পেছনেও খুব একটা খাটনি নেই, তাল গাছ যেখানে একটুখানি জল ভালো পাওয়া যায় সেখানেও হয়, যেখানটা একটু শুষ্ক এলাকা সেখানেও তাল গাছ হয়ে যায়। আর আমরা একটা জিনিস হয়তো ভুলে গেছি, এখন এত কিছু আমাদের হাতের কাছে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে তৈরি এসে গেছে, ভুলে গেছি যে তাল থেকে 14-15টা জিনিস হয় যেগুলো আমরা সারা বছর ব্যবহার করতে পারি, সারা বছর ধরে তৈরি করতে পারি, আর এইগুলো এনভায়রনমেন্ট এফেক্টও কম, আমরা এটার থেকে প্রদূষণও অনেক কম করি, পলিউশন কম হওয়ার জন্য আমাদের এটা অনেক সাস্টেনেবল, অনেক দিন ধরে চলে। আর যে তালটা তুমি বলছো দু মাস ধরে আমরা করছি, আমরা একটু প্রযুক্তি ওতে লাগাতে পারলেই ওই তালটাকে আমরা সারা বছর ধরেই যে কোনো সময় খেতে পারি আর খুব ইজিলি খেতে পারি।
0: অর্থাৎ আপনি বলছেন যে এই যে তাল থেকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে নানান রকম খাবার পেতে পারি, যেমন আমরা আম থেকে আম সত্ত্ব খাচ্ছি, আচার খাচ্ছি, আমের জেলি খাচ্ছি, জ্যাম খাচ্ছি, তাল থেকেও সেটা করতে পারি,
1: তাল থেকে সেটাও পারি, আরো অনেক কিছু পারি।
0: আচ্ছা,
1: আর সব থেকে বড় কথা কি জানো স্বাগতা, আমি মনে আছে ছোটবেলা কেটেছে কলকাতার বাইরে, আমার বাবা মা দুজনেই প্রবাসী বাঙালি, তাছাড়া আমি 6-7টা শহরে বড় হয়েছি, কিন্তু যখনই মামা বাড়িতে যেতাম, মামা বাড়িতে দিদিমা যিনি ছিলেন উনি যদি আমাদের বাড়িতে ওই কৃষ্ণ ঠাকুরের বাল গোপালের পুজো হয় জন্মাষ্টমীর সময়, সেটা বর্ষাকালে হয়, তো ওনাদের কৃষ্ণ বিগ্রহ ছিল, তো ওই সময় উনি বসে বসে তাল নিজে হাতে ঘষে ঘষে রস বের করতেন, করে তার মধ্যে চুন দিতেন, সাদা চুন দিতেন, যাতে যেটা ইম্পিউরিটি যেটা বাজে জিনিস আছে ওখান থেকে বেরিয়ে যায়, তারপরে ওটাকে ছেঁকে জিনিসটা করতে হতো, সেইটা এক তো প্রচন্ড পরিশ্রম লাগতো, অসম্ভব ধৈর্য লাগতো, আর তৃতীয় অনেক সময় লাগতো। তারপর থেকে আমার মাকেও বোধহয় আমি কখনো দেখিনি এটা বানাতে, কিন্তু এখন যত প্রযুক্তির উন্নতি হয়েছে আমরা এটাকে এই তালের যে পাল্পটাকে এটা তৈরি করে প্রিজারভেটিভ কম দিয়েও এটার শেলফ লাইফ, এটা যে থাকতে পারে এক বছর অবধি আমরা টেনে আরামসে রাখতে পারি, আর ওই পাল্পটা যদি আমাদের ফ্রিজে, সবার কাছেই ফ্রিজ আছে, ফ্রিজ থেকে নিয়ে যদি বড়া করতে চাই, ক্ষীর করতে চাই, লুচি করতে চাই, আর যা যা খেতে চাই সমস্ত কিছু করতেই পারি। আরেকটা দিক হচ্ছে তাল ঝাল মিছরি আমরা ছোটবেলায় সবাই খেয়ে বড় হয়েছি,
0: এখনো খাওয়া হয়,
1: এখনো খাওয়া হয়, কিন্তু এখন চট করে সব দোকানে গেলে তাল মিছরি কিন্তু পাওয়া যায় না। কিন্তু সেটা কি আমরা খাওয়া ছেড়ে দেবো, সেটা কি আমাদের শরীরের জন্য খারাপ হয়ে গেছে? একেবারে

0: না, আমাদের বাচ্চারাও যদি ওটা খেয়ে বড় হয় ওটা শরীর শান্ত থাকে, সেই জায়গাটায় যদি এই তালটাকে কিছুটা মিছরিও করা যায় সেটা আরেকটা প্রোডাক্ট হয়ে গেল। এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা করতে পারা যায়। একটা খুব সোজা জিনিস হচ্ছে চিনি, আমরা সবাই বলি শরীরের পক্ষে ক্ষতিকারক, সাদা চিনি সবাইকে খেতে মানা করা হয়, তার বদলে বলা হচ্ছে যে বাবা চিনিটাই খাওয়া ছেড়ে দাও। কিন্তু আমরা তাল থেকেও চিনি তৈরি করতে পারি, কেন আমরা ওটা থেকে একটুখানি ইতস্তত করতাম, একটা তালের গন্ধ আছে নিজস্ব, সেটা থেকে যেত। এখন আমরা যে প্রক্রিয়া তৈরি করেছি ওইটাকে বাদ দেওয়া যায়, ওই চিনিটাও ব্যবহার করা যায়। ইনফ্যাক্ট তালের যে পাল্পটা বলছেন ওইটা তো একটা লিকুইড ফর্ম, লিকুইড ফর্মের কোনো জিনিসেরই শেলফ লাইফ কিন্তু সেটা কিন্তু আপনার কাছে কম দিন ঠিক থাকবে। ওইটাকে যদি যেরকম মিল্ক পাউডার হয় ওই ময়েশ্চারটা বের করে নিয়ে ওটাকে শুকনো একটা পাউডার ফর্মে যদি প্যাকেজিং করা যায়, সেইটাও আমরা ওই টেকনোলজিটাও এখন নিয়ে এসেছি। এখন ওটা পাউডার ফর্মেই পাওয়া যাবে, আপনার যখন ইচ্ছে আপনি তখন ওটাকে গরম জলে মিশিয়ে তালের যে পাল্প হয় সেরকম তৈরি করতে পারেন।
1: এবারে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার দীর্ঘ পথ চলা, কতদিন ধরে আপনি রয়েছেন এই কাজটির সঙ্গে?
0: রুরাল এন্টারপ্রেনারশিপ, গ্রামের এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি কাজ করছি আজ প্রায় 8 বছর হয়ে গেল। বিভিন্ন গ্রামে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করেছি। করতে করতে একটা জিনিস বুঝেছি যে তাদের মধ্যে অনেক দক্ষতা আছে, তাদের কাছে অনেক প্রাকৃতিক রিসোর্সেস যেটা আমরা বলি,
1: অনেক সম্পদ
0: সম্পদ আছে, তাদের অনেক ইচ্ছাও আছে কিছু করার, কিন্তু তাদের সমস্তটা এনে একটা প্রশিক্ষণ করিয়ে যেটা এখন আমাদের যে মার্কেট সেখানে চাহিদা, সেই চাহিদা হিসেবে সেটাকে প্রেজেন্ট করা, সেইটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের ওই জায়গাটা দেখিয়ে দেওয়া, এই জায়গাটা দেখানোর লোক কমে গেছে হয়তো আগের থেকে, কিংবা সেই জায়গাটায় তারা নিজেরাও বুঝতে পারছে না যে তাদের এই পণ্যগুলোর এতটা ডিমান্ড আছে। আজকাল সবাই কিন্তু ভালো খেতে চায়, ভালো থাকতে চায়, সেই জায়গাটা আমরা পাই না। আমরা শহরে থেকে, আমার প্রায় পুরো লাইফটাই শহরে কেটে গেছে, খুঁজে খুঁজে এই জিনিসগুলো পাই না সেখানে, ওদের কাছে এতটা অ্যাভেলেবল কাঁচামাল রয়েছে, সেইটাকে কিছু করে যদি এই একটা সেতু তৈরি করে দেওয়া যায় তাহলে ওরাও ওদের ওখান থেকেই উদ্যোগ তৈরি হয়ে যাবে, আর এখানেও লোকে সেই জিনিসটা পাবে। ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা সেটা আরামসে আমরা ওটাকে
1: মানে পরস্পরভাবে দুটো দিকে উপকৃত হবে, গ্রামের মানুষও হবেন এবং শহরের মানুষও হবেন।
0: একদম
1: এখান থেকে আমার মনে হলো যে এই যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তাহলে এর বাজেটটা কি খুব ভালো? আপনি সেটা নিয়ে কতটা?
0: খুবই ভালো। তাল থেকে আমরা না, তাল গাছটা একটা অদ্ভুত গাছ যেটা অলমোস্ট কলা গাছের মতো, কিছুই ফেলার জায়গা নেই। তাল গাছ থেকে 14 রকম জিনিস হতে পারে, তার থেকে 7-8 রকম খাবারের জিনিস হতে পারে, আবার 4-5 রকম ব্যবহারের সামগ্রী হতে পারে। তালের পাখা হতে পারে, তালের পাতা দিয়ে খুব সুন্দর বাসনপত্র তৈরি হয়, আর তালের পাতা দিয়ে ঝুড়ি তৈরি হয়। তাছাড়া তালের পাতা দিয়ে অনেকে হস্তশিল্পর অনেক কিছু করেন। এছাড়া তালের থেকে যে দড়ি, তালের রেশ থেকে যে দড়ি তৈরি হয় সেটা জাহাজ বাঁধার জন্যও কিন্তু উপযুক্ত। এইটা আমরা ভুলেই যাই, এটা আমরা নিয়ে কাজ করতে চাই না। আরেকটা মজার ব্যাপার, আমরা সবাই আজকাল একটা তরল পদার্থ দিয়ে বাথরুম পরিষ্কার করি একটা প্লাস্টিকের ব্রাশ দিয়ে ঘষে ঘষে, সেই ব্রাশটা 6 মাসও চলে না,
1: ঠিক
0: প্রচন্ড খাটনি লাগে পরিষ্কার করতে। বাথরুমে ধরুন গ্রানাইট দিলাম বা মার্বেল দিলাম, সেইটা পরিষ্কার করার জন্য কিন্তু তালের ছোবড়া দিয়ে যে ব্রাশ তৈরি হয় সেটা মোস্ট এফেক্টিভ, মানে সেটা সব থেকে বেশি কার্যকরী।
1: তো আপনি যে কাজ করছেন এই সমস্ত প্রোডাক্ট কি আপনি তৈরি করছেন?
0: সমস্ত
1: কি কি প্রোডাক্ট করতে পারছেন?
0: 14টা প্রোডাক্ট আমরা তৈরি করছি। আরেকটা যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি, প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা করে প্রযুক্তি লাগে। ছোট ছোট উদ্যোক্তার জন্য অতটা প্রযুক্তি আনা সম্ভব না। আপনাকে একটা একটু ডাইভার্ট করে একটা অন্য কথা বলি, দুধ, আমরা এত দুধ পাই আমরা, মাখন পেতে অসুবিধা হয় না, ঘি পেতে অসুবিধা হয় না, চিজ পেতে অসুবিধা হয় না, পনির পেতে অসুবিধা হয় না, আজকাল যেখানেই যাই এগুলো পেয়ে যাই। এটার পেছনেও তো কিছু একটা গ্রামীণ সংস্থা, অনেক সরকারি বেসরকারি সংস্থা একটা ভাবে সংগঠিত ভাবে কাজ করছে। তালের ক্ষেত্রেও কিন্তু সেটা করা যায়, আমরা সেটাই করার চেষ্টা করছি যে কেউ যদি শুধু তালটাও তুলে আনলো, এনে আমাদের ওই সেন্টারগুলোতে জমা করলো, আর তাদের যদি আর সময় নেই, অন্য ধান চাষ করছে বা অন্য কিছু করছে, সকালে এসে এটা দিয়ে গেল, একটা সময় মতো জায়গায় এসে সে বুঝে সে পয়সাটা ফেরত নিয়ে গেল। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গ্রামের ছেলে

0: এরা আর গ্রামে থাকতে চায় না। তো এদের যদি আমরা ওই যেখানে প্রসেসিং সেন্টারগুলো, যেখানে প্রোডাক্ট বানানোর জন্য যেটা অন্য জায়গায় বিক্রি হতে পারে বা যেটা অনেক দিন ধরে থাকতে পারে, সেই ফ্যাসিলিটিগুলো সেট আপ করছি, সেখানেও লোকে পড়াশোনা করে এসে তাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতেই পারে।
1: আমি এখান থেকে যে কথাটা আমারও জানতে ইচ্ছে করছে এবং আমার যে মা বোনেরা রেডিওতে শুনছেন এখন অনুষ্ঠানটি, তাদের জন্য এই কথাটি যে দেখা যায় গ্রাম বাংলায় এখনো অনেক মহিলা কিন্তু একেবারেই স্বনির্ভর নন, এবং তারা হয়তো ওই ঘরের রান্না বান্না ঘরকন্নার কাজ এটাই করেন, কেউ কেউ হয়তো একটু প্রথা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এই যে কাজ, এই যে তাল থেকে আপনি যে স্বনির্ভরতার কথা বলছেন, সত্যি কি একজন মহিলা মাস গেলে এমন একটা আয় করতে পারে যে সে সদর্থে বলতে পারে সে স্বনির্ভর তাল থেকে?
0: একদম পারে। যে জিনিসগুলোর জন্য একটু বেশি প্রযুক্তি লাগছে, সেই জিনিসগুলো সে যদি র মেটেরিয়ালটা, যে প্রাকৃতিক জিনিসগুলো আমাদের এসে জমা করে দেয়, সেখান থেকে তার একটা অর্থনৈতিক আয় হচ্ছে। তারপরে ছোট ছোট জিনিস যেরকম হাতের কাজ করা বা এই বাস্কেট করা, এগুলো তো হাতেই করতে হবে, এগুলো তারা সংসারের কাজ সেরেও একটা সময় বের করে। গ্রামের মহিলাদের হাতের কাজ কিন্তু খুবই ভালো বেশিরভাগদের, তারা জানেও, তারা ছোটবেলা থেকে ওগুলো করে আসছে। তারা যদি একটু কোয়ালিটি মেনটেন করে জিনিসগুলো করে দেয়, সেগুলোকে মার্কেটে নিয়ে যাওয়ার দায়িত্বও আমরা নিচ্ছি, জমা করে দিতে হবে তাদের শুধু।
1: তাহলে এই যে গ্রামের সঙ্গে আপনাদের যে একটা সংযুক্তিকরণ তৈরি হবে, সেটা কিভাবে হবে, কিভাবে তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তারা আপনাদের সঙ্গে কাজ করতে পারবে বা প্রশিক্ষণ নিতে পারবে, সেটা কিভাবে পারবে?
0: আমরা তো যাদের সাথে কাজ করছি প্রসেসটা ইনভলভ থাকুক না থাকুক পুরো প্রশিক্ষণটাই দিচ্ছি, কেননা একটা জিনিসকে আপনাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হলে, মানে কোনো একটা কাজ করতে হলে প্রথম জিনিস হচ্ছে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করা। আমরা পুরো প্রসেসটা সচেতনতা তৈরি করতে চেষ্টা করছি গ্রামের লোকেদের মাঝখানে, শহরের লোকেদের মাঝখানে, যাতে তারা জিনিসটা কেনে। আমি এত কিছু তৈরি করে নিলাম তারপরে সেটা বিক্রি করতে পারলাম না, সেটাও তো ঠিক না। তো দুই দিকেই সচেতনতা করছি, তারপরে আমরা দেখছি কে কোথায় কাজ করতে তার সময় আছে আর তার দক্ষতা আছে, সেই জায়গায় তাকে দিয়ে সেই কাজগুলো বের করার চেষ্টা করছি, আর যতটা সম্ভব প্রাকৃতিক সমতুল্য বজায় রেখে জিনিসটা করার চেষ্টা করছি। এই প্রশিক্ষণগুলো শুধু আমরা যে দিচ্ছি তা না, গ্রামে প্রচুর কেভিকে আছে আমাদের, প্লাস ICAR এরও প্রচুর ইনিশিয়েটিভস আছে এটার ওপর, আর অনেক সরকারি বেসরকারি সংস্থাগুলো এর মধ্যে জড়িত আছে যারা এই প্রশিক্ষণগুলো দেয় স্কিল ডেভেলপমেন্টের জন্যে। তো গ্রামের মহিলারা তাদের যে কাল যে এগ্রিকালচারাল অফিস আছে সেখানে গিয়ে যদি তারা খোঁজ খবর করেন, তারা জানতে পারবেন। সেখান থেকে আজকাল গ্রামের এই এগ্রিকালচারাল অফিসরা নট অনলি সরকারি বেসরকারি জায়গাগুলোতেও তারা লোকজন পাঠিয়ে দেয় প্রশিক্ষণের জন্য, সেই জায়গাটা আমরা দিতে রাজি আছি যে প্রশিক্ষণ দিয়ে আপনি শিখুন, শিখে আপনার জিনিসগুলোই কাজে লাগান, লাগিয়ে স্বনির্ভর হন।
1: খুব ভালো কথা। আচ্ছা, এবারে আমি আসবো, আপনি বলছিলেন যে 14 রকমের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারছেন, তাহলে এই যে 14 রকমের প্রোডাক্ট, সেগুলো যদি একটু স্পেসিফিক্যালি বলেন, কি কি ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করছেন, সেটা কিভাবে বাজারজাতকরণ করছেন, সেখান থেকে কতটা প্রফিট আপনারা পাচ্ছেন?
0: এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে কি কি হতে পারে, কি কি হতে পারে তার মধ্যে কিছু খাদ্যজাত, কিছু নন ফুড যাকে বলি আমরা, অন্য ব্যবহারের জন্য খাবারের জিনিসগুলোর কিছু জিনিস আপনাকে নর্মাল আপনার টেম্পারেচারে ওটা থেকে যাবে, আর কিছু জিনিস আপনাকে কোল্ড স্টোরেজে রাখতে হবে, ঠান্ডা ঘরে রাখতে হবে, আর ঠান্ডা গাড়িতে ওটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই জায়গাটাও আমরা তৈরি করেছি, যেরকম পাল্প জাতীয় জিনিস সেটার কিন্তু এক তো শেলফ লাইফ কম, তার উপরে ওটাকে আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে তৈরি করার পরে, আর ঠান্ডা গাড়িতে ওটাকে নিয়ে যেতে হবে যেখানে বিক্রি হবে। আমাদের একটা কোল্ড স্টোরেজও তৈরি করেছি এর মধ্যে, তো ওই পাল্পটা ওখানে চলে গেল। আমাদের দেশে 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা খাওয়াই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠানের সাথে জড়িত। তো এই তালের আশেপাশে যে সমস্ত উৎসব অনুষ্ঠান আছে সেই সময় হয়তো খাবারগুলো তৈরি করে কোল্ড চেনে করে আমরা শহরে আনতে পারছি, ঠান্ডা জায়গায় রাখা, ঠান্ডা গাড়ি দিয়ে আনা, যেখানে বিক্রি হচ্ছে দোকানেও ঠান্ডার ব্যবস্থা। তো এইটা একটা পার্ট হলো। এরপরে যে পার্টটা হলো সেটা হচ্ছে তাল মিছরি, যেটা আপনার থেকে যাবে এমনি জায়গায় 3 বছর অবধি। তালের চিনিও তাই, সেটাও 3 বছর থেকে যাবে। তারপরে আপনার

0: এটা ডিহাইড্রেট করা, মানে এই এর থেকে জলের ব্যাপারটা বের করে পাউডার মতো, যেরকম মিল্ক পাউডার হয় সেরকম পাউডার তৈরি করা, সেগুলো শেলফ লাইফ অনেক বেশি, অনেক দিন থাকতে পারে। তাদের প্যাকেজিং এরও ব্যবস্থা হচ্ছে। এগুলো হলো তালগুড় তো আছেই, তালগুড়েরও প্রায় বছর খানিক বছর দেড়েক থেকে যায়, তো সেটাকেও নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আমরা যেটা করছি হচ্ছে ওই বিভিন্ন রকম হস্তশিল্পর কাজ করছি, তালের পাতা দিয়ে পাখাও অনেকভাবে ব্যবহার করা যায়। আমরা আবার লোককে বলছি যে একটা দুটো পাখা রাখো, পাখাটাও কিন্তু আমাদের, তালের পাখাও আমাদের উৎসবের সাথে জড়িত, অনেক উৎসবে পাখা লাগে, তো সেইখানটায় যাতে একটুখানি তার মধ্যে হস্তশিল্প অ্যাড করে ওটাকে নিয়ে যাওয়া যায় সেই দিকটা দেখছি। আবার ওই ছোবরার ব্রাশ তৈরি করছি, দড়ি তৈরি করছি, দড়ি দিয়ে ব্যাগ ফ্যাগ তৈরি করা যায় সেগুলোও তৈরি করার চেষ্টা করছি। এই সমস্তর মধ্যে আমরা এখন আছি।
1: বেশ, বললেন আপনি 8 বছর ধরে এই তালের সঙ্গে যে স্বনির্ভরতার যে প্রকল্প তার সঙ্গে আপনি রয়েছেন।
0: হ্যাঁ,
1: তো এই 8 বছরের যেই যাপন, এই যাপনের মধ্যে আপনি নিজে তো এক স্বনির্ভর হয়েছেন অবশ্যই, কিন্তু তার পাশাপাশি আপনি কতজন মহিলাকে বা কতজন মানুষকে স্বনির্ভর করতে পেরেছেন, তারা কতটা নিজেরা স্বনির্ভরতার মুখ দেখতে পেয়েছে?
0: তালের প্রথম দিকে আমরা যে মডেলটা করেছিলাম, যে ছোট ছোট ক্ষুদ্র সংস্থা যেখানে প্রত্যেক মহিলা বা পুরুষ তারা নিজেদের জায়গায় জিনিসগুলো তৈরি করবে, আমরা নিয়ে এসে সেটাকে বিক্রি করব, সেই জায়গাটা থেকে তারা সবাই আমাদের সাথে তো হয়েছিলেন। কিন্তু একটা সমস্যা যেটা দেখা যাচ্ছিল হচ্ছে যে এখানে কোয়ালিটিটা এক একজনের এক এক রকম হচ্ছিল, এক একবার এক এক রকম হচ্ছিল, কেননা তালেরও অনেক ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো তারা অতটা সচেতন ভাবে একরকম ভ্যারাইটি দিয়ে এক জিনিস করছিলেন না।
1: আবার যদি ঠিক ঠিক প্রশিক্ষণ না হয় তাহলে সবার একই রকম কাজ হবে?
0: একদম একদম। তো সেই আমার 8 বছরের জার্নিটা অনেকটা, মানে আমারও লার্নিং হয়েছে, আমার প্রচুর ওখান থেকে শিক্ষা হয়েছে, শিক্ষা হয়েই আজকের দিনে যে জায়গাটা এসেছি সেই জায়গাটায়। এই সংগঠনটা চালাতে হলে পরে যেটুকু ওরা নিজেরা বাড়িতে করতে পারবে কোয়ালিটি কন্ট্রোল করে, ওইটুকুই মানে সচেতনভাবে করতে পারবে কোয়ালিটি নিয়ে, সেইটুকুই ওদের আলাদা করে এই মাইক্রো ইউনিটগুলোতে চালানো যাবে। যেগুলোর জন্য প্রচণ্ডভাবে কোয়ালিটির দরকার সেগুলোর জন্য ওরা যদি আমাদের, এই যারা যারা চাইছে সময় দিতে পারছে, অনেক মহিলাই সময় দিতে পারে না সারাদিন, যারা এই ফ্যাক্টরিতে সময় দিতে পারছে তারা এই ফ্যাক্টরিতে কাজও করছেন, আর যারা পারছেন না তারা যতটুকু ভাবে জুড়তে পারছেন সেই দিক থেকে তারা জুড়ছেন।
1: না, আপনার যে ফ্যাক্টরিতে কাজ করাচ্ছেন বা করছে যারা আপনার সঙ্গে, সেখানে তো মহিলা পুরুষ নির্বিশেষে?
0: হ্যাঁ, মহিলা পুরুষ নির্বিশেষে।
1: এবং আপনি বলছিলেন যে এই কেভিকে সহায়তা নিয়ে তাদের সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন?
0: হ্যাঁ, তাদের সাথেও রিসার্চ করেছি আমরা অনেকটা, কেননা রিসোর্স নিয়ে এতটা তো আমাদের কাছে সম্পদ নেই যে এতটা ভাবে রিসার্চ করে করা, এটা অনেক ডিপ এগ্রিকালচারাল রিসার্চ চায় এর মধ্যে।
1: তো আপনারা কি গ্রামে যাচ্ছেন, গ্রামে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন কেভিকে থ্রু দিয়ে?
0: একদম, কেভিকে থ্রু দিয়ে যোগাযোগ করছি, স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে এসএইচজি তার সাথেও যোগাযোগ করছি, তাছাড়াও বিভিন্ন ধরনের বেসরকারি এনজিও যাকে আমরা বলি, প্রচুর এনজিও আছে, তাদের সাথে গিয়েও কথা বলছি যে আপনাদের যদি মনে হয় আসুন কাজ করুন, কিছুদিন করে দেখুন, যদি ভালো মনে হয় তাহলে থাকবেন। তো এইভাবে বিভিন্ন লোককে আমরা ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত করছি।
1: কিরকম সাড়া পাচ্ছেন?
0: প্রথমে লোকে বিশ্বাসই করেনি যে এটা থেকে তারা স্বনির্ভর একটা জায়গায় পৌঁছতে পারবে, তখন আমরা তাদের বলেছি আচ্ছা অল্প অল্প করেই আসুন, আপনার যখন মনে হচ্ছে, তারা বলছে আর 2 মাস তো আমি এটা থেকে কিছু করতে পারবো, তারপরে আমরা বললাম সেই 2 মাসই আসুন করুন, তারপরে তৃতীয় মাস চতুর্থ মাস করতে করতে অনেকেই আমাদের সাথে থেকে গেছেন যারা এসেছেন প্রথম থেকে, খুব কম লোকে এটাকে ছেড়ে গেছেন, আর যারা ছেড়ে গেছেন তাদের হয়তো স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে, মানে এই জিনিসটা পছন্দ হয়নি বলে ছেড়ে গেছেন খুব একটা বলতে পারি না।
1: এখন কতজন কাজ করছে আপনার সঙ্গে?
0: এখন মোটামুটি প্রায় 1000 লোক আছে, গ্রামের সমস্ত লোক মিলিয়ে, যারা দিয়ে যায়, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কিছু বাড়িতে বানিয়ে করে, 1000-এর উপর লোক আছে এর সাথে যুক্ত।
1: বাহ, খুব সুন্দর। আর এই যে মানুষরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা কি দিনের শেষে শেষ হাসিটা হাসতে পারছেন?
0: এখন অবধি তো পারছেন, আশা করছি এটাকে আরো একটা জায়গায় নিয়ে যাবো। আসলে তাদের হাসি ফোটানোর জন্য কলকাতার বুকে নববর্ষের মাঝখানে একটা দোকানও খুলছি, যেখানে তাদের অন্য অন্য জিনিসের সাথে এই জিনিসগুলোকে ওখানে রাখা হবে,
1: তালের বিভিন্ন
0: প্রোডাক্ট, ওইখান থেকে একটা প্রচার।

0: জায়গা হয়, এই দোকানের মডেলটা যদি আমরা সেট আপ করতে পারি তারপরে অনলাইন ব্যবসাতেও আমরা ঢুকব।
1: বেশ,
0: ব্যবসার যদি একটা মার্কেটের বিস্তার করতে পারি তাহলে কিন্তু সবাই সেটাতে আসতে ইন্টারেস্টেড হবে, এটা আমার ধারণা।
1: একদমই ঠিক কথা রবি দি। দেখুন আমাদের দেশ ভারতবর্ষ একটা বিপুল জনসংখ্যার দেশ, প্রায় 130 কোটির উপরে আমাদের জনসংখ্যা,
0: 140 এখন,
1: 140 এখন। তো সেইখানে দাঁড়িয়ে

0: স্বনির্ভর হওয়ার কথা এবারে কিন্তু একেবারে সত্যি সত্যি সিরিয়াসলি ভাবতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই প্রকল্প বা আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই কাজ আমাকেও নতুন করে ভাবাচ্ছে যে হ্যাঁ সত্যি একটা দিশা তো, এরকম হয়তো আরো অনেক দিশাই রয়েছে। আমি এবার সরাসরি আমার শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি আজ কি মেসেজ দিতে চাইবেন?
1: আমি যেটা বলতে চাইবো হচ্ছে, গ্রামের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, গ্রামের লোকেদের অনেক দক্ষতা আছে, আর গ্রামের জনসংখ্যাও অনেক। এরা সবাই মিলে যদি একসাথে এসে এই প্রকল্পটাকে আগে নিতে চান, তাহলে পরে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আমরা মার্কেট বিস্তারের ব্যবস্থা করতে পারি, আর আমরা তার মাঝখানে যা যা দরকার, যেরকম ধরুন প্রযুক্তি দরকার বা অন্য কোন রকম যে কোনো রকম ফেসিলিটেশন যাকে বলে, করিয়ে জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য জায়গায় নিয়ে যেতে পারি। আসলে সবাই মিলে একসাথে মিলে সংঘবদ্ধ হয়ে কাজ করাটা দ্য ওয়ে ফরওয়ার্ড, মানে যত বড় সংগঠন হবে তত ভালো কাজ হবে, এইটাই আমার ধারণা।
0: খুব সুন্দর করে বললেন রুবিদি, এবং এই জায়গা থেকে আমিও আজকের অনুষ্ঠানটা শেষ করব। এবং আমার যেটা আজকেই পুরো অনুষ্ঠানটা করতে করতে মনে হলো, আমরা একটা কোথাও যেন বিভেদ রেখে দিই, গ্রাম এবং শহরের মাঝখানে একটা বিভেদ, একটা দেওয়াল। সেই দেওয়ালটাকে যদি আমরা একটু ভেঙে দিতে পারি, বা এই দেওয়ালটার মাঝখানে যদি আমরা একটা ছোট্ট জানলা তৈরি করতে পারি, যেই জানলা দিয়ে আমাদের ভাবের আদান প্রদান হবে, আমাদের গ্রামে যে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সম্পদটাকে আমরা যদি শহরের মানুষের মাঝখানে নিয়ে আসতে পারি, তার নানান রকম প্রক্রিয়াজাতকরণ করতে পারি, তাহলে তারা যেমন উপকৃত হবেন, পাশাপাশি কিন্তু যে চাহিদা শহরের মানুষের কাছে রয়েছে তারাও উপকৃত হবেন, এবং পুরো যে জাতি আমাদের রয়েছে, যে ভারতবর্ষের একটা এত বড় মানব সম্পদ রয়েছে, তারাও কিন্তু নিজেদের অনেক বেশি স্বনির্ভর করতে পারবেন, এবং এই স্বনির্ভরতার দরজা আরো বেশি করে সকলের কাছে খুলে যাবে। তাই তো রুবিদি?
1: একদম, এই স্বপ্ন নিয়েই নেমেছি এই কাজে। শ্রোতা বন্ধু, আপনাদের কাছেও আমার আবেদন রইল যে এইটাতে যদি কোনোভাবে যোগদান করতে চান, প্লিজ আপনারা এগিয়ে আসুন,
0: এই উদ্যোগ আরো এগিয়ে যাক। আমাদের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং শ্রোতা বন্ধু যারা আজকের এই অনুষ্ঠান শুনলেন, যারা একটু পরে হয়তো রেডিও নবটি অন করেছেন, তাদেরকে বলি আজকে আমরা আলোচনা করলাম তাল থেকে স্বনির্ভরতা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদের যিনি দিলেন তিনি একজন সফল মহিলা উদ্যোগপতি, রুবি রায় ঘোষ। রুবি রায় ঘোষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
1: থ্যাংক ইউ।
0: এবং আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, নমস্কার।
2: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান, এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। দেবীং দুর্গতি হারিণীম। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আগামীকাল ভোর 5টা থেকে আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম।

0: কাশ ফুটেছে নদীর ধারে, শিউলি ঝরে পড়ে, এমন দিনে মা দুর্গা এলো বাপের ঘরে। তাকে পেয়ে বঙ্গবাসীর উঠল নেচে মন, দিকে দিকে চলছে দেবীর পূজোর আয়োজন। আকাশে বাতাসে বাজে আগমনী সুর, মন আজ ছুটে চলে দূর, বহু দূর।
1: নীলাকাশে শরত হাসে, শিউলি ঝরা দিন, আগমনী গান শোনা যায়, এলো যে আসি।
0: পূজো মানে ইচ্ছে খুশির উড়ান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। তবে শুধু মহানগরের ঝলমলে রাজপথে তো নয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে আছে দুর্গাপুজোর বহু অজানা আকর্ষণীয় কাহিনী। বনেদি কিংবা বারোয়ারি, দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্যই প্রতি বছরের মতো এবছরও আকাশবাণী কলকাতার বাংলা কথিকা বিভাগ আয়োজন করেছে জেলা পুজো পরিক্রমার। আপনারাও শরিক হন এই আনন্দযাত্রার। 16 অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী থেকে 21 অক্টোবর বুধবার বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 শুনুন জেলা পুজো পরিক্রমা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে শুনতে ভুলবেন না জেলা পুজো পরিক্রমা, শুধুমাত্র আকাশবাণী কলকাতায়। আপনাদের পুজোর দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দময়।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশটা ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শরতের গান। আজ প্রথমেই দ্বৈতকণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় এবং রানু মুখোপাধ্যায়।

শুভেন্দু দাসের কণ্ঠে এ গানের সঙ্গেই শেষ হল নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন শরতের গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, লাদাখের নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলি ওই অঞ্চলের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নকশালবাদের ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে উন্নত জীবনযাপন করতে পারেন সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। নতুন দিল্লিতে টাইমস নাও ডিফেন্স কনক্লেভে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ব্যাংককে আয়োজিত IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে মানুষ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নতুন উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন। এছাড়া বর্ডার রোডস অর্গানাইজেশনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাদুম দারচা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ আনু খালতসি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলি লাদাখের বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোকে শক্তিশালী করবে বলে জানান তিনি।
1: আজ হানু কি জল বিদ্যুৎ পরিযোজনা আর উসে জুড়ি ট্রান্সমিশন লাইন কা ভি লোকার্পণ হুয়া হ্যায়। হাম সবি জানতে হ্যায় কি বিজলি কি ভরোসেমন্দ ব্যবস্থা সে রোশনি তো আতি হ্যায়, লেকিন রোশনি সে সিরফ ঘর নাহি জীবন ভি রোশন হো জাতা হ্যায়, জীবন মে এক বড়া বদলাব আতা হ্যায়, গাঁও মে কিতনে নয়ে কাম সম্ভব হো জাতে হ্যায়, হর ক্ষেত্র মে ইসকা লাভ মিলেগা।
0: এছাড়াও লেহের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক বা প্রাচীন শিলালিপি সংগ্রহ

0: যখন উদ্যানের উদ্বোধন করেছেন তিনি। এবং প্রজেক্ট হিম সরোবরের আওতায় 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়েরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদের কারণে যাদের অঙ্গহানি ঘটেছে সেই উপজাতি সম্প্রদায়ের মানুষদের সরকার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও অন্যান্য সহায়তা প্রদান করছে যাতে তারা উন্নত জীবনযাপন করতে পারেন। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে ছত্তিশগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জীবন পুনর্গঠনে এবং তারা যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
1: নরেন্দ্র মোদি সরকার কা দৃঢ় সংকল্প থা কি হাম 31-3-2026 কে পেহলে পুরে দেশ সে নক্সলবাদ সমাপ্ত করেঙ্গে। মুঝে আনন্দ হ্যায় আজ নক্সলবাদ সমাপ্ত হো চুকা, মগর নক্সলবাদ সমাপ্ত হোনে সে এ 5 দশকো কি পীড়া কো হাম সমাপ্ত নহীঁ কর সকতে। ও পীড়া নে জহাঁ জহাঁ গাঁও দিয়া হ্যায় वहां हमें मरहम लगाना पड़ेगा, उनको खड़ा करने का प্रयास करना पड़ेगा और वो सम्मान के साथ जीवन जी पाए इसकी व्यवस्था कर।
0: মন্ত্রী জানিয়েছেন, এই কয়েক বছরে প্রায় 8,526 জন নকশাল আত্মসমর্পণ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। তিনি গত এক দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর দ্বিতীয় রাইজিনা মিডল ইস্ট সম্মেলনের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন। হত্যাকাণ্ড ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধের মতো বিষয়গুলি সহ পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের কাছে তা জানতে চেয়েছে ভারত। ভারত অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR এর বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। ভারত বলেছে, বিভিন্ন দেশে বিক্ষোভের ঘটনায় তাদের প্রতিক্রিয়া দ্বিচারিতার পরিচয় দেয় যা বহুপাক্ষিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাকে দুর্বল করে তোলে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির 81তম অধিবেশনে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে আলোচনার সময় ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ এই মন্তব্য করেন।
2: Violent responses to protests in our neighborhood as well as in the West have gone uncommented. Needless to say, such double standards contribute to loss of trust in multilateralism and the work of OHCHR. By contributing to discussions, India will continue to work with High Commissioner and OHCHR in a spirit of trust and partnership without selectivity and double standards. The Indian Constitution bestows the same fundamental rights to the people of Jammu and Kashmir and Ladakh, an integral and inalienable part of India.
0: হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা আবেদন খারিজ করে দিয়ে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ জানিয়েছে, ধর্মান্তরের আগে কোনো ব্যক্তি যে নিম্নবর্গভুক্ত ছিলেন সেখানে তিনি যে সামাজিক অনগ্রসরতার শিকার হতেন ধর্মান্তরের পর তা আর বহাল থাকে না। সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে, অহিন্দু সামাজিক ব্যবস্থায় ধর্মান্তরিত হওয়ার অর্থ এই নয় যে তিনি সরাসরি কোনো স্বীকৃত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের সদস্য হয়ে যাবেন। আদালত জানিয়েছে, সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে বিধিবদ্ধ সুযোগ সুবিধা কেবল ধর্মান্তরের আগের অবস্থার ভিত্তিতে প্রদান করা যায় না। আদালত আরও বলেছে, হিন্দু শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি তফসিলি জাতি বা শিডিউল্ড কাস্ট হিসেবে গণ্য হওয়ার যোগ্য নন। তামিলনাড়ু সরকারের 2024 সালের মার্চ মাসের একটি সরকারি আদেশের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে। ওই আদেশে ধর্মান্তরিত ব্যক্তিদের সংরক্ষণের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এছাড়া যদি কেউ পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসতে চান তবে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তার বিষয়টি আলাদাভাবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। তিনি জানান, ভারতের প্রতিরক্ষা রফতানি 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে তিনি আজ বলেন, বিভিন্ন ধরনের গোলা বারুদ উৎপাদনের ক্ষেত্রে ভারত 90%-এরও বেশি স্বনির্ভরতা অর্জন করেছে। এছাড়া মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি কখনো থেমে থাকে না এবং সেজন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার।
3: ऐसा कहा जाता है कि ओनली डेड हैव सीन इंड वार। यह विचार एक ओर हमें युद्ध की निरर्थकता और उससे होने वाली अपार मानवीय क्षति का एहसास कराता है, तो दूसरी ओर यह भी याद दिलाता है कि युद्ध की संभावनाएं कभी भी पूरी तरह से

0: नहीं होती है और हमें हमेशा कठिन परिस्थितियों के लिए सदैव तैयार रहना चाहिए।
1: ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় অর্থমন্ত্রক বলেছে, তারা চতুর্থ ভারত ব্রিটেন আর্থিক বাজার সংক্রান্ত বিষয়ে ফিনটেক এবং সংশ্লিষ্ট IUKFP বৈঠকগুলির আলোচ্য কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত করার বিষয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে এবং একটি গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক G20 প্রক্রিয়া নিশ্চিত করতে ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুদেশের পরবর্তী অর্থনৈতিক ও আর্থিক বিষয় সংক্রান্ত আলোচনা চলতি বছরের ডিসেম্বরে হবে বলে উভয় পক্ষই জানিয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর, গ্রামের পথঘাট। মণ্ডপসজ্জা এবং ঢাকের শব্দে উৎসবে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতোমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন, যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, লাদাখের নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলি ওই অঞ্চলের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পেও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে মানুষ। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা উপভোক্তারা এতদিন রাজ্যের বাইরে চিকিৎসা ক্ষেত্রে কেবলমাত্র নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমস হাসপাতালে এই প্রকল্পে সুবিধা পেতেন। এবার সেই তালিকায় যুক্ত করা হল পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসকেও। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির আরও চারটি এইমস হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। গত 14ই অক্টোবর রাজ্যের অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে অর্থ দপ্তর। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা আবেদন খারিজ করে দিয়ে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ জানিয়েছেন, ধর্মান্তরের আগে কোনো ব্যক্তি যে নিম্নবর্গভুক্ত ছিলেন সেখানে তিনি যে সামাজিক অনগ্রসরতার শিকার হতেন ধর্মান্তরের পর তার বহাল থাকে না। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে অহিন্দু সামাজিক ব্যবস্থায় ধর্মান্তরিত হওয়ার অর্থ এই নয় যে তিনি সরাসরি কোনো স্বীকৃত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের সদস্য হয়ে যাবেন। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ। একটি প্রতিবেদন,
1: কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষিকাজে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক কিভাবে তা কৃষকদের পক্ষে সহায়ক হয়ে উঠেছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়েক।
2: কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে 3টে কিস্তিতে 4 মাস পর পর দেয়া হয়, তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ।

0: কলকাতা।
1: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, বেশিরভাগ মণ্ডপে প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রংবেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন পারিবারিক পুজোতে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। বড় বড় পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যে উদ্বোধনের পর্ব সারা, বোধনের আগেই শারদোৎসবে মেতে উঠেছে মানুষ। দুপুর হতেই কলকাতামুখী দর্শনার্থীরা, গতকালও রাতভর চলে প্রতিমা দর্শনের পালা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও বহরমপুরে চারটি পুজোর উদ্বোধন করবেন। বহরমপুর শহরের অদূরে কদবেলতার কাছে পূর্বাশা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় আয়োজিত দুর্গাপুজো এবং বহরমপুর শহরের বাবুলবোনা সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদ শহরের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। রাজ্যে সরকারি আধা সরকারি দপ্তর ছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমীতে পুজোর ছুটি শুরু হয়েছে। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো পর্যন্ত একটানা 12 দিনের ছুটি কাটিয়ে আগামী 27 অক্টোবর থেকে নিয়মিত কাজ শুরু হবে। তবে সরকারি কার্যালয়গুলিতে রোস্টার করে ছুটির দিনগুলিতেও আধিকারিক এবং অন্য কর্মীরা উপস্থিত থাকবেন। অন্যদিকে পুজোর সপ্তমী অষ্টমী অর্থাৎ রবি এবং সোমবার রাজ্যের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে, তবে এই সময় চালু থাকবে সব হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড। বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির নিয়ন্ত্রণাধীন ফেরি পরিষেবা। পুজোর মুখে বোনাস না পাওয়ায় গতকাল দুপুর থেকে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেন সংস্থার কর্মীরা। এর ফলে হাওড়া থেকে বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, বাগবাজার সহ একাধিক রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অবিলম্বে বোনাস না দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্তের ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী সহ ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরা। কোচবিহারের সিতাই থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সাদ্দাম হোসেন নামে বছর 35-এর ওই ব্যক্তি গতরাতে নেতাজি বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে ঝাড়খণ্ডের এক যুবককে গত সন্ধ্যায় গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: দমদম নাগের বাজার অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: আমার বাইকে এখন নকিং অনেক কম,
7: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
8: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
7: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব

0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা।

0: এর মহিলা মহলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, কি তাই তো? আজ বন্ধুরা মাসের তৃতীয় বৃহস্পতিবার, অর্থাৎ শুনব ডাক্তারি পরামর্শ। আজকের বিষয় চোখের যত্ন। চোখ শুধু আমাদের দেখার জানালা তা কিন্তু নয়, আমাদের ব্যক্তিত্ব, আমাদের সৌন্দর্য, আমাদের অনুভূতি প্রকাশেরও একটা অন্যতম মাধ্যম তো বটে, তাই কি না বলুন? তাই চোখের যত্ন মানে শুধু দৃষ্টিশক্তিকে ভালো রাখা নয়, বরং নিজের সুস্থতা ও আত্মবিশ্বাসকে সুরক্ষিত রাখা। চোখ নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা, তাই না? ছোটোবেলায় শিশুর চোখ টেরা হয়ে যাচ্ছে কি না, চোখের পাওয়ার হচ্ছে কি না, কখন চশমার দরকার, কখন অপারেশন জরুরি, এইসব নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে আমাদের। তেমনই বড়দের ক্ষেত্রেও কিন্তু নানান সমস্যা, কন্ট্যাক্ট লেন্স, চোখের মেকআপ, লাসিক, ডার্ক সার্কেল, কিংবা 40-এর পর চালসে বা ক্যাটারেক্ট নিয়েও রয়েছে নানা সংশয়, নানা আশঙ্কা। আর বর্তমান সময়ে মোবাইল ও কম্পিউটারের পর্দার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, যেটা সকলেই করে থাকি আমরা মূলত, আমাদের চোখের ওপর কতটা প্রভাব ফেলছে সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, চোখের অনেক সমস্যায় যদি শুরুতে শনাক্ত করা যায় তাহলে সময় মতো চিকিৎসার মাধ্যমে ভবিষ্যতে বড় সমস্যা অনেকটাই কিন্তু এড়ানো সম্ভব। এই সমস্ত প্রশ্নের সহজ, বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য উত্তর জানাতে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এবং শল্য চিকিৎসক ডাক্তার সব্যসাচী ঘোষ। নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার।
0: আজকের আলোচনায় আমরা চেষ্টা করব চোখ নিয়ে প্রচলিত কিছু ধারণা, কিছু ভয় এবং অনেকগুলো মানে প্রশ্নের উত্তর সহজ ভাষায় পৌঁছে দিতে। তাহলে শুরু করা যাক। তার আগে জেনে নিই স্যার, আজকে আকাশবাণীতে এসে আপনার কেমন লাগছে?
1: খুব সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ এবং আপনাদের এত সুন্দর ব্যবহার, মনে হচ্ছে নিজের বাড়িতেই এলাম।
0: বাহ, আমরা আপ্লুত হলাম আপনার কথা শুনে। প্রথমে যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইবো, যে চোখের স্কুইজড বা ট্যাড়া হওয়ার মূল কারণটা কী? এই শিশুর জন্মের পর যদি মনে হয় ভবিষ্যতে তার এই সমস্যাটা হতে পারে, অথবা চোখের অ্যালাইনমেন্ট মানে সেটা স্বাভাবিক যদি না হয়, তাহলে কি খুব ছোট বয়সে শনাক্ত করা সম্ভব এই সমস্যাটা?
1: চোখের ট্যাড়া ভাব ছোট বয়সেও হতে পারে এবং বড় বয়সেও হতে পারে।
0: আচ্ছা।
1: আমরা কিন্তু খুব জোর দিই যদি কোনো শিশু তার চোখে ট্যাড়া ভাব দেখা দেয়, তার কারণ এই বয়সে তার সঠিক চিকিৎসা না করা হয় তাহলে পরবর্তীকালে যে চোখটি ট্যাড়া তার দৃষ্টি সর্বসময়ের জন্য কমে যাবে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় অ্যাম্বলায়োপিয়া বলি, এবং যার চিকিৎসা খুব কম বয়সে শুরু করে দেওয়া উচিত। এবার যদি কোনো বাবা মা দেখেন যে তার বাচ্চার চোখটা একটি ট্যাড়া হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করা উচিত এবং তার চিকিৎসা শুরু করা উচিত।
0: আচ্ছা, তো কিন্তু এমন কোনো সম্ভাবনা বা লক্ষণ যদি দেখা যায়, সেক্ষেত্রে কি আগে ভাগে চিকিৎসার প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে, মানে চিকিৎসা করে প্রতিরোধ করা যায় কি?
1: আসলে স্কুইন তো যখন দেখা দেবে তবেই জানতে পারবো, তাই যে চোখ সোজা সেই স্কুইন হবে এটা আগে থেকে অনুমান করার কোনো উপায় নেই।
0: আচ্ছা।
1: তাই আগে থেকে প্রতিরোধ করার উপায় নেই স্কুইনটের, হলে তা চিকিৎসা করা হয়।
0: বেশ, মানে সমস্যাটা আগে দেখা দেয় তারপর এটা চিকিৎসা করা সম্ভব।
1: হ্যাঁ।
0: আচ্ছা, শিশুর চোখ কখন প্রথম পরীক্ষা করানো উচিত যাতে এই ধরনের সমস্যা সময় মতন ধরা পড়ে আর কি? তার জন্য
1: যদি আদর্শগতভাবে বলি তাহলে একদম নবজাত শিশু, নিউবর্ন বেবি, সেখান থেকে শুরু করা উচিত। প্রথম চোখের পরীক্ষা করা উচিত নিউবর্ন বেবি, সবে জন্মালো
0: এবং সদ্যজাত শিশুর।
1: হ্যাঁ, সদ্যজাত শিশু। তার

0: পরে 3 মাস বয়সে তার আবার চোখ পরীক্ষা করা উচিত, এবং 6 মাস যদি আমি আগে দুটো নাও করে থাকি, 6 মাস বয়সে অতি অবশ্যই চোখের একটা চেক আপ করে নেওয়া প্রয়োজন।
1: আচ্ছা বেশ, বন্ধুরা শুনলেন তো, মাথায় রাখবেন শিশুর চোখ কিন্তু সময় মতন পরীক্ষা করানো খুব দরকার। এই তারা হওয়ার কারণে কি দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি হতে পারে, যেমন ধরুন ওই লেজি আই বা কার্যকর চিকিৎসা, তার কিছু আছে?
0: না, খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ দুটো জড়িত, একপ্রতভাবে জড়িত। লেজি আই বা যে চোখটা কাজ করছে না, এবং ট্যারা, এ দুটো একদম অঙ্গাণুভাবে জড়িত আর কি।
1: আচ্ছা,
0: আমরা কি করি, যখনই কোনো বাচ্চার দেখি তার চোখটা ট্যারা ভাব দেখা দিচ্ছে, প্রথম কাজ করা উচিত চোখের পাওয়ার চেক আপ করা।
1: আচ্ছা,
0: কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো একটি চোখ যদি খুব বেশি প্লাস পাওয়ার হয়ে যায়, সেই চোখটা ধীরে ধীরে ট্যারা হয়ে যায়।
1: আচ্ছা,
0: এবার বলবেন কি করে ট্যারা হবে চোখটা শুধু প্লাস পাওয়ার থাকলে? আমরা জানি যখন আমরা ব্যায়াম করি, যদি আমি ডান হাতটা শুধু ব্যায়াম করলাম, বা হাত ব্যায়াম করলাম না, ডান হাতটা মোটাসোটা হয়ে যাবে, বা হাতটা রোগা থাকবে। ঠিক চোখেও সেরকম, যদি আমার ডান চোখটা কোনো পাওয়ার না থাকে, সেই চোখটা বেশি কাজ করবে, এবং যদি বাঁ চোখে প্লাস পাওয়ার থাকে, সে কাজ করবে না। তো কাজ না করে করে সেই চোখটা লেজি হয়ে যাবে, অকর্মণ্য হয়ে যাবে। এবং চোখের ধর্ম হচ্ছে যে চোখটা লেজি, যে কাজ করছে না, সে ট্যারা হয়ে যাবে।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে চশমা পরা বা আই এক্সারসাইজ, সেটা কি কোনো সলিউশন হতে পারে, এটা ঠেকানো সম্ভব সেটা করে?
0: একদম, এটা চিকিৎসার মধ্যেও পড়ে।
1: আচ্ছা,
0: তাই বললাম যে যখনই কোনো বাচ্চার চোখ আমরা ট্যারা দেখব, প্রথম হচ্ছে ট্যারা কতটা সেটা মাপবো একটা, আমরা তার পদ্ধতি রয়েছে। নেক্সট হচ্ছে যে আমি তার চোখের পাওয়ার চেক আপ করবো অ্যাট্রোপিন ড্রপ দিয়ে, এটা ইম্পর্ট্যান্ট, অ্যাট্রোপিন জাতীয় ড্রপ দিয়ে চোখের পাওয়ার বার করা হয় এবং তার চশমার পাওয়ার দেয়া হয়। যদি চশমা দেওয়ার পরে চোখটা সিধা হয়ে যায় এবং ট্যারা ভাব চলে যায়, সব থেকে ভালো।
1: আচ্ছা,
0: তাহলে জানবো আমরা বাচ্চাকে চশমা দিয়ে তার স্ক্রিনটা ঠিক হয়ে গেল। যদি চশমা দেওয়ার পরেও ট্যারা ভাব না যায়, তখন অন্যান্য পদ্ধতি আছে চিকিৎসা করার।
1: আচ্ছা, এক্সারসাইজটাও তার মধ্যেই পড়ে?
0: একদমই,
1: মানে সেই একটা চোখ ঢেকে রেখে আর এক চোখে বোধহয় কিছু
0: না, এটা এটা যেটা বললেন, এটা অক্লুশন থেরাপি বলা হয়, সেটা স্কুইন্টের ট্রিটমেন্টের থেকেও ওটা লেজি আই এর চিকিৎসার মধ্যে পড়ে এটা।
1: আচ্ছা, আর লেজি আই এর ক্ষেত্রে কি করা উচিত?
0: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি চাইবো যে বাবা মারা খুব ভালো করে শুনে এটাকে বাচ্চার উপর যাতে
1: নজর
0: রাখা হয়।
1: ঠিক,
0: এই যে বললাম লেজি আই এর একটি চোখ কম দেখছে, আমার কাজটা কী হবে, তাকে কাজ করানো। কী করে কাজ করাবো? ঠিক চোখটাকে বন্ধ করে দিতে হবে।
1: আচ্ছা,
0: এটাই যে মজাটা, আমি ভালো চোখটাকে বন্ধ করব যাতে বাচ্চাটা বাধ্য হয় কমজোর চোখ দিয়ে দেখতে।
1: আচ্ছা,
0: এটাই তার চোখের এক্সারসাইজ।
1: আচ্ছা,
0: এটাকে বলো অক্লুশন থেরাপি। এইটা করে কী হবে, তার চোখের শক্তি বাড়বে এবং দৃষ্টি ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে।
1: আচ্ছা,
0: এই যে চিকিৎসা, এটা অ্যাম্বলোপিয়া ট্রিটমেন্ট, এই যে চোখ বন্ধ করার চিকিৎসাটা, যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যাদের চশমার পাওয়ারের জন্যে চোখটা লেজি হয়ে যাচ্ছে, কম দেখছে, তাদের 7 থেকে 8 বছর পর্যন্ত চিকিৎসা করে উপকার পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না।
1: আচ্ছা,
0: তাহলে আমরা চেষ্টা করবো অক্লুশন থেরাপি করার, যতটা তাড়াতাড়ি সম্ভব শুরু করা।
1: বেশ, এক্ষেত্রে সার্জারি বা অপারেশনের প্রয়োজন হয় কি, বা হলে কি সেটা থেকে কিছুটা লাঘব হয় বিষয়টা?
0: হ্যাঁ, সার্জারি নিশ্চয়ই করতেই হয় একটা স্টেজে গিয়ে, যখন চোখ সোজা হচ্ছে না।
1: আচ্ছা,
0: আমাদের জেনে রাখা ভালো যে এক একটি চোখে আমাদের 6টি করে মাসল রয়েছে। ডান চোখে 6টা মাসল, বাঁ চোখে 6টা মাসল। এই মাসলগুলো কি হয়, দুটো একসঙ্গে কাজ করে, ডান চোখ বাঁ চোখ, এবং চোখটাকে ঠিক সমানভাবে ঘোরায়। আমার ডান চোখ যতটা ঘুরবে, বাঁ চোখ ততটাই ঘুরবে, এবং এইটা ঘুরে বলেই আমরা জিনিসটাকে একটা দেখি সব কিছু, এবং আমার চোখটা সোজা থাকে, ট্যারা হয় না। যখন কোনো একটি মাসল কোনো কারণে দুর্বল হয়ে যায়, তখন সেই দিকে চোখ ঘুরতে পারছে না, তাহলে সেই দিকে না ঘোরার জন্য সেই চোখটা

0: না হয়ে গেল। এবার সেটাকে ঠিক করতে গেলে কী করতে হবে, যদি মাসলটাকে আমি স্ট্রেংথ বাড়াতে চাই, সেই মাসলটাকে কেটে ছোট করে দেওয়া হয়।
1: আচ্ছা।
0: এবং অনেক সময় যদি সেই মাসলটাকে উইক করতে চাই, সেটাকে লম্বা করে লুজ করে দেওয়া হয়। তাহলে ট্রিটমেন্টটা মূলত দুরকমভাবে হয়, একটা চোখের মাসল কেটে ছোট করে, বা চোখের মাসলটাকে লম্বা।

0: এই নিয়ে যদিও সামান্য বিতর্ক আছে, তবে এক বছর বয়সে শিশুকেও অপারেশন করতে দেখা গেছে এবং করা হয়। তো যার জন্য যদি মিনিমাম কোনো বয়স ধরি তাহলে এক বছর ধরে নেওয়া যায়। তো এই 3-4 বছর এটা সেফ বয়স যেখানে বাচ্চাদের অপারেশন করা যায়,
1: করা সম্ভব। অপারেশনের কোনো ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি?
0: এখন দেখুন, একটি ছোট শিশুকে অজ্ঞান করা হচ্ছে, তা তো ঝুঁকি থাকবেই। এবার অপারেশন করার সময় বিশেষ কোনো ঝুঁকি নেই সেভাবে। দেখুন, যেহেতু আমাদের চিকিৎসা করতেই হবে, কারণ এর সঙ্গে বাচ্চার ভবিষ্যৎ জড়িত, তো যার জন্য চিকিৎসা আমরা করব। এবং এটুকু বলা যেতে পারে যে চোখের দিক থেকে সেরকম কোনো কমপ্লিকেশন হয় না।
1: বেশ, এবার সার্জারি করানোর পর ধরুন যেটা আসে সেটা কি চোখের স্থায়ী সোজা হয়ে যায় চোখটা, নাকি আবার পরবর্তীকালে আবার সেই সমস্যাটা আসতে পারে, স্কুইজিং বা ধরুন লেসিয়া যেটাই হোক না?
0: না, প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন এবং যথেষ্ট প্রাসঙ্গিক। এখন সেটা নির্ভর করছে কত ডিগ্রি স্কুইন্ট। আমি আগে বলেছিলাম স্কুইন্টের মাপ নেওয়া হয় একটা 10°, 20°, 30°, তার উপর নির্ভর করে যে স্কুইনটা একটা সার্জারিতে ঠিক হবে না দ্বিতীয় সার্জারি লাগবে, বা এক চোখে করবো না দু চোখে করবো।
1: আচ্ছা,
0: ডিপেন্ড করে ডিগ্রির ওপর। যত বেশি স্কুইন্টের ডিগ্রি তত সম্ভাবনা বেশি দ্বিতীয় সার্জারির।
1: আচ্ছা, কখনো কখনো সেটা হতে পারে, প্রয়োজন হতে পারে। সেটা খুব প্রায়শই হয় নাকি খুব কম?
0: সেটা খুব কমই হয়। সাধারণত একবার সার্জারি করলেই চোখটা সিধা হয়ে যায়।
1: তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন তো, ভয় পাওয়ার তেমন কিছু নেই। সমস্যা প্রথমে ধরা, তারপর উপযুক্ত সময়ে ডাক্তারের কাছে গিয়ে তার উপযুক্ত চিকিৎসা করা, ব্যাস। এবারে আমরা যেহেতু মহিলা মহলে আছি, মহিলাদের নিয়ে কথা বলি, আমরা এখানে মহিলাদের জন্য অনুষ্ঠান করে থাকি, এবারে একটু মহিলাদের বিষয়ে আসি। আমরা নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য অনেক সময় অনেক রকমের, মানে যাতে চোখটা সুন্দর লাগে, মেকআপ তো ব্যবহার করি, তার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট লেন্সও ব্যবহার করি। চশমা যারা পড়তে চাই না, অনেকেই চশমা পড়লে চোখটা অন্যরকমের লাগে বলে। তো এবার আসি কন্ট্যাক্ট লেন্সের বিষয়ে। কন্ট্যাক্ট লেন্স কতটা নিরাপদ, মানে লেন্স ব্যবহারের সঠিক নিয়ম কী, আর কোন ভুলগুলি চোখের জন্য খুব বিপজ্জনক একটু যদি বলেন।
0: কন্ট্যাক্ট লেন্স সাধারণভাবে যথেষ্ট নিরাপদ এবং যদি সঠিকভাবে ব্যবহার করি এবং কী কী করা উচিত কী করা উচিত নয় যদি আমি জেনে নিই, তাহলে যথেষ্ট সেফ এবং নির্ভরযোগ্য একটা উপায়।
1: বা তাহলে একটু প্লিজ আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলুন যে সঠিক উপায়টা কী, কী করা উচিত আর কী করা উচিত না।
0: কন্ট্যাক্ট লেন্স 2-3 রকমের হয়। একটা ডেলি ডিসপোজেবল, আমি সকালে পরলাম বিকেলে খুলে ফেলে দিলাম।
1: আচ্ছা,
0: একটা মান্থলি ডিসপোজেবল, এক মাস চলবে তারপরে ফেলে দেবো। বা আরেকটা আছে যেটা সাধারণভাবে বেশিরভাগ ইউজ হয়, সেটা হচ্ছে বহু মাস ধরে পরা যায়। তো আমি যদি মান্থলি বা যেটা বহু মাস ধরে ব্যবহার করি সেটা সঠিকভাবে ইউজ ব্যবহার করতে চাই, তাহলে আমাকে প্রথম ঠিক করতে হবে লেন্সটাকে যত্ন নেবার। কীরমভাবে নেব? আমি যখন লেন্স পরবো আমি হাতটাকে পরিষ্কার করব সাবান দিয়ে। সাবান দিয়ে পরিষ্কার করে আমি কোনো লিন্ট ফ্রি টাওয়েল, যাতে ফাইবার নেই, সেরকম টাওয়েল দিয়ে হাতটা মুছে শুকনো করব।
1: আচ্ছা,
0: এবং যে কন্টেনারে আমার লেন্সটা আছে সেটা খুলে লেন্সটা তুলব। তুলে প্রথম কাজ হবে যে সলিউশন আমার রয়েছে, মাল্টিপারপাস কন্ট্যাক্ট লেন্স সলিউশন, সেইটা লেন্সের উপরে দিয়ে দুটো আঙুলের মাঝে, তর্জনী এবং বুড়ো আঙুল মাঝে রেখে একটু ঘষে ফেলে দেবে সলিউশনটা ফেলে দেয়া।
1: আচ্ছা,
0: কারণ কি, এই যে ওভারনাইট লেন্সটা রয়েছে কন্টেনারে কিছু জার্মস জমে যাচ্ছে, সেটা আগে ক্লিন করতে হবে। করে আমি লেন্সটা চোখে পরলাম। এবার নেক্সট কি করব, আমি কাজে যাব, আমার সঙ্গে কিন্তু লেন্সের কন্টেনার থাকবে এবং সলিউশন থাকবে। কেন, যদি হঠাৎ করে কোনো কারণে আমার চোখ লাল হয়, জল পড়ে, খুলে রাখতে হবে। কোথায় খুলবো? কন্টেনারে
1: খুলে।
0: এবং সঙ্গে আমার স্ট্যান্ডবাই চশমাও রেখে দিতে হবে।
1: আচ্ছা,
0: চশমা পরতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা কন্টেনার নিয়ে বেরোই না, লেন্স পরে বেরিয়ে গেলাম, চশমা নেই, কাজ করছি,
1: চোখ লাল,
0: জল পড়ছে, কাজ করে যাচ্ছি, সেই বাড়ি ফিরেছি, লেন্স খুলব। এই যে সময়টা আমি লেন্স পরে আছি, চোখে কষ্ট থাকা সত্ত্বেও, এটা ক্ষতি করছে।
1: আচ্ছা,
0: এগুলি জানতে হবে,
1: এটা মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, যারা লেন্স ব্যবহার করছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন, চোখে লেন্স ব্যবহার করার পর, মানে লেন্স লাগানোর পর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে কিন্তু

0: তখনকার মতো লেন্সটাকে খুলে রেখে দেওয়া দরকার, এবং স্যার যেভাবে বললেন ঠিক সেই পদ্ধতিতে সেই লেন্সটাকে যত্ন করে রাখুন এবং প্রয়োজনে চশমা ব্যবহার করুন। এটাই কিন্তু আপনার চোখের সুস্থতার জন্য সবচেয়ে জরুরি। এবারে স্যার আসি আমাদের মহিলাদের সবচেয়ে পছন্দের জিনিস, মেকআপ। আমরা নিজেদের সুন্দর রাখার জন্য নানা রকমভাবে মেকআপ করে থাকি, আর তার মধ্যে সবচেয়ে জরুরি একটা বিষয় হচ্ছে যে আই মেকআপ। তো চোখের মেকআপ বা চোখের স্বাস্থ্য নিয়ে মেয়েদের কিছুটা চিন্তাও থাকে সেই কারণেই। তো কী ধরনের মেকআপ তুলনামূলকভাবে নিরাপদ চোখের জন্য?
1: মেকআপ এক ধরনের কেমিক্যাল, নিরাপদ কিছুই না, কোনো না কোনো সমস্যা আছে।
0: এই ধরুন আইলাইনার, কিন্তু তা সত্ত্বেও আমাদের তো ইচ্ছে হয় যে ভালো আমাকে দেখতে লাগুক, বা বিশেষ করে কোনো বিশেষ জায়গায় গেলে তখন আমাকে নিজেকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা প্রত্যেকেই চাই। তো সেক্ষেত্রে আইলাইনার বা মাস্কারা ব্যবহারের সময় কী কী সতর্কতা নেওয়া উচিত, আর মেকআপের কারণে কি চোখে কোনো ইনফেকশন বা অ্যালার্জি হতে পারে, সেটা যদি একটু বলেন।
1: মেকআপে নিশ্চয়ই অ্যালার্জি হতে পারে, কিন্তু এতে ভয় পাওয়ার বা ভয় পাবার কিছু নেই।
0: আচ্ছা,
1: কোটি কোটি
0: কিছুটা আশা দিলেন আমাদের জন্য।
1: কোটি কোটি মহিলারা ব্যবহার করছেন এবং যথেষ্ট ভালো করেই আছেন, কোনো চোখের সমস্যা হচ্ছে না। খুব সামান্য কিছু ক্ষেত্রে দেখা যায় কারোর অ্যালার্জি হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় যদি কোম্পানি চেঞ্জ করা যায় অনেক সময় সেটা ঠিক হয়ে যায়।
0: আচ্ছা,
1: কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার অ্যালার্জি আছে ওই প্রোডাক্টে নেই, সেই চেঞ্জ করে দেখা যেতে পারে। হয়তো মানে
0: পার্টিকুলার কোনো হয়তো কোম্পানির প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা আমার হয়তো ইনফেকশন তৈরি করছে। ওকে, আর আইলাইনার বা মাস্কারা ব্যবহারের জন্য কি কি সতর্কতা নেওয়া উচিত?
1: হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন এবং খুব দরকার জানার। আইলাইনার বা যে মাস্কারা ব্যবহার করা হয়, আই ল্যাশে লাগানো হয়, চোখের পাতায় লাগানো হয়,
0: একদম
1: সেটা দেখতে হবে যাতে চোখের পাতার যে গোড়া, যে রুটস, যেগুলি কিনা চোখের পাতার যে আই লিড তার সঙ্গে আটকে আছে, যেন সেইখানে না লাগে।
0: আচ্ছা,
1: মাস্কারা শুধু চোখের পাতায় লাগবে, গোড়ায় লাগবে না।
0: আচ্ছা,
1: কেন? কারণ চোখের যে পাতা তার যে গোড়াটা আছে, মার্জিন বলি আমরা, তাতে কিছু গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে, মেবোমিয়ান গ্ল্যান্ড বলা হয়, সেখান থেকে সিক্রিশন বেরোয়। সেটা কি করে? চোখের জলকে ধরে রাখে। যদি আমরা কিছু ব্যবহার করি মাস্কারা এবং সেটা চোখের ওই গ্রন্থির গোড়ায় যায়, ওগুলো ব্লকড হয়ে
0: যাচ্ছে,
1: তো ওই সিক্রিশন বেরোচ্ছে না, চোখ ড্রাই আই হয়ে যাবে। তো ড্রাই আই প্রিভেন্ট করতে গেলে আমি আইলাইনার লাগাবো, মাস্কারা লাগাবো, কিন্তু অল্প একটু ছেড়ে চোখের পাতাতে।
0: আচ্ছা,
1: এটা করলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
0: বেশ,
1: আমরা কখনোই কিন্তু চোখেতে কসমেটিক লাগিয়ে শুয়ে পড়বো না,
0: ঠিক?
1: অত্যন্ত জরুরি মাথায় রাখতে হবে, খুব ক্লান্ত, পার্টি শেষ হয়ে গেছে, শুয়ে পড়লাম না, আপনি কিন্তু অতি অবশ্যই মাস্কারা বা যে কোনো কসমেটিক তুলবেন। কী করে তুলবেন? যে কোনো কেমিক্যাল এলে কসমেটিক রিমুভার তুলো নিলেন, তুলোতে দিলেন, তুলোটা ভিজে গেল, সেটা দিয়ে অল্প একটু রাব করে করে ঘষে আইল্যাশটাকে পরিষ্কার করলেন। কেন করলেন? যদি শুয়ে পড়েন ওগুলো শুকনো হয়ে যাবে মাস্কারাটা, আইল্যাশ থেকে গুঁড়ো গুঁড়ো চোখে ঢুকবে, ইনফেকশন হবে।
0: আচ্ছা,
1: যার জন্যে মাস্কারা লাগান, মাস্ক থাকুন, কিন্তু চোখটা পরিষ্কার করে শুয়ে পড়ুন।
0: বেশ, কিছুটা আশার আলো দেখালেন। বন্ধুরা, মেকআপ করুন, নিজেকে সুন্দর দেখান, কোনো অসুবিধা নেই, কিন্তু সতর্কতা মেনে। এবার একটু আসি লাসিকের বিষয়ে। চোখের পাওয়ার কমানোর সার্জারি, যার কিতাবের নাম লাসিক, তাই তো? ঠিক বললাম?
1: হ্যাঁ, ঠিক।
0: হ্যাঁ, এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, আমরা প্রায়শই শুনছি এটার কথা। কোন ধরনের রোগের ক্ষেত্রে উপযুক্ত এটা, এটা যদি বলেন?
1: লাসিক তো সাধারণত চোখের পাওয়ার থাকলেই করা হয়, এবং মূলত মাইনাস পাওয়ারেই লেসিকটা বেশি পপুলার, যদিও অল্প অল্প প্লাস পাওয়ারেও করা যেতে পারে। তো বেশি প্রেডিক্টেবল মাইনাস পাওয়ারের ক্ষেত্রে।
0: আচ্ছা,
1: এবার আমাদের জানতে হবে কত মাইনাস পাওয়ার পর্যন্ত লেসিক কার্যকরী।
0: আচ্ছা,
1: দেখা গেছে সাধারণত যে চোখের পাওয়ার স্টেবল হয়ে যাওয়ার পরে যদি চোখের পাওয়ার ম্যাক্সিমাম -6 পর্যন্ত হয় মাইনাস পাওয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে লেসিক খুবই প্রেডিক্টেবল রেজাল্ট দেয়।
0: আচ্ছা,
1: যদি 6-এর বেশি হয়, 6-10, সেক্ষেত্রেও করা যায়, কিন্তু দেখা গেছে অনেক সময় লেসিক করার পরে পুরোপুরি জিরো পাওয়ার আসে না, একটু রেজিডুয়াল পাওয়ার থেকে যায়।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে আইদার রিপিট লেসিক, যেটা খুব সাধারণত করা হয় না, অথবা চশমা।
0: আচ্ছা,
1: যদি আমি লেসিক করি

0: তাই ঠিক ঠিক রেজাল্ট আমরা আশা করতে চাই, তাহলে আমার পাওয়ার মাইনাস ছয়ের মধ্যে হতে হবে।
1: বেশ, মানে তার থেকে বেশি হলে
0: একটু আনপ্রেডিক্টেবল হয়ে যায়।
1: বেশ বেশ, কিন্তু এই ধরনের সার্জারির কোনো ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি?
0: না, লেসিক বহু বছর ধরে হচ্ছে, এরকম কোনো বড় কোনো সাইড এফেক্ট কিছু নেই এবং খুবই সেফ, অত্যন্ত সেফ।
1: বেশ, আর আপনি বললেন যে পাওয়ারটা কত সেটার উপর ডিপেন্ড, এছাড়া আর কোনো সতর্কতার কি প্রয়োজন হয় মানে ওটার জন্য, ওই অপারেশন লেসিক করার জন্য?
0: না, লেসিক তো করার আগে বিভিন্ন মাপ নেওয়া হয় চোখের, এবং চোখের রেটিনা চেক আপ করা হয়, রেটিনায় কোনো দুর্বলতা বা কোনো ছিদ্র রেটিনার হোল আছে কি না সেগুলো ট্রিটমেন্ট করে তারপরে লেসিক করা হয়। লেসিক যখন কাউকে সিলেক্ট করা লেসিকের জন্যে, সেগুলো আমরা ঠিক ঠিক টেক কেয়ার করে তবে আমরা লেসিকের ইয়েতে যাই আমরা। তো লেসিক যার জন্যে করলে কোনো সাধারণত কোনো অসুবিধে হওয়ার কথা নয়, হয়ও না।
1: আচ্ছা, চোখের চারিদিকের বাহ্যিক যে সৌন্দর্য সেটা ব্যক্তিত্বের ক্ষেত্রে অত্যন্ত, বা যে কোনো মানুষের ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ডার্ক সার্কেল বা বলিরেখা যেটা এখন প্রায়শই দেখা যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় খুব বেশি, বা যারা কম্পিউটার বা স্ক্রিনের সামনে বসে কাজ করে তাদের কিন্তু ডার্ক সার্কেলটা আজকাল প্রায়শই দেখা যাচ্ছে, সেটা কমানোর কার্যকর উপায় কী?
0: ডার্ক সার্কেল অনেক সময় জেনেটিক হয়, বা বেশি যদি কারো সূর্যের রশ্মির সঙ্গে এক্সপোজারে থাকে, আউটডোর জব খুব বেশি তার হতে পারে, বা যদি খুব চোখ চুলকায় রাব করে তাদের ক্ষেত্রে হতে পারে। তাই দেখতে হবে কেন ডার্ক সার্কেলটা হয়েছে, সেই মতো ট্রিটমেন্ট করা হয়। মূলত যদি আমি দেখি চোখের কোনো রোগেতে হয়, চোখ রাব করছে, যেমন ক্রনিক কনজাংটিভাইটিস বা ড্রাই আই হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে, এগুলো ট্রিটমেন্ট করলে কমে যায়। আদারওয়াইজ অন্য যে কারণে ডার্ক সার্কেল হয় সেগুলি যারা স্কিন স্পেশালিস্ট তারা ট্রিটমেন্ট করেন মেনলি।
1: আচ্ছা, আর একটা বিষয় একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বোটক্স। চোখের আশেপাশে অন্যান্য কসমেটিক্স ট্রিটমেন্টের ব্যাপারে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন, সেটা কতটা নিরাপদ আপনি এটা যদি বলেন?
0: বোটক্স ইঞ্জেকশনও বহু বছর ধরে দেওয়া হচ্ছে এবং যথেষ্ট নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা পদ্ধতির মধ্যে পড়ে। যদি আপনি বলেন যে কসমেটিক কারণে, সৌন্দর্য বৃদ্ধির কারণে যদি কেউ বোটক্স নিতে চায়, কেন নেয়, যাকে আমরা ক্রোজ ফিট বলি, এই যে চোখের যে কোণাগুলি সেখানে কুঁচকে যায় অনেক সময় বয়সের সঙ্গে সঙ্গে, বা চোখের যে আমাদের ফরেড, চোখের কপাল, কপালে কিছু কোঁচকানে চলে আসে। যেমন কিছু মানুষ দেখবেন কপাল কুঁচে কথা বলে যে ভাঁজগুলো পড়ে, সেইগুলি তাদের না কপাল কুঁচকালেও থাকে।
1: আচ্ছা, সবসময় সেটা
0: সবসময়, হ্যাঁ
1: বেশ,
0: এই সবসময় চোখটা কাউকে সন্দেহ
1: দেখছে,
0: কুঁচকে রয়েছে। তো এইসব ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া হয় এবং এবং অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়।
1: আচ্ছা,
0: কিন্তু মজাটা হচ্ছে যে রিপিট করতে হয়, বোটক্স তো পার্মানেন্ট নয়, ইঞ্জেকশন দিয়ে সেই নার্ভটাকে আমরা
1: সেই
0: কয়েক মাসের জন্য ঠিক করে দিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু আবার সেই মাসটা কাজ করে শুরু করবে, আবার রিপিট করতে। যদি আমি রিপিট করতে চাই সারা জীবন ধরে প্রতি ছ মাসে বড় ইঞ্জেকশন, তাহলে ভালো উপায় ট্রিটমেন্ট একটা।
1: বেশ, এক্ষেত্রে মানে কোনো সতর্কতা নেওয়া দরকার আছে, মানে কী কী সতর্কতা প্রয়োজন?
0: না, খুব বেশি সতর্কতা নেই, যারা নিউরোলজিস্ট তারাই মেনলি দেন। মাইক্রো নিডল আছে যেগুলো দিয়ে নার্ভে দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয় এবং যথেষ্ট উপকারী।
1: আচ্ছা, দীর্ঘ সময় ধরে ধরুন কম্পিউটারে আমরা আজকাল তো সবাই প্রায় কাজের মধ্যে থাকেন, এবং এখন অনলাইন অফলাইন সে যাই বলুন না কেন, আমাদের প্রত্যেকেই মোটামুটি একটা অনেকটা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, তা সে কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, যাই হোক না কেন, এই যে অনিবার্য ব্যবহার, চোখের কী ধরনের সমস্যা হতে পারে তার জন্য?
0: প্রথম কথা জানতে হবে কম্পিউটার ইউজ করার সঠিক উপায়টা কী। রুম লাইট কম করে, অন্ধকার করে আমি কখনোই কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল করব না।
1: আচ্ছা,
0: রুম লাইট জ্বালাতে হবে। নেক্সট, আমাদের বসার যে পশ্চার, সেই পশ্চারটা আমাদের ঠিক রাখতে হবে। কীরকম? শুধু চোখ না, যদি ঠিক মতো করে না বসি আমার কোমরের সমস্যা হতে পারে, আমার ঘাড়ের সমস্যা হতে পারে, চোখ তো আছেই।
1: ঠিক,
0: কম্পিউটার আমাদের চোখ থেকে রাফলি 1.5 ফুট দূরে রাখতে হবে, এবং চেয়ার এবং টেবিল সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে কোমর, চোখ এবং ঘাড়ে চাপ না পড়ে। সেকেন্ড, কম্পিউটারের ইলুমিনেশন ঠিক মতো করে রাখতে হবে যাতে চোখে চোখের উপর ইয়ে না হয়,
1: বেশি প্রেশার না পড়ে,
0: এবং একটা মিথ যেটা আমি আজকে ভাঙতে চাই, সেটা হচ্ছে ব্লু লেন্স, চশমার কাঁচে ব্লু লেন্স, এটার কোনো অর্থ নেই বানাবার।
1: আচ্ছা,

0: অযথা পয়সা নষ্ট।
1: বেশ,
0: চোখের ব্লু লেন্স চশমাতে লাগিয়ে কম্পিউটার থেকে যে ব্লু রে বেরোয় সেই আটকানো যায় না, যায় না, যায় না।
1: আচ্ছা,
0: আমি একটা জিনিস যোগ করতে চাই কম্পিউটার নিয়ে। আমরা রুল 20-20-20 ফলো করতে বলি আজকাল, সেটা কী জিনিস? প্রতি 20 মিনিট অন্তর আমি 20 ফুট দূরে তাকাবো 20 সেকেন্ডের জন্য।
1: আচ্ছা,
0: এটা যদি আমরা ফলো করি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো।
1: বেশ বন্ধুরা, শুনলেন তো? তাহলে কম্পিউটারে আমাদের কাজ করতেই হবে, স্ক্রিনের দিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে, কারণ কাজ তো আমাদের করতেই হবে। কিন্তু আমরা ওই কয়েকটা জিনিস একটু মেনে চলব, তার জন্য ওই ব্লু লেন্সের প্রয়োজন নেই। কিন্তু কম্পিউটারের অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে এবং লাইটটা যাতে ঠিকঠাক পড়ে, এটাই যথেষ্ট। স্যার, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি কথা বলতে বলতে, যেতে যেতে আপনার কাছে এবার আসবো যে 40-এর পর চালশে, এটা খুব একটা কমন সমস্যা। তো 40-এর পর এই যে চালশে শুরু হয়, এটা কতটা সত্য এবং এর প্রধান লক্ষণগুলো কী? কী দেখে বুঝবো যে আমার চালশে শুরু হচ্ছে?
0: চালশে তো হবেই, যেমন বয়সকে আমরা কমাতে পারবো না, এবং বয়সে যা যা ধর্ম, চুল পাকবে, অল্প টাক পড়বে এবং চোখে চালশে চশমা লাগবে, এটাকে মেনে নেওয়াই ভালো। দুঃখ পেয়ে লাভ নেই, এবং লুকিয়ে লুকিয়ে কাছে চশমা পরা, কী হইলে চশমা খুলে রেখে দেয়া, এটা না করে বোল্ডলি চশমা পরুন।
1: চালশের লক্ষণগুলো কী স্যার?
0: প্রধান হচ্ছে যে আমি যখন কাছের বই পড়বো, কিছু করবো, ঘোলা হয়ে যাবে, ঝাপসা লাগবে, আমাকে একটু দূরে নিয়ে গিয়ে দেখতে হবে, এটাই প্রধান। এবং সঙ্গে সঙ্গে চশমা নিতে হবে।
1: চশমা নেওয়াটাই শুধু একমাত্র সলিউশন, নাকি বাজার আরও কোনো উপায় আছে, নাকি বয়সজনিত পরিবর্তন শেষ পর্যন্ত মেনে নিতেই হয় সবাইকে, কোনটা?
0: চশমা তো সাধারণত দেওয়া হয়, এবং যারা পরতে চান না চশমা তাদের ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়, যেমন প্রগ্রেসিভ চশমার কাঁচ হয়, যেরকম বাইফোকাল বা প্রগ্রেসিভ কন্ট্যাক্ট লেন্স হয়, সেগুলো পরলে দূরে এবং কাছে দুটোই দেখতে পান। এবং কেউ যদি বলেন যে আমি লেন্সও পরবো না চশমাও নেবো না, তখন বাধ্য হয়ে একটা পদ্ধতি আছে, যদিও মানে পপুলার নয়, থিওরিটিক্যালি বলা হয়, আমি ডান চোখটা আর পাওয়ারটা সেট করলাম লেজার দিয়ে দূরের জিনিস দেখব, আর বাঁ চোখ দেখলাম লেজার করে কাছের দেখব। তাহলে আমি যে কোনো সময় ডান চোখ দিয়ে দূরের দেখব, বাঁ চোখ দিয়ে কাছের দেখব, আমার চশমা লাগবে না।
1: বাহ, দারুণ সলিউশন। আচ্ছা, এবার একটু চলে আসি ছোট্ট করে, মানে আমাদের সময় খুব কম, ক্যাটারাক্টের বিষয়ে আসি। ক্যাটারাক্ট অপারেশনের আধুনিক চিকিৎসার বিষয়ে যদি একটু ছোট্ট করে বলেন আমাদের বন্ধুদের।
0: এখন তো আমরা সবাই জানি যে ফেকো পদ্ধতি আধুনিক এবং আধুনিকতম, তবে ফেকো এখন যেমন আল্ট্রাসাউন্ড দিয়ে হয়ে আসছে, আল্ট্রাসাউন্ড যেহেতু খুব পপুলার এবং গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা ফেকো বলতে আল্ট্রাসাউন্ড দিয়েই বুঝি, তবে যেগুলো খুব অ্যাডভান্সড আই সেন্টার রয়েছে সেখানে লেজার দিয়ে এখন ফেকো করা হয়, যেটা ফেমটো লেজার বলা হয়। এখন যদি আমি বলি লেটেস্ট টেকনিক, তাহলে ফেমটো লেজার।
1: আচ্ছা, বেশ, আজকের আলোচনায় আপনার সঙ্গে কথা বলে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। শেষ প্রশ্ন যেতে যেতে, বন্ধুদের জন্য আপনি কী বলবেন আজকে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের জন্য?
0: আমি মেনলি মহিলা মা বোনেদের বলবো যে যাদের বাড়িতে শিশু আছে, শিশুর চোখের দিকে খেয়াল রাখুন। যা যা আমরা এতদিন আলোচনা করলাম, চোখের ট্যারাভাব থাকলে নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন, চোখ দিয়ে জল পড়লে বা যে কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, লক্ষ্মী ট্যারা বলে বাচ্চাকে ঘরে বসিয়ে রাখবেন না, ডাক্তারের কাছে নিয়ে যান, এইটা প্রধান বলবো। আর সাজুন, প্রচুর সাজুন, তবে চোখটা ভালো করে ধুয়ে শুয়ে পড়ুন।
1: বেশ, খুব ভালো বলেছেন স্যার, আমাদের জন্য একটা নিরাপদ জায়গা বলেছেন অন্তত। চোখের যত্ন নিয়ে আজকের এই আলোচনা থেকে একটি বিষয় কিন্তু বন্ধুরা স্পষ্ট হয়ে গেল, যে চোখের ক্ষেত্রে এই তো দেখতে পাচ্ছি মানে যে কোনো সমস্যা নেই তা কিন্তু নয়, মানে আমি যে চোখে দেখতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না মানেই কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এমনটা নয়। অনেক সমস্যা শুরু হয় নিঃশব্দে, আর সময় মতন পরীক্ষা করানোর পরেই সেই সমস্যাকে বড় হওয়া থেকে থামানো যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাবা মায়ের সামান্য সচেতনতা ভবিষ্যতের দৃষ্টিকে অনেকটা সুরক্ষিত করতে পারে। আর আমাদের নিজেদের ক্ষেত্রেও কন্ট্যাক্ট লেন্স হোক, চোখের মেকআপ হোক, স্ক্রিন ব্যবহারের অভ্যাস হোক, কিংবা 40-এর পর চালশে বা 40-এর পর দৃষ্টি পরিবর্তন, সঠিক তথ্য জানা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু সবচেয়ে নিরাপদ পথ, মনে রাখবেন। আর একটা কথা মনে রাখা খুব

0: জরুরি, চোখ আমাদের সৌন্দর্যের অংশ ঠিকই, কিন্তু তার চেয়েও বড় কথা, অনেক বড় কথা, চোখ আমাদের পৃথিবীকে দেখার একমাত্র মাধ্যম। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এবং শল্য চিকিৎসক ডক্টর সব্যসাচী ঘোষকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
1: নমস্কার।

বন্ধুরা, আপনারা শুনলেন তো? তাহলে আপনারাও চোখের কোনো সমস্যা হলে, চোখের কোনো যদি বাচ্চাদের বা পরিবারের বাকি কারোর যদি সমস্যা দেখতে পান, তাহলে কিন্তু একদম অবহেলা করবেন না। নিজের জন্য, সন্তানের জন্য বা পরিবারের প্রিয় মানুষগুলির জন্য সময় মতন চোখ পরীক্ষা করান এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর আজ পঞ্চমী, তাই আপনাদের সকলের পুজো খুব খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, আর যেমন ডাক্তারবাবু বললেন, খুব সাজুন, নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলুন। এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী কলকাতা শুনছিলেন মহিলা মহল, উপস্থাপনায় ছিলেন সোমা সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
4: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
5: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
6: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
5: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
6: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
5: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
7: This is Akashwani and this is the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summer if observation recorded, very light to moderate rainfall occurred at one or two places over Orissa and Bihar. Light rainfall occurred at many places over Andaman and Nicobar Islands. Very light to light rainfall occurred at one or two places over the districts of Gangtok, West Bengal. Dry weather prevailed over the rest of the region. Chief amount of rainfall received, MO Salt Lake 1 cm, Uluberia 1 cm, Adwara 4 cm, Oragaon 5 cm, Baripada 3 cm, Deogar 3 cm, Palahara 1 cm, Kaniha 2 cm, Aquapara 1 cm, Kalinga 1 cm, Daringibari 1 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershowers very likely to occur at many places over Andaman and Nicobar Islands. Light to moderate rain or thundershowers likely to occur at a few places over South 24 Parganas, East Midnapur districts of Gangtok, West Bengal and Orissa. Light rain or thundershowers likely to occur at one or two places over Darjeeling, Kalimpong, Jalpaiguri districts of Sabimal and West Bengal. Rest district

0: Of Gangetic, West Bengal, Bihar and Sikkim. Dry weather most likely to occur at over rest of the districts of Sub-Himalayan West Bengal and Jharkhand. Weather warning for the next 48 hours, thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Orissa. Forecast for Kolkata and neighborhood, generally cloudy sky with light rain, maximum and minimum temperatures most likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Swell waves in the range of 15 to 17 seconds period with 0.9 to 1.5 meters height are forecasted up to 2:30 p.m. Indian Standard Time of 16th of October 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Please stay tuned for the next update.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশা এবং বিহারের দু একটি জায়গায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্কই ছিল। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে এমও সল্টলেক 1 সেন্টিমিটার, উলুবেরিয়া 1 সেন্টিমিটার, ওদাগা 5 সেন্টিমিটার, পোলসারা 3 সেন্টিমিটার, দেওঘর 3 সেন্টিমিটার, পত্রপুর 3 সেন্টিমিটার, গোসানি এবং দারিংবাদী 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়, বিহার এবং সিকিমের কোথাও কোথাও। অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সেই সঙ্গে হালকা বৃষ্টি, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা না থাকলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ 16ই অক্টোবর দুপুর 2:30 এর মধ্যে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে, সেই জন্য নৌকো ভাসানোর ক্ষেত্রে অত্যধিক সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এরপর যে যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে রাখে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 থেকে শুনবেন আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরি পড়াশোনা, নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে থাকবেন হাওড়া আমতা বিআরএ ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা পাল এবং সঙ্গে 3 জন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, পরিবেশনায় কল্যাণী মুর্মু ও সহশিল্পী বৃন্দ। কিষাণবাণী 6:40 স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, এ বিষয়ে ডক্টর সৈকত সাহা।

0: সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ থেকে পাঠ, পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, রাত 8টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। রাত 8:30 অন্বেষা, শুনবেন বিজ্ঞান বিষয়ক সংবাদ এবং শতবর্ষ পেরিয়ে মার্থা গেঁথে, বলবেন ডক্টর কৃষ্ণা রায়। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস। রাত 9:30 নাটক দধিচে, রচনা শুভঙ্কর চক্রবর্তী, নাট্য রূপান্তর রঞ্জন বাগচি, প্রযোজনা সুভাষ দাস। নজরুল গীতি শুনবেন রাত 10:30 সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা সাহা। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী অতনু রক্ষিত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী প্রমন্থ মোহন ঠাকুর। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শুনবেন সৌরভ ঘোষালের কণ্ঠে। 5:20 উর্বশী। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস। সন্ধ্যে 7:10 জনসেবায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। 7:45 দর্পণ। রাত 8টায় ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। একটু পরেই আধুনিক গান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথমেই শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আধুনিক গান শুনছেন এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন আধুনিক গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

আধুনিকান শুনলেন প্রথমে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে এবং পরে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 8 সেকেন্ড।

কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মিতুল। শুরু করছি গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। শ্রোতা বন্ধুরা, খেলা, হ্যাঁ খেলা মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, অথচ তার পরিধি যেন এক বিশাল পৃথিবী। এই পৃথিবীতে রয়েছে স্বপ্ন, সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, বেদনার ঘুরে দাঁড়ানোর এক অদম্য প্রত্যয়। কখনো একটি গোল লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটায়, কখনো শেষ বলে ছক্কা কিংবা শেষ মুহূর্তের একটি উইকেট বদলে দেয় গোটা ম্যাচের চিত্র, আবার কখনো পরাজয়ের বিষাদে নীরব হয়ে ওঠে একটি মাঠ, একটি শহর, এমনকি একটি গোটা দেশ। এটাই খেলা, এটাই ক্রীড়ার অনির্বচনীয় আকর্ষণ। একজন ক্রীড়াবিদের সাফল্যের পেছনে থাকে বছরের পর বছর কঠোর অনুশীলন, অসংখ্য ত্যাগ, অগণিত বাধা অতিক্রম করার সাহস এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একনিষ্ঠ সাধনা। পদকের উজ্জ্বল আলোয় আমরা তার সাফল্য দেখি, কিন্তু সেই সাফল্যের নেপথ্যে লুকিয়ে থাকা পরিশ্রম, চোখের জল আর আত্মত্যাগের কাহিনী অনেক সময় আমাদের অজানাই থেকে যায়। আর সেই অজানা কাহিনীগুলিকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের ক্রীড়া আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের প্রীতিকে আরও সমৃদ্ধ করবে, নতুন কিছু জানার আনন্দ দেবে এবং খেলার প্রতি ভালোবাসাকে আরও গভীর করে তুলবে।
1: এক নজরে

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের, রঞ্জি ট্রফিতে বাংলার দুর্দান্ত জয়। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়া জয়, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারল প্যারিস জার্মা। এছাড়াও লস্কের বিরুদ্ধে 6-3 গোলে জয় পেল লিভারপুল। ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ওড়িশা এফসিকে 2-1 গোলে হারল পাঞ্জাব এফসি। ওহান ওপেনের কোয়ার্টার ফাইনালে এলেন স্পিতোলিনা। অনূর্ধ্ব ১৯ বিশ্ব কুস্তিতে বিশ্বজিৎ মোড়ের ঐতিহাসিক রূপ, দিল্লিতে শুরু ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ।

0: এতক্ষণ শুনলেন এক নজরে। এরপর থাকবে বিস্তারিত খেলার খবর আতশ কাচের তলায়। এ ছাড়াও আজ রয়েছে আপনাদের জন্য
1: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ আমরা শুনব কলকাতার দ্য ইনস্টিটিউট অব এক্সপ্লোরেশন দ্বারা সংগঠিত এক দুঃসাহসিক অভিযানের গল্প।
2: আতশ কাচের তলায়।

আতশ কাছে তলায়। এখন বিস্তারিত খেলার খবর। ভারত ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি টোয়েন্টি, হায়দ্রাবাদে ক্যারিবিয়ান ঝড়, সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। 14 অক্টোবর বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে 24 রানে হারিয়ে সিরিজের সমতা ফিরিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা 20 ওভারে 3 উইকেট হারিয়ে 247 রান তোলে। জবাবে ভারতীয় দল 19.3 ওভারে 223 রানে অল আউট হয়ে যায়। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজ এখন টান টান 2-2। ফলে আগামী 17 অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে সিরিজের নির্ণায়ক পঞ্চম ম্যাচ। প্রথম ইনিংস শাই হোপের 17 রানে ক্যারিবিয়ান দাপট। প্রতিবেদনের শুরুতেই বলতে হয় যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের দুরন্ত ব্যাটিংয়ের কথা। টি টোয়েন্টি ক্রিকেটে যে আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষের বোলারদের ছন্দ নষ্ট করে দিতে পারে, হায়দ্রাবাদে তারই পরিচয় দিলেন তিনি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার, কিন্তু সেই সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। শুরু থেকেই রান তোলার গতি বাড়িয়ে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করে ক্যারিবিয়ান ব্যাটিং বিভাগ। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রধান আকর্ষণ ছিলেন শাই হোপ। মাত্র 50 বলে অতিরিক্ত অপরাজিত 102 রান করেন তিনি। তার ইনিংসে ছিল 9টি চার 6টি ছক্কা। নিখুঁত টাইমিং, শক্তিশালী শট এবং পরিস্থিতি বুঝে আক্রমণাত্মক ব্যাটিং সব মিলিয়ে হোপ বুঝিয়ে দিলেন কেন তিনি এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ভরসা। অন্যদিকে সারফন রাদারফোর্ডও ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান। মাত্র 26 বলে 49 রানের একটা ঝকঝকে ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে 4টি চার ও 3টি ছক্কা। শেষ দিকে দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেন বড় সংগ্রহের দোরগোড়ায়। 20 ওভারে 3 উইকেটে 247 রান ভারতের সামনে তখন জয়ের জন্য লক্ষ্য 248। টি টোয়েন্টি ক্রিকেটেই রান তাড়া করা অসম্ভব নয়, কিন্তু তার জন্য প্রয়োজন নিখুঁত পরিকল্পনার ধারাবাহিক বড় জুটি এবং শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিং তবুও জয় অধারা। 248 রানের কঠিন চ্যালেঞ্জ বা লক্ষ্য যাই বলুন না কেন, তারা করতে গিয়ে ভারতীয় দলের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শুরু থেকেই পাল্টা আক্রমণের পথে হাঁটেন সঞ্জুরা। মাত্র 23 বলে 56 রান করে ভারতীয় শিবিরে জয়ের আশা আর আলো জ্বালিয়ে দেন তিনি। তার ইনিংসে ছিল 4টি চার এবং 5টি ছক্কা। দ্রুত রান তুলে তিনি বুঝিয়ে দেন বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য ভারতীয় ব্যাটিংয়ের রয়েছে। কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের নিষ্ঠুর বাস্তবতা হলো একজন বা দুজন ব্যাটারদের দুরন্ত ইনিংস সবসময় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারে না। প্রয়োজন হয় গোটা ব্যাটিং বিভাগের সম্মিলিত প্রয়াস বা অবদান। সঞ্জু স্যামসনের পর তিলক বর্মা এবং নীতিশ কুমার রেড্ডি লড়াই চালিয়ে যান। তিলক বর্মা করেন 25 বলে 43 রান। নীতিশ কুমার রেড্ডির অবদান 20 বলে 40। তাদের ব্যাটিং ভারতীয় সমর্থকদের মনে জয়ের আশা জাগিয়ে দেয়। একটা সময় মনে হচ্ছিল যে ভারতীয় দল হয়তো এই কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ভারতীয় ব্যাটিংয়ের মাঝের পর্যায়ে উইকেট হারানোর শেষ পর্যন্ত বড় বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত 19

5.3 ওভারে 223 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 24 রানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা সাইহব। ওয়েস্ট ইন্ডিজের জয়ের পেছনে সাইহবের 17 রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিমো পলের বোলিং। 4 ওভারে 41 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তিনি। ভারত যখন রান তাড়া করে জয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই গুরুত্বপূর্ণ উইকেটগুলি তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিমো পল। তার এই 5 উইকেটের সাফল্য ভারতীয় ব্যাটিংয়ের ধারাবাহিকতার বাধা সৃষ্টি করে। বিশেষ করে সঞ্জু স্যামসনের মতো আক্রমণাত্মক ব্যাটারকে ফেরানোর পর ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাত্র 13 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটারদের ওপর চাপ বাড়িয়ে দেন। অর্থাৎ একদিকে হোপের 17 রান, অন্যদিকে কিমো পলের 5 উইকেট। ব্যাট এবং বল দুই বিভাগেই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি নিজেদের দখলে রাখে ক্যারিবিয়ান দল। সিরিজের সামগ্রিক ফলের ওঠানামার লড়াই, সিরিজের প্রথম ম্যাচে 8 উইকেটে জয় পেয়ে এগিয়ে যায় ভারত। সেই ম্যাচে ভারতীয় দল ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর পারফরমেন্স তুলে ধরেছিল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ হয়ে যায় 1-1। তৃতীয় ম্যাচে আবারও দলে প্রত্যাবর্তন, ইন্দোরে 14 রানে জয় পেয়ে ভারতের সিরিজ 2-1 ব্যবধানে এগিয়ে যায়। তবে চতুর্থ ম্যাচে ভারতের সামনে ছিল সুযোগ, ছিল সিরিজ জয় নিশ্চিত করা, কিন্তু না, হায়দ্রাবাদে সেই সুযোগ তারা কাজে লাগাতে পারল না। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে দাপট, কিমো পলের কার্যকর বোলিং ভারতকে পিছিয়ে দেয়। 4 ম্যাচে সিরিজের ফলাফল এখন 2, অর্থাৎ শুরুতে ভারত এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজে ধারাবাহিকভাবে লড়াই করে সিরিজকে নিয়ে এসেছে একেবারে সমানে সমানে। তাহলে আমাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু আর উপায় নেই। পঞ্চম অর্থাৎ শেষ ম্যাচ যে জিতবে সিরিজ তার।

0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ আমরা শুনব কলকাতার দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন দ্বারা সংগঠিত এক দুঃসাহসিক অভিযানের গল্প। এই অভিযানে আমরা শুনব পরিত্যক্ত বাঁশ লরি টিউব ও বাঁশ দ্বারা নির্মিত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এক রাবারের ভেলাকে সঙ্গী করে গঙ্গা নদীর গতিপথ বেয়ে সুদূর হরিদ্বার থেকে 2376 কিলোমিটার পথ পেরিয়ে কলকাতায় পৌঁছানোর এক রোমহর্ষক কাহিনী। আসুন এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নিই দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের সাধারণ সম্পাদক এম নবি তরফদার কি বললেন এই অভিযান নিয়ে।
1: এই অভিযান নিয়ে বলবো যে আমাদের যে সংস্থা দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন, আমরা বরাবরই এক্সপ্লোরেশনটাকে এগিয়ে রাখার চেষ্টা করি। এক্সপ্লোর করার কিছু ভাবনা চিন্তা থেকে শুরু করে সেটাকে ফিল্ডে নামিয়ে আনা, সেটাকে কমপ্লিট করার চেষ্টা আমরা করে থাকি। তো বেসিক্যালি এই যে প্রোগ্রামটা আমরা করলাম রিভার রাফ্ট এক্সপিডিশন, এটার একটা আমরা নাম দিয়েছিলাম ভয়েজ অফ দ্য নেক্টার স্ট্রিম। এবং আমাদের মেন উদ্দেশ্য ছিল এটার যে গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা বার্তা নিয়ে, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে সামাজিক দায়বদ্ধতার জন্য বেরোবো আমরা, বেরিয়ে দুঃসাহসিক অভিযানও করব, তার সাথে সাধারণ মানুষকে একটু অ্যাওয়ার করা যে কারণগুলোর জন্য গঙ্গা আজকে দূষিত হচ্ছে। একটা এত বড় সমাজ ব্যবস্থার অঙ্গ হিসাবে গঙ্গাকে আমরা পবিত্র নদী হিসাবে ভাবি, তো সেই নদীকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন মানুষকে বোঝানোর চেষ্টা করব। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রধান যিনি কারিগর আর কি, এর তিনি হচ্ছেন দেবাশিস ভট্টাচার্য, তিনি বহরমপুরে থাকেন, আমাদের ইনস্টিটিউটের বহু পুরানো একজন সিনিয়র সদস্য। তো তার মস্তিষ্ক প্রসূত মূলত এই ডিজাইন বোটের এবং এই এক্সপিডিশনের যাবতীয় প্ল্যান করা, কিভাবে হবে, কারা হবে, টিম সিলেকশন করা, যাবতীয় সব কিছু বিগত 3 বছর আগে থেকেই প্ল্যান চলছিল এবং সমস্ত ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। তিনি পর্দার আড়ালে থেকে ইনফ্যাক্ট আজ পর্যন্ত পুরো টিমটাকে কন্ট্রোল করেছেন, এক্সপিডিশন কন্ট্রোল করেছেন। আর ইনস্টিটিউটের মেম্বাররা যারা এসছেন এবং এর সাথে জায়গা হিসেবে নবদ্বীপ, বহরমপুর, কলকাতা, বিভিন্ন জায়গার

0: আমাদের সদস্যরা একসাথে এসে এই এক্সপিডিশনটা চৌঠা সেপ্টেম্বরে হরিদ্বার থেকে শুরু করেছিল। তখন দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনারাও জানেন, নিউজ পেপারে বেরিয়েছিল। তারপরে পরেই নেপালের যে ডিজাস্টারটা হলো, সেই বন্যার প্রকোপ, এই যাবতীয় সব কিছু কাটিয়ে উঠে আমাদের টিমের সদস্যরা আজ কমপ্লিট করে উঠতে পেরেছে। এটা আমরা সত্যিই গর্বিত, ইনস্টিটিউটও গর্বিত, এবং আপামর মানুষের আশীর্বাদের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। এই আশীর্বাদটুকু না থাকলে হয়তো এই অভিযান আমরা সফলভাবে শেষ করতে পারতাম।
1: এই অভিযানের দলনেতা সুনামজিৎ ওঝা। সুনামজিৎ, এই ধরনের একটা অভিযান যেটা চিরাচরিত প্রথাগত অভিযানের বাইরে, এই ধরনের পরিকল্পনা কোথা থেকে এলো?
2: দেখুন, বাঙালির রক্তে অ্যাডভেঞ্চার ওতপ্রোতভাবে জড়িত, তো আমাদেরও স্বাদ হয়েছিল একটি অভিযান করব গঙ্গা নদী। গঙ্গা নদী পৃথিবীর শ্রেষ্ঠ নদী, শুধু ভারতবর্ষের নয়, গঙ্গার থেকেও দীর্ঘ নদী নীলনদ, গঙ্গার থেকেও চওড়া নদী অ্যামাজন, তা সত্ত্বেও গঙ্গা পৃথিবীর শ্রেষ্ঠ নদী। এর আধ্যাত্মিক মহিমায় সেই সঙ্গে সঙ্গে মানুষকে যেভাবে সিঞ্চন করেছে এবং নিজের সন্তানের মতো আগলে রেখে আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রেখে, ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখে এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। সেই মা গঙ্গাকে অভিযান করা একটা প্রকল্প আমরা নিয়েছিলাম। অভিযান স্বভাবতই দুঃসাহসিক হয়, অভিযান হয় দুর্গম, তাই আমরাও সেই দুর্গম পথ বেছে নিয়েছিলাম। মা গঙ্গা যেখানে সমভূমিতে এসে অবতীর্ণ হন, সেই হরিদ্বার উত্তরাখণ্ড থেকে 2376 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়েছি। পরিত্যক্ত লরি এবং বাসের টিউবের ভেলা এবং বাসের মাচার উপর নির্মিত ভেলা, এই ভেলা রূপদান করেছিলেন বহুদিন আগে শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় বহরমপুরে, যিনি আমাদের অ্যাডভেঞ্চার গুরু। 1996 সালে প্রথম এই ভেলাতে বহরমপুর থেকে কলকাতা অভিযান হয়, তারপরে 1998 থেকে এলাহাবাদ থেকে বহরমপুর একটি অভিযান হয়, প্রায় 1500 কিলোমিটার। আমি তখন ছিলাম সেই দলের সর্বকনিষ্ঠ সদস্য। আজ এই 2026-এ যে অভিযান হলো সুদূর হরিদ্বার থেকে এই মোহনা খেসা কলকাতায়, এই অভিযানের আজ আমি দলনেতা।
1: কিছুক্ষণ আগেই আপনাদের বোট এই কলকাতার জেটিতে নোঙর করেছেন। এই যে দীর্ঘ যাত্রাপথ, প্রায় 2400 কিলোমিটার যাত্রা, এই যাত্রাপথে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল আপনাদের?
2: দেখুন, উত্তরাখণ্ড থেকে যখন গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গার স্রোতের র্যাপিড ছিল বহু, মানে প্রায় 4-5 জায়গায় জায়গায় আমাদের র্যাপিড ফোর ফেস করতে হয়েছে, এবং আমাদের ভেলার কোনো ব্রেক নাই এবং কোনো মেশিন চালিত ভেলা নয়, আমাদেরকে হাতে হাল ও দাঁড় চালিয়ে আমাদেরকে ভেলা বয়ে নিয়ে আসতে হয়। সেই খরস্রোতা গঙ্গা নদীতে ভেলা কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ছিল, আর রাতের পর রাত অন্ধকার ঝড় বৃষ্টিতে আমরা ভিজে অভিযান চালিয়ে গেছি, তবু আমরা হাল ছাড়িনি। রাত্রিবেলায় নেভিগেশন করা অত্যন্ত কষ্টসাধ্য, যা দুর্গমের থেকেও দুর্গম বলা যেতে পারে। গঙ্গা এই মুহূর্তে আমরা যে সময় এসেছি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হার্ড ডিক্লেয়ার করা হয়েছে এবং রেড অ্যালার্টও জারি হয়েছে। গঙ্গা তার নিজস্ব ড্রেনের বাইরে তটভূমি দিয়ে বয়ে চলেছে, তাই আমাদেরও খুব কষ্টসাধ্য ছিল এই ভেলাকে দিক নির্ণয় করে মোহনার দিকে এগিয়ে নিয়ে আসা। তবুও আমরা হাল ছাড়িনি, আমরা রাতের পর রাত চেষ্টা করেছি, মৃত্যু ভয়কে উপেক্ষা করে। এর মধ্যে বহু সংঘাত হয়েছে আপনার ব্রিজের সাথে এবং আমাদের ম্যানওভারও হয়েছে, তবু আমরা হাল ছাড়িনি। আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সাহস জুগিয়ে আমরা এই অভিযান সংগঠিত করে চলেছি।
1: আপনাদের এই অভিযানে সদস্য সংখ্যা কত ছিল এবং তার পাশাপাশি এই অভিযানে কতটা সময় লেগেছে আপনাদের?
2: আমরা হরিদ্বার থেকে শুরু করেছিলাম 8 সদস্য নিয়ে, তারপরে বিভিন্ন সময়ে কিছু সদস্য নেমেছে এবং কিছু সদস্য উঠেছে, কিন্তু আমরা 6 প্রায় পুরোটা হরিদ্বার থেকে এই সমাপ্তি রেখা পর্যন্ত আমরা অভিযান চালিয়েছি। মাঝে আমাকে 2 জন্য নামতে হয়েছিল, আমার পিতৃবিয়োগ হয়েছিল, সেই পিতৃবিয়োগের অন্ত্যেষ্টিক্রিয়াও আমি ঠিক করে করতে পারিনি, কিন্তু আমি আমার দলকে আমি ছাড়িনি। যেহেতু আমি দলনেতা, এই অভিযানকে সার্থক করাই ছিল আমার প্রবল চেষ্টা, এবং আমি আমার দলের সমস্ত সদস্য

0: সদস্যদের, যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা ছিল এবং সেই অভিজ্ঞতা আমার অভিযাত্রী বন্ধুদেরকে নিয়ে আসতে সঙ্গ দিয়েছিল।
1: এটা কতদিন সময় লেগেছে?
0: এটা আজ প্রায় 35 দিন। আমরা সেপ্টেম্বরের 4 তারিখে শুরু করেছিলাম হরিদ্বারের চণ্ডীচক জুনা আকড়া থেকে গঙ্গার মেন ধারা, যেটা নীলধারা নামে পরিচিত। আর আজকে আমরা এই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটে আমাদের যাত্রা সমাপ্তি করলাম।
1: অভিযানের অপর আরেকজন সদস্য, আপনার নাম?
2: আমার নাম কেজি নাসের।
1: কি বলবেন এই অভিযান নিয়ে?
2: অভিযোগ শুরু হওয়ার পর থেকে আপনার 23, 24, 25, 26 সেপ্টেম্বর আপনারা সকলে জানেন যে অর্ণব নামে একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল। সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পুরো টিম আপনার কিছুটা রুট থেকে ডিসচার্জ হয়ে গিয়ে 4 দিন মতো আপনার স্টে করেছিলেন আর কি। এবং এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনাদের 2 দিন আপনার শ্মশানে রাত্রি কাটানো হয় এবং তারপর বাকি 2 দিন আপনার একটা ওখানকার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে তাদের ভবনে আমাদের রাত্রি কাটানো হয়। এটাই মোস্ট আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া এই যে মোকাবিলা করার এই একটা ঘটনা আমাদের ঘটেছে।
1: বন্ধুরা, এবার আসি এমন একজন মানুষের কাছে যিনি দীর্ঘদিন পর্বতারোহণের সঙ্গে যুক্ত করেছেন অসংখ্য ট্রেকিং হিমালয়ের বুকে, তার পাশাপাশি পৃথিবীর 2 বিন্দু অর্থাৎ কিনা কুমেরু এবং সুমেরু, এই 2 অভিযানেই অংশগ্রহণকারী অভিযাত্রী করুণাপ্রসাদ মিত্র। করুণাবাবু, কি বলবেন এই অভিযান নিয়ে, একদম অন্য মাত্রায়?
3: এইটা আমার কাছে একটা অভিনব অভিযান বলা যায়, কারণ এই ধরনের অভিযান আমি আগেও কোনোদিন আসিনি। যদিও পুরো টাইমটা আমি দিতে পারিনি, যেহেতু আমি কনফিডেন্স সেক্রেটারি, বিভিন্ন টাকায় আমাকে ছুটতে হয়, যার ফলে আমি বহরমপুর থেকে আমি উঠেছি। বহরমপুর থেকে উঠে যে দেখলাম যে সিচুয়েশন যারা ফেস করেছে, এটা আমার কাছে একটা অভিনব। আশা করি এটা বোধ হয় গ্রিন বুকে নাম করা উচিত, কারণ এই ধরনের অভিযান এর আগে কোনোদিন হয়নি। আমি এটাকে যাতে গ্রিন বুকে যাতে ওঠে, এর জন্য আমি সব জায়গায় আবেদন করব।
1: এই অভিযানে অভিযাত্রী দলের ম্যানেজার অচিন্ত কুমার মণ্ডল, অচিন্তবাবু এই পুরো অভিযান নিয়ে কি বলবেন?
4: আসলে অভিযানটার নাম ছিল আমাদের অমৃত স্রোতে। তো এই অমৃত স্রোতের কথাটার অর্থ হচ্ছে যে গঙ্গার যে পবিত্র ধারা, সেই পবিত্র ধারার সেই অমৃতর যে স্রোত এসেছিল আমাদের প্রাচীন ধরুন সভ্যতা থেকে শুরু করে আমাদের সামাজিক জীবনের সাথে গঙ্গা নদী ভীষণভাবে মিশে গেছে। তো তাকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা, তার বাঁচানোর জন্য যে মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা, সেই জায়গায় আমরা কোথাও চেষ্টা করেছি যে এইরকম একটা প্রচার কেন্দ্রিক অভিযান যদি চালানো যায়।
1: মূলত মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য
4: ছিল। একদম এই সচেতনতার লক্ষ্যেই আমরা এই প্রোগ্রামটা বানিয়েছিলাম।
5: হ্যাঁ বন্ধুরা, এই অভিযাত্রী দলের পাশাপাশি আমরাও যেন সেই সচেতনতা বৃদ্ধি করতে পারি জনমানুষের মধ্যে, যাতে গঙ্গা দূষণমুক্ত হয়। আজকের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস এটুকুই। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা হর্স পান্ডে।

এই অনুষ্ঠানের শেষে চলে যাবো আতুশ গাছের তলায়। রঞ্জি ট্রফি 2026 27 মরশুম জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি মাঠে চার দিনের লড়াইয়ে দিল্লিকে 9 উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ 6 পয়েন্ট সংগ্রহ করল বাংলা দল। ব্যাট হাতে অভিষেক পুরুল ও সুদীপ কুমার ঘরামির শত রান, বল হাতে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির কার্যকর বোলিং বাংলার এই জয়ের ভিত গড়ে দেয়। ভারতের ফুটবলের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগে 2026-27 মরশুমে গতকাল 24 অক্টোবর বুধবার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ওড়িশা এফসিকে 2-1 গোলে হারিয়ে অভিযান শুরু করল পাঞ্জাব এফসি। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের নায়ক ক্যামেরুন স্ট্রাইকার রাফেল মেসি বৌলি তার জোড়া গোলেই শেষ মুহূর্তে নাটকীয় জয় নিশ্চিত করে। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন মিতুল সাহা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, মিসিং পার্সেন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রী মিন্টু মণ্ডল ওরফে বাবলু, মাঝারি গড়ন, বয়স 44 বছর, উচ্চতা 5'4", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 3 আগস্ট 2026 তারিখ থেকে বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী অজয় সাউ, গ্রাম কয়লা সড়ক, মৌলানা আজাদ রোড, থানা বজবজ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী সন্দীপ শাহ, রোগাটে গড়ন, বয়স 12 বছর, উচ্চতা 4'5", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 19 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, মিসিং পার্সেন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতায় 700027 থেকে জানাচ্ছেন যে শ্রীমতী কবিতা পাল ওরফে মাঙ্গালি, রোগাটে গড়ন, বয়স 52 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 10 আগস্ট 2026 তারিখ, গ্রাম মধুসূদনচক, ডাকঘর মধুসূদনচক, থানা রায়দিঘি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রীমতী স্বাতী চক্রবর্তী ভট্টাচার্য, 10/H/21, হরিমোহন রায় লেন, থানা ইন্টালি, কলকাতা 700015 থেকে জানাচ্ছেন যে শ্রী শিবশঙ্কর ভট্টাচার্য, মাঝারি গড়ন, বয়স 50 বছর, উচ্চতা 5'8", গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 12 আগস্ট 2026 তারিখ, 10/H/21, সাউথ শিয়ালদা রোড, থানা ইন্টালি, কলকাতা 700025, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী নিমাই মণ্ডল, ঠিকানা কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ, কালিকাপুর GP1, ডাকঘর কালিকাপুর, থানা সোনারপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সাথী মণ্ডল, স্বাস্থ্যবতী গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 4'6", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 2 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বদরিস জামান মিয়া, গ্রাম ইকম্বা, থানা বর্বন, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে শ্রী আবু বক্কর মিয়া ওরফে ফারুক, মাতৃভাষা বাংলা, গায়ের রং ফর্সা, মাঝারি গড়ন, বয়স 36 বছর, উচ্চতা 5'4", গত 4 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সেন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সেন্স কোয়ার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর বাংলা বিষয় প্রশ্নোত্তরে পড়াশোনা নিয়ে আলোচনা। সঙ্গে আছেন আমতা বানেশ্বরপুর রামচন্দ্রপুর আনুলিয়া ইউনাইটেড হাই স্কুলের শিক্ষিকা অনামিকা পাল ও তিনজন শিক্ষার্থী।
2: অঙ্কন দলুই।
3: হর নাম সিদ্ধার্থ কর্মকার।
4: অনিক দলুই।
5: রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলি, আনন্দের সঙ্গে পড়তে পড়তে পড়বার শক্তি যেমন অলক্ষিতভাবে বৃদ্ধি পেতে থাকে, তেমনি গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তিও বেশ সহজে বৃদ্ধি পায়। এই উদ্দেশ্য সামনে রেখে কয়েকটি পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের অনুষ্ঠান পরিচালিত হবে। সরাসরি যার কাছে প্রশ্ন থাকবে সে উত্তর দিতে পারলে 10 নম্বর পাবে, যদি সে উত্তর দিতে না পারে পরের জন, সে না পারলে তার পরের জন উত্তর দিলে বোনাস পয়েন্ট হিসাবে 5 নম্বর পাবে। আমরা শুরু করছি আজকের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে প্রথম প্রশ্ন যাবে অঙ্কনের কাছে। তোমাদের টেক্সট বইয়ের প্রথম যে কবিতাটি আছে, কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি, কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার কবি মুকুন্দ চক্রবর্তী। এই মুকুন্দ চক্রবর্তী কোন সময়ের কবি?
2: তিনি মধ্যযুগের খ্রিস্টীয় আনুমানিক 16 শতাব্দীর কবি।
5: হ্যাঁ, একদম ঠিক বলেছ, তুমি পুরো নাম্বার পাবে। তো এই যে মধ্যযুগ, এই মধ্যযুগের কালসীমা হচ্ছে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী। বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করা হয়েছে। প্রাচীন যুগ, যার সময়কাল দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী, মধ্যযুগ তো ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী, আর আধুনিক যুগ ঊনবিংশ শতাব্দী থেকে বর্তমান কাল পর্যন্ত। তোমাদের টেক্সট বইয়ের প্রথম এই কবিতাটি তোমরা পড়েছ, সেখানে প্রথম দুটি লাইন আমি একটু বলছি, শোনো। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মধ্যযুগের কবিতা ছিল অন্তমিলযুক্ত, অর্থাৎ দুই পংক্তির শেষে মিল আছে, অন্ধকার আর আপনার, আর এটা মিল আছে, এটা বলা হয় অন্তমিল। আরেকটি বিষয় এখানে বলবো, তখন ছেদ জ্যোতিচিহ্ন বলতে একদাঁড়ি আর দুধারী, অর্থাৎ প্রথম লাইনে যদি একদাঁড়ি হয়, দ্বিতীয় লাইনে দুধারী, তৃতীয় পংক্তিতে একইভাবে একদাঁড়ি আর দুধারী। আধুনিক যুগে এই ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহারটা পাল্টে গেছে। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি লক্ষ্য করলে আমরা এই পার্থক্যটি বুঝতে পারব। হে বঙ্গ, ভাটনারে তব বিবিধ রতন, তা সবে অবুদাবে অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এখানে একেবারে চতুর্থ পংক্তির পরে পূর্ণচ্ছেদ পড়েছে, আর এই চারটি পংক্তির মধ্যে আছে কমা, হাইফেন, সেমিকোলন। তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছে, এখানে সেটাই দেখলে। এবার আমি দ্বিতীয় প্রশ্ন সিদ্ধার্থর কাছে যাব। তুমি বলবে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি রচয়িতা কে?
6: মহাকবি কালিদাস।
5: হ্যাঁ, একদম ঠিক বলেছ, মহাকবি কালিদাস। তৃতীয় প্রশ্ন আমি অনেকের কাছে যাব, কালিদাস কোন সময়ের কবি?
4: কালিদাস খ্রিস্টীয় পঞ্চম থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন।
5: হ্যাঁ, একদম ঠিক প্রশ্নের উত্তর দিয়েছ, তিনি গুপ্তযুগের সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। এই রাউন্ডে তোমরা প্রত্যেকে পুরো নম্বর পেয়েছ। এবার আমি অঙ্কনের কাছে যাচ্ছি। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন গ্রন্থের অন্তর্গত, অর্থাৎ মূল নাটকটির নাম কি?
2: অভিজ্ঞান শকুন্তলম।
5: একদম ঠিক বলেছ। সিদ্ধার্থ বলো, অভিজ্ঞান শকুন্তলম কোন ভাষায় রচিত?
6: সংস্কৃত ভাষায়।
5: সংস্কৃত ভাষায় রচিত। দেখো, আমরা বাংলা সাহিত্য পড়ছি, কিন্তু সংস্কৃত সাহিত্যের সৃষ্টিও পড়তে পারছি, তাই তো? তা অনুবাদ সাহিত্যের প্রয়োজন আছে। পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ সৃষ্টি অনুবাদ হলে তবেই বহু মানুষের কাছে সেটা পৌঁছে যেতে পারে। এবার আমি অনেকের কাছে যাব। আমরা কালিদাসের নাটক পড়ছি, তো একটি কাব্যের যদি নাম বলো।
4: মেঘদূত।
5: মেঘদূত, হ্যাঁ, তিনি সংস্কৃত সাহিত্যের কবি এবং মেঘদূত। মেঘদূত, রঘুবংশম, রঘুকুমার সম্ভব, এগুলো তার বিখ্যাত কাব্য। এই অনুবাদ, এই যে অভিজ্ঞান শকুন্তলম বা শকুন্তলা নিয়ে আমরা বলছি, বিদ্যাসাগরও অনুবাদ করেছিলেন, সংস্কৃত সাহিত্য, হিন্দি সাহিত্য এবং ইংরেজি সাহিত্য থেকে অনুবাদ করেছিলেন। তিনি এই অভিজ্ঞান শকুন্তলমেরও অনুবাদ করেছিলেন। আবার আমি অঙ্কনের কাছে যাচ্ছি। ইলিয়াস গল্প তোমরা পড়েছ, ইলিয়াস গল্পটি কার লেখা?
2: রুশ সাহিত্যিক লিও তলস্তয়।
5: হ্যাঁ, এটাও কিন্তু অনুদিত গল্প। সিদ্ধার্থর কাছে প্রশ্ন, তলস্তয় লেখা একটি বিখ্যাত

0: গ্রন্থের নাম বলো?
1: ওয়ার অ্যান্ড পিস।
0: একদম ঠিক বলেছ। দেখো, এই গল্পে আমরা কুমির শব্দটা পেয়েছি। কুমিশ আসলে কি?
2: কুমিশ হলো ঘটকের দুধ থেকে তৈরি করা এক ধরনের পানীয়।
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। এটা এক ধরনের পানীয়, কিন্তু ঘটকের দুধ থেকে তৈরি হয়। তাহলে এই রাউন্ডে প্রত্যেকেই সব প্রশ্নগুলোরই উত্তর দিয়েছ যথাযথ। এবার আমরা পরের রাউন্ডে যাচ্ছি। টেনিদা নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, বাংলা সাহিত্যে অতি পরিচিত একটি চরিত্র। তাই টেনিদা চরিত্রের স্রষ্টাকে অনেক বলো।
2: নারায়ণ গঙ্গোপাধ্যায়।
0: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি তোমাদের পাঠ্য। এই গল্পে তোমরা পড়েছ প্লেটোর নাম পেয়েছ। প্লেটোর দরজায় একটি বিশেষ কথা লেখা ছিল, সেই কথাটি কি?
1: যারা অঙ্ক জানেন না তাদের এখানে প্রবেশ নিষেধ।
0: হ্যাঁ, যে অঙ্ক জানে না সেখানে তার প্রবেশ নিষেধ। তো এই যে প্লেটোর কথা আমরা বলছি, প্লেটো কি?
3: প্লেটো হলো গ্রিক দার্শনিক এবং গণিতজ্ঞ।
0: হ্যাঁ, গ্রিক দার্শনিক এবং গণিতজ্ঞ, ঠিকই বলেছ। আচ্ছা, কোন কবি কুসুমের মাসের কবি নামে পরিচিত?
2: অজিত দত্ত।
0: এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যটি প্রকাশের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছিলেন, এই কারণে তিনি কুসুমের মাসের কবি নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন সিদ্ধার্থর কাছে, নোঙর এই কবিতাটা তো তোমাদের পাঠ্য, তো নোঙর কবিতাটি কি ধরনের কবিতা?
1: একটি রূপকধর্মী কবিতা।
0: রূপকধর্মী কবিতা, রূপক মানে কি? যার একটা বাহ্যিক অর্থ থাকবে এবং একটি অভ্যন্তরীণ অর্থ থাকবে। তৃতীয় প্রশ্ন আমি আসছি অঙ্কনের কাছে। পথের পাঁচালি উপন্যাস তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ, তো এই পথের পাঁচালি নামে যে কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই চলচ্চিত্রের পরিচালকের নাম কি?
3: সত্যজিৎ রায়।
0: এটি তার প্রথম প্রকাশিত চলচ্চিত্র। আবার আমি অনেকের কাছে যাচ্ছি। এবার আমরা একটু ব্যাকরণের দিকে যাব। দেখো, আমরা তো শব্দের পরে শব্দ সাজিয়ে কথা বলি। কোনো শব্দের কোনো বর্ণকে আমরা যেভাবে উচ্চারণ করি সেই অনুযায়ী ব্যাকরণে তাদের একটা আলাদা পরিচিতি আছে। সেরকম একটি শব্দ দেখো, ভাই। এই ভাই শব্দের হ্রস্বইকার স্বরটি কী ধরনের স্বর?
2: এটি অর্ধস্বর।
0: অর্ধস্বর, ঠিক বলেছ। কেন এটিকে অর্ধস্বর বলা হচ্ছে? দেখো, এই হ্রস্বই এই স্বরটি মৌলিক স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুট রূপে উচ্চারিত হচ্ছে। এটি এককভাবে একটি দল গঠন করতে পারে না, এই জন্য এই স্বরটিকে অর্ধস্বর বলা হচ্ছে। এছাড়া ঢেউ এই শব্দের হ্রস্বকার শব্দটিও অর্ধস্বর। সিদ্ধার্থর কাছে প্রশ্ন, প, ফ, ব, ভ এগুলি কি ধরনের ব্যঞ্জনধ্বনি?
1: ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি।
0: বা ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি। ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি কি? আসলে যে ধ্বনির উচ্চারণের সময় দুটি ঠোঁট পরস্পরের সংস্পর্শে এসে বাতাসের নির্গম পথে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি। এবার যাব অঙ্কনের কাছে। অঙ্কন বলো, দ্বিস্বর বা যৌগিক স্বর কাকে বলে?
3: যখন একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর একসাথে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় দ্বিস্বর।
0: হ্যাঁ, দ্বিস্বর, যৌগিক স্বরধ্বনি বা যুগ্মস্বর, সন্ধ্যক্ষরও বলা হয়। আসলে খুব সহজ করে যদি বলি, দুটি স্বরধ্বনির যোগে একটি স্বরধ্বনি গঠিত হচ্ছে। এই দুটি স্বরবর্ণ কি কি? ঐ আর ঔ। দেখো, ঐকার যেমন আমরা একটা স্বরবর্ণ বলছি, তেমন ও আর এর সঙ্গে হ্রস্বইকার যুক্ত করলে ঐ হচ্ছে। একইভাবে ও এই স্বরবর্ণের সঙ্গে হ্রস্বকার বর্ণটি যুক্ত করলে ঔ হচ্ছে। এই রাউন্ডেও তোমরা তিনজনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ, তাহলে তোমরা পুরো নম্বর পেলে। এবার আমি তৃতীয় রাউন্ড শুরু করছি, আসছে অ্যান্টি ক্লক ওয়াইজ অঙ্কনের কাছে। এবার যাচ্ছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
3: চন্ডিকা মঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত, হৈমকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকা মঙ্গল বা অভয়মঙ্গল কাব্যের অন্তর্গত।
0: হ্যাঁ, ঠিকই বলেছো, এটা চণ্ডী মঙ্গল। এবার মুকুন্দ চক্রবর্তীর গ্রন্থটির নাম হচ্ছে অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল। এই যে মঙ্গল কথাটা বলছি, মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে সৃষ্টি হয়েছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সমাজের সর্বস্তরে নানা দেবদেবীর পূজা প্রবর্তন ও তাঁদের লীলা মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে সমস্ত আখ্যানধর্মী কাব্য রচিত হয়েছে

0: সেই কাব্যগুলিকে মঙ্গল কাব্য বলা হয়। তো মঙ্গল কাব্য ধারায় এই চণ্ডী মঙ্গল ছাড়া আরও কয়েকটি মঙ্গল কাব্য আছে। দ্বিতীয় প্রশ্ন সিদ্ধার্থর কাছে, তুমি মঙ্গল কাব্য ধারার একটি মঙ্গল কাব্যের নাম বলো চণ্ডী মঙ্গল ছাড়া।
1: অন্নদামঙ্গল।
0: হ্যাঁ, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল এগুলো এই মঙ্গল কাব্যেরই অন্তর্গত। তৃতীয় প্রশ্ন, চণ্ডী মঙ্গল কাব্যের দুটি খণ্ড আছে, কোন খণ্ড থেকে তোমাদের পাঠ্যাংশটি গৃহীত হয়েছে?
2: আমাদের পাঠ্যাংশটি আখেটিক খণ্ড থেকে গৃহীত হয়েছে।
0: হ্যাঁ, আখেটিক খণ্ড বা ব্যাদ খণ্ড থেকে গৃহীত হয়েছে। এবার আমি প্রশ্ন করছি অঙ্কনকে, বোমযাত্রী ডায়েরি রচনায় বিধুশেখরকে নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই বিধুশেখর একটি গান গাইত, সেই গানটি কি গান?
3: ধনধান্য পুষ্প ভরা।
0: একদম ঠিক বলেছো, ধনধান্য পুষ্প ভরা। সিদ্ধার্থর কাছে প্রশ্ন, এই গানটির রচয়িতা কে?
1: দ্বিজেন্দ্রলাল রায়।
0: একদম ঠিক বলেছ, দ্বিজেন্দ্রলাল রায়, ইনি কবি, নাট্যকার এবং সঙ্গীত রচয়িতা। এই বিখ্যাত ঐতিহাসিক নাটক শাহজাহান, চন্দ্রগুপ্ত, এছাড়া তিনি আরও অন্যান্য গানও রচনা করেছেন, তার গান দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। অনেকের কাছে প্রশ্ন, এই গানটি কি ধরনের গান?
2: এই গানটি দেশাত্মবোধক গান।
0: বা দেশাত্মবোধক বা স্বদেশ পর্যায়ের গান, তবে দ্বিজেন্দ্রলাল রায় হাসির গানও রচনা করেছেন। আবার আমরা একটু ব্যাকরণের দিকে যাচ্ছি। দেখো, ধ্বনি পরিবর্তনের তো দুটি প্রধান কারণ, একটি বাহ্যিক আর একটি অভ্যন্তরীণ। অঙ্কন বলবে যে কোনো দুটি কারণ।
3: ভৌগোলিক কারণ ও শ্রবণজনিত কারণ।
0: হ্যাঁ, ঠিকই বলেছ, তুমি পুরো নম্বরই পাবে। সিদ্ধার্থর কাছে যাব। দেখো, ধ্বনি পরিবর্তনের প্রধান চারটি রীতি আছে, তার মধ্যে আছে ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, সমীভবন কাকে বলে? এটি ধ্বনির রূপান্তরে পড়ে।
1: যখন কোনো শব্দের মধ্যে থাকা দুটি ব্যঞ্জন অসম ব্যঞ্জন ধ্বনি সম ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরিত হয়, তখন এই রীতিকে বলা হয় সমীভবন।
0: হ্যাঁ, ঠিকই বলেছ, শব্দ মধ্যস্থ দুটি অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে সমতা আনার প্রক্রিয়া হচ্ছে সমীভবন। যেমন তর্ক থেকে তক্ক, তাই তো, কিংবা গল্প থেকে গপ্প, এটা হচ্ছে সমীভবনের উদাহরণ। অনেকের কাছে প্রশ্ন, বিষমীভবন কাকে বলে?
2: শব্দ মধ্যস্থ দুটি সম ব্যঞ্জনের মধ্যে একটি রূপান্তরিত হয়ে অন্য কিছুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বিষমীভবন বলে।
0: হ্যাঁ, ঠিকই বলেছ, দুটো সমান ব্যঞ্জন ধ্বনির একটি রূপান্তরিত হবে অন্য ধ্বনিতে পরিণত হবে, তাকে বলা হচ্ছে বিষমী ভবন। যেমন নোনা, দুটো বর্ণ একই, দন্ত ন, সেই নোনা থেকে এলো লোনা। এইভাবে লাল, দুটো ল বর্ণ সেখানে এলো নাল। ঠিক বলেছ, এই রাউন্ডেও তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। এবার আমরা পরের রাউন্ডে যাব, ক্লকওয়াইজ যাব, অর্থাৎ অনেকের কাছ থেকে আমি শুরু করব। ইলিয়াস গল্পটির লেখক রুশ সাহিত্যিক লিও তলস্তয় আমরা জেনেছি, তোমরা এই গল্পটা অনুদিত গল্পই পড়েছ। প্রশ্ন হচ্ছে, ইলিয়াস গল্পটির অনুবাদক কে?
2: মলিন দত্ত।
0: মনীন্দ্র দত্ত, ঠিক আছে, নাম্বারটা দেয়া তোমাকে যাবে, মনীন্দ্র দত্ত। আচ্ছা, এই গল্পটিতেই আমরা পড়েছি কিরবিজ শব্দ পেয়েছি, তাই না, যে কিরবিজরা ইলিয়াসদের সবচেয়ে ভালো ঘোড়াগুলিকে চুরি করে নিয়ে গিয়েছিল। কিরবিজ কাদের বলা হয় বা কিরবিজ কারা?
1: রাশিয়া উপজাতি অঞ্চলে এক যাযাবর দুর্ধর্ষ দস্যু দলকে কিরবিজ বলে।
0: হ্যাঁ, ঠিকই বলেছ, এটা রাশিয়া অঞ্চলের এক যাযাবর শ্রেণীর। তৃতীয় প্রশ্ন আমি যাব। দেখো, ওখানে একটা লাইন আমরা পেয়েছি এই গল্পে, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, কখন কারা সত্যিকারের সুখ পেয়েছে?
3: ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি যখন তারা সর্বহারা হয়ে তাদের প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করত।
0: হ্যাঁ, যারা যখন মজুর খাটত তখনই তারা সত্যিকারের সুখ পেয়েছে। তাহলে কি বোঝানো হলো সত্যিকারের সুখ বলতে? দুশ্চিন্তা মুক্ত জীবন, তাই তো। এবার প্রশ্ন আসছে অনেকের কাছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে কলিঙ্গ, এই কলিঙ্গের বর্তমান নাম কি?
2: কলিঙ্গের বর্তমান নাম হলো উড়িষ্যা।
0: বাহ, একদম ঠিক উত্তর দিয়েছ। এবার দ্বিতীয় প্রশ্ন যাবে সিদ্ধার্থর কাছে, নোঙর কবিতায় যে নোঙর আমরা বলছি, নোঙর আসলে কি বা নোঙর বলতে কি বোঝায়?
1: বড়শি আকৃতি বিশিষ্ট লোহার এক ধরনের কাঁটা বা যন্ত্র, যার সাহায্যে জাহাজকে বা নৌকাকে কাছি দিয়ে বেঁধে রাখা হয়।
0: ঠিকই বলেছ, বড়শির মতো দেখতে একটা লোহার যন্ত্র।

0: সঙ্গে নৌকো এবং জাহাজকে কাছে দিয়ে বেঁধে রাখা হয়। তৃতীয় প্রশ্ন, এই যে নোঙর, তো কবিতায় নোঙর শব্দটি কিসের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে?
1: বন্ধনের প্রতীক।
0: বাহ, একদম ঠিক বলেছ, নোঙর কবিতাটি বন্ধনের প্রতীক। আবার একটু আমরা ব্যাকরণের দিকে যাচ্ছি। এখন পদ্ম থেকে পদ্ম, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ?
2: এটি প্রগত সমীভবনের উদাহরণ।
0: হ্যাঁ, প্রগত সমীভবন হচ্ছে দুটি অসম ব্যঞ্জন, প্রথম ব্যঞ্জন ধ্বনিটি দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনিকে রূপান্তরিত করে সেই বর্ণে পরিণত করেছে। দ্বিতীয় হচ্ছে ওঝা, ওঝা থেকে রোজা, এখানে কোন ধ্বনি পরিবর্তনের রীতি কাজ করেছে?
1: আদি ব্যঞ্জনাগম।
0: একদম ঠিক। তুমি বলো, আদি ব্যঞ্জনাগম কি হয়েছে, কোন বর্ণের আগমন ঘটলো? র। তুমি উত্তরটা দিয়ে দিয়েছো, নাম্বার তুমি পাবে। এবার তুমি বলবে সত্য থেকে সত্যি, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ?
1: অন্তঃস্বরাগম।
0: বাহ, একদম ঠিক বলেছ, অন্তঃস্বরাগম, এখানে হ্রস্ব ইকার বর্ণের আগমন ঘটেছে। এবার আমরা পরের রাউন্ডে যাচ্ছি। পরের রাউন্ডে আমি শুরু করছি অ্যান্টি ক্লকওয়াইজ। বোমজাতির ডায়েরিতে নিশ্চয়ই প্রহ্লাদকে তোমাদের মনে আছে, প্রহ্লাদ কোন কোন কাব্য পড়েছিল?
1: প্রথমে রামায়ণ, পরে মহাভারত।
0: একদম, প্রথমে রামায়ণ এবং পরে মহাভারত পড়েছিল। দেখো, সংস্কৃত ভাষায় রামায়ণ ও মহাভারত রচয়িতার নাম কি? উত্তর দেবে সিদ্ধার্থ।
3: রামায়ণ লিখেছেন বাল্মীকি মুনি এবং মহাভারত লিখেছেন ব্যাসদেব।
0: একদম ঠিক বলেছ। অনেকের কাছে প্রশ্ন, বাংলা রামায়ণ এবং মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম?
2: রামায়ণ অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা ও মহাভারত অনুবাদ করেছেন কাশীরাম দাস।
0: বাহ, একদম ঠিক বলেছ। দেখো, মধ্যযুগের বাংলা সাহিত্যে এই অনুবাদ সাহিত্যের সৃষ্টি হয়েছে। কৃত্তিবাসী রামায়ণ বাঙালির জীবনে এতই জনপ্রিয়তা লাভ করেছিল যে ধনীর রাজপ্রাসাদ থেকে দরিদ্রের পর্ণকুটিরে সমানভাবে আদৃত হয়েছিল। রামায়ণের পারিবারিক আদর্শ বাঙালিকে পথ দেখিয়েছে। এই রামায়ণ হলো বাঙালি জীবনের মহাকাব্য। মহাভারত সম্পর্কে একটা কথা বলি, একটি প্রবাদ আছে, যা নাই ভারতে তা নাই ভারতে, অর্থাৎ যা ভারতবর্ষে নেই তা মহাভারতেও নেই, অর্থাৎ ভারতবর্ষের সব কিছুই মহাভারতে আছে। আরও একটি বিষয় দেখো, রামায়ণ মহাভারত, প্রহ্লাদের মতো একজন চাকর সেও কিন্তু রামায়ণ মহাভারতের বিষয় পড়ছে। অজানাকে জানার সন্ধানে মানুষ পাড়ি দিচ্ছে মহাকাশে। আমরা আলোচ্য রচনায় দেখেছি সত্যজিৎ রায় এই প্রাচীন যুগের সঙ্গে আধুনিক যুগের যোগসূত্র রক্ষা করেছেন রামায়ণ মহাভারতকে উল্লেখ করে। আবার আমরা ব্যাকরণে যাব। স্বরভক্তির একটি উদাহরণ,
3: জন্ম থেকে জনম।
0: জন্ম থেকে জনম, এখানে কোন ধ্বনির আগমন ঘটল?
3: এখানে দন্ত্য ধ্বনি না,
0: অ, স্বরবর্ণ। আসলে উচ্চারণের সুবিধার জন্যে শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনির আগমনের প্রক্রিয়াকে বলা হয় স্বরভক্তি। আর এই স্বরধ্বনির আগমনের ঘটনার জন্যেই একে মধ্য স্বরগম বলা হয়। তাহলে এটা অঙ্কন নম্বর পেলে না, বোনাস পয়েন্ট হিসেবে সিদ্ধার্থ 5 নম্বর পাবে। এবার সিদ্ধার্থর কাছে প্রশ্ন যাচ্ছে, তুমি ধ্বনি সংকোচনের একটি উদাহরণ দাও।
3: সুবর্ণ থেকে স্বর্ণ।
0: বেশ, সুবর্ণ থেকে স্বর্ণ, এটা ধ্বনি সংকোচন হয়েছে। ধ্বনি সংকোচন ব্যাপারটা কি? না, উচ্চারণের সুবিধার জন্য কিংবা উচ্চারণের কষ্ট লাঘবের জন্য অনেক সময় আমরা কোনো শব্দের সবগুলি ধ্বনি পূর্ণরূপে বা স্পষ্টরূপে উচ্চারণ না করে একটি সংক্ষিপ্ত রূপ উচ্চারণ করি, সেই জন্য এখানে হচ্ছে ধ্বনির সংকোচন। অনেকের প্রশ্ন, ক্ষতিপূরক দীর্ঘীভবনের একটি উদাহরণ।
2: সপ্ত, সত্ত, সাত।
0: হ্যাঁ, তা সপ্ত এই শব্দের প, এই বর্ণটি লুপ্ত হয়ে আমরা দেখছি পূর্ববর্তী স্বরবর্ণকে দীর্ঘস্বরে পরিণত করেছে, সাত হয়েছে। আসলে কোনো শব্দের কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে অনেক সময় সেই ক্ষতিপূরণের জন্য তার পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘস্বরে রূপান্তরিত হয়। আবারও অঙ্কন বলবে, প্রাচীন ও মধ্যযুগে রচিত কবিতা বা পদের শেষে কবির নাম উল্লেখ থাকত, একে কি বলা হয়?
1: একে বলা হয় ভুনিতা।
0: হ্যাঁ, তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পড়েছ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন, তাই তো? দ্বিতীয় প্রশ্ন সিদ্ধার্থের কাছে, দাম গল্পে একটা কথা আছে, সুকুমার তো গল্প লিখেছিলেন মাস্টারমশাইকে নিয়ে, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তা পঞ্চত্ব শব্দের

0: অর্থ কি?
1: মৃত্যু।
0: ঠিক বলেছ তুমি, মৃত্যু। অনেক বলো, বটিকা ইন্ডিকা কি?
2: বটিকা ইন্ডিকা হলো বট গাছের ফলের রস দিয়ে তৈরি এক ধরনের বড়ি, যা খেলে 24 ঘন্টার জন্য খিদেও তেষ্টা।

0: সকল লোক যে জৈমিনী। জৈমিনী কে?
1: জৈমিনী হলো বজ্র নিবারক মুনি।
0: হ্যাঁ ঠিক বলেছ, বজ্র নিবারক মুনি। ইনি পূর্ব মীমাংসা দর্শনেরও রচয়িতা। তাঁর রচিত মহাভারত জৈমিনী মহাভারত নামে পরিচিত। সিদ্ধার্থর কাছে প্রশ্ন, সংগরে শব্দটা বললাম, সংগরে শব্দের অর্থ কি?
2: স্মরণ করে।
0: বা স্মরণ করে, ঠিক বলেছ। তোমার কাছে যাব অঙ্কনের কাছে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এই পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি?
2: পৃথক।
0: একদম ঠিক বলেছ, তিনজনই ঠিক বলেছ। আচ্ছা আবার আমি অনেকের কাছে যাব। বোমযাত্রী ডায়েরি রচনায় শঙ্কুর কতদিনের ডায়েরি লেখার উল্লেখ করা হয়েছে?
1: শঙ্কুর 10 দিনের ডায়েরি লেখার উল্লেখ করা হয়েছে।
0: একদম ঠিক বলেছ, 10 দিনের। সিদ্ধার্থের কাছে প্রশ্ন, মহর্ষি কর্ণের আশ্রমটি কোন নদীর তীরে অবস্থিত?
2: মালিনী নদীর তীরে।
0: একদম ঠিক বলেছ। দাম গল্প থেকে আরেকটি প্রশ্ন, প্রশ্নের জন্য আমি যাচ্ছি অঙ্কনের কাছে। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, কার কাছে কিসের ফরমাশ আসে?
2: সুকুমারের কাছে, তার বাল্যকালের একটি বিষয় নিয়ে কিছু লেখার কথা বলার।
0: একদম ঠিক বলেছ, সুকুমারের কাছে ফরমাশটা আসে এবং তার বাল্যকালের বা শৈশবের কোনো বিষয় নিয়ে গল্প লেখার ফরমাশ। এবার আমরা আবার একটু ব্যাকরণের দিকে যাচ্ছি। অনেকের কাছে একাদশ এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে?
1: এক যুক্ত দশ।
0: বেশ, আচ্ছা এটা সন্ধির কোন নিয়মে হচ্ছে?
1: নিপাতনে সিদ্ধ সিদ্ধি।
0: হ্যাঁ ঠিকই বলছো, এটা সন্ধির নিয়ম মেনে হয়নি, কারণ আকার যেভাবে আসে, দুটো অয়ের মিলনে, দুটি আয়ের মিলনে, অ কিংবা আয়ের মিলনে, এখানে সেটা হচ্ছে না, তাই এটাকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি। আচ্ছা এবার যাব সিদ্ধার্থর কাছে, নয়ন এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে?
2: নিয়ে যুক্ত অন।
0: নিয়ে যুক্ত অন, এখানে কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের সন্ধি হলো এবং তার ফলে কি এলো?
2: একারের সাথে অ
0: অকার
2: যুক্ত হয়ে এখানে অয় হয়েছে,
0: এসেছে অয়। প্রথম শব্দে একার এবং পরবর্তী শব্দের শুরুতে এ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে আসে অয়। আচ্ছা অঙ্কন বলো, বিচ্ছিন্ন এই শব্দটিকে বিচ্ছেদ করলে বা বিশ্লিষ্ট করলে কি হবে? বিচ্ছিন্ন
2: বি যুক্ত ছিন্ন।
0: বি যুক্ত ছিন্ন, এখানে কি নিয়ম কাজ করেছে? দেখো প্রথম শব্দের শেষে স্বরধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে যদি ছ থাকে, মানে ছ ব্যঞ্জন ধ্বনি থাকে, তবে উভয়ের সন্ধিতে আসবে চয়ে ছ। একদম ঠিক বলেছ। পরের রাউন্ডে আমরা যাব, এবার শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অঙ্কনকে দিয়ে শুরু হবে। আচ্ছা অঙ্কন বলো, শকুন্তলা কে?
2: শকুন্তলা হলো ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা।
0: একদম ঠিক, তুমি পুরো নম্বরই পাবে। দ্বিতীয় প্রশ্ন সিদ্ধার্থের কাছে, নোঙর কবিতার কবি অজিত দত্ত আমরা জানি, তাই অজিত দত্তের ছদ্ম নাম কি?
2: রৈবতক।
0: রৈবতক, একদম ঠিক বলেছ। তোমার কাছে প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, চারি মেঘের নাম?
1: সংবত্ত আবত্ত পুষ্কর দ্রোণ।
0: বাহ, তিনজনেই সঠিক উত্তর দিয়েছ। এবার আমরা ব্যাকরণের দিকে যাচ্ছি। অঙ্কন বলো, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির একটি উদাহরণ।
2: ল।
0: একদম ঠিক। সিদ্ধার্থ তাড়িত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
2: ডয় শূন্য র।
0: ঠিকই আছে। অনেক কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
1: র,
0: বয় শূন্য র। বাহ, প্রত্যেকে একদম সঠিক বলেছ। আচ্ছা অঙ্কনের কাছে যাব। বোমযাত্রী ডায়েরিতে আমরা যে প্রফেসর শঙ্কুকে পেয়েছি, সে প্রফেসর শঙ্কুর পেশা কী ছিল?
2: বিজ্ঞানী।
0: একদম ঠিক। তুমি বলো, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর স্রষ্টা কে?
2: সত্যজিৎ রায়।
0: একদম ঠিক। অনেকের কাছে প্রশ্ন, বোমযাত্রী ডায়েরি গল্পে ডায়েরি লেখার প্রথম তারিখটা কত ছিল?
1: পয়লা জানুয়ারি।
0: বাহ, একদম ঠিক বলেছ, পয়লা জানুয়ারি। তবে প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকেই খুব ভালো উত্তর দিয়েছে। টোটাল নাম্বার বলছি, সিদ্ধার্থ 215, অনিক 210, আর অঙ্কন হচ্ছে 200। শুধুমাত্র অঙ্কন একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি এবং বোনাস পয়েন্ট হিসাবে সিদ্ধার্থ হাইস্ট মার্কস পেয়েছে, তাই আজকের বিজয়ী হচ্ছে সিদ্ধার্থ কর্মকার। তবে প্রত্যেকেই তোমরা খুব ভালো উত্তর দিয়েছ, তবু বিজয়ী হিসেবে যেহেতু একজনকে ঘোষণা করতে হবে, তাই আজকে বিজয়ী হচ্ছে সিদ্ধার্থ কর্মকার।

0: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর বাংলা বিষয় প্রশ্নোত্তরে পড়াশোনা নিয়ে আলোচনা। সঙ্গে ছিলেন আমতা বানেশ্বরপুর রামচন্দ্রপুর আনুলিয়া ইউনাইটেড হাই স্কুলের শিক্ষিকা অনামিকা পাল ও তিনজন শিক্ষার্থী।
1: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানীশ নারায়ণ চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
0: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে

জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সন্ধে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনায় কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:40 কিষাণ বাণী। স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ এ বিষয়ে ডক্টর সৈকত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রামায়ণ থেকে পাঠ 7:10 পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, রাত 8 সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে শুনবেন বিজ্ঞান বিষয়ক সংবাদ, এরপর শতবর্ষ পেরিয়ে মার্থা গতিয়ে বলবেন ডক্টর কৃষ্ণা রায়। এরপর রয়েছে রাসায়নিক প্রযুক্তি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রযুক্তির অধ্যাপক দেবারতি মিত্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9 খেয়াল শিল্পী অম্বরীশ দাস। 9:30 নাটক দধিচি রচনা শুভঙ্কর চক্রবর্তী, নাট্য রূপান্তর রঞ্জন বাগচি, প্রযোজনা সুভাষ দাস। 10:30 নজরুল গীতি শুনবেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে, আধুনিক গান 10:45 শিল্পী সুচিত্রা সাহা। রাত 11 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী অতনু রক্ষিত।

সঞ্চিত প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 6:30 খেয়াল শিল্পী অম্বরীশ দাস। সন্ধ্যে 7:10 জনসেবায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে। 7:45 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব পোশাক, 11:10 থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

এতহাবরে দো আজম তাবন পে কল্যাণী মুর্মু আর সাউতেন কোয়া ঝিকদং সেরেন সেরেন রে দো কল্যাণী মুর্মু আর সরোজমণি সরেন।

0: কল্যাণী মুর্মু আর সাঁওতেন কোয়া ঝিকা দং সেরিং পে আজম কে তাবনা সেরিং রে দক্ষিণ তাহেকানা কল্যাণী মুর্মু আর সরোজমণি মুর্মু আর মি ঘড়ি তাইনম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন জিতেন্দ্রনাথ টুডু মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি তেহেন ভিডিও কনফারেন্সিং তালাতে লাদাখরে পে হাজার পেসায় মনেগেল কারো টাকা রেয়া মনে গটাং উদ্রেগনা পান্থা উঢৌ সাগুন সাঁতে জাতি খাতিরে আলাই কেনা নোয়া পান্থা করেয়া মূর জস্তো কানা এলেখারি জপর ব্যবস্থা রেনা উতনৌ জ্বালানি পরিগঠম আর হো মজবুত কা লাকচার রাখি যোগাও আর দা রাখা ধো ব্যবস্থা উতনৌ এমান নোয়া লাসান হেঁতে উনি দো ভাষণ হয় এম কেনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহয় মেন ছত্তিশগড়ে নক্সালবাদ কারণতে যাহাই কোয়া হড়মো তিজাঙ্গা খুতি আকানা উনকু উপজাতি গাঁতাকরেন মানওয়া কদ সরকার যতম লেকান গড় সহরে এমা আকো কানা যাহাতে উনকু নাপায় জীবন কো খাঁড়াও দাঁড়িয়া সেবা সংকল্প অভিযান রেয়া হাটিং লেকাতে ছত্তিশগড়ে রুদি বড়জিয়ে কো সরঞ্জাম হাপাটিং আখড়ারে ভিডিও কনফারেন্সে উনি দো নোয়ায় মেন পনত সরকারি কামিয়া আর জিরণ কামিয়া কোয়া চিকিৎসা পরিষেবা বাবদে পনত সরকার দো মারাং ঞ্জে পাউড়ি আকানা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আওতারে সুবিধা নাঞ্জামিয়ে কদো নুনদিন নোয়া পনত বাহারে চিকিৎসা ইদিকাতে এখেন নামা দিল্লি রেয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস হাসপাতাল রেগে নোয়া পান্থা রেয়া সুবিধা নামে তাহে নিত নোয়া লিস্টিরে পশ্চিম বাংলা রেয়া কল্যাণীরে হেনা এইমস সাঁও সাঁতে পুড়সি পনত করেনা আর হো পুনিয়া এইমস হাসপাতাল নোয়া পান্থা আওতারে আগু আকানা পনত কাউডি দপ্তরেয়া মেডিকেল সেল পাহাটা খন হোলা নোয়া বাবদে মিটন সরকারি নোটিশ জারি আকানা নোটিশ জারি হিল খনগে নোয়া নাওয়া পান্থা দো কামিরে জোয়াও আকানা মেনতেও কাউডি দপ্তরে মেন আকানা হিন্দু ধরম খন ইসলাম সে বাংখান এটা জাহান ও হিন্দু ধরম আপনার আকান মানওয়া কদো বেলাহান্তি সে তায়ম আকান গাঁতাক বিভাগ অধীন রে সরাসরি রাখা দো সুবিধা বাংকো দাবি দাঁড়িয়ে আমেনতে লাফাং আদালত সে সুপ্রিম কোর্টে মেনাকানা মাদ্রাজ হাইকোর্ট রেয়া মিটং রায় বিরুদ্ধ তামিলনাড়ু সরকারা নেহর খারিজ কাতে বার বিচারিয়ে প্রশান্ত কুমার মিশ্র আর শ্রী চন্দ্র শেখরা মেজমাচি মেনাকানা যাহায় মানওয়া এটা ধরম হাতাও লাহা লাতার গাঁতাকরে তাহেন অক্তে যাহা সাঁওতারি আনাট করে সামাঙক কান তাহে এটা ধরম হাতাও তয়ম ওনা দো বহাল বাং তাহেনা শারদীয় দুর্গাপূজা রেয়া তেহেন দো পঞ্চমী গোটা পশ্চিম বাংলাগে পারাবরে মাতাও আকানা শহর বাজার খন আতু টোলা রেয়া হরডাহার বিলিট বালাং বিজলি মার্শালতে সাজাও আকানা নে মুদ্রেগে পূজা প্যান্ডেল করে নেঞেলিয়ে কোয়া ভিড় নেলগক কানা পনত শাসনতারি হো ভিড় সামড়াও দিশে তেয়ারগে হেনায়া নোয়া পনত খন দাগ জাড়ি বিদায় আকান রেহ উত্তর বঙ্গোপসাগর হাবিজ হেনা মিটং উনৌ আকান দাগ রিমিল আর অক্ষরেখা কারণতে সামুদ জাপা এলাকা করে মেয়াং মেন্দো নুহুম মাহা হাবিজ ঘানে ঝিড়িক ঘানে ঝমর জাড়ি রেয়া আগাম আভাস হেনা বানার চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বানার মেদিনপুর আর ঝাড়গ্রাম জেলারে গাপা মিটবার ঝিপির জাড়ি রেয়া আঁস হেনা আমেনতে আলিপুর আবহাওয়া দপ্তরের সিরে ডক্টর হবিবুর রহমান বিশ্বাসে মেনাকান হোলাঞ্জিদ হায়দ্রাবাদে হইয়েন পুনা টি টোয়েন্টি ম্যাচরে ওয়েস্ট ইন্ডিজ দো বারগেল পুন রানতে ভারতে পাঠু আকাদিয়া স্কোর দো নয় নঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বারগেল ওভাররে পে উইকেট পুচুজ বারশায় পুনগেল এয়াই রান ভারত গেল আরে টুডে পে বলতে যতম উইকেট পুচুজ বারশায় বারগেল পে মেন্তরা লাইক কানা মনে ম্যাচ রেয়া টি টোয়েন্টি সিরিজ রে অর্যদনিত বারবার সিরিজ রেয়া মুচাদ মেন্দো মনে আনা ম্যাচ দো মেয়াং নুহুম মাহা হিল বেঙ্গালুরু রেয়া এম চেন্নাস্বামী স্টেডিয়াম রে হুয়ুগো আ নানা হুনর আখড়া তালাতে তেহেন জেস দিশম আতুতারিন তিরলে মাহা মানাও কানা চাষ জমদুরিব রাখি যোগাও সাঁতে আতুতারিন কাউডিনীতি রেয়া লাহান্তি বাবদে আয়মা পাহাটারে আতু টোলারেন তিরলে কোয়া নুমানা এনএম আর কামকাজ কো হেঁসা এম দিশগে নোয়া মাহা দো মানাও কানা মেন্তরা লাইক কানা বার হাজার এআই সাহিত্যে দেশ মাহালসে রাষ্ট্র সংঘ রেয়া সাধারণ পরিষদরে নোয়া প্রস্তাব আতাং তালাতে নোয়া মাহাদো হেঁসায় নামাকান আর বার হাজার ইরল সাহিত্যে গেল মনে অক্টোবর খন নোয়া মাহা মানা দো এহব আকানা ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱟᱫᱷᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱚᱯᱷᱤᱥ ᱵᱮᱜᱚᱨ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱟᱨ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱜᱚᱲᱚ ᱥᱚᱦᱚᱫ ᱧᱟᱢᱮᱱ ᱡᱷᱚᱛᱚᱢ ᱥᱠᱩᱞ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱯᱚᱧᱪᱚᱢᱤ ᱠᱷᱚᱱ ᱯᱩᱡᱟᱹ ᱪᱷᱩᱴᱤ ᱮᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ ᱫᱩᱨᱜᱟᱹ ᱯᱩᱡᱟᱹ ᱞᱚᱠᱠᱷᱤ ᱯᱩᱡᱟᱹ ᱞᱟᱥᱟᱲ ᱦᱮᱸ ᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱠᱷᱚᱱ ᱞᱮᱛᱟᱲ ᱜᱮᱞᱵᱟᱨ ᱢᱟᱦᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱚᱯᱷᱤᱥ ᱠᱚᱨᱮ ᱪᱷᱩᱴᱤ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱛᱟᱭᱚᱢ ᱛᱚᱝᱜᱮ ᱚᱠᱴᱳᱵᱚᱨ ᱪᱟᱸᱫᱚ ᱵᱟᱨᱜᱮᱞ ᱮᱭᱟᱭ ᱢᱟᱦᱤᱛ ᱠᱷᱚᱱ ᱚᱯᱷᱤᱥ ᱠᱚᱨᱮ ᱫᱤᱱᱟᱹᱢ ᱠᱟᱹᱢᱤ ᱮᱦᱚᱵᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱰᱚᱜᱚᱨ ᱨᱮ ᱵᱟᱰᱟᱭ ᱟᱠᱟᱱᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
0: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱛᱚᱜ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱡᱚᱱᱚᱫᱷᱚᱱ ᱡᱳᱡᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱮᱫᱟᱭ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱢᱩᱨᱢᱩ
2: ᱥᱟᱱᱟᱢ ᱜᱮᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱠᱚᱣᱟᱜ ᱟᱨᱡᱟᱣ ᱫᱟᱲᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱧᱪᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱹᱨᱤ ᱰᱟᱦᱟᱨ ᱱᱤᱛᱦᱚᱸ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱭ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱟᱯᱱᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱭ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱠᱚᱣᱟᱜ ᱱᱟᱪᱟᱨ ᱫᱚᱥᱟ ᱫᱚ ᱱᱤᱛᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱫᱤᱥᱟᱹ ᱠᱟᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱤᱱᱤᱡ ᱢᱟᱨᱟᱝ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱡᱳᱡᱚᱱᱟᱭ ᱮᱛᱚᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱡᱚᱱ ᱫᱷᱚᱱ ᱡᱳᱡᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ ᱵᱟᱨᱜᱮᱞ ᱥᱟᱭ ᱢᱤᱫᱜᱮᱞ ᱯᱩᱱ ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ ᱵᱟᱨᱜᱮᱞ ᱛᱩᱨᱩᱭ ᱟᱜᱚᱥᱴ ᱨᱮ

0: নিত আজম তপন পে সাঁওতা চেতান সিখনাতা তিল্লক এনেম নয়া সাতাম বাবতে থুতি থুতি দায় কাপুরমুনি টুডু।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরা অনড়হে সবল আখন তুমুল হাতাও আকান অনারেনা গে তর্জমা। তিরলো আয়াং ভাগ্য জিতকর চেদাক বাই এমায়া ঐদর হে সৃজনীয় তিরুপ তিনিয় বহ হর মুচুক রে চেদাক ইন তাহেনা এভেন লাঙ্গা হারকিত আশ পূরণ লাগিদ সগুন পারমক দিন শুধু চেতান সে ইন কয়োগ কা চেদাক ইঞ্জ বাঞ হাতাওয়া চিনহুপ শরীরেনা হর মেটাং দিশমরে তিরলক সিকনত সেতে যাহা তিনক ক লাহা অনা দিশম দ উতনু সেতে উনক গে লাহা আর কিশড়া নিত নেলক কানা অল পড়াও অল বেল সাহেদ চর্চা গবেষণা কামিরে তিরলক কামি আডি সরেস আর সারহাওয়ানা। আধুনিক সমাজ সাঁওতারেন তিরলক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভারেন স্পিকার বিরোধী দলনেত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাঁওতে আডি গুণানাং কামি ঠাঁওরে সাজাও সাপড়াও কাতে অঙ্গীভার ক গ আকাদা আর মনমচিক সভা দহ আকাদা। ধরতিরে যাহা কিছু যাহা তিনক মন মহৎ ভালোই কামি হই আকানা অর্ধেক ক কামি আকাদা তিরলো হপন আর অর্ধেক দ কড়া হপন। নয়া দ কবি কোয়াং কথা কানা সমাজ সাঁওতা ঘরঞ্জ উতনৌরে তিরলো হপন আর কড়া হপন বানা হড়া গে সমান এনেম মেনা আকাদা। সেদাই খনা গে আব খেরওয়াল সাঁওতারেন তিরলো কদ কড়া হপন সাঁওতে সানাম কামিরে সমান তাল তেক কামি কানা আর সানাম সেতে দায়িত্ব কর্তব্য সুলো আনা ক সাব দহ আকাদা। সিকনত সেতে হ তিরলো হপন আর কড়া হপন সমান তাল তেক লাহা চালাক কানা। তিরলো ক নিত সানাম সেতে জিতকরক লাগিদ পৌড়ি ক লাহা আকাদা আর ক লাহা ইদিক কানা। আব সমাজ সাঁওতারে তিরলো কগে আয়ু বহিন বাহু গাটে আর অড়া লক্ষী মেনতেব মনে কোয়া ইসিন বাসাং অড়া সংসার কামি বাগাও কাতে গিদর পিদর সামটাও কাতে মাঠঘাট চাষ কামি ক কামিয়া আর অল পড়াও চেট কাতে পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার মাচেত প্রশাসক আর নাপাই নাপাই সাঁওতা ভালোই কামি ক কামি কানা। জাতিয়ারি আর কৌডিয়ারি রেহ আডিগান এনেম মেনা তাকোয়া। দিশম আর সমাজ সাঁওতারে নাপাই দিশুধি সাথে ক কামি কানা। ঘরঞ্জরে তিরলো ক গিদর পিদর ক হারা বুরু কোয়া যাতে নাপাই আরিচালি নাপাই চরিত্র আতে হারা বুরুমা।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন পারিবারিক পুজোতে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। বড় বড় পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই উদ্বোধনের পর্ব সারা। বোধনের আগেই শারদোৎসবে মেতে উঠেছে মানুষ, দুপুর হতেই কলকাতামুখী দর্শনার্থীরা। গতকালও রাতভর চলে প্রতিমা দর্শনের পালা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের লালবাগ বুধাসপাড়ায় দুর্গাপূজার উদ্বোধন করে বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দেন। হুগলির কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে জাতীয় মহিলা কৃষক দিবস। এই উপলক্ষে একটি কবি সম্মেলনের আয়োজন করা হয়। এদিন প্রাকৃতিক ভেষজ সুস্থ জীবন পুস্তকটি প্রকাশ করা হয়েছে। এই দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী নিতাই মুদি, কৃষি বিজ্ঞানী নিখিল রায়, সায়ন সাউ, তপতি মাইতি, সুকুমার খাড়াসহ বিশিষ্ট জনেরা। অন্যদিকে মালদা জেলায় মালদা ICAR CISH কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জাতীয় মহিলা কৃষক দিবস উদযাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে কৃষিখাতে নারী কৃষক ও গ্রামীণ নারীদের অসামান্য অবদান, কঠোর পরিশ্রম এবং তাদের অধিকার ও ক্ষমতায়নকে স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর ডিকে রাঘব, সদর মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি অফিসে নিযুক্ত কর্মবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। অর্থ দপ্তর থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক সময়কালীন কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক 3,000 টাকা করে বৃদ্ধি করে 8,000 টাকা করা হলো। চলতি মাস থেকেই তাদের এই পারিশ্রমিকের বর্ধিত হার কার্যকর হয়েছে। পূর্ব বর্ধমানের রায়নায় রূপসোনা এলাকায় আজ দুপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত হয়েছেন অপর এক বাইক আরোহী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শেখ মুক্তার, বয়স 60 বছর, বাড়ি রায়না থানার রামবাটি এলাকায়। অন্যদিকে দুর্ঘটনায় জখম অপর বাইক আরোহীর নাম মিরাজ উদ্দিন ওরফে কাজল, বয়স 36 বছর, বাড়ি খণ্ডঘোষ থানার কেউদিয়া গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আজ দীঘাগামী সরকারি বাস ও দীঘা থেকে কলকাতাগামী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বেসরকারি বাসের চালকের। আহত সরকারি বাসের চালকসহ দুই বাসের অন্যান্য যাত্রী, আহতদের মধ্যে 10 জন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের ছত্রধরাতে আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামীকাল 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবা ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায়। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। পরবর্তী দুদিনের আবহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস আকাশবাণী কলকাতা।
2: সিকেল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্ত রোগ। যদি বাবা ও মা উভয়ই সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
6: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
5: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
6: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
5: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
6: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণবাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আপনারা তো নানান রকম চাষাবাদের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু বারবারই আমাদের সরকার আমাদের বারবারই বলছেন যে প্রত্যেকে তার নিজস্ব ক্ষেত্রে স্বক্ষেত্রে যেন আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি, শুধু যেন আমরা চাকরি বাকরির কথা না ভাবি, কৃষিকাজ তার মধ্যে থেকেও বা আপনার অঞ্চলে যে কুটির শিল্প রয়েছে তার মধ্যে থেকেও কিভাবে আমরা নিজেদের স্বনির্ভর করতে পারি বা আমার আশেপাশের মানুষকে স্বনির্ভর করতে পারি সেই দিকে নজর দেওয়ার দিন কিন্তু এসে গেছে। এবং সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড ফার্মিং তার কথা বারবার করেই বলা হচ্ছে, অর্থাৎ আপনার একটা ছোট জায়গা রয়েছে সেই ছোট জায়গার মধ্যে কি করে আপনি মৌমাছি পালন করতে পারেন, কি করে মাছ চাষ করতে পারেন, পোল্ট্রি করতে পারেন বা মাশরুম করতে পারেন। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখন কিন্তু মাশরুম চাষ করেও অনেকেই স্বনির্ভরতার নতুন দিশা তৈরি করতে পেরেছেন। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা। ডক্টর সাহা, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
7: নমস্কার
6: ডক্টর সাহা। এই যে আমরা এখন নিজের হাতে কাজ, নিজের উদ্যোগে উৎপাদন, নিজের পরিবারকে কিছুটা বাড়তি আয় এনে দেওয়া এবং সুযোগ পেলে অন্যের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা, অর্থাৎ স্বনির্ভরতার পথে আরো খানিকটা পথ এগিয়ে যাওয়া, এই কথা

0: আমরা যে ভাবছি এবং সেটি ভাবনাটা যখন আসে তখন এ কথাও মনে হয় যে কৃষিকাজ করতে গেলে অনেক বড় জমি দরকার, বড় মূলধন দরকার, আরও কিছু উদ্যোগ তো পাশাপাশি দরকার হয়। কিন্তু কিভাবে খুব সামান্য খরচের মধ্যে নিজেকে স্বনির্ভর করা যায়, পাশাপাশি আরো কিছু মানুষকে কাজের সন্ধান দেওয়া যায়, সেই কথা যখন ভাবা হয় সেক্ষেত্রে আমার মনে হয় মাশরুম চাষটা একটা একেবারে সঠিক পথ। তো আমি প্রথমেই আপনার কাছে এটাই জানতে চাইবো যে কেন আমার গ্রাম বাংলার ভাই বোনেরা মাশরুম চাষের কথা ভাববেন?
1: এখনকার দিনে দাঁড়িয়ে আপনি যে প্রসঙ্গটা তুললেন, উত্থাপন করলেন বা যে প্রশ্নটা করলেন সেটা খুবই প্রাসঙ্গিক। এবং প্রথমেই আমরা যদি দেখি ভারতবর্ষের কৃষির ক্ষেত্রে যেটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কৃষিজমি সীমিত। কিন্তু সেই সীমিত কৃষিজমির মধ্যে আমাকে উৎপাদন একদিকে বাড়াতে হবে, অন্যদিকে তার সঙ্গে সঙ্গে আমার গ্রামের যারা যুবক যুবতী আছে তাদেরও কাজমুখী করতে হবে, মানে কর্মসংস্থান দিতে হবে। তো ঠিক সেই জায়গার থেকেই চাপ দুদিক থেকেই বাড়ছে। এই মিলিত চাপকে প্রশমিত করার একটা যদি সহজ সরল পন্থা আমি যদি তুলে ধরি সেটা হচ্ছে মাশরুম চাষ। এটি প্রচলিত জমি ভিত্তিক কৃষির মতো নয়, মানে যেরকম ধরুন আমরা কোনো ফসল চাষ করতে যাচ্ছি তাহলে আমার যত পরিমাণ জমি, আমার জমি যদি বেশি থাকে আমার রোজগার বেশি হবে এবং জমি ছাড়া আমি কোনো ফসল চাষ করতে পারবো না। কিন্তু মাশরুম এমন একটা জিনিস যেটা আমি জমি ছাড়া ঘরের মধ্যেও চাষ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কিছু শর্ত আছে। সেক্ষেত্রে আমরা যদি ঠিকঠাক মতো যদি ওই শর্তগুলোকে যদি মেনটেন করতে পারি বা সেই শর্তগুলোকে আমরা যদি ঠিকঠাকভাবে যদি ধরে রাখতে পারি তাহলেই আমরা মাশরুম চাষ করে একটা অতিরিক্ত লাভ, মানে আমার যদি জমি থাকে সেক্ষেত্রে আমি জমিতে ফসল চাষের পাশাপাশি মাশরুম থেকে অতিরিক্ত একটা লাভ তুলতে পারি, বা যদি আমার জমি নেই আমি হয়তো অন্যের জমিতে হয়তো কাজ করছি, বর্গা চাষি ভাগ চাষি, তাহলে সেক্ষেত্রে আমি একটা অতিরিক্ত আয়ের একটা উৎস সেটাও আমি এখান থেকে নিয়ে আসতে পারি মাশরুম চাষের মাধ্যমে। এছাড়াও মাশরুম চাষের ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে কৃষিক্ষেত্রে যে বর্জ্যগুলো, মানে যেগুলোকে আমরা ফেলে দিই, সেই বর্জ্য পদার্থগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো, মানে ওয়েস্ট টু ওয়েলথ, মানে যেটা আমার বর্জ্য সেটাকে আমি আমার সম্পদে তৈরি করে নিতে পারি একদম। তো সেই জায়গা থেকেই আমি মাশরুম চাষ করার জন্য এখনকার যারা যুবক যুবতী গ্রামীণ তাদেরকে এই জায়গাটার থেকেই পরামর্শ দেবো মাশরুম চাষ করার জন্য।
0: এবং এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে বছরখানেক আগে আমাদের এই স্টুডিওতেই একজন এসেছিলেন, একজন দৃষ্টিহীন বোন এসেছিলেন সুন্দরবন থেকে, সুলেখা, সুলেখা মুর্মু। সে কিন্তু স্বনির্ভর হয়েছে মাশরুম চাষ করে এবং আজকের দিনে দাঁড়িয়ে সে কলকাতায় মাশরুম সরবরাহ করে, তার বাড়ির লোকেদের তো সে ভালো রাখতে পারছেই, পাশাপাশি কিন্তু আরো পাঁচ ছজনকে নিয়ে সে একসাথে কাজ করছে। সুতরাং মাশরুম চাষের থেকে যে আশা আছে এটা কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারি, কারণ মাশরুমের খাদ্য গুণও অনেকটাই বেশি। এবারে আসি যে এই মাশরুম যখন আমরা চাষ করছি তাহলে এই মাশরুমটা আসলে কি বা কিভাবে চাষ করব, কত রকমের মাশরুম আমরা পেতে পারি একটু যদি বলেন।
1: আচ্ছা, মাশরুম আমরা জানি এটা একটা উপকারী ছত্রাক। এই ছত্রাকের থেকেই আমরা যেটা বলি ফ্রুটিং বডি বা ছত্রাকের যে মূল শারীরিক কাঠামো সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তেই সেইখান থেকেই আমরা এই উৎপাদিত ছত্রাক যেটা আমাদের উৎপাদন হচ্ছে চাষের মাধ্যমে সেটাকে আমরা নিয়ে সেটাকেই বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং তারপরে বাজারজাতকরণ করে আমরা সেখান থেকেই রোজগারমুখী হই, ঠিক চাষের অন্যান্য ফসলের মতনই। এবার বিভিন্ন ধরনের যে ছত্রাকগুলো যেগুলো আছে আমাদের কাছে অতি পরিচিত ওয়েস্টার্ন মাশরুম, এছাড়াও মিল্কি মাশরুম বা বাটন মাশরুম যেগুলো আমরা বলি, পলের ছাতু বা এরকম অন্যান্য ধরনেরও বিভিন্ন রকম যে ছাতুগুলো আছে, তো তার মধ্যে ওয়েস্টার্ন মাশরুমটাই আমাদের এখানে সাধারণত বেশি চাষ হয়। কারণ এটার ক্ষেত্রে যে বিভিন্ন রকম চাষের যে জিনিসগুলো, যেমন আমি যদি মাশরুম চাষ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ঠিকঠাকভাবে আমার যে ঘরটা সেখানে আমার উপযুক্ত হাওয়া চলাচলের জায়গা রাখতে হবে বা সেখানে একটা নির্দিষ্ট আমাকে আর্দ্রতা মেনটেন করতে হবে বা বজায় রাখতে হবে। এর পাশাপাশি আমি যদি দেখি আমরা তাহলে একটা নির্দিষ্ট সময় মাশরুমের গ্রোথ বা বৃদ্ধির জন্য আমাকে ঠিকঠাক পরিমাণ আলো আসতে হবে, যদি সেই পরিমাণ আলো যদি না হয় তাহলে কিন্তু আমার মাশরুমের উৎপাদন ঠিকঠাক হবে না। তো সেই রকম জায়গাগুলো থেকেই বছরের বিভিন্ন সময় আমাদের যে তাপমাত্রার যে ওঠা পড়া এবং তার সাথে এই যে আমাদের দিন রাত্রির যে একটা প্রকৃতির একটা যে নির্ঘণ্ট তৈরি করে দেওয়া সেইটার সঙ্গেই মিলিয়ে কিন্তু আমাদের বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন মাশরুমগুলো হয়। এবং সেটা সম্বন্ধে যদি কৃষক ভাইরা যদি উৎসাহী হন তাহলে আমি প্রথমেই বলবো তারা আগে এটা সম্বন্ধে ট্রেনিং নিন এবং

0: এটা সম্বন্ধে বিশেষভাবে জেনে তবেই মাশরুম চাষাবাদ শুরু করুন, তাহলেই সেখান থেকে লাভ তুলতে পারবেন।
1: এবার আমি সরাসরি আসি যে এই যে অনেকগুলো রকমের কথা আপনি বললেন, সেই বিভিন্ন প্রকার অনুযায়ী তার নিশ্চয়ই প্রক্রিয়াটাও আলাদা চাষে, তো সেইটা যদি একটুখানি ধাপে ধাপে শ্রোতা বন্ধুদের জানিয়ে দেন আপনি।
0: আচ্ছা, তো আমি মাশরুমের চাষের ব্যাপারে এবার যে মূল প্রক্রিয়া বা বিভিন্ন যে ধাপে ধাপে যে প্রক্রিয়াটা এগোয়, তো সেখানেই একদম প্রথম শুরুতে যেটা আমরা বলি যে থাম্ব রুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম, সেটা মনে রাখতে হবে আমার, যে কোনো ফসল চাষের ক্ষেত্রে যেরকম আমরা বীজ বা উপযুক্ত আমার বীজ যদি না হয়, যেমন একটা সংস্কৃতে একটা কথা আছে সুবীজম সুক্ষেত্রে ফলানি, ঠিক সেরকমই মাশরুমের ক্ষেত্রেও যেটা আমরা স্পন বলি মানে মাশরুমের বীজ, সেইটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমার প্রথমেই গন্ডগোল হয়ে গেল, আমার মাশরুমের উৎপাদন আমি ভালো পরিমাণ পাবো না
1: একেবারে। মানে যেরকম চাষের ক্ষেত্রে আমরা সংশিত বীজের কথা বলি, এক্ষেত্রেও সেটা আমাদের মাথায় রাখতে হবে
0: যে কোনো ভালো সরকারি জায়গা থেকে আমাকে প্রথম বীজটাকে আমাকে নিতে হবে। এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে আমরা যে মাশরুম চাষ করছি সেক্ষেত্রে আমাদের একটা মাধ্যম বা সাবস্ট্রেট তৈরি করি, যেটা একটু আগে বলছিলাম ওয়েস্ট টু ওয়েলথ, মানে বিভিন্ন ধানের খড় বা গমের খড় বা এরকম বিভিন্ন রকম তণ্ডুল জাতীয় শস্যের যে খড়, সেইগুলোকে আমরা প্রক্রিয়াকরণের পরে সেগুলোর থেকেই আমরা মাধ্যম তৈরি করি মাশরুম চাষে। তো সেই আমরা যে মাধ্যমটা তৈরি করছি সেটাকে কিন্তু আমাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে এবং স্টেরিলাইজ করতে হবে, যাতে এর থেকে কোনো রকম ভবিষ্যতে জীবাণু না ছড়িয়ে যায়। এর পরবর্তী ধাপে, তৃতীয় ধাপে, সেখানে হচ্ছে এই যে বীজ আমরা যেটা জোগাড় করলাম সেটাকেও কিন্তু প্রক্রিয়াকরণের পরে তৈরি করা যে আমার সাবস্ট্রেট বা মাধ্যম, তার মধ্যে মেশাতে হবে। এবং মেশানোরও কিন্তু একটা পদ্ধতি বা প্রক্রিয়া আছে, সেক্ষেত্রে কিন্তু ওই খড় বা হচ্ছে যে মাধ্যম সেটার লেয়ার, তার মাঝে মাঝে আমরা কিন্তু সারিবদ্ধভাবে বিন্যস্ত অবস্থায় কিন্তু আমরা সেই বীজটাকে তার মধ্যে দিয়ে তারপরে আমরা প্যাকেট করব। এরপরে চতুর্থ ধাপে সেই স্পন থেকে বা সেই বীজ থেকে আস্তে আস্তে আমার মাশরুমের যে গ্রোথ মাধ্যমের মধ্যে, ঠিক যেরকম গাছের শেকড় যেরকম আস্তে আস্তে মাটির মধ্যে এগোয়, ঠিক সেরকমভাবেই আমার মাশরুমের স্পনটাও এগোবে। এবং পঞ্চম ধাপে সেখান থেকে আমার আস্তে আস্তে ফ্রুটিং হবে বা সেখান থেকেই আমার আস্তে আস্তে মাশরুম তৈরি হতে শুরু করবে। এবং ষষ্ঠ ধাপে আমরা সেখান থেকে হারভেস্ট করে বা সেখান থেকে আমরা কেটে নিয়ে তারপরে সেটাকে বাজারজাতকরণ করব। এই মোটামুটি সহজ সরল ধাপে আমি মাশরুম চাষটাকে মোটামুটি পৌঁছে দিতে পারি কৃষকদের কাছে।
1: আপনি বলছিলেন যে সময় বিশেষে মানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বিশেষে বিভিন্ন ধরনের মাশরুম চাষ করা যায়, সেটা যদি একটু ছোট করে বলেন।
0: আচ্ছা, তো আমরা সাধারণত ওয়েস্টার্ন মাশরুম যেটা বলছি সেটাকে আমরা বর্ষাকাল এর পরবর্তীতে যে শীতের সময়টা তার আগে অবধি মানে বর্ষার ঠিক আগে অবধি এই সময়টাতে আমরা ওয়েস্টার্ন মাশরুমটাকে চাষ করতে পারি। এবং আরেকটা জিনিস যেটা বলে রাখা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুমের জন্য আমার কিন্তু এই যে বিভিন্ন রকম ব্যবস্থাপনা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক শিথিলতা আছে, মানে অনেক জায়গায় মধ্যেই আমাদের কিন্তু ওয়েস্টার্ন মাশরুমটা হতে পারে, যেটা কিন্তু মিল্কি মাশরুমের ক্ষেত্রে খুবই কম, মানে একটু যদি আমার যে বিভিন্ন রকম যে আর্দ্রতা বা হচ্ছে আমার বিভিন্ন যে বায়ু চলাচল বা হচ্ছে আলো আসা আলো যাওয়া এইগুলোর যদি ভেরিয়েশন খুব বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মিল্কি মাশরুম বা বাটন মাশরুম উৎপাদন ঠিকঠাক আমরা পাবো না।
1: সেক্ষেত্রে ওয়েস্টারটা করা হচ্ছে অনেক
0: সহজ এবং নিরাপদ কৃষকদের কাছে, কারণ কৃষকরা তো দিন শেষে যদি সেখান থেকে যদি ভালো রোজগার না পায় তাহলে কিন্তু তারা সেটা ছেড়ে দেবেন করতে। এবার মিল্কি এবং বাটন মাশরুমের ক্ষেত্রে আমরা এগুলো একটু শীতের সময় এটা করতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের যে কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু আমাদের শেড, বিভিন্ন যে বড় বড় শেড, সেগুলোর অবশ্যই প্রয়োজন হবে।
1: বেশ, এবারে আমি আসি একেবারে খরচ খরচার দিকটায়, কিরকম খরচ হতে পারে মাশরুম চাষ করতে গেলে, কতটা বিনিয়োগ প্রয়োজন?
0: খুব প্রাসঙ্গিক এবং হয়তো এই আলোচনার মধ্যে এই প্রশ্নটার জন্যই সমস্ত গ্রামীণ যুবক যুবতী যারা এটা শুনছেন তারা হয়তো মুখিয়ে আছেন। এক্ষেত্রে সব থেকে আগে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা প্রথমেই কোনোদিন বিনিয়োগ এরকম পরিমাণে করব না, যে বিনিয়োগটা হয়তো বা এই বিনিয়োগের পরিমাণ এতটাই বলবো না যেখানে সেইটা করতে গিয়ে হয়তো যুবক যুবতীরা পিছুপা হন। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা একটা মাশরুম চাষের ক্ষেত্রে যদি শেড নেট বা শেড করা হয় সেক্ষেত্রে একটা বড় পরিমাণ অর্থ ওইখানেই প্রাথমিক অবস্থায় বিনিয়োগ হয়ে যায়। কিন্তু সেটাই আমরা যদি বাড়ির মধ্যে কোনো একটা নির্দিষ্ট একটা ছোট ঘর বা কোনো একটা ছোট একটা জায়গা যেটাকে আমি নিজের মতো করে আমরা খুব কম খরচে বা কম বিনিয়োগে আমরা যদি তৈরি করে নিতে পারি, তাহলে প্রথমে কিন্তু আমার প্রাথমিক বিনিয়োগের জায়গাটা অনেকটা কমে গেল। এর পাশাপাশি আমরা যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের স্পন বা হচ্ছে বীজ এবং হচ্ছে ওই সাবস্ট্রেট, যেটা আমি বললাম সাবস্ট্রেট তৈরি করার জন্য খড়, খড়ের যে স্টেরিলাইজ করার যে মেশিনপত্র, বা জলের মধ্যেও, গরম জলের মধ্যেও, আমরা গরম জলের ভাপের মধ্যেও করে নিতে পারি। তো এই জায়গাগুলো এবং তার পাশাপাশি ব্যাগ এবং অন্যান্য উপকরণ বা জীবাণুমুক্তকরণ বা ট্রিটমেন্টের জন্য যে বিভিন্ন রকম যে রাসায়নিক ব্যবহার হয় সেইগুলোর খরচ, এবং এর পাশাপাশি তো শ্রম দিবস তৈরি হচ্ছে বা শ্রমিকের খরচ বা হচ্ছে বাড়িতে বিদ্যুতের খরচ, এইরকম জিনিসগুলো তো কিছু কিছু করে খরচ যুক্ত হবেই। তো সবার আগে আমি একটা কথা বলবো যে বিনিয়োগ এই রকম ভাবে শুরু করার আগে অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে প্রশিক্ষণ নিয়েই কিন্তু শুরু করবেন, না হলে কিন্তু আপনি হয়তো যে বিনিয়োগটা আপনারা করছেন সেই বিনিয়োগ হয়তো সেই বিনিয়োগ থেকে পুরোপুরি রিটার্ন বা সেই বিনিয়োগ থেকে যে আয়টাকে হয়তো ঘরে ঠিকঠাকভাবে তুলতে পারবেন।
1: আমি সেখানেও আসব, কোথা থেকে নেওয়া যাবে ট্রেনিং সেটাও আমি আসব, কিন্তু একটু বিনিয়োগ কতটা জেনে নিয়ে আমরা পরের প্রশ্নে আসছি।
0: আচ্ছা, সেক্ষেত্রে 20 থেকে 50টা ব্যাগের ক্ষেত্রে আমরা যদি ধরি, মানে 50টা ব্যাগে বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি শেড বা ঘরের যদি খরচ যদি না থাকে তৈরি, মানে জাস্ট আমরা ঘর মেরামতি করে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার 3,000 থেকে 5,000 টাকার মধ্যে আমাদের 50টা ব্যাগে মাশরুম তৈরির ক্ষেত্রে প্রিলিমিনারি খরচ বা বেসিক খরচটা কিন্তু আমরা যোগান দিতে পারবো। এবং সেখান থেকে আয়ের ক্ষেত্রে আমরা যদি বলি, 50টা ব্যাগের থেকে আমরা প্রায় 12,000 থেকে 14,000 টাকা মতো রোজগার করতে পারবো।
1: এবং এটা করতে কতটা সময় লাগবে?
0: এটা করতে প্রায় 90 থেকে 100 দিন প্রথমেই সময় লাগবে।
1: মানে 3 মাস মোটামুটি আমরা ধরে নিতে পারি,
0: 3 মাস আমরা ধরে নিতে পারি 3 মাসের মধ্যে আমরা কিন্তু এই পরিমাণ টাকাটা ঘরে তুলতে পারবো।
1: আচ্ছা,
0: যদি সঠিকভাবে বাজারজাতকরণ করতে পারি।
1: হ্যাঁ, এবারে একটু আসি, আমরা ট্রেনিং এর কথা আপনি বলছিলেন, এবং যে কোনো কাজেই আমার মনে হয় কিছুটা প্রশিক্ষণ দরকার সেটা ভালোভাবে করার জন্য। তো প্রশিক্ষণ কিভাবে পেতে পারেন, তার জন্য কি কোনো যোগ্যতার প্রয়োজন আছে, কিভাবে কোথায় গেলে পেতে পারেন, এটা একটু বিস্তারিত জানতে চাইব।
0: আমরা পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরে আমাদের যে 23টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে এবং কৃষি বিশ্ববিদ্যালয় বা হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার বা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের আওতায় আছে, তো সেই সব জায়গাতে এই মাশরুম সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয় এবং গ্রামীণ যুবক যুবতীদেরকেই সাধারণত দেওয়া হয়। তো সেক্ষেত্রে যে ন্যূনতম মানদণ্ড একটা ধরা হয় যোগ্যতার মানদণ্ড হিসাবে, যে সে কৃষির সঙ্গে সেই যুবক বা যুবতী, তিনি বা তার পরিবারের অন্তত, নিদেনপক্ষে তিনি যদি যুক্ত থাকেন তো ভালো, তিনি যদি নাও যুক্ত থাকেন, পরিবারের অন্তত কেউ একজন তিনি অন্তত কৃষির সঙ্গে যুক্ত আছেন এবং অন্তত সেই যুবক বা যুবতী মাধ্যমিক পাশ। মাধ্যমিক পাশ না হলে যে কৃষিক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো আমরা দিচ্ছি সেগুলো তারা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন না, মানে কমপ্রিহেন্সিভ হয় না ঠিকঠাকভাবে, মানে বোধগম্য হয় না। তো সেই জন্য মাধ্যমিক পাশের একটা কারিকুলাম বা শিক্ষাগত যোগ্যতা আমরা রাখি এবং ট্রেনিং সাধারণত 4 থেকে 5 দিনের অন্তত রাখি, তাতে তার নিজে হলে দক্ষতা বৃদ্ধির হয় না। এবং সেখানে আমরা হাতে কলমে ট্রেনিং দিয়ে থাকি, যে যুবক যুবতী যারাই শুনছেন তাদের নির্দিষ্ট জেলায় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেইখানে গিয়ে যোগাযোগ করুন, তাহলে আপনারা হয়তো নিখরচাতে হয়তো মাশরুম চাষের প্রশিক্ষণ পেতে পারবেন।
1: এবারে একটু আসি ডক্টর শাহ, যে এই চাষটি তো মোটামুটি ঘরের মধ্যেই ব্যবস্থা করে করা যেতে পারে, তো সেক্ষেত্রে আর একটা সুযোগ রয়েছে যে বাড়ির মহিলারা সংসারের পাশাপাশি এই কাজটা করতে পারেন, কিছুটা সময় সেখান থেকে বাঁচিয়ে যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মহিলারা কিভাবে এই কাজটার সঙ্গে যুক্ত হতে পারেন?
0: হ্যাঁ, এইটা একটা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক এবং এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা দেখছি যে মাশরুম চাষের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গে সাধারণত পুরুষদের তুলনাতেও মহিলারা এই ব্যাপারে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এবং আমি হয়তো যদি সরকারি তথ্য অনুযায়ী যদি বলি, সরকারি দলিল দস্তাবেজে যেরকম দেখা যাচ্ছে তাতে এখন পশ্চিমবঙ্গে 70% বা 70% মহিলারা তারা কিন্তু মাশরুম চাষ করছে। আপনারা একদম ঠিক শুনছেন, সরকারি দস্তাবেজের তথ্য অনুযায়ী 70% মহিলারা তারা কিন্তু মাশরুম চাষ করছেন। এবং প্রসঙ্গ অনুসারে আরো খুব বলতে ইচ্ছা করছে যে মহিলারা প্রায় বাড়িতে 3,000 থেকে 5,000 টাকা মাসে তারা কিন্তু পুরুষদের পাশাপাশি এক্সট্রা বা অতিরিক্ত তারা কিন্তু আয় করছেন, যেটা কিন্তু তাদের লাইভলিহুড স্ট্যাটাস বা তাদের জীবনযাত্রার মানকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: একেবারেই তাই, একজন মহিলা যদি বাড়িতে সংসার চালানোর পাশাপাশি যদি মাস গেলে 3-5 হাজার টাকা রোজগার করতে পারেন, সেখানে আরও একটা আশার কথা চলে আসে যে বাড়ির যে পরবর্তী সদস্য বা ভবিষ্যৎ সদস্য রয়েছে তার পড়াশুনোর জায়গাটাও কিন্তু অনেকটা বেশি
0: নিশ্চিত
1: হয়ে যায়, নিরাপদ হয়ে যায়, একটা সুস্থ ভারতবর্ষের দিকে, শিক্ষিত ভারতবর্ষের দিকে আরো এক ধাপ আমরা এগিয়ে যেতে পারি স্বনির্ভরতার পাশাপাশি। খুবই
0: প্রাসঙ্গিক এবং বাস্তব কথা। এবং মহিলাদের ক্ষেত্রে আরো যেটা বলবো সেটা হচ্ছে এই 3-5 হাজার টাকা ওনারা যেটা যুক্ত করছেন সংসারে, সেটাও প্রতিদিন 1-1.5 ঘন্টা, মানে দিনের মধ্যে

0: জব, যেগুলো কিন্তু এখন আর সেই রকম 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি শেষে কিন্তু মাস গেলে হয়তো 15 থেকে 20 হাজার টাকা সেখানে কিন্তু মাইনে পাওয়া যাচ্ছে,
1: এবং কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও কম পাওয়া যাচ্ছে,
0: তার থেকেও কম পাওয়া যাচ্ছে।
1: আপনি বলছিলেন যে একটা মাধ্যমিক পাশের একটা যোগ্যতা দরকার হয়, সেক্ষেত্রে যদি বাড়ির মহিলা যিনি মাধ্যমিক পাশ নন তারা কি প্রশিক্ষণ নিতে পারবেন না?
0: হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যে জায়গাটা এখনো অবধি মাধ্যমিক পাশই এই জায়গাটা বিভিন্ন জায়গায় মানদণ্ড হিসেবে রাখলেও, যদি কেউ অনেক দিন ধরে হয়তো মাশরুম চাষ করছেন বা হয়তো শুরু করেছেন কিন্তু তার হয়তো প্রকৃত তিনি সেরকম প্রশিক্ষণ পাননি বলে তিনি হয়তো তার উৎপাদন বাড়াতে পারছেন না বা তার ব্যবসা শ্রীবৃদ্ধি হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা ওই জায়গাটাতে তার কৃষি বা মাশরুম চাষের যে অভিজ্ঞতা সেইটাকে দেখে অনেক সময় এই ব্যাপারটাতে ছাড় দিই এবং তাকে প্রশিক্ষণ দিই আর কি। তো সেক্ষেত্রে এইটা কোনো সময় নয় যে মাধ্যমিক পাশ না হলে নেওয়া যাবে না, কিন্তু মাধ্যমিক পাশ হলে সেক্ষেত্রে তারই সুবিধা যে ট্রেনিং এ কি বলা হচ্ছে বা ট্রেনিং এ বুঝতে সুবিধা হবে।
1: আর এক্ষেত্রে যে কোনো সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে তাদের সহযোগিতা কি আছে কিছু?
0: হ্যাঁ অবশ্যই, আমরা যখন মাশরুম চাষের জন্য কাউকে উদ্বুদ্ধ করি মহিলাদের বা পুরুষ গ্রামীণ যুবকদের, তখন সাধারণত আমরা তাদেরকে গোষ্ঠীবদ্ধ আকারে এগিয়ে যাওয়ার জন্যই আমরা সাধারণত তাদেরকে প্রশিক্ষণ দিই বা প্রশিক্ষণ দিয়ে তারপরে গোষ্ঠীবদ্ধ করে দিই। তার কারণ মাশরুম আমরা যদি চাষের পরবর্তীতে দেখি তাহলে সেখানে প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ এবং তারপরে হচ্ছে সঠিকভাবে সেই মাশরুমের দাম পাওয়া, কারণ আমরা সবসময় বলি যে আগে বাজারজাতকরণ বা বাজার দেখে তবেই চাষ করুন। বাজার যদি না থাকে, আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি বাজার না থাকে, কিংবা যদি একসঙ্গে মানে আমরা যদি কোনো এক্সপোর্টার গ্রুপ বা এরকম যদি কোনো বড় বাজারের দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু একজন বা দুজন কৃষকের মাশরুম, সেই পরিমাণ মাশরুম কিন্তু কেনার মতো কিন্তু আমরা লোক পাবো না বা এক্সপোর্টার পাবো না। তাহলে সেক্ষেত্রে গোষ্ঠীবদ্ধভাবে যদি একসঙ্গে 50 জন 60 জন 100 জনকে আমরা যদি এক ছাতার তলায় নিয়ে আসতে পারি, সেটা সেলফ হেল্প গ্রুপ হতে পারে বা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি হতে পারে, তো সেই রকমভাবে যদি একসঙ্গে 50 60 100 200 এরকম যদি কৃষককে এক জায়গায় এক ছাতার তলায় এনে যদি চাষ করানো যায় মাশরুম, তাহলে যে উৎপাদনটা হয় সেটাকে আমরা বিভিন্ন বড় বড় বাজারে রপ্তানি করতে পারি, কিংবা সেগুলোকে বিভিন্ন রকম প্রক্রিয়াজাতকরণ এবং সেগুলোর পরবর্তীতে যেমন আচার তৈরি বা হচ্ছে বিভিন্ন রকম মাশরুম পাউডার, মাশরুমের নাড়ু, মাশরুমের পকোড়া, বিভিন্ন রকম মানে প্রক্রিয়াজাতকরণ করে সেইগুলোকে লেবেলিং করে সেগুলোকে কিন্তু বিদেশের মার্কেটেও আমরা রপ্তানি করতে পারি।
1: বেশ, এবং মাশরুমের যে খাদ্যগুণ সেটা তো অপরিমেয়, তো সেই খাদ্যগুণের জায়গা থেকে মাশরুম কিন্তু আজকে বড় বড় রেস্তোরাঁতেও জায়গা করে নিয়েছে, এবং যারা নিরামিষ ভোজী তাদের ক্ষেত্রে এটি একটি প্রধান খাদ্য তালিকায় আজকের দিনে উঠে এসেছে। সেক্ষেত্রে এই চাষের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা আপনি কি বলবেন?
0: হ্যাঁ, মাশরুমের গুণাগুণ সম্পর্কে তো মানে আপামর বাঙালি কেন আপামর ভারতীয়রাও খুব ভালো মতো জানেন যে মাশরুম যারা সাধারণত নিরামিষ ভোজী তাদের ক্ষেত্রে একটা বেশ মানে গুণ আছে, এর মধ্যে এমন কিছু কিছু মিনারেলস, এমন কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা হয়তো অন্য কোনো খাবার থেকে আমরা সেটা পাই না বা অন্য কোনো খাদ্যাভ্যাস থেকেও সেইটা আমাদের শরীরে আসে না, সেই প্রয়োজনীয় উপাদানগুলি। এবার যদি মাশরুম সম্পর্কে আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে দেখতে চাই তাহলে সেটাকে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে আসতে গেলে বা আনতে গেলে আমাদের কিন্তু মাশরুম নিয়ে একটা কিন্তু বড় পরিমাণ অ্যাওয়ারনেস দরকার, যেটা কিন্তু গ্রামের দিকে বা শহরের দিকে এখনো অবধি আসেনি। বিশেষ করে যদি মিড ডে মিলের মধ্যে যদি বিভিন্ন জায়গায় আমরা দেখছি এখন ICDS বা আশাকর্মী যারা আছেন তারা মিড ডে মিলের মধ্যে খুব সস্তায় মাশরুমটা যেহেতু পেয়ে যাচ্ছেন, তারা মিলের মধ্যে বা খাবারের মধ্যে দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসছেন মাশরুমটাকে, এতে ভবিষ্যৎ প্রজন্ম অন্তত এই আমাদের প্রজন্ম যাও বা মাশরুম খাচ্ছে বা মাশরুমকে খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসছে, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো মাশরুমটাকে খাদ্যাভ্যাসের মধ্যে খুব ভালোভাবেই আনবে এই আশাই আমরা রাখতে পারি,
1: মানে নিয়মিতভাবে নিয়ে যাবে
0: নিয়মিতভাবে,
1: এবং সেক্ষেত্রে বাজারটাও আরো অনেক বেশি বেড়ে যাবে।
0: বাড়বে, অবশ্যই বাড়বে।
1: এবারে ডক্টর সাহা আপনার কাছে একদম শেষে জানতে চাইব, এমন কয়েকটা ছোট ছোট টিপস আপনি আমাদের শ্রোতা বন্ধুকে দিয়ে দিন যেটাতে তারা খুব সহজে সেই পদ্ধতিগুলো অবলম্বন করে মাশরুম চাষ করতে পারবেন।
0: হ্যাঁ অবশ্যই, গ্রামীণ যুবক যুবতীরা যারা শুনছেন, গ্রামীণ যুবকরা এবং মহিলারা, তারা প্রশিক্ষণ নিয়েই মাশরুম চাষ শুরু করবেন, এরকম ভাববেন না যে মাশরুম চাষ সহজেই হতে পারে, প্রশিক্ষণ ছাড়া কিন্তু আপনার চাষ ঠিকঠাকভাবে হবে না এবং আপনি কিন্তু লাভের ফসল ঘরে তুলতে পারবেন না। এছাড়াও ভালো মনের স্পন ব্যবহার করবেন বা বীজ ব্যবহার করবেন এবং পরিচ্ছন্নতাকে সর্বাধিক গুরুত্ব দিন।

0: বিচ্ছন্ন না হলে কিন্তু মাশরুমে বিভিন্ন রকম রোগ ছড়াবে। এর পাশাপাশি খুব ছোট আকারে কিন্তু শুরু করুন, 20 থেকে 50টা ব্যাগ দিয়ে। তাতে কিন্তু যদি লোকসান হয় পরবর্তীতে কিন্তু নিজেকে সামলে নিতে পারবেন। আর উৎপাদনের আগেই অবশ্যই বাজার ঠিক করুন, বাজার ঠিক না করে উৎপাদন করবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার ব্যবসা কিন্তু লাভবান নাও হতে পারে। আর এর পাশাপাশি সফল হলে ধীরে ধীরে ধীরে ধীরে বাড়ান এবং সঠিক বাজারের খোঁজ নিয়ে তবেই বাড়াবেন। এই মোটামুটি একটা শেষ টিপসই বলা যেতে পারে, সেটুকু আমি দিলাম।
1: আজকের আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর কথা বলবার সময় ঘড়ি আমাকে দিচ্ছে না, এখানেই আমাদের থামতে হচ্ছে। আজ আমরা কথা বললাম স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আমাদের সবকিছু বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা। ডক্টর সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ আপনাদেরকেও।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ প্রযোজনা করলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ। পরিবেশন করছেন রামেশ্বর গঙ্গোপাধ্যায়।

রামচন্দ্র এবং রাবণ উভয় পক্ষের যুদ্ধে রাবণের রথি সেনাপতি সব যখন একে একে রাম করে নিহত হতে চলেছে, তখন স্বয়ং রাবণ রণে গমন করে রামচন্দ্রের বাণে জর্জরিত হয়ে কাতরভাবে কৈলাসেশ্বরী দুর্গতিনাশিনীকে আহ্বান করলেন, মা ভবতারিণী জগত্তারিণী এ বিপদে আমায় রক্ষা করো মা। রাবণের আর্ত আহ্বানে কৈলাসেশ্বরী দুর্গতিনাশিনী তারা কৈলাস ত্যাগ করে লঙ্কারণ স্থলে এসে রাবণকে দিলেন অভয়। মা ভয় মা ভয় মা ভয় পুত্র ভয় নাই আমি এসেছি। এই বলে রাবণকে কোলে নিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। রামচন্দ্র রাবণের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করতে গিয়ে দেখেন জগৎ জননীর কোলে রাজা দশানন। রামচন্দ্র তখন ধনুর্বাণ ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হাহাকার করে কাঁদতে লাগলেন। রাবণ তখন বলে, কি ভিক্ষুক বনচাহারী জটা বলকলধারী তাপস, যুদ্ধে বিরত হল কেন? যুদ্ধ করো। কার বিরুদ্ধে যুদ্ধ করবো লঙ্কাপতি, কার বিরুদ্ধে যুদ্ধ করব? জগৎ জননীর বিরুদ্ধে? আর আমার সীতায় প্রয়োজন নেই, সীতা আমার অশোক বনেই থাক, আর সীতায় প্রয়োজন নেই। এই বলে রামচন্দ্র ধুলায় গড়াগড়ি দিয়ে হাহাকার করে কাঁদতে লাগলে। রাবণ তখন বলে, মা মা রামচন্দ্র তো যুদ্ধ করবে না বলছে গো, তবে তুমি আমার চণ্ডী মণ্ডপে চলো। এই বলে মাকে নিয়ে লঙ্কার চণ্ডী মণ্ডপে গমন করল। এখানে রামপক্ষ সর্বজন মহাবিষাদ সাগরে নিমগ্ন হয়ে ধরাশয়নে হাহাকার করে কাঁদতে লাগলেন। রামচন্দ্রের ইদৃশ অবস্থা অবলোকন করে কৈলাসপতি মহাদেব দেবগণের প্রতি এবং গৌরীর প্রতি অতিশয় ক্রুদ্ধ হয়ে ঘন ঘন হুঙ্কার ছাড়তে লাগলেন এবং অত্যধিক ক্রুদ্ধ হওয়ায় অবিলম্বে শঙ্করের সৌম্য ভাব গিয়ে মহাকাল মূর্তি ধারণ করলেন এবং সৃষ্টি সংহারক ভীষণ শব্দ করতে লাগলেন। সৃষ্টি সংহারক ভীষণ শব্দ শ্রবণ করে স্বর্গ মর্ত পাতালের কম্পন হচ্ছে দেখে ব্রহ্মাদি দেবতাগণ ব্যস্ত সমস্ত হয়ে যেখানে মহাকাল রূপে শিবতাণ্ডব নৃত্য শুরু করেছেন ওই স্থানে উপস্থিত হয়ে দেবগণ সহ সৃষ্টিপতি ব্রহ্মা করজোড়ে শঙ্করের স্তুতিগান করতে লাগলেন। প্রভুম প্রাণনাথ বিভুং বিশ্বনাথম

ক্ষণকাল তাণ্ডব নৃত্য বন্ধ করে দেবতাদের বললেন, কি বলছো দেবগণ? প্রভু রক্ষা করুন, তোমাদের রক্ষা নাই দেবগণ, কারণ তোমাদের স্বেচ্ছাচারিতা সীমার গণ্ডি পার হয়ে অনেকখানি এগিয়ে চলেছে। এখন স্বেচ্ছাচারিতার পরিণাম ধ্বংস ছাড়া আর কিছু নয়। হে প্রভু, আমরা কি স্বেচ্ছাচার করেছি? ওই যে স্বেচ্ছাচারী রাবণকে বর দিয়ে বলবান করা, এ স্বেচ্ছাচার নয় তার কি বলবো। রাবণকে দেবতা, যক্ষ, রক্ষ, নাগ, কিন্নর কেউ মারতে পারবে না। মারতে পারবে নর বানর, শ্রী বৈকুণ্ঠনাথ দেব মর্যাদা রাখবার জন্য স্বয়ং মানুষ হয়ে জন্মগ্রহণ করে কত ঘাত, কত প্রতিঘাত সহ্য করে, যেমন রাবণকে সংহার করবার সময় হলো, ওই সময় পাষাণ কন্যা দুর্গা পেলেন অভয়া নামের পরিচয় দেবার সুবর্ণ সুযোগ। রাবণের রথের ওপর চড়ে রাবণকে দিলেন অভয়। দেবতা তোমরা নাই তোমাদের সেদিকে দৃক্পাত করবার একটু অবসর, অতএব আমার আচরণে কেউ বাধা দিও না, স্থানান্তরিত হও। প্রজাপতি ব্রহ্মা অগ্রসর হয়ে বললেন, হে প্রভু বিশ্বেশ্বর, আমরা অত্যধিক চিন্তামগ্ন হয়েছি, এই সময় উপায়টি কি? রাক্ষসপতি রাবণ যথারীতি বোধনামন্ত্র দিবাস করত, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথিতে পূজা অনুষ্ঠান করে মাদ্রী দেবীর বড়পুত্র হয়েছেন রঘুনাথ শ্রীরামচন্দ্র। রাবণের ন্যায় পূজা অর্চনার দ্বারা সন্তুষ্ট করবার তো সুযোগ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না দেবগণ, কেন পাচ্ছেন না? হে প্রভু, এখন যে মাদ্রী পূজা অকাল, এই সময় পিতৃলোক পূজা সুকাল, কারণ এখন সদামন্ত্র জাগ্রত, সহামন্ত্র নিদ্রিত। সেজন্যই তো প্রভু সরোবরে, নদীতে যাবতীয় মর্ত্যবাসী পিতৃলোক পরিতুষ্ট হেতু সদামন্ত্রে তর্পণ করে, পিতৃগণের পূজা করে আশিস লাভেচ্ছ হয়েছে। অনাদিদেব মহাদেব একথা শুনে বলে, ব্রহ্মা তুমিও বিভ্রান্ত হয়ে পড়েছ দেখি, তুমি নিজ মুখে কেমন করে বললে।

যখন সদা মন্ত্র জাগ্রত, সাহা মন্ত্র নিদ্রিত, হে বিধাত তুমি সৃষ্টিকালে মধুকৈটব ভয়ে ভীত হয়ে পরা প্রকৃতি স্তব করেছিলে। তং সাহা

বর্ণমান। অতএব সহামন্ত্র যদি জাগ্রত থাকে তবে সহামন্ত্র নিদ্রিত হবে কেন? কারণ তুমি স্বীকার করছো যিনি সলা তিনি সাহা। অতএব জগমঙ্গলের জন্য দুষ্ট সংহারের নিমিত্ত তুমি বিধাতা হয়ে একটা নূতন বিধি সৃষ্টি করতে পারবে না। হে বিপর্যস্ত বিভ্রান্ত দেবগণ, এই শরৎকালে তোমরা বোধনামন্ত্র দিবাস আরম্ভ করে দাও। যাহোক, সেই দেবাদিদেব মহাদেবের আদেশ প্রাপ্ত হয়ে

দেবতা ব্রহ্মাদি দেবতাগণ সেই বিল্ল বৃক্ষমূলে মহামায়া চণ্ডিকা দেবীর বোধনামন্ত্রণ দিবাস করলেন। অর্থাৎ বসন্তকালে বাসন্তী দেবীর পূজা যেরূপ দ্বারা সুপ্রশস্ত, আশ্বিনে শারদীয়া দুর্গা পূজা আরও সুপ্রশস্ত বলে ব্রহ্মাদি দেবতাগণ বিধি নির্দেশ করে রামচন্দ্রকে গিয়ে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা করবার পরামর্শ দিলেন। রামচন্দ্র সেই বিধি প্রদত্ত পদ্ধতি অনুসারে দেবী পূজার আয়োজন এবং আচরণ করতে লাগছেন। অসাধ্য সুসাধ্য কিছু নাহি হনুমান, ত্রিভুবন ভ্রমিয়া আনিল হনুমান, বিশ্বকর্মা পুত্র নলবীরের প্রযত্নে বৃক্ষশিলা দ্বারা অতি মনোরম পূজাগৃহ নির্মিত হলে

আয়োজনে দিনের পর দিন কাটতে লাগলো। আজ শারদীয়া ষষ্ঠীর দিন, রঘুকুলনাথ শ্রীরামচন্দ্র যথারীতি সেই বোধনামন্ত্র দিবাস করত। সপ্তমী অষ্টমী অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধি পূজা করত। আজ নবমী পূজা করে মার দর্শন না পেয়ে অত্যন্ত অস্থির হয়ে বিভীষণের পরামর্শে হনুমানকে দিয়ে দেবীদহ থেকে 108টি নীলপদ্ম আনয়ন করে মার চরণে অর্পণ করলেন। মা আমার সেই রামচন্দ্রের পূজায় সন্তুষ্ট হয়ে রাবণ বধের জন্য বরপ্রদান করে কৈলাসেতে প্রত্যাবর্তন করলেন। রামচন্দ্র আশানুরূপ বর পেয়ে বন্ধুগণ সহ মিলিত হয়ে নবমীর দিন পূজা পাঠে নিত্য গীতে রজনী যাপন করলেন। পরদিন বিজয়া দশমীর দিন নিয়মিত পূজান্তে অপরাজিতার

অলসই করে ধারণ পূর্বক, রক্ত যাওয়ার মালা গলদেশে ধারণ পূর্বক, ধনু বাণ নিয়ে বিজয় যাত্রা যাত্রা করে রাবণকে বিনাশ করে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন পূর্বক

আর করতো বিভীষণকে লঙ্কা অভিষিক্ত করে পুষ্পগ্রথারোহণে অযোধ্যা নগরে এসে সীতা বামে নিয়ে রাজাসন উপবেশন করলেন।

0: এতক্ষণ শুনলেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করলেন রামেশ্বর গঙ্গোপাধ্যায়, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী
2: 10 থেকে সমীক্ষা। আজকের শিরোনাম, হাত ধোয়া এক অভ্যেস। লিখেছেন রীনা সামন্ত। সময়টা 19 শতকের। ভিয়েনা হাসপাতালে সন্তান জন্মানো আর সদ্যজাতের মৃত্যু ছিল সমার্থক। এই নির্মম সত্য আবিষ্কার হল যে চিকিৎসকরা মর্গে মৃতদেহ নিয়ে রিসার্চ করার পর সঠিকভাবে হাত না ধুয়ে প্রসব করাতেন বলেই ছিল এই ধরনের সংক্রমণ। বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া এবং সংক্রমণের প্রকৃত কারণ আবিষ্কার করেন। 30% রোগের জন্ম হয় হাতে জীবাণু থাকার জন্য। লক্ষ লক্ষ মানুষ মারা যান প্রতি বছর ঠিক মতো হাত না ধোয়ার কারণে। 30% ডায়রিয়া, 21% নিউমোনিয়ার কারণ হয়ে দাঁড়ায় এই বিষয়টি। সহজ কথায়, হাত ধুলে 50% রোগ প্রতিরোধ করা যায়। এক সুস্থ জীবনের আকাঙ্ক্ষায় জনমানুষের সারা জায়গাতে প্রতি বছর 15ই অক্টোবর হাত ধোয়া দিবস হিসেবে চিহ্নিত। হাতের সব কাজের মধ্যে একটা বড় কাজ খাবার নিয়ে, তাই হাত দিয়ে শরীরে নানা রোগে জীবাণু ঢোকার সুযোগ পায়। খাদ্য যতই স্বাস্থ্যসম্মত জীবাণুমুক্ত হোক না কেন, হাত পরিষ্কার শুধু নয়, জীবাণুমুক্ত হতে হবে। তবেই না ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, বমি, কৃমির মতো সব পেটের অসুখ থেকে সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে। অপুষ্টি, রক্তাল্পতা প্রতিরোধে হাত ধোয়ারও একটা

0: ঠিক আছে। এছাড়া শরীরে চোখ নাক কান মুখে হাত দেওয়া, দাঁতে নখ কাটার অভ্যেস এসব জীবাণু সংক্রমণের এক কারণ। ক্ষতস্থান সহ খোলা সংবেদনশীল অঙ্গের জন্য পরিষ্কার হাত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হাইস্কুল সব জায়গায় মিড ডে মিল চালু হওয়ার সঙ্গে সঙ্গে হাত ধোয়ার অভ্যেসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাজে স্বাস্থ্যকর্মীরা কেবল উৎসাহিত করছেন না, শিক্ষকদের অংশগ্রহণ আরও বেশি কার্যকর হয়ে উঠছে দিনকে দিন। শত কাজের মধ্যেও মা জেঠিমারা হাত ধুতে ভুলছেন না, আর নিজেরা অনুভব করছেন বলেই না। হাত ধুয়ে খাওয়া খেতে দেওয়া খাওয়ার তৈরি শুধু নয়, হাঁচি কাশি শিশুর পায়খানা প্রস্রাব পরিষ্কার, ক্ষেতখামারের কাজ, গরু গোবর থেকে বাড়ির পোষা প্রাণীদের গায়ে হাত দিলে হাত ধুচ্ছেন। তবে এই হাত ধোয়ারও পদ্ধতি আছে, যা দুহাতের নখ থেকে প্রত্যেকটি আঙুলের ফাঁক, হাতের কবজি পর্যন্ত ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে সেই সাবান ধুয়ে ফেলতে এক মিনিট সময় লাগতে পারে। পরিষ্কার হাত আপনা থেকেই শুকনো হলে ভালো। এই হাত অন্য কিছুতে না লাগানো দরকার সঠিক কাজের আগে পর্যন্ত। আর কিছু কিছু কাজ তো আগে পরে দুবারই হাত ধোয়া জরুরি। এমন কাজে করোনা এসে কিছুটা নাড়া দিয়ে গেছে। হাতে জীবাণু থেকে বাঁচতে চামচ ব্যবহার করাই শ্রেয়, এমনটা ভাবার কোনো কারণ নেই। সঠিকভাবে হাত পরিষ্কার করে খেতে পারলে হজম হওয়া ও পুষ্টির সঙ্গে তৃপ্তির অনুভব জড়িয়ে থাকে। হাত নিজে তার রক্ষাকর্তা হিসেবে অনেক অণুজীবাণু বয়ে বেড়ায়। খারাপ জীবাণুগুলোকে আটকে রাখতে, এর বিরুদ্ধে লড়তে ও চামড়াকে সুস্থতা দিতে সদাই তৎপর। এমন দায়িত্বশীল দুটো হাত থাকতে চামচ ব্যবহার করার প্রয়োজন সবসময় নেই। আর যদি সে চামচ জীবাণুমুক্ত না হয় তার দায় কে নেবে? সুতরাং মাননীয় কালাম সাহেবের কথায়, সেই হাতে সুন্দর যে কাজ করে আন্তরিকভাবে সৎভাবে সাহস ভরে মুহূর্ত থেকে মুহূর্তে সারাদিন ধরে। হাতের পাঁচটা আঙুল সমান না হয়েও এত সুন্দর দুটো হাত আছে যখন আমরা একেই কাজে লাগাই ধুয়ে নিয়ে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রীনা সামন্ত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। এর আগে লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। এসআইআরে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 34 জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপ পেয়ে ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছেন, তাদের পরিবার, গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে তারা উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি বলেন, এই স্বনির্ভর গোষ্ঠীগুলি কৃষি, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মহিলাদের জন্য জীবিকার সুযোগ সৃষ্টি করেছে।
2: মহিলায় পিছে রে যাতে থে আর্থিক রূপ সে কেবল পরিবার কা দেখভাল পরিবার কা সহযোগী করতে থে, ছোট ছোট চিজো কে লিয়ে দূসরোঁ কে উপর নির্ভর করতে থে, লেকিন আজ ও আত্মনির্ভর বন গে। কেবল আত্মনির্ভর নেই, দূসরোঁ কা ভি ও সহারা দেনে ওয়ালে বন গে। এ কেবল উনকে ইনকম নেহি হ্যায়, এ দেশ কা আর্থিক সমৃদ্ধি, দেশ কা মহিলাঁ কো বিকাশ ভি এ সমাহিত হে।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে আয়ুর্বেদকে আরও শক্তিশালী করে তুলতে হবে। নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আন্তর্জাতিক সম্মেলন কৌমারাকান 2026-এ উপরাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিহিত রয়েছে পারস্পরিক সহযোগিতা এবং রোগীর নিরাপত্তার ওপর। শিশু স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহর্ষি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এদিন একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। উপরাষ্ট্রপতি আগামীকাল কারওয়ারের INS কদম্ব নৌঘাটিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ সমর্থক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জাহাজ, যা আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন।
3: আপনি 140 কোটি দেশবাসীয় কো গৌরব কা মৌকা দিয়া, ক্যোকি সবসে বড়ি সফলতা আগর কুছ হোতি হ্যায় তো ও হ্যায় তিরঙ্গে কি শান বড়ানা। আপনি তিরঙ্গে কি শান বড়াই হ্যায়, তিরঙ্গে কা মান বড়ায়া হ্যায়, আর ইসলিয়ে আপকি সফলতা কেবল আপকি নহি হ্যায়, ইয়ে দেশ কে করোড়ো করোড়ো নাগরিকো কি সফলতা হ্যায়।
1: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরের এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে লের কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন। এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাদুম দর্চা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক SRCC সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য শিল্পমন্ত্রী জানান, এই চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলছে।
0: The US bilateral trade agreement first rank has been finalized. It's going through the final contours, the legal drafting, and we hope to be able to finalize that soon and operationalize that once we get comparable advantage or competitive advantage over our peer countries.
1: সরকার জানিয়েছে, শুল্ক সংক্রান্ত জটিলতা সত্ত্বেও চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি বেড়ে প্রায় $51 বিলিয়নে পৌঁছেছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ প্রায় 12% বেশি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি SIR প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন

0: কমিশনার সুখবীর সিং সান্ধু বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে। নিট স্নাতকোত্তর 2026 পরীক্ষায় উত্তরপত্র এবং পরীক্ষার্থীদের দেওয়া উত্তর প্রকাশ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবিতে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং জাতীয় মেডিকেল কমিশনের জবাব তলব করেছে। বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নোটিশ জারি করে আবেদনটিকে ইতিমধ্যেই বিচারাধীন অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এইমস গুয়াহাটি, এইমস পাটনা এবং এইমস দেওঘরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে এক ব্যক্তি নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কথিত এই ষড়যন্ত্রের পেছনে যে হিন্দু বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় অধিকতর সতর্কতা অবলম্বন করে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য জিস্যাট 7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভিওয়েট টর্পেডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 34 জন পড়ুয়া প্রাণ হারিয়েছে, একজন শিক্ষকও নিহত হয়েছেন বলে খবর। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান মিয়ান সৈয়দ জানিয়েছেন, ঘটনাটি শহরের ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকার দীর কলোনিতে ঘটে। তিনতলা ভবনটির ছাদ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইউক্রেন আজ রাশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোধনাগারটির দিকে ধেয়ে আসা ইউক্রেনের 4টি ক্ষেপণাস্ত্র এবং 69টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে ড্রোনগুলির ধ্বংসাবশেষের আঘাতে শোধনাগারটিতে আগুন ধরে যায়। উত্তর কোরিয়া পূর্ব জাপান সাগরে দু ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ডুবোজাহাজভিত্তিক যুদ্ধ ব্যবস্থাগুলির সক্ষমতা যাচাই করা এবং নৌবাহিনীকে তাদের কৌশলগত অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপপে ইতিহাস গড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিডসের কাছে 12-13 ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্যসমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। একটু পরেই আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর।

বেজে 30 মিনিটে অন্বেষা। প্রথমেই বিজ্ঞান বিষয়ক সংবাদ, এরপর শর্ত বর্ষ পেরিয়ে মার্থা গতির, বলবেন ডক্টর কৃষ্ণা রায়। এরপরে রয়েছে রাসায়নিক প্রযুক্তি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রযুক্তির অধ্যাপক দেবারতী মিত্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। 9:30 নাটক দধিচি, রচনা শুভঙ্কর চক্রবর্তী, রূপান্তর রঞ্জন বাগচি, প্রযোজনা সুভাষ দাস। 10:30 নজরুল গীতি শুনবেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। আধুনিক গান 10:45 শিল্পী সুচিত্রা সাহা। লোকগীতি শুনবেন রাত 11টায় অভিজিৎ দাসের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, শিল্পী অতনু রক্ষিত।

0: সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনীম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানীশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। একটু পরেই স্থানীয় সংবাদ।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। সরকারি ও আধা সরকারি অফিসে নিযুক্ত কর্মবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় কল্যাণী এইমস সহ আরও 4টি এইমস হাসপাতালকে আনা হয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসব মুখর গোটা রাজ্য। মুর্শিদাবাদের লালবাগে দুর্গাপুজোর উদ্বোধন করে বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর টিকিট বিক্রির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবির ওপর আপত্তিকর লেখার ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ, পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মী নয়, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ও ভাতা সংক্রান্ত তথ্য চেয়েছে কমিশন। নির্ধারিত অনলাইন পোর্টালে নির্দিষ্ট ফরম্যাট

0: এই সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই তথ্য জমা দিতে হবে। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি অফিসে নিযুক্ত কর্মবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। অর্থ দপ্তর থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক সময়কালীন কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক 3,000 টাকা করে বৃদ্ধি করে 8,000 টাকা করা হল। চলতি মাস থেকেই তাদের এই পারিশ্রমিকের বর্ধিত হার কার্যকর হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবায় বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা উপভোক্তারা এতদিন রাজ্যের বাইরে চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমস হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পেতেন। এবার সেই তালিকায় যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসকেও। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির আরও 4টি এইমস হাসপাতালকেও এই প্রকল্পের আওতায় আনা হল। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এর থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। একটি প্রতিবেদন,
1: পঞ্চমীর সকাল থেকেই কার্যত উৎসবের মেজাজে শহর কলকাতা। একাধিক বড় পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ছে। পুজোর ভিড় সামাল দিতে কলকাতা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ এবং জনসমাগম নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবারে দুর্গাপূজায় আন্তর্জাতিক আগ্রহ চোখে পড়ার মতো। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর ইতিমধ্যেই কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন। মণ্ডপের শিল্পভাবনা, উৎসবের আবহ এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, কলকাতায় এসে বুঝতে পেরেছেন কেন দুর্গাপূজো এত বিশেষ একটি উৎসব। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের লালবাগ বুধাসপাড়ায় দুর্গাপূজোর উদ্বোধন করে বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, গত 6 মাসে জেলায় 9,700 জন নাবালিকা মা হয়েছেন।
2: কাজী পুরোহিত যারা এইসব বিয়ে দিচ্ছেন তাদেরকেও বলছেন করবেন না, এরপরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আপনার এই মুর্শিদাবাদ জেলায় 6 মাসে 9,700 প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয়েছে। 15 বছরের মেয়েরা তো বাচ্চা নেওয়ার মতো শারীরিক ক্ষমতাই নেই, ক্ষতি করছেন কেন? এই জন্য তো বলছি গ্রাজুয়েট করুন, মেয়েদের চাকরি দেবো আমরা।
0: এদিন তিনি কর্ণসুবর্ণের রেল দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও সিভিক ভলান্টিয়ারের নিয়োগপত্র তুলে দেন। এদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক ভিডিও বার্তায় পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রাজ্যের শারদোৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। রাজ্যের সরকারি আধা সরকারি দপ্তর ছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমীতে পুজোর ছুটি শুরু হয়েছে। দুর্গাপূজোর পর লক্ষ্মী পুজো পর্যন্ত একটানা 12 দিনের ছুটি কাটিয়ে আগামী 27 অক্টোবর থেকে নিয়মিত কাজ শুরু হবে। এদিকে পুজোর সপ্তমী অষ্টমী অর্থাৎ রবি ও সোমবার রাজ্যের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে এই সময় সব হাসপাতালেই চালু থাকবে এমার্জেন্সি ওয়ার্ড। ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোর টিকিট বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার মাস আর্ট সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বোসের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইন্দ্রনীলের পাশাপাশি তাঁর স্ত্রী মধুচন্দা সেনের ওই মাস আর্ট সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখতে বলেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্বামী বিবেকানন্দের ছবির ওপর আপত্তিকর লেখার ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ সিউড়িতে সাংবাদিকদের কাছে তিনি জানান, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ করা হবে।
3: উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আমরা নিয়মিতভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগে আছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি তৈরি করেছে, আগামী 15 দিনের মধ্যে সেই তদন্ত কমিটি দোষীদের চিহ্নিত করে দপ্তরকে রিপোর্ট দেবে। সমস্ত সিসিটিভি প্রিজার্ভ করতে সংরক্ষণ করতে বলা হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেয়াত করবে।

0: না, কঠোরতম শাস্তি হবে, ছাত্রছাত্রী হওয়ার যোগ্যই নন।
1: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ।
2: কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষিকাজে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক কিভাবে তা কৃষকদের পক্ষে সহায়ক হয়ে উঠেছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়েক।
3: কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে 3টে কিস্তিতে 4 মাস পরপর দেয়া হয়, তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন, সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI-এর উপাচার্য সন্তোষ আজমেরা দপ্তরে ভাঙচুর ও এক পড়ুয়ার বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। প্রেস বিবৃতি অনুযায়ী গতরাত থেকে আজ সকালের মধ্যে তাঁর দপ্তরে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন শাখার আধিকারিকরা উপাচার্যের বৈঠক কক্ষে জড়ো হন। এরপর একদল পড়ুয়া তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদের মধ্যে একজন উপাচার্যকে শারীরিকভাবে নিগ্রহ করে বলেও অভিযোগ। উপাচার্য এই ঘটনাকে অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতুর গাড়ি ধাক্কায় দুজনের মৃত্যুর ঘটনায় গাড়ির চালককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। মানোয়ার মোল্লা নামে ওই ব্যক্তিকে ন্যাজাটের একটি গোপন ডেরা থেকে পুলিশ পাকড়াও করে বলে জানা গেছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানালেন,
4: আজকে এবং 17 তারিখে মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও একটু জায়গা করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
5: 18-19-20 এই 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় কল্যাণী এমস সহ আরও 4টি এমস হাসপাতালকে আনা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসব মুখর গোটা রাজ্য। স্থানীয় সংবাদ শেষ হল।
6: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
7: সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলছেন কাশফিন নাহার।
8: সেবা সংকল্প অভিযানের বিশেষ পর্বে আমাদের শ্রোতা বন্ধুদের স্বাগত। আমরা সেবা সংকল্প অভিযানের এই পর্যায়ের একদম শেষের দিকে এসে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় হল প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের যে অগ্রগতি সেই বিষয়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। উনি যেমন প্রতিরক্ষার সঙ্গে যুক্ত, সেরকমভাবে উনি একাধারে লেখকও, সাংবাদিকও। নমস্কার, আপনাকে স্বাগত।
9: নমস্কার।
8: তো প্রথমেই জানতে চাইব যে 2014 সালের পর থেকে ভারতে প্রতিরক্ষা ক্ষেত্রে বা প্রতিরক্ষা নীতিতে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে?
9: আগের যে রিয়াক্টিভ বা প্রতিক্রিয়াশীল অবস্থান থেকে সরে এসে ভারত একটা সক্রিয় ও প্রতিরোধমূলক, যাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ডেটারেন্ট নিরাপত্তা নীতি গ্রহণ করেছে। এটা হলো মূল। এর পরিবর্তনগুলো হলো প্রথমত প্রাতিষ্ঠানিক সংস্কার ও যৌথ কমান্ড গঠন, দ্বিতীয়ত প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ানো ভারতকে আমদানিকারক থেকে

কে উৎপাদনকারীতে রূপান্তর করতে মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত উদ্যোগ জোরদার করা হয়েছে। পজিটিভ ইন্ডিয়ানাইজেশনে এবং ইন্ডিয়ানাইজেশন লিস্টে 5,000-এরও বেশি সামরিক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি নিষিদ্ধ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি বাধ্যতামূলক করা হয়েছে। তৃতীয়ত, সামরিক আধুনিকীকরণের জন্য বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। 2013-14

0: প্রতিরক্ষা রপ্তানি নীতিতে ঐতিহাসিক একটা আমরা লাফ বা উল্লম্ফন দেখতে পাচ্ছি, যে ভারত বিশ্বমঞ্চে একটা অন্যতম প্রতিরক্ষা রপ্তানি মানে সামগ্রী রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে। 2014 থেকে 2026 মধ্যে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 5,500%-এরও বেশি বেড়ে ফিলিপাইন, আর্মেনিয়া, ইকুয়েডর সহ 80-এরও বেশি দেশে পৌঁছেছে।
1: মানে আমরা যেখানে আগে আমদানিটাই বেশি করতাম, এখন রপ্তানিতেও আমরা সমানভাবে এগিয়ে গেছি।
0: হ্যাঁ, এবং সেটা আমরা 80-এরও বেশি দেশে রপ্তানি করছি। এবং পঞ্চমত, কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমরা যেটাকে বলি, সেটা স্বায়ত্তশাসন বজায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লেমোয়া, কমক্যাসা, বেকার মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করেছে এবং কোয়াড জোটে সক্রিয় ভূমিকা পালন করছে। আর ষষ্ঠত, মানব সম্পদ ও প্রযুক্তির আধুনিকীকরণ। সামরিক বাহিনীতে তরুণদের অন্তর্ভুক্তির জন্য 2022 থেকে অগ্নিবীর প্রকল্প চালু করা হয়। পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ড্রোন প্রযুক্তির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: এই যে পরিবর্তনগুলোর কথা আপনি বললেন, এই পরিবর্তনগুলো দেশের যে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তাকে কিভাবে প্রভাবিত করছে?
0: জাতীয় নিরাপত্তাকে আমার মনে হয় বহুমুখী ও শক্তিশালীভাবে প্রভাবিত করছে। যেরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, যে সার্জিক্যাল স্ট্রাইক আমরা জানি 2016, বালাকোটের এয়ার স্ট্রাইকের কথা জানি আমরা 2019, এর মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমানা পেরিয়ে গিয়েও আঘাত আনতে প্রস্তুত।
1: একদম,
0: আগে শুধু আমাদেরকে আক্রমণ করলে আমরা করতাম, কিন্তু এখন আমরা প্রয়োজনে আমরা সীমানা পেরিয়ে গিয়ে আক্রমণ করব। এটি শত্রু দেশের বিরুদ্ধে একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রতিরোধ গড়ে তুলেছে। তারপর সীমান্ত সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। চীন ও পাকিস্তানের দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্ত পরিকাঠামো, যেরকম রাস্তা, ট্যানেল, আপনার বিমান ঘাঁটি দ্রুত উন্নত করা হয়েছে। এর ফলে যে কোনো সংকটে ভারতীয় সেনা দ্রুত সাড়া দিতে সক্ষম। তারপর যেমন অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা, যেমন আপনার কঠোর আইন সংশোধন করে দিয়ে ইউএপিএ ও এনআইএর আইনের পরিবর্ধন করে জম্মু কাশ্মীরে 370 দ্বারা বিলোপ করে অভ্যন্তরীণ নাশকতামূলক কর্মকাণ্ড ও উগ্রপন্থী তৎপরতা, যেরকম নকশালবাদ ইত্যাদিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিগত দশকের তুলনায় অসামরিক নাগরিকের মৃত্যুর হার হ্রাস পেয়েছে। আর কৌশলগত স্বাবলম্বন ও নির্ভরযোগ্যতা বেড়েছে। আইএনএস বিক্রান্তের মতো দেশীয় যুদ্ধ জাহাজ, তেজস যুদ্ধ বিমান, ব্রহ্মোস মিসাইল সিস্টেমের সফল অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে যে ভারত যুদ্ধের সময় বিদেশি সরবরাহের উপর আর তেমন নির্ভরশীল থাকবে না। আর যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য, যেটাকে নেট সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠেছে ভারত। শক্তিশালী নৌ আধুনিকীকরণ এবং লাইন্স অফ ক্রেডিট প্রদানের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করে নিজেকে এই অঞ্চলের প্রধান নিরাপত্তা প্রদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। 2014 সালের পর থেকে নেওয়া পদক্ষেপগুলি ভারতকে শুধু সামরিক প্রতিরক্ষামূলক রাষ্ট্র থেকে বিশ্বস্ত কৌশলগত শক্তি ও বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। তবে এই অর্থনৈতিক সম্পদের সঠিক ব্যবহার এবং থিয়েটার কমান্ডের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করা ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও।
1: এরপরে জানতে চাইবো যে এই যে মোদী সরকারের আমলে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ফলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা আধুনিকীকরণে কতটা অগ্রগতি হচ্ছে, কারণ আপনি তো বায়ুসেনাতে ছিলেনই, ফলে এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে কতটা অগ্রগতি সম্ভব হয়েছে।
0: অবশ্যই, যখন আমরা যখন ছিলাম, মনে করুন লাদাখে বা জায়গায় দেখেছি, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের লজিস্টিক সমস্যা হতো, আমাদের অনেক সৈনিক মারা যেত। এখন এক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। 2013-14 অর্থবর্ষে ছিল, মানে প্রতিরক্ষা বাজেট ছিল 2.53 লক্ষ কোটি টাকা, সেই জায়গায় বাজেট 2026-27 7.85 লক্ষ কোটি টাকা করা হয়েছে। বিশেষ করে নতুন অস্ত্র প্রযুক্তি কেনার জন্য মূলধন বরাদ্দ বাড়িয়ে 2.19 লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা তিন বাহিনীর আধুনিকীকরণকে ত্বরান্বিত করেছে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের ফলে যে প্রধান অগ্রগতি হয়েছে সেগুলো হলো, সেনাবাহিনীতে অস্ত্রশস্ত্র ও গোলন্দাজদের পুরনো প্রযুক্তির অস্ত্র বদলে দেশীয় প্রযুক্তির ধনুষ ও ATAGS আর্টিলারি গান এবং K9 বজ্র হাউইটজার কামান অন্তর্ভুক্ত করা হয়েছে।

0: তাছাড়া ট্যাঙ্ক ও সাজোয়াজানের ক্ষেত্রে আধুনিক অর্জুন মার্ক ওয়ান এ ট্যাঙ্ক এবং রাশিয়ার থেকে নেওয়া T-90 বিশ্ব ট্যাঙ্কের আধুনিকীকরণ করা হয়েছে এবং দেশীয় অ্যাসল্ট রাইফেল যেমন SIG সোয়ার এবং AK-203 প্রদান করা হয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রে বাহিনীকে একটি বিল্ডার্স নেভি বা আত্মনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে, যার ফলে এখন প্রায় 97% যুদ্ধজাহাজ ভারতেই তৈরি হচ্ছে।
1: মানে এই সব ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া একদম সম্পূর্ণভাবে প্রযোজ্য।
0: আর যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্ত নৌবাহিনীতে কমিশন করা হয়েছে, এটা স্বপ্ন ছিল। তাছাড়া আপনার যে সাবমেরিন ও স্টিলথ ফ্রিগেটের ক্ষেত্রে প্রজেক্ট 75 এর অধীনে কালভারি ক্লাসের আধুনিক সাবমেরিন এবং INS আরিঘাটের মতো পারমাণবিক চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যুক্ত করা হয়েছে। এছাড়া প্রজেক্ট 17 এর অধীনে অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট তৈরি করা হয়েছে। নেভির ক্ষেত্রে দূরপাল্লার ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং নজরদারির জন্য মার্কিন প্রযুক্তির MQ-9B সি গার্ডিয়ান ড্রোনও মোতায়েন করা হয়েছে। তারপর আসছি আমার এয়ারফোর্সের ক্ষেত্রে, যে ফরাসি প্রযুক্তির 36টি রেফাল ফাইটার জেট এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস মার্ক ওয়ান এ লাইট কমব্যাট এয়ারক্রাফট বিমানবাহিনীর যুদ্ধ ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটার AMCA তৈরির কাজ শুরু হয়েছে। দেশীয় প্রযুক্তির হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড LCH প্রচণ্ড বলি আমরা এবং রুদ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনুক এবং অ্যাপাচে হেলিকপ্টারও কেনা হয়েছে, সেগুলোকে মডিফিকেশন করা হচ্ছে আমাদের মতো করে। তাছাড়া এয়ার ডিফেন্সের যে আকাশ সীমা সুরক্ষায় রাশিয়ার থেকে আনা অত্যাধুনিক S-400 ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আপনারা জানেন অপারেশন সিন্দুরের বিরাট ভূমিকা ছিল S-400, হিরো হয়ে গেছিল S-400, এবং ভারতের নিজস্ব আকাশ ও সমীরণ মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে। এবং সীমান্ত পরিকাঠামো যেটা, সেখানে সবচেয়ে বড় ব্যাপার ছিল সীমান্তটাকে যেন মানে অবহেলিত রাখা হয়েছিল। সেখানে সৈনিকদের অনেক সময় যদি আক্রান্ত হতো পেছন থেকে সমর্থন দেওয়ার সেরকম সুবিধা ছিল না। এখন মানে আপনি মনে করুন হিমালয়ান এলাকায় বা রাজস্থানে, হ্যাঁ, বা আপনার এই যে বাংলাদেশের সঙ্গে যে জলাকীর্ণ যে বিশাল বা অরুণাচল প্রদেশ, মানে সুরঙ্গ ও সড়কের প্রচন্ড অভাব ছিল। বর্ডার রোড অর্গানাইজেশন কি করেছে, এখন সবচেয়ে বড় আপনি জানেন সেলা টানেল করেছে সেই JNK-তে, এবং শত শত কৌশলগত সেতু ও রাস্তা তৈরি করেছে এবং প্রযুক্তিগত একীকরণ করেছে। কম মানে এটা এর মধ্যে এই একীকরণটা না হলে তিনটে বাহিনী কি করতো, আলাদা আলাদা কাজ করতো। এখানে এখন থিয়েটার কমান্ড স্ট্রাকচার বা অপারেশন সিন্দুরের মাধ্যমে একটা ট্রাই সার্ভিস ত্রি পরিষেবা একীকরণ জোরদার হয়েছে।
1: 2025 সালে 22 এপ্রিল আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন,
0: অবশ্যই,
1: কারণ জম্মু কাশ্মীর পহেলগামে সন্ত্রাসবাদী হামলা ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সামনে এক ধরনের চ্যালেঞ্জ, এটা কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল বলে আপনার মনে হয়?
0: এই জঘন্য সন্ত্রাসবাদী হামলা ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সামনে বেশ কিছু জটিল ও নতুন মাত্রার কৌশলগত চ্যালেঞ্জ তুলে ধরে। লস্কর ই তৈবার প্রক্সি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এরাই এটা পরিচালনা করেছিল। এই হামলায় অন্তত 26 জন নিরীহ অসামরিক পর্যটক নিহত হন, যা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার জন্ম দেয়
1: এবং একটা আমাদের প্রত্যেকের মনেই দগদগে একটা ক্ষত আর কি।
0: অবশ্যই ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সামনে এই হামলা যে প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে সেগুলো হচ্ছে সফট টার্গেট বা অসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
1: একদম,
0: সন্ত্রাসবাদীরা সামরিক বা কঠোরভাবে সুরক্ষিত ঘাঁটির পরিবর্তে সহজ লক্ষ্যবস্তু বা সফট টার্গেট হিসেবে সাধারণ পর্যটকদের বেছে নেয়। জম্মু ও কাশ্মীরে যখন স্বাভাবিকতা ও পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটছিল, আমাদের আপনার মনে থাকবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়ে বলেছেন আমাদের কাশ্মীর এখন আর ভয় নেই, আপনারা সবাই আসুন। আর তার মানে পরপরই এই ঘটনাটা ঘটে, মানে যেটা সবচেয়ে সুরক্ষিত বলে ভাবা হতো সেই পহেলগাঁও এই হামলা চালানো হয়। উন্মুক্ত প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের মানে যানমালের নিরবচ্ছিন্ন নিরাপত্তা দেওয়া যে কতটা কঠিন।
1: হ্যাঁ, মানে এরপরে তো দেখা গেল যে শুধু ওখানেই পর্যটকরা ভয় পাচ্ছে তা নয়, যে কোনো জায়গায় যেতেই ভয় পাচ্ছে, কারণ সফট টার্গেট।
0: এবং কি হলো যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক অস্ত্রের অনুপ্রবেশ ঘটেছে, এটা টের পাওয়া গেল।
1: হ্যাঁ,
0: যে হামলাকারীরা সামরিক গ্রেডের এম

0: ফোর কার্বাইন এবং AK-47 রাইফেল ব্যবহার করেছিল। সীমান্ত পেরিয়ে কাশ্মীরে এই ধরনের উন্নত হাইটেক অস্ত্রের নিয়মিত চোরাচালান এবং তা ঠেকাতে গোয়েন্দা নজরদারির সীমাবদ্ধতার বিষয়টি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। তৃতীয়ত, হাইব্রিড ও স্থানীয় প্রক্সি নেটওয়ার্কের মোকাবেলা করতে হয়। তদন্তে দেখা যায় যে লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলো কি করলো, কাশ্মীর উপত্যকায় নতুন নতুন নামে যেমন TRF স্থানীয় কিছু সাহায্যকারীর মাধ্যমে, স্লিপার সেল বলুন, তাদের হ্যান্ডলার্স বলুন, তাদের মাধ্যমে অস্ত্র ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে। এই ধরনের অদৃশ্য আন্ডারগ্রাউন্ড প্রক্সি নেটওয়ার্কগুলোকে মূল থেকে উৎপাটন করা গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজম সংস্থাগুলোর জন্য অত্যন্ত জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থত, সাম্প্রদায়িক মেরুকরণ ও মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেটা নাকি মানে অহরহই আমাদের দেশে মানে করাই দেওয়ার চেষ্টা করা হয়, সুরসুরি দেওয়া হয়, ধর্মীয় সুরসুরি দেওয়া হয়। হামলার সময় পরিচয় যাচাই করে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের টার্গেট করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের জনসংখ্যাগত পরিবর্তনের বিরোধিতা করা এবং ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কাশ্মীরের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। তারপর যেটা বলবো আমরা, সেটা হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ। এই হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র কূটনৈতিক ও সামরিক সংকট তৈরি হয়। ভারতকে পাল্টা জবাব দিতে অপারেশন সিন্ধুর নামক বিমান হামলা চালাতে হয় এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করার মতো কড়া পদক্ষেপ নিতে হয়।
1: আমরা এখানেই অপারেশন সিন্ধুরে যাওয়ার আগেই প্রথম পর্বটা শেষ করতে চাইছি, কারণ সময় আমাদের হাতে বাঁধা। দ্বিতীয় পর্বে আমরা অপারেশন সিন্ধুরে কি কি ঘটলো এবং আমরা কিভাবে এই জবাব দিলাম সে বিষয় নিয়ে আলোচনাটা শুরু করব। আপনাকে অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে। আশা করব প্রতিরক্ষা নিয়ে মানুষের মনে তো প্রচুর কৌতূহল, তার কিছু অন্তত যদি আমরা নিবারণ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় ছিল প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কাশ্মীর নাহার। আজ শুনলেন প্রথম পর্ব।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটি শিল্পী মান্না দে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন উলকুন্ডা জেলা বীরভূম থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী। শিল্পী মান্না দে।

অনুরোধের আসরে পরের গানটির শিল্পী গায়ত্রী বসু গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ফুলিয়া চটকাতলা। নদিয়া থেকে ধীরেন বসাক শিল্পী গায়ত্রী বসু।

অনুরোধের আসরে এবারের গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সিঙ্গুর থেকে তপন চক্রবর্তী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অনুরোধের আসরে এবারের গানটি। শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবির নাম কখনো মেঘ। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে অর্চন গুঁই। শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: বাংলা গানের অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
1: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পূজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: অন্বেষায় প্রত্যেক দিনের মতোই বিজ্ঞানের খবর থাকবে। আজ থাকবে বরেণ্য একজন মহিলা বিজ্ঞানীর কথা, থাকবে আরও কিছু। সব মিলিয়ে সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। শুরু করব বিজ্ঞানের টুকরো খবর দিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং অ্যাপ্লায়েড লার্নিং প্রসারে একযোগে কাজ করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস ও কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। দুই সংস্থা যৌথ উদ্যোগে কলকাতায় তৈরি হতে চলেছে এআই কেন্দ্রিক সেন্টার অফ এক্সেলেন্স। এটির লক্ষ্য পড়াশোনার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের প্রযুক্তিগত চাহিদার যোগসূত্রকে মজবুত করা। এতে ভবিষ্যতে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। প্রাথমিকভাবে দুই বছরের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পড়ুয়া ও শিক্ষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হাতে কলমে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বাস্তব ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ, গবেষণা ও নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজের ক্ষেত্র তৈরি হবে। এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক টিসিএস এর পেশাদারদের পরামর্শে বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ। বিজ্ঞানের খবর শুনলেন অন্বেষায়। এরপরে আমরা শুনব ফরাসি চিকিৎসক এবং বিজ্ঞানী মার্তে গোতিয়েকে নিয়ে কিছু কথা। এই নারী বিজ্ঞানীকে নিয়ে আমাদের জানাচ্ছেন অধ্যাপিকা কৃষ্ণা রায়।
1: ফরাসি চিকিৎসক বিজ্ঞানী মার্তে গোতিয়েকে নিয়ে কিছু বলার আগে একটা ঘটনার উল্লেখ করি। 2014 সালের জানুয়ারিতে গ্যারন নদীর ধারে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের প্রধান বন্দর শহর বর্দোর কাছে সাদামাটা একটি হোটেলে 88 বছর বয়সিনী মার্তে মন দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিলেন। ফ্রেঞ্চ ফেডারেশন অফ হিউম্যান জেনেটিক্স আয়োজিত সম্মানজনক সায়েন্স কনফারেন্সে তিনি সেদিন আমন্ত্রিত বক্তা। আর বিশ শতকে বিজ্ঞানীর গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য পাবেন সম্মানসূচক মেডেল। কিন্তু বিশেষ এক আইনি জটিলতায় না রাখতে পারলেন তার বক্তব্য, না পেলেন মেডেল। হতাশ বৃদ্ধাটি দুঃখ করে বলেছিলেন, আই এম হার্ট অ্যান্ড সাসপেক্ট ম্যানিপুলেশন, আই হ্যাভ দ্য ফিলিং অফ বিং দ্য ফরগটেন ডিসকভারার। 2025 সালটি ছিল মার্তে গোতিয়েরের শতবর্ষ। ডাউন সিন্ড্রোম নামে মানুষের এক বিশেষ রোগের কারণ আবিষ্কার করেও সমকালে পাননি প্রার্থিত কোনো স্বীকৃতি। রোগটির কথা 1866 সালে প্রথম বলেন ব্রিটিশ চিকিৎসক জন লংডন ডাউন। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত মানুষের মুখের গড়ন কিছুটা চ্যাপটা, ছোট্ট ঘাড়, ছোট্ট হাত পা, ট্যাচা চোখ, বুদ্ধিবৃত্তিতে খানিকটা খাটো। দেহ মনের বাড়বৃদ্ধি অনেক মাইলস্টোন যেমন বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা, কথা বলা বেশ দেরিতে আসে। এই রোগের আসল কারণ যে দেহকোষের মধ্যে ক্রোমোসোমের সংখ্যার পার্থক্য, সে কথা তরুণী বয়সেই প্রথম আবিষ্কার করেন মার্তে। তবে এই আবিষ্কারের কৃতিত্ব 50 বছর ধরে তার বদলে পেয়েছেন তারই সহকর্মী সুযোগ সন্ধানী পুরুষ গবেষক জেরোমে লেজিউনে। 1925 সালের 10ই সেপ্টেম্বর প্যারিসের কাছে একটি খামার বাড়িতে কৃষক পরিবারে মার্তে জন্ম। 17 বছর বয়সে প্যারিসে ডাক্তারি পড়তে গেলেন। ফ্রান্সে তখন মেয়েরা সচরাচর ডাক্তারি শাস্ত্র পড়ত না। কঠিন প্রবেশিকা পরীক্ষা পাস করার পরেও কয়েক বছর ধরে রোগ নির্ণয়, চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নিতে হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবই শেষ হয়েছে। প্যারিসে হিটলারের নাজি বাহিনী আর ফরাসি সৈন্যদের মধ্যে সামনাসামনি যুদ্ধে ছুটে আসা বুলেটের আঘাতে মারা গেলেন মার্তের ডাক্তারি পড়ুয়া দিদি পলেট, যে নাকি তাকে বলেছিল, ভুলে যেও না আমরা সমাজের নিচুতলা চাষির মেয়ে, আমাদের উন্নতি করতে গেলে একটি পুরুষের থেকেও দ্বিগুণ শ্রম করতে হবে। মার্তের মন ভেঙে পড়লেও কৃতিত্বের সঙ্গে ডাক্তারি পরীক্ষায় পাশ করলেন। অভিজ্ঞতা বাড়ানোর জন্য স্থানীয় হাসপাতালে কাজ নিলেন। ডাক্তারি পড়ার সময় তার থিসিসের অভিনবত্বের কারণে উচ্চশিক্ষার জন্য 1 বছরের স্কলারশিপ পেলেন বোস্টনে হার্ভার্ড মেডিকেল স্কুলে। সেখানে শিশুরোগ বিশেষজ্ঞ হওয়ার প্রশিক্ষণ পেলেন, শিখলেন রিউম্যাটিক ফিভারের চিকিৎসার বিভিন্ন টেকনিক, আর ল্যাবরেটরিতে সেল কালচার করা, অর্থাৎ কিভাবে মাইক্রোস্কোপের নিচে শরীরের কোষগুলির কালচার পরীক্ষা করে প্রয়োজনে তাদের ফটো নিয়ে ফটোকে ডেভেলপ করতে হয়। ঠিক ছিল প্যারিসে ফিরলেই শিশুরোগ বিশেষজ্ঞ আর গবেষকের স্থায়ী চাকরি পাবেন। 1956 সালের সেপ্টেম্বরে দেশে ফিরে দেখলেন তার চাকরিটি পেয়ে গেছেন অন্য একজন। প্যারিসের আর্মান ট্রসিউ হাসপাতালে প্রফেসর রেমন টারপাঁ তখন শিশুদের অসম্পূর্ণ দেহ গঠনের সমস্যা নিয়ে গবেষণা করছিলেন, যার মধ্যে প্রধান ছিল এই ডাউন সিনড্রোম, সেকালের ভাষায় মঙ্গোলিজম। আমেরিকার খোলামেলা ল্যাবরেটরি থেকে প্যারিসে স্বল্পভাষী অমুষিকে প্রফেসর টারপার রক্ষণশীল ল্যাবরেটরিতে এসে অস্বাচ্ছন্দ্য বোধ করলেও মাঠে কাজটি নিলেন। টারপার ইতিমধ্যে জেনেছেন সুইডেনের বিজ্ঞানীরা মানুষের দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোসোম ভালো মতন দেখতে পেয়েছেন। তাহলে ডাউন সিনড্রোমে আক্রান্ত রোগীদের ক্রোমোসোমের সংখ্যা তো পরীক্ষা করা দরকার। সেই সময় গোটা ফ্রান্সে এই বিষয়ে গবেষণা করার জন্য মার্তে চারা দক্ষ লোক একজনও ছিল না। খুব সন্তর্পণে ভঙ্গুর ক্রোমোসোমদের নিয়ে কাজ করার কৌশল আগেই তিনি রপ্ত করেছেন, সানন্দে কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। ফ্রান্সে তখন অর্থাভাবে গবেষণা চালান।

0: কঠিন। জেডি মার্তে হাসপাতালের একটি পরিত্যক্ত ল্যাবরেটরিতে সামান্য কিছু যন্ত্রপাতি, জল, গ্যাস আর ইলেকট্রিসিটির ব্যবস্থা দেখে কাজ শুরু করলেন। রিসার্চ ফান্ডের অভাবে নিজেই টাকা ধার করে প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরীক্ষা জিনিসপত্র কিনলেন। সাধারণ শিশুদের আর ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের দেহকোষ নিয়ে তুলনামূলকভাবে পরীক্ষা করে নিশ্চিত হলেন আক্রান্ত শিশুদের দেহকোষে আছে 47টি ক্রোমোজোম। কাজটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। নিজের উদ্যোগে প্যারিসে ঘুরে ঘুরে দেহকোষের নমুনা সংগ্রহ করতেন। সেল কালচারের জন্য প্রয়োজনীয় ভ্রূণদশার বাছুরের রক্ত না পেয়ে নার্সদের আবাসস্থলের কাছে মোরগ পুষে তাদের শরীর থেকে রক্ত, এমনকি মাঝে মাঝে নিজের শরীরের রক্ত ব্যবহার করতেন। গাঢ় নীল রঙের জেমসা স্টেন দিয়ে রং করে ক্রোমোসোম আর তার ভেতরে ডিএনএগুলিকে স্পষ্টভাবে দেখতে গিয়ে আবিষ্কার করলে নারে 21 নম্বর ক্রোমোসোম জুড়ে রয়েছে 2টির পরিবর্তে 3টি ক্রোমোসোম। হাসপাতালে ভালো ছবি তোলার ব্যবস্থা নেই। তারপর এক পুরনো গবেষক ছাত্র জেরোমে লেজিউনে সুযোগ বুঝে স্লাইডগুলো হস্তগত করে মার্তেকে আশ্বাস দিলেন তার চেনা ল্যাবরেটরিতে উন্নত মানের ফোটো মাইক্রোস্কোপের সাহায্যে ছবিগুলো তুলে দেবেন। সরল বিশ্বাসে 33 বছরের মার্তে 1958 সালের মে মাসে তার সংগ্রহে থাকা ক্রোমোসোম সংক্রান্ত সব স্লাইড লেজিউনের হাতে তুলে দিয়ে সাগ্রে হয়ে অপেক্ষা করতে লাগলেন। এদিকে মাস তিনেক পরে লেজিউনে মন্ট্রিয়লি ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ হিউম্যান জেনেটিক্সের কনফারেন্সে মার্তের আবিষ্কারটিকেই নিজের করা বলে জনসমক্ষে প্রচার করলেন। ওদিকে মার্তে তো অপেক্ষা করছেন কবে প্রফেসর টারপা তিনি রিসার্চ আর্টিকেল প্রকাশ করবেন। সেই সময় ইন্টারকম ইমেলের বালাই ছিল না। আবার অমিশুকে নারী বিদ্বেষী প্রফেসর টারপা মার্তের কাছে অধরা। 1959 সালের জানুয়ারি মাসে লেজিউনে যথেষ্ট ছলচাতুরি করে মার্তের পরিশ্রম সাধ্য কাজ নিয়ে গবেষণাপত্র জমা দিলেন। লেখক হিসেবে মার্তের নাম ছিল না, পরপর ছিল জেরোমে লেজিউনে, মেরি গথিয়ের আর রেমন টারপ্যা। কয়েক মাসের মধ্যে ক্রোমোজোমের ছবি সহ আরও 3টি গবেষণাপত্র প্রকাশ পেল, সব ক্ষেত্রেই লেজিউনের নাম প্রথমে। মার্তে তার স্লাইডগুলো আর ফেরত পাননি। ক্রমে লেজিউনে এককভাবে আবিষ্কারের সব কৃতিত্বের অধিকারী হলেন। পুরো ঘটনাটিতে হতাশ হয়ে কৃষক কন্যা মার্তে বুঝলেন গডফাদার বিহীন এই পুরুষ প্রধান বিজ্ঞান রাজনীতির আবর্তে তিনি পেরে উঠবেন না। 1966 সাল থেকে ব্যস্ত রইলেন শিশুদের হৃৎপিণ্ড, লিভারের সমস্যা চিকিৎসা আর গবেষণার কাজে। অবসর সময় কাটত সুন্দর ছবি এঁকে। 50 বছর নীরব থাকার পর 2009 সালে এক বন্ধুর তাড়নায় ফ্রান্সের এক বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন লা রেকার্সের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করেছিলেন তাঁর প্রতি প্রতারণার কাহিনী। লেজিউনে অবশ্য ততদিনে প্রয়াত। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্যারিসের এথিক্স কমিটি সব তথ্য নথি পরীক্ষা করে সিদ্ধান্তে এলেন এই ডাউন সিন্ড্রোমের কারণ আবিষ্কারের ক্ষেত্রে 89 বছর বয়সিনী মার্তে গোতিয়েরের ভূমিকাই ছিল প্রধান। তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনার উপাধি দেয়া হল। 2022 সালের 30শে এপ্রিল 96 বছর বয়সে প্যারিসে তার জীবন অবসান হয়।
1: শতবর্ষ পেরিয়ে মার্তে গতিয়ে অনালোকিত এক জীবন, বললেন অধ্যাপিকা কৃষ্ণা রায়। আমরা রয়েছি অন্বেষায়।
2: পূজোর আনন্দে সামিল সকলে, সব বয়সের সবাই, তবে প্রবীণ মানুষদের জন্য কিছু সতর্কতা আবশ্যিক। এ প্রসঙ্গে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার অরুণাংশু তালুকদার।
3: পুজোর উৎসবে সবাই যেমন আনন্দ করবে, বয়স্করাও তো আনন্দ করবে, তারাও চাইবে যে আমরা আনন্দ করি। হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ করবে। তারা বাড়িতে বসে থাকার জন্য আমি কখনোই বলবো না যে তারা বাড়িতে বসে থাকুন, কিন্তু কতগুলো জিনিস যদি আপনি পালন করেন তাহলে একইভাবে অন্যদের মতন আনন্দ করতে পারবেন। প্রথম হচ্ছে যে আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো যেন সঠিক সময় সঠিকভাবে খান, পুজোর সময় ভুলে না যান, সেটা এক। দুই হচ্ছে জল খাওয়ার ব্যাপারটা, কেন আপনি বাইরে হয়তো একটু ঘুরছেন ফিরছেন, শরীরে কিন্তু জল টান হতে পারে, জলের ব্যাপারটা আপনি মাথায় রাখবেন যে আমাকে জল খেতে হবে। বেশি হাঁটাহাঁটি একবারে বাচ্চা বা অন্য মানুষদের মতো না করতে পারলে কিছুটা গেলেন, গিয়ে মণ্ডপে বসে থাকুন, অন্যরা

0: আনন্দ করছে সেটা দেখুন, তাতেও আপনার ভালো লাগবে, আবার একটু পরে যান সেটা। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সারা বছর ধরে যেরকম খান অত সেটা খাবেনই, যদি অন্য কিছু একটু খেতে মনে হয় এমন কিছু খাবেন না যে যেটাতে নাকি আপনার শারীরিক অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু সেইটা নিয়ে ভাববার কিছু নেই। সুগার আছে বলে যে একটা সেদিনকে মিষ্টি খেতে পারবো না, এটা কিন্তু আমরা এখন আর একদম বলি না। যদি সেদিনকে মনে হয় যে একটা মিষ্টি খাচ্ছেন, ভাতের পরিমাণটা কমিয়ে দেবেন বা অন্য মিষ্টি জাতীয় খাবারটা কমিয়ে দেবেন। সেদিনকে যদি মনে হয় যে না একটা আমি হচ্ছে বড়া ভাজা খেয়েছি বা একটা কোনো চপ খেয়েছি বাড়িতে তৈরি করা, তাহলে সেদিনকে অন্য খাবারগুলোকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সুতরাং পুজোর আনন্দ, শারদীয়ার আনন্দ যেটা আপনি অন্যরা করছে, আপনি নিজেও সেটা করতে পারবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার কিন্তু রাত্রে এসে যেন ঘুমটাও ঠিক মতন হয়, কেননা পরের দিন আবার যদি নাতি নাতনি ছেলে মেয়ে তাদের সাথে বেরোতে হয়, সেইভাবে আপনাকে করতে হবে। সবই করবেন কিন্তু একটু নিয়মের মধ্যে থেকে।
1: রসায়নের জগতে কত কাজ ঘটে চলেছে, এই কত কাজ তার ক্ষেত্রগুলো অনেক। যেমন রয়েছে জীববিজ্ঞানের সঙ্গে রসায়নের সম্পর্ক, জৈব বস্তু নিয়ে কাজ, তেমনই রয়েছে ধরা যাক আমাদের যে জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম সেটা নিয়ে কাজ, হতে পারে আমাদের প্রতিদিনকার বাসনপত্র সেরামিক্স সেটা নিয়ে কাজ, ওষুধপত্র ফার্মাসিউটিক্যালস সেগুলো নিয়ে কাজ। তো এই সব কাজ অর্থাৎ গবেষণা যদি একটা ছাতার নিচে ঘটে চলে, তাহলে সেই ডিপার্টমেন্টকে বা সেই বিভাগকে আমরা কি নাম দিতে পারি? গেস ওয়ার্ক করে খুব একটা লাভ নেই, বরঞ্চ নামটা বলে দেওয়া যাক, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের যিনি প্রধান অধ্যাপক দেবারতি মিত্র, তিনি আজকে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আজকে আমরা যখন এই আলোচনা করতে বসেছি, তখন আমাদের মনে ইচ্ছাটা হচ্ছে আপনার কাছ থেকে জেনে নেওয়ার যে কি কি বিষয়ে গবেষণা আপনার ওখানে হচ্ছে। কিন্তু তারও আগে একটু যদি ইতিহাসে চলে যাওয়া যায়, এই যে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি নামটা বললাম, আপনার কাছ থেকেই জেনেছি যে এর প্রথম ব্যাচ স্নাতক বা স্নাতকোত্তর বলবো বোধ হয়,
2: স্নাতকোত্তর কারণ এটা পোস্ট বিএসসি কোর্স
1: ঠিক
2: ছিল তখন,
1: 1982 সালে প্রথম ব্যাচ বেরোয়। তো এই বিভাগটা তৈরি হলো কিভাবে, ইতিহাসটা যদি বলেন?
2: আগে ছিল হচ্ছে অবিভক্ত অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ, মানে সেখানে শুধু অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটাও এমএসসি এমএসসি টেক এরকম ধরনের ডিগ্রি ওখান থেকে দেওয়া হতো যখন প্রথম চালু হয়। তারপরে এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগটি তিন ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে কেমিক্যাল টেকনোলজি, আর একটা হচ্ছে পলিমার, তখন ওটার নাম ছিল ইনিশিয়ালি প্লাস্টিক রাবার টেকনোলজি, পরে ওটার নাম পরিবর্তিত হয়ে পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়। এই তিনটে বিভাগই ওই অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিল্ডিংয়ে একসাথেই চলে, কিন্তু এই তিনটে কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট এখন। এখন আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট আর ইউনিভার্সিটিতে নেই,
1: যদিও আমরা যারা এই বিজ্ঞানের খুঁটিনাটির সঙ্গে পরিচিত নই তারা হয়তো ধরে নেব যে এই বিষয়গুলো তো শুনতে একই রকম লাগছে, অনেক জায়গায় তো মিল আছে, যাই হোক আলাদা করে পড়ানো হচ্ছে। আচ্ছা, কি ডিগ্রি দেওয়া হয় এটাও একটু জেনে নিই এখানে।
2: আমাদের ডিগ্রি দেওয়া হয় হচ্ছে বিটেক ইন কেমিক্যাল টেকনোলজি, ব্র্যাকেটে স্পেশালাইজেশনটা থাকে। স্পেশালাইজেশনটা যেমন আমাদের চারটে স্পেশালাইজেশন আছে, এক নম্বর হচ্ছে সেরামিক ইঞ্জিনিয়ারিং, দু নম্বর হচ্ছে পেট্রোকেমিক্যালস অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং, তিন নম্বর হচ্ছে অয়েল টেকনোলজি, চার নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফাইন কেমিক্যাল টেকনোলজি।
1: এই চারটে বিভাগে বিটেক দেওয়া হয়।
2: হ্যাঁ, বিটেক ইন কেমিক্যাল টেকনোলজি।
1: আর পোস্ট গ্রাজুয়েশনটা এখানে হয় না?
2: হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশনও হয়, এমটেকও হয়। এমটেকটা আবার আলাদা আলাদা ডিগ্রি, মানে তখন কিন্তু আর কেমিক্যাল টেকনোলজি শব্দটা আর থাকে না ডিগ্রিতে, তখন থাকে এমটেক ইন সেরামিক ইঞ্জিনিয়ারিং, এমটেক ইন পেট্রোকেমিক্যালস ইত্যাদি, এমটেক ইন অয়েল টেকনোলজি, আর এমটেক ইন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফাইন কেমিক্যাল টেকনোলজি।
1: আচ্ছা, তার মানে স্নাতক স্তরে তারা অনেক কিছু পড়ছেন একসঙ্গে, পরে তাদের ক্ষেত্রটা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমরা আসি এই গবেষণার ক্ষেত্রে। খুব স্বাভাবিক, বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ, সেখানে পড়াশোনার পাশাপাশি গবেষণাও চলবে। আপনার নিজের যেখানে স্পেশালাইজেশন সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা সাধারণ মানুষ একটা বিষয় বুঝতে পারি, শুধুমাত্র গাড়িতে চড়েই যাদের জ্বালানির সঙ্গে সম্পর্ক শেষ তারা এটুকু বুঝতে পারি যে কম জ্বালানিতে অনেক দূর গাড়ি যাবে, এটা কিছু কম কথা নয়, সেই মাইলেজ মাইলেজ এই কথাগুলো ঘুরে ঘুরে আসে। কোনোভাবে আপনার গবেষণা কি এই জায়গাটাকে ছুঁয়ে যায় কোথাও নাকি?
2: কিছুটা, কিন্তু সেই মানে মাইলেজ বাড়ানোর ব্যাপারটাতে আমি সত্যি খুব একটা কাজ করিনি। এখন তো সবসময় হচ্ছে

0: আমাদের এখন মূল মানে কেন্দ্রবিন্দু হচ্ছে কি করে আবহাওয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বা পরিবেশকে কি করে, মানে আমরা অলরেডি অনেক ক্ষতি করে ফেলেছি, সেই মানে ক্ষতিটাকে আর ফার্দার কি করে আটকানো যায়, এখন সবার গবেষণার লক্ষ্যই প্রায় তাই আর কি, মানে এমন কিছু।
1: সেখানে তো আপনার যে গবেষণার ধারা সেখানে তো প্রচলিত জ্বালানি রয়েছে।
0: হ্যাঁ, প্রচলিত জ্বালানি রয়েছে, সেই প্রচলিত জ্বালানিকে কি করে রিপ্লেস করে ওই একই রকম এফিসিয়েন্সি, আপনি যেটা বলছেন যে আমি গাড়ি চালাবো দূষণ হবে না কিন্তু ওই একই মাইলেজ আমাকে পেতে হবে।
1: আচ্ছা,
0: তাহলে আমাকে তো অল্টারনেটিভ ভাবতেই হচ্ছে, কারণ যেহেতু এই পেট্রোলিয়ামের মূল সমস্যা হচ্ছে পেট্রোলিয়ামের মানে যেমন অ্যাপ্লিকেশন মানে বিশদ আর কি, মানে ধরুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির 80% হচ্ছে পেট্রোলিয়াম, মানে যদি আমরা ধরি আর কি, সেই মানে জ্বালানি তো আমরা জানি, জ্বালানি ছাড়াও মানে প্রচুর, মানে আমরা যে জামা কাপড় পরে আছি সেটাও কিন্তু পেট্রোলিয়াম থেকেই, মানে কোনো না কোনো ভাবে অ্যাসোসিয়েটেড, আর প্লাস্টিক পলিমার এসব তো আছেই।
1: বেশ, তাহলে আপনার যে জায়গাটা, আপনার যে কাজটা, সেটা কোন জায়গায় নিবো?
0: আমি যখন প্রথম ইউনিভার্সিটি জয়েন করি তখন প্রথম যেটা কাজ করি, প্রথমে আমাদের প্লাস্টিকের কথা মনে পড়লেই প্লাস্টিক ব্যাগের কথা মনে পড়ে, আর সেটা তো একটা ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট করছে। প্লাস্টিক ব্যাগ আমরা জানি যে পলিথিন থেকে তৈরি হয়, আর কিলো ডেন্সিটি পলিথিন থেকে তৈরি হয়, যেটা মানে ভীষণভাবে এখন দূষণ সৃষ্টি করছে। তো আর কিন্তু আমাদের এই প্যাকেজিং মেটেরিয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমরা পলিথিন ছাড়া ভাবতে পারি না, মানে প্লাস্টিক ব্যাগ ছাড়া মানে রোজকার কিভাবে চলবে সেটা ভাবা, মানে
1: বর্ষার মধ্যে
0: একদমই তাই,
1: ডেলিভারি হচ্ছে একটা প্যাকেট লাগবেই,
0: লাগবেই লাগবেই, সেটাই। সেইটার একটা অল্টারনেটিভ প্যাকেজিং মেটেরিয়াল ডেভেলপ করার চেষ্টা করেছিলাম আমি আরেকজন ফ্যাকাল্টির সাথে আর কি, উনি পলিমারের ছিলেন আর কি, সেখানেও প্লাস্টিক একদম ছিল না তা নয়, সেলুলোজ ছিল আর স্টার্চ ছিল, তার সঙ্গে একটা পলিমার ছিল, এই তিনটে মিলিয়ে একটা মানে মেটেরিয়াল তৈরি করা হয়েছিল যেটা থেকে ফিল্ম আমরা বানিয়েছিলাম, এবং সেই ফিল্মটাকে আমরা দেখছিলাম যে কতটা আর কি প্যাকেজিং মেটেরিয়াল হিসেবে সেটাকে অ্যাপ্লাই করা যায় আর কি। এইটা আমার প্রথম গবেষণা ছিল আর
1: কি। মানে এটাকে কি আমরা বায়োপ্লাস্টিক গোত্রে বলবো?
0: হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই, মানে পুরোপুরি মানে 100% এটা হয়তো পচনশীল নয়, কেন আমি আমাকে প্লাস্টিকটা কেন দিতে হয়েছে, কেননা আমার এই ওয়াটার প্রুফিং, আপনি যেটা বললেন বর্ষাকালে আমার প্লাস্টিকটার মেন কাজ হচ্ছে মানে জলটাকে তো আমার প্রতিরোধ করতে হবে, পুরোটাকে যদি আমি ওই পচনশীল করতে যাই না তখন এই জল প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়,
1: স্থায়িত্ব, ডিউরেবিলিটি,
0: একদমই একদমই। তো আমাকে কিছুটা তো দিতে হবে, আমি যদি খানিকটাও রিপ্লেস করতে পারি সেটাও তো আমার মানে পক্ষে মানে অনেকটা লাভ আর কি, সেই দিক থেকেও আর কি, সেইভাবে আর কি চিন্তা ভাবনাটা করে আমরা মানে খানিকটা পার্শিয়াল রিপ্লেসমেন্টের জন্য ওই কাজটা করেছিলাম।
1: আর এখন কোন দিকে আপনার গবেষণা চলেছে?
0: এখন আমি অবশ্য মানে এখনো পুরোপুরি মানে কি বলবো মানে খানিকটা ধরুন রিপ্লেসমেন্টের কথা তো ভাবাই হচ্ছে, যেটা আমি বলছিলাম পেট্রোলিয়াম রিপ্লেসমেন্ট, সেটা হচ্ছে আমি তারপরে যেটা করেছিলাম হচ্ছে বায়োডিজেলের কথা তো আমরা মোটামুটি সবাই জানি, মানে ইনফ্যাক্ট এখন আমরা যে ডিজেল বা পেট্রোল, পেট্রোলটা অ্যাকচুয়ালি কিন্তু নাম নয়, মেটেরিয়ালটার নাম কিন্তু গ্যাসোলিন বা মোটর স্পিরিট, যাই হোক হোয়াট এভার ইট ইজ, মানে এই দুটোর মধ্যেই কিন্তু আমরা পুরোটাই কিন্তু পেট্রোলিয়াম থেকে নিচ্ছি না জিনিসটাকে, আমরা এখন যে পেট্রোল পাম্পে যে মেটেরিয়ালটা অ্যাভেলেবল, ডিজেলের মধ্যে খানিকটা বায়োডিজেল ব্লেন্ড করা থাকছে আর গ্যাসোলিন বা পেট্রোলের মধ্যে কিন্তু ইথানল ব্লেন্ড করা থাকছে, তাহলে এই মেটেরিয়ালগুলো এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে আর কি। আমি ইথানলটা দেখিনি, আমি বায়োডিজেলটা ট্রাই করেছিলাম, সেটা তৈরি করার চেষ্টা করেছিলাম হচ্ছে ওয়েস্ট কুকিং অয়েল, মানে আমাদের যে ভোজ্য তেল যেগুলো আমরা খাওয়ার পরেও তো ধরুন রেস্টুরেন্টে অনেকটা যে তেলটা পোড়া থাকে সেটা তোমরা ফেলে দিই, তাহলে ওইটাকে র মেটেরিয়াল হিসেবে আমি নিয়েছিলাম।
1: এখানে একটা প্রশ্ন মাথার মধ্যে চলে আসে,
0: হ্যাঁ বলুন,
1: সেটা হচ্ছে যে ধরুন আপনি যখন ব্যাপারটাকে শিল্পের মাত্রায় তুলবেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যাবেন, তখন তো প্রচুর পরিমাণে সেটা সরবরাহ দরকার হবে,
0: একদমই একদমই,
1: ফলে এই যে কাঁচা মালটা, রান্নার অবশিষ্ট তেল বা ফেলে দেওয়া তেল, সেটা কতটা আপনি পাবেন?
0: হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে সেটা আমাকে দেখতে হবে আমার সোর্স কোথায় বা কি কোথা থেকে আমি পেতে পারি, আমার যে বড় বড় হোটেল বা ইন্ডাস্ট্রি সেগুলো থেকে আমাকে মানে ওগুলোকে জোগাড় করতে হবে, মানে যখন আমি স্কেল আপের কথা ভাববো। বা আরেকটাও করা যেতে পারে, এখন যেটা মানে বায়োডিজেল যেটা জেনারেলি তৈরি হয় আমাদের দেশে, সেটা বেশিরভাগ করে তৈরি হয় সেটা হচ্ছে জ্যাট্রোপা বা ভ্যারেন্ডা গাছ থেকে তৈরি করার চেষ্টা চলছে আর কি, মানে ইনফ্যাক্ট তেল কোম্পানিগুলো মানে যেরকম ধরুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলুন, ভারত পেট্রোলিয়াম বলুন, ওরা এরকম কোম্পানিগুলোর থেকে এই বায়োডিজেল কিনে ডিজেলের সাথে ব্লেন্ড করে সেটা মার্কেটে আর কি আমাদেরকে সাপ্লাই করছে আর কি।
1: মানে আমরা যেদিন থেকে বায়োডিজেলের কথা শুনতে শুরু করেছি সেদিন থেকে যাত্রফা ছবিটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানেও সে কাঁচামালের সরবরাহের জায়গাটা চলে আসে, যে রেললাইনের পাশে যাত্রফা হলো সেটা তুলে নিয়ে কতটাই বা তেল হলো, তাহলে তো আমাকে চাষ করতে হয়।

0: সেখানে আবার খাদ্যশস্যের সঙ্গে এটার একটা
1: একটা একটা মানে সংঘর্ষের জায়গা তো তৈরি হচ্ছেই, অবশ্যই তৈরি হচ্ছে। কিন্তু মানে আমাদের মানে অল্টারনেটিভটা তো ভাবতেই হচ্ছে। একটা হচ্ছে দূষণ, প্লাস আমাদের আপনি হয়তো নিশ্চয়ই জানবেন সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু পেট্রোলিয়ামের অ্যাভেলেবিলিটি ভালো নয়। মানে আমাদেরকে প্রচুর মানে বিলিয়ন্স অফ ডলার্স আমাদেরকে স্পেন্ড করতে হয় তেল ইম্পোর্ট করার জন্য।
0: মানে এমনিতেও আমাদের সালফার কন্টেন্ট খুব একটা ভালো নয়।
1: না, সালফার কন্টেন্ট আমরা চাইও না। মানে ধরুন যদি আমার পেট্রোলিয়ামে সালফার থাকে, সেই সালফারটা তো আমার সবগুলোতে যাবে। মানে মানে কেন, যেহেতু পেট্রোলিয়াম থেকে আমি পেট্রোল বানাচ্ছি, কেরোসিন বানাচ্ছি, ডিজেল বানাচ্ছি, আর সালফার কিন্তু একদমই থাকা চলবে না। কারণ আমি যখন এগুলোকে গাড়ির মধ্যে পোড়াবো তখন কি হবে, সেটা সালফার ডাইঅক্সাইডে কনভার্টেড হবে, করে সেই সালফার ডাইঅক্সাইডটা আমার বায়ুর সাথে মিশবে। সেই জন্য অলরেডি কিন্তু মানে আমাদের যে পেট্রোল বা ডিজেল বা কেরোসিন যে আছে না, ওগুলোর যে বিআইএস স্পেসিফিকেশন, বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে, সেগুলো কিন্তু সালফারের মাত্রাটা কিন্তু লিমিট করে দেওয়া আছে।
0: সেই কারণেই আমাদের গ্রেডটা কম।
1: হ্যাঁ হ্যাঁ, আমি ওই এরিয়াতে কাজ করি, মানে অনেকটাই কাজ করেছি। এক হচ্ছে মেমব্রেন দিয়ে, আমার যেহেতু পিএইচডির কাজটাও মেমব্রেন রিলেটেড ছিল, ওই মেমব্রেনের সাহায্যে ডিজেল থেকে আমি সালফার সরানোর কাজ করেছি, বা কেরোসিন থেকে, হ্যাঁ কেরোসিন থেকে ওটাকে সরানোর, এই ধরনের কাজ আমি করেছি।
0: আমার দরকার কার্বন, যেটা জ্বলবে, আমার সালফার দরকার।
1: কার্বনও খুব বেশি দরকার এখন, যার জন্য পেট্রোলিয়ামকে সরাতে হচ্ছে। কার্বন তো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে না, সেটা তো আবার গ্রিন হাউস গ্যাস। প্রচুর পরিমাণ অলরেডি আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলেছি। মানে এখন আমরা চাইছি হচ্ছে কার্বন বিহীন, যদিও সেটা ভীষণই ডিফিকাল্ট। মানে এখন আমরা চাইছি শুধু হাইড্রোজেনই জ্বলুক আর কি, কিন্তু হাইড্রোজেনকে তো মানে আটকানো, এবং হাইড্রোজেনের সব থেকে বড় সমস্যা হচ্ছে হাইড্রোজেনকে হ্যান্ডেল করা বা স্টোর করা। হাইড্রোজেন তো ভীষণ আনসেফ, প্লান্ট ট্রান্সপোর্ট করা, হাইড্রোজেনকে তো আপনি লিকুইফাই করতে পারবেন না, মানে লিকুইডে কনভার্ট করাটা তো খুব ডিফিকাল্ট। সেই জন্য এটা একটা ভীষণ ঝামেলার জায়গা।
0: শ্রোতা বন্ধুরা, আজকে অন্বেষার আসরে অতিথি অধ্যাপক দেবারতী মিত্র, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি, সেখানকার বিভাগীয় প্রধান। এবং আমরা যে আলোচনাগুলো করেছি ইতিমধ্যে, যে কিভাবে এই বিভাগ 1982 সালে তার প্রথম ব্যাচ সাফল্যের সঙ্গে বার করতে পারলো, তারপরে কিভাবে তিনটে ভাগে ভাগ হয়ে গেল, এখন কি হচ্ছে সেখানে, মূলত এই কেমিক্যাল টেকনোলজিতে কি হচ্ছে, এবার এই সূত্রেই আমরা অধ্যাপক মিত্রের সঙ্গে কথা বলে জানলাম যে কি কি বিষয়ে তিনি কাজ করছেন পেট্রোকেমিক্যাল অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারিতে। আমরা এবার অন্যান্য দিকেও একটু যেতে চাইব, কেননা তিনি নিজেই উল্লেখ করেছেন সেরামিক ইঞ্জিনিয়ারিং, অয়েল টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস, এই বিভাগগুলোতেও পড়াশোনা হয়, কাজ হয়। তাহলে আমাদের যদি একটু বলেন এই বিভাগগুলোতে কোথায় কি গবেষণা।
1: আমি প্রথমে সেরামিকের কথা বলছি, সেরামিকে যে আমাদের ফ্যাকাল্টিরা আছেন, সেরামিক মেটেরিয়াল মানে আমরা জানি যে ওটা প্রচন্ড উচ্চ তাপমাত্রা আর কি
0: সহনশীল,
1: উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের ফার্নেস মানে যেখানে আমাদের ধরুন লোহা বা ইস্পাত যে তৈরি করব, সেখানে তো আমাদের ফার্নেসের প্রয়োজন হয়, সেই ফার্নেসের যে ইট, সেই ইটটা কিন্তু সেরামিক ব্রিক আর কি, মানে যেটা কিনা খুব উচ্চ তাপমাত্রা আপনার উইথস্ট্যান্ড করতে পারে, প্রতিরোধ করতে পারে। কিন্তু মুশকিল হয় যখন ওই ইটের যে ফাঁকগুলো থাকে না, ওই ফাঁকের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তাপ বিকিরণ হয়ে যায় আর কি, বা মানে লস হয়, হিট লসটা হয়। তাহলে সেটা একটা প্রতিরোধ করার জায়গাটা তো দরকার, কেননা প্রচুর পরিমাণে সেখানে আপনি মানে এনার্জি আপনার নষ্ট হচ্ছে আর কি, মানে ইন দ্য ফর্ম অফ হিট আর কি। তো সেটার ক্ষেত্রে এখন যেটা এসছে সেটা হচ্ছে ধরুন মনোলিথিক্স বলে একটা মেটিরিয়াল এসছে, ওটাও সেরামিক মেটিরিয়াল। সেটা সেটা মানে কি, একটা পাউডারের মতো ধরুন মেটিরিয়াল, সেই মেটিরিয়ালটাকে আমি ইচ্ছা মতো জলের মধ্যে গুলে সেটাকে আমি ফার্নেসের গায়ে স্প্রে যদি করে দিই, ওই যে যে জয়েন্টগুলো যে থাকবে, ফাঁকগুলো থাকবে, সেগুলো কিন্তু বুঝে যাবে। আর আমাদের ডিপার্টমেন্টে মানে ওইটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে ওটাও কিন্তু খুব হাই টেম্পারেচারে অনেক সময় ওটার মধ্যে গ্রাফাইট থাকে, ওই মেটিরিয়ালটার মধ্যে গ্রাফাইট থাকার জন্য অক্সিডেশন হয়ে যেতে পারে আর কি, যার জন্য ওটার মডিফিকেশন দরকার। সেই মডিফিকেশনের কাজ আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে, মানে তার ধরুন একটা ন্যানো কোটিং দিয়ে সেটাকে, যাতে ওটার মধ্যে তার অক্সিডেশন না হয় হাই টেম্পারেচারে, যাতে ওটা ভালোভাবে থাকতে পারে, বা
0: মানে
1: ভালোভাবে অপারেশনটা যাতে ভালো, পারফরমেন্স যাতে ভালো হয় আর কি, সেটা দেখা। এটা একটা। আরেকটা হচ্ছে, এখন এটা হচ্ছে ধরুন বায়ো সেরামিক্স এর কথা এখন খুব চলছে আর কি, সেটা হচ্ছে বায়ো অ্যাক্টিভ গ্লাস সেরামিক্স। বায়ো অ্যাক্টিভ গ্লাস সেরামিক্স মানে আমাদের এতদিন কি হয়েছে, মানে আমাদের ধরুন যদি হাড় ভেঙে যায়, তাহলে এতদিন ধরে আমরা স্টিল প্রস্থেটিক্স ইউজ করছিলাম, সেটাকে সেরামিক মানে অনেকটা আমাদের মানে ধরুন হাড় যে মেটিরিয়াল দিয়ে তৈরি, সেই মেটিরিয়ালটাকে রেপ্লিকেট করে, মানে কোনো সেরামিক মেটিরিয়াল দিয়ে সেই মেটিরিয়ালটাকে রেপ্লিকেট করে সেটাকে অনেক বেশি বায়ো অ্যাক্টিভ বা জৈব সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে, মানে সেই দিকেও আমাদের ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে। মানে তাতে কি হবে, মানে আপনি যদি বায়ো সেরামিক, যেমন ধরুন হাইড্রক্সি অ্যাপাটাইট বা ট্রাইক্যালসিয়াম ফসফেট গ্লাস সেরামিক যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই মেটেরিয়ালটা অনেক বেশি মানে সাহায্য করবে মানুষকে তাড়াতাড়ি সক্রিয় হতে, কেননা মেটালটা অতটা বেশি না আমাদের শরীরে অ্যাকসেপ্টেবল নয় যতটা এই মেটেরিয়াল গুলো।
0: তার মানে আমি বুঝি চেষ্টা করে যে আমাদের যেখানে ধরুন একটা হাড় ভেঙে গেছে,
1: একদমই
0: সেখানে আমি একটা ছোট স্টিল প্লেট লাগাচ্ছি, তার বদলে আপনি বলছেন বায়ো সেরামিক্স লাগাতে সেটা আমাকে অনেক বেশি সাহায্য করবে, দ্রুত আবার আমার কর্মজীবনে ফিরে যেতে।
1: একদমই একদম।
0: এবার সেই বায়ো সেরামিক্সে মূল পরিবর্তনটা কি হচ্ছে, মানে যেহেতু আমাদের অন্বেষায় বিজ্ঞানের কথা অনেকে শুনতে চান, মূল পরিবর্তনটা তারা জানতে চায়।
1: মূল পরিবর্তন বলে বললাম তো, স্টিলের আমাদের শরীরের অ্যাকসেপ্টেবিলিটিটা তুলনামূলক কম, কিন্তু এই মেটেরিয়াল গুলোর গবেষণা থ্রু দিয়ে বেরিয়েছে যে এগুলোর অ্যাকসেপ্টেবিলিটি, প্লাস আমাদের শরীরে যে ফ্লুইড গুলো আছে বডি ফ্লুইডের সাথে এগুলো ইন্টারঅ্যাক্ট করবে, আর মানে এটাও আশা করা হচ্ছে যে ওগুলোর ইনফ্যাক্ট বাড়বেও, মানে যেমন আমাদের বোনের গ্রোথ হয় সেরকম ওটা ওটারও গ্রোথ হবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এটা এখনো এস্টাবলিশ নয়, বাট আশা করা যাচ্ছে যে
0: এটা
1: সম্ভাবনা আছে।
0: এটা দুর্দান্ত একটা ব্যাপার হতে পারে, যদি আমরা বাইরে থেকে কৃত্রিম ভাবে বানানো একটা জিনিস শরীরে ঢোকালাম, সেটা একদিক দিয়ে যেমন শরীরের যাকে বলে ইমিউনো সিস্টেম সেটাকে ব্যাঘাত ঘটালো না, প্রতিক্রিয়া করবে না শরীর, একই সঙ্গে আপনি যেটা বলছেন সম্ভাবনা স্তরে থাকলেও পরবর্তীকালে সেই অজৈব বস্তুটা বাড়তে পারে শরীরের সঙ্গে তাল রেখে।
1: একদমই,
0: এটা খুব মারাত্মক একটা ব্যাপার এবং এটার দিকে লোকে তাকিয়ে থাকবে, এটা আশা করাই যায়। শ্রোতা বন্ধুরা, আজকে অধ্যাপক দেবারতী মিত্রের কাছ থেকে আমরা শুনলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি সেখানে কি ধরনের কাজ চলছে, গবেষণা চলছে, এবং সবকিছুর মধ্যে একটা সাধারণ সূত্র খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে যে পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে জৈব পদার্থ ব্যবহার করে কত বেশি বেশি কাজ করা যায়, সেটা পেট্রোলিয়ামের ক্ষেত্রে হোক, সেটা সেরামিকের ক্ষেত্রে হোক, সেটা অয়েল টেকনোলজির ক্ষেত্রে হোক, সর্বত্রই দেখতে পাচ্ছি পরিবেশকে বাঁচানোর একটা তাগিদ এবং সেই লক্ষ্যে যত বেশি জৈব অণু ব্যবহার করা যায় তার একটা প্রচেষ্টা আমরা জানলাম আজকে আপনার কাছ থেকে, এবং জেনে যেমন আনন্দ পেলাম একই সঙ্গে আরও যেন কৌতূহল তৈরি হলো। পরবর্তীকালে হয়তো আবার আপনাকে অনুরোধ করব যে এরকম বিষয়ে আলাদা আলাদা করে যদি বিস্তারিত বলেন। আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার।

0: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া বংশগত রক্তরোগ। যদি বাবা ও মা উভয়ই সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিবাহের পূর্বেই রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনি সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহকের মধ্যে বিবাহ এড়িয়ে চলুন, এতে ভবিষ্যৎ প্রজন্মকে এই গুরুতর রোগ থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পরিবার গড়তে আজই সচেতন হন। জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন, হেমাটোলজি বিভাগ, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
4: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন পুরিয়া কল্যাণ রাগে খেয়াল, পরিবেশনায় অম্বরীশ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত, খেয়াল শিল্পী অম্বরীশ দাস।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন পুরিয়া কল্যাণ রাগে খেয়াল, পরিবেশনায় অম্বরীশ দাস, তবলায় নবারুণ দত্ত। এরই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: আজকের নাটক দধিচি, কাহিনী শুভঙ্কর চক্রবর্তী, বেতার নাট্যরূপ রঞ্জন বাগচি, প্রযোজনা শুভাষ দাস, নাট্যানুষ্ঠান দধিচি।

0: একটু একটু অপেক্ষা করো বিন্দুবাসিনী, একটু আমি আসছি, আমি আসছি বিন্দু। আমার আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট। হরি হরি, দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, না না না না না, আমার দিন এখনই ফুরলে তো চলবে না, আমার সাধন ভজন তো কিছুই হলো না। হে ঈশ্বর, হে ঈশ্বর! রোহিত, রোহিত
1: বাবা, এই তো, এই যে বাবা, এই তো আমি।

0: কি বলছো?
1: গুরুদেব তো এখনো এলো না রোহিত,
0: তাকে আনতে গাড়ি গেছে বাবা, তিনি এলেন বলে।
1: আমার এই অতুল সম্পদ, এই বিশাল ব্যবসা, তা সে সাদাই হোক আর কালোই হোক, সবই ওরই জন্যে, ওরই সুচতুর পরামর্শে। মৃত্যুকালে সেই গুরুদেবের চরণ ধুলো কি পাবো না বাবা?
0: দেখো বাবা, তুমি খালি মৃত্যুকালে মৃত্যুকালে করবে না, আমি বলছি তুমি ক্রমশ ভালো হয়ে উঠছো, বড় বড় ডাক্তার তোমায় দেখছেন, তারাও তো তাই বলেছেন।
1: আমি অবুজ নই, অবুজ নই খোকা, আমার দিন ঘনিয়ে এসেছে
0: বাবা,
1: আমি বুঝতে পারছি
0: বাবা।
1: কাঞ্চন, কাঞ্চন কোথায়? রোহিত,
2: এই তো আমি বাবা, কিছু বলবে?
1: তোমরা আমাকে একটু উঁচুতে বসাতে পারো?
2: উঁচুতে?
1: হ্যাঁ হ্যাঁ, ধরো ওই জানলার ধারে একটা আরাম কেদারায়, যাতে করে আমি চোখ মেলে অনেক দূর পর্যন্ত দেখতে পাই। মৃত্যু যে পথটা ধরে আসবে আমি তাকে দেখতে চাই, কি পারবে না?
2: হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। এই দাদা, দাদা তুই তুই একটু পাশটা ধর তো, সাবধানে লাগে না জানো।
3: ঠিক আছে ঠিক আছে, তো
2: ঠিক আছে তো বাবা?
1: হ্যাঁ বাবা, হ্যাঁ থাকো থাকো, বেঁচে থাকো, তোমরা বেঁচে থাকো। কাঞ্চন, এই অসময় কুকুরটা ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা?
2: হ্যাঁ বাবা।
1: হা ভগবান, তুমি আমি যাদের অস্তিত্ব টের পাই না, কুকুর তাদের গন্ধ পায়, বুঝেছ?
0: না না, ওর রোগ হয়েছে বাবা।
1: তোমরা তাই বলবে রোহিত, কিন্তু আমি জানি ও পথ দেখিয়ে আনছে। জানো তোমাদের মা কদিন ধরে আসছেন, কাল রাতেও এসেছিলেন, পরনে লাল পাড় শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ জল জল করছে, আমাকে নিতে এসেছিলেন। আমি ওর কাছে সময় ভিক্ষা করলাম, কিন্তু তিনি দিলেন না।
0: বাবা বাবা, তুমি বড্ড বেশি ভাবছো বাবা।
1: আমার যে সাধন ভজন কিছুই হলো না রোহিত, অন্তত আর একটা বছর যদি আমি বাঁচতে পারতাম, তাহলে শেষের দিন কটা ঠাকুরের নাম করে থাকতাম, একটু শান্তি নিয়ে চলে যেতাম।
0: বাবা বাবা, তুমি মিছে মিছে চিন্তা করছো, শহরের সমস্ত বড় ডাক্তার তোমাকে দেখে গেছেন, আজ আবার ভেলোর থেকে ডক্টর রেড্ডি আসছেন, ভারত জোড়া ওর খ্যাতি, তুমি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমরা ওকে আটকে রাখবো বাবা, তুমি নিশ্চিত ভালো হয়ে উঠবে। হ্যাঁ
1: কি সুন্দর সূর্যাস্ত, কত দূর দেখা যাচ্ছে এখান থেকে, কুয়াশার চাদর গায়ে কি সুন্দর পৃথিবী। না না না না, আর পৃথিবীর দিকে নয়, এখন শুধু সাধন ভজন। আমার সাধন ভজন যে কিছুই হলো না। কাঞ্চন
2: বলো বলো বাবা।
1: আমার একটা ইচ্ছা পূরণ করবে?
2: নিশ্চয়ই বাবা বলো।
1: আমার প্রিয় বিদ্যাপতির সেই প্রার্থনা পদটি তোমার মনে আছে?
2: হ্যাঁ আছে আছে, শোনাবো?
1: হ্যাঁ হ্যাঁ একটু শোনাও।
2: কত চতুরানন মরি মরি যাবত না তুয়া আদি অবসানা, তো হে জনমি পুন তো হে সমায়ত সাগর লহরি সমানা, ভনই বিদ্যাপতি শেষ শমন ভয় তুয়া বিনু গতি নহি আরা।
1: শেষ সমন ভয় তুয়া বিনু গতি নহি আরা, হে মাধব, তাই তো একটি বছর, শুধু একটি বছর চাইছি তোমার শরণ লইতে, তোমার গান গাইতে প্রভু। রোহিত, কাঞ্চন
0: বাবা বলো বলো বাবা,
1: একটু কাছে এসো।
0: এই তো এসেছি বাবা,
1: শোনো
0: বলো
1: শোনো। সারাটা জীবন শুধু নেশাগ্রস্তের মতো অর্থের সন্ধান করে গেছি, পরমার্থের দিকে তাকাইনি, বুঝলে কাঞ্চন? আমার স্তূপীকৃত সম্পদ তোমরা সারা জীবন ভোগ করেও শেষ করতে পারবে না।
2: জানি বাবা,
1: কিন্তু আজ এই জীবনের প্রান্তে পা দিয়ে মনে হচ্ছে আসল কাজ কিছুই করিনি। আমার সাধন ভজন, আমার সাধন ভজন, ঈশ্বর যখন জিজ্ঞাসা করবেন, মদন মোহন এই ষাট

0: একটা বছর তুমি পৃথিবীতে কি করেছো, কি করেছো? কি উত্তর দেব আমি?
1: বাবা বাবা, তোমার যদি ডক্টর রেড্ডির উপর আস্থা না থাকে তো আমরা বিদেশ থেকেও আরো বড় ডাক্তার আনতে পারি।
0: অবোধ বালক, না না রোহিত, না পারবে না, পারবে না, পারবে না। আমার সব সম্পদ রায় করতে পারো, কিন্তু জীবন জীবন পাবে না। সমন আসছে, তোমাদের মা তোমাকে পথ দেখিয়ে আনছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো ওই কুকুরটা, কুকুরটা তার নকিব। গুরুদেব, গুরুদেব, এখন আপনার চরণ যুগল আমার শেষ ভরসা, শেষ ভরসা।
1: গাড়ির শব্দ কাঞ্চন, কাঞ্চন দেখ তো গুরুদেবী এলেন বোধ
2: হয়। হ্যাঁ দেখছি দেখছি,
1: তাড়াতাড়ি।
2: হ্যাঁ রে দাদা, ঠিকই বলেছিস, আসুন আসুন গুরুদেব। বাবা, গুরুদেব এসে গেছেন।
0: হ্যাঁ গুরুদেব এসে গেছেন, গুরুদেব এসেছেন। ওরে ওরে, তোর শাক বাজা, শাক বাজা।
3: হরি স্নানায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। মামাই মামাই মদন মোহন।
0: ওরে তোরা গুরুদেবের জন্য সিংহাসন নিয়ে আয়।
1: আনছি আনছি বাবা, এক্ষুনি আনছি।
0: হ্যাঁ
1: এই তো এই তো গুরুদেব, গুরুদেব বসুন, দয়া করে এই সিংহাসনে বসুন।
4: বসছি, শতায়ু হব।
0: আমার সাধন ভজন হলো না গুরুদেব, সমন আমার শিয়রে, সমন আমার শিয়রে।
4: মা ভুল মদন মোহন, মা ভুল।
5: শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু।
0: আমার আমার পদধূলি দিন গুরুদেব।
4: হ্যাঁ নে নে নে, এই এই দুটো পা থেকেই নে নে।
0: আমি একটু বাঁচতে চাই প্রভু, একটু অবকাশ চাই ঈশ্বরের সেবার জন্যে। আমাকে একটি বছরের আয়ু দিন প্রভু, যত অর্থ লাগে, যত দান লাগে, আমি আমি
4: জীবন পিপাসু। তুমি এই এই অনিত্য সংসারে এত লোভ।
0: না না গুরুদেব না, আমি আপনার জন্য একটি রৌপ্য মন্দির নির্মাণ করব। হ্যাঁ সেই মন্দিরে আমি স্বেচ্ছা নির্বাসনে যাব, সেখানে শুধু সাধন ভজন করব আর আপনার অমৃত বাণী শুনব। গুরুদেব গুরুদেব দয়া করুন, আমাকে অন্তত একটি বছরের আয়ু দিন।
4: বেশ বেশ বৎসর, আমি প্রস্তয়ন করব, যজ্ঞ করব তোমার জন্য।
0: আয়োজনের কোনো ত্রুটি হবে না প্রভু, কোনো ত্রুটি।
4: কিন্তু মদন জানো তো, হ্যাঁ প্রাণে ভয় জায়ন্তি প্রাণ, হ্যাঁ হ্যাঁ প্রাণ থেকে প্রাণের জন্ম, প্রাণ দিলে প্রাণ বাঁচে, ইতিহাসে তার নজির আছে। আমাদের আমাদের পুরাণেও এরকম দৃষ্টান্ত আছে। ওই ওই মহারাজ যযাতির কথা নিশ্চয়ই জানো?
0: না না প্রভু, যযাতির মতো সম্ভোগের জন্য আমি আয়ু ভিক্ষা করছি না, আমার শুধু সাধন ভজনের জন্য একটু সময়।
4: উত্তম উত্তম বাক্য, শোনো তাহলে বলো, হ্যাঁ কেমন কে আছে যে তোমার জন্য স্বেচ্ছায় প্রাণ দান করবে? এই তোমার পুত্রদের মধ্যে কেউ?
0: না না না না না, ওদের সামনে পূর্ণ ভোগ্যা বসুন্ধরা, ওদের জীবনের সবে শুরু। না না না, বেঁচে থাক বেঁচে থাক।
4: বুঝেছি, তাহলে শোনো, তাহলে অর্থ দিয়ে একটা প্রাণ ক্রয় করো। হ্যাঁ কত সম্পদের মালিক তুমি,
0: তা স্থাবর অস্থাবর মিলিয়ে 500 কোটি টাকা। হ্যাঁ 500 কোটি টাকা হবে, প্রাণ থাকলে আরো বাড়াতে পারি।
4: হ্যাঁ হ্যাঁ বটেই তো। শোনো তাহলে, তাহলে তোমার সম্পদের বিনিময়ে হ্যাঁ প্রাণের জোগাড়।

0: তুমি জন্মেছো শুধু সম্পদ ভোগ করতে, তার শ্রীবৃদ্ধি সাধন করতে, বুঝেছো? সমন, ওই সমন প্রাসাদ সীমানা এলে তোমার পরিবর্তে অন্য কেউ প্রাণ বিসর্জন দেবে। তাহলে তাহলে তুমি বেঁচে যাবে মদন। হ্যাঁ কি পারবে না?
1: বেশ বেশ বেশ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সম্পদ দিয়ে যদি প্রাণ পাই, প্রাণদাতাকে আমার সম্পদের এক পঞ্চমাংশ দেব, এক ভাগ দেব
2: আপনার সেবায়, আর বাকিটা পুত্ররা পাবে। আপনি উপযুক্ত ব্যক্তি সন্ধান করুন।
0: তবে তাই হোক। সমন, তোমার পল্লীর সীমানায় শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ প্রভু, আমিও তার পদধ্বনি শুনতে পাচ্ছি।
3: কি যেন আসছেন? ও, ডক্টর রেড্ডি বাবা! বাবা, ভেতর থেকে ডক্টর রেড্ডি এসেছেন।
2: হ্যাঁ, ডক্টর রেড্ডি এসেছেন।
3: হ্যাঁ
2: গুরুদেব, গুরুদেব আপনি অনুমতি করুন, ডাক্তারকে ঘরে নিয়ে আসুক।
0: হ্যাঁ নিয়ে আসুক। এসবই তোমাদের মনের প্রবোধ মাত্র।
2: নমস্কার ডাক্তার বাবু।
4: নমস্কার নমস্কার। দেখি দেখি, জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে জোরে জোরে জোরে। আর একটু, এখানটা লাগছে লাগছে, এখানটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন একটা ইঞ্জেকশন দিচ্ছি।
1: হ্যাঁ ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার সাধন বজন যে হলো না, আমাকে একটি বছরের জন্য প্রাণ দিন।
4: আপনি উতলা হবেন না, আমি চেষ্টা করছি।
1: আমি চিকিৎসার বাইরে চলে গেছি ডাক্তার।
4: কে বলেছে? আমি তো বেশ ভালোই দেখছি। আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি ইঞ্জেকশনটা দিই। হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা,
4: নিন নিন, একটু হাতটা দিন এদিকে।
1: হ্যাঁ নিন।
0: রোহিত, রোহিত দাঁড়িয়ে শোনো, চলো তোমার সঙ্গে আমার পরামর্শ আছে, ওই ঘরে ওই ঘরে চলো। চলো এসো, চলো এসো।
5: শোনো রোহিত,
0: ওই ওই ডাক্তার কিছুই করতে পারবে না। তোমার পিতার প্রাণ বাঁচানোর জন্যে সমন তোমাদের এই প্রাসাদ সীমানায় প্রবেশের আগে অন্য কোনো পুরুষের সংস্থা করতে হবে, অন্য কোনো পুরুষ ধরে আনতে হবে। হ্যাঁ অন্য কোনো পুরুষের প্রাণ চাই, এইটাই একমাত্র পথ।
6: কিন্তু কিন্তু গুরুদেব কি স্বেচ্ছায় প্রাণ দেবে? তার চেয়ে গুপ্ত হত্যার ব্যবস্থা করি, যদি আপনি অনুমতি করেন।
0: না না বৎস, না, সবাই অনেক ঝামেলা আছে। আমি আমি স্বেচ্ছায় প্রাণদান চাই। এই এই পল্লীর দরিদ্রের বাসস্থানগুলিতে অন্বেষণ করো, সন্ধান করো। লক্ষ লক্ষ দরিদ্র মানুষ হত্যাহারে অনাহারে পশুর মতো দিন যাপন করছে, তাদের মধ্য থেকে ধরে আনো, ধরে আনো একজনকে। লক্ষ লক্ষ টাকা সম্পদের বিনিময় তুমি নিশ্চয়ই প্রাণ ক্রয় করতে পারবে। যাও যাও, এক্ষুনি যাও, বিলম্বে কিন্তু সকল প্রচেষ্টা বিফল হয়ে যাবে।
6: যাচ্ছি, যাও। আমি যাও, আমি এখনই যাচ্ছি গুরুদেব, আমি এখনই যাচ্ছি।
0: যাও, শুভস্য শীঘ্রম।
5: দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে।
4: মদনজি এখন কেমন আছেন? বলছি কেমন বোধ করছেন?
5: আমি আমি কি বাঁচবো ডাক্তার?
4: কেন বাঁচবেন না? মনে হচ্ছে প্রথম ইঞ্জেকশনটা কিছুটা কাজ হয়েছে, সেকেন্ডটা দিয়ে দেবো এখন। 10 মিনিটের মধ্যে আশা করি আপনি ফুললি রেসপন্ড করবেন।
5: আমার আমার মনে হয় ডাক্তার ইঞ্জেকশনে কোনো কাজ হবে না।
4: কেন?
5: গুরুদেব যে বলেছেন প্রাণের বিনিময়েই প্রাণ পাওয়া যায়,
4: ওসব কথা ডাক্তারি শাস্ত্রে নেই, ওসব গল্পে থাকে।
5: গল্প তো মিথ্যে নয়।
4: গল্প গল্পই, কিন্তু চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান, বিজ্ঞান সবসময় সত্য। আপনি এসব নিয়ে আর ভাববেন না। দেখি দেখি আপনার বাঁ হাতটা এদিকে একটু আনুন, আনুন আনুন আনুন। হ্যাঁ, দ্বিতীয় ইঞ্জেকশনটা দিয়ে।

0: বাস
1: পড়তো লাগলো।
0: ঠিক আছে এবার আপনি একটু চুপ করে শুয়ে থাকুন, আমি 10 মিনিট ড্রয়িং রুমে অপেক্ষা করছি। হ্যাঁ
2: কাঞ্চন
3: গুরুদেব,
2: দেখো রোহিত তো কোনো লোক নিয়ে এখনো এলো না।
3: দাদা বোধ হয় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে গুরুদেব।
2: কিন্তু আমি যা স্থির থাকতে পারছি না। দিব্য চোখে দেখতে পাচ্ছি মদনের সমন প্রাসাদ পান্তে।
3: আমি আমি একটু বাইরে গিয়ে দেখছি গুরুদেব।
2: দেখো শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু।
3: গুরুদেব ও ওই দাদা আসছে, সঙ্গে একটা খুব রোগা নোংরা কাপড় পরা বুড়ো মানুষ।
2: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি রোহিতকে বলো ওই বৃদ্ধকে নিয়ে পেছনের ওই বাগান বাড়ির ঘরটায় বসতে, আমি এখনই আসছি।
4: গুরুদেব গুরুদেব, অনেক খোঁজাখুঁজির পরে একটি বৃদ্ধকে পেয়েছি, টাকা পয়সা আর অনেক কিছু লোভ দেখিয়ে একই শেষ পর্যন্ত আনতে পেরেছি।
5: চমৎকার চমৎকার কাজ করছে। কিন্তু কিন্তু কোথায় সেই বৃদ্ধ?
4: দরজা ভেজানো ওই ঘরের ভেতরে বসে আছে।
5: চলো চলো এই অভ্যন্তরে চলো
4: চলো।
6: প্রণাম ঠাকুর।
7: আরে আরে আরে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না, বসো বসো। আরে না না না না, মাটিতে নয়, আরে এই এই এই টুলটাতেই বসো না।
6: আচ্ছা আচ্ছা বসতেছি। মনে হতেছে আপনি ভালো নোক ঠাকুর, ভালো নোক। না না আমার কোনো অপরাধ নেই ঠাকুর, দুটি খেতে পাইনি। ওই বাবু খাবার আর টাকার কথা বইলে আমারে নিয়ে এলেন।
7: পাবে বৎস পাবে সব পাবে। কি নাম তোমার?
6: আগে জীবনময় চক্রবর্তী।
7: হ্যাঁ তার মানে জীবনময় চক্রবর্তী কি তাই তো?
6: আগে
5: খেতে পায় না তবু জীবনময় পারবে পারবে তুমি জীবন দিতে পারবে।
6: কিছু বলতেছেন?
7: না না বলছিলাম তুমি তাহলে ব্রাহ্মণ সন্তান, কেমন বর্ণশ্রেষ্ঠ মানব সমাজের গুরু বশিষ্ঠ দধিচির বংশধর, তোমার সেবা করে আমরা ধন্য হব।
6: এমন সুন্দর কথা কোনোদিন শুনিনি ঠাকুর। কত লোকের কাছে গেছি একটু ভাতের জন্যে দুটি পয়সার জন্যে, কিন্তু কেউ দেয়নি ঠাকুর, কেউ দেয়নি, মেরে তাইড়ে দিয়েছে। কদিন কিছু খেতে পাইনি ঠাকুর।
7: কদিন ধরে খেতে পাওনি?
6: তা 3-4 দিন হলো।
7: তোমার ঘরে আর কে আছে?
6: শুধু শুধু আমার একটা বউ, সে বুড়ি আজ কদিন না খেয়ে পড়ে আছে।
7: শোনো শোনো জীবন, কি বলে জানো জীবন না, শোনো জীবন। হ্যাঁ তোমাকে আর তোমার স্ত্রীকে পেট ভরে খাবার দেব, বুঝেছো? তোমাদের যত ইচ্ছে, বুঝেছো?
6: ঠাকুর ঠাকুর তুমি দেবতা, ঠাকুর তুমি দেবতা।
7: কিন্তু জীবনময়
6: কে?
7: তুমি পাপি, ঘোর পাপি।
6: কেন দয়াময়?
5: কেন দয়াময়?
4: নরাধম, তুমি ব্রাহ্মণ হয়ে নিজের স্ত্রীকে অনাহারে রেখে হত্যা করছো। তোমার স্বামী জীবন বৃথা, মৃত্যুই তোমার শ্রেয়।
6: মূর্তি তো চাই ঠাকুর, আমি মূর্তি চাই, কিন্তু কিন্তু তিনি না ডাকলি কেমন করে আমি তার কাছে যাব ঠাকুর?
7: তিনি যদি ডাকেন বৈকুণ্ঠে নিয়ে যান তোমায়।
4: যাবে?
6: আমি আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর, আমি আমি কিছু বুঝতে পারছি না।
7: শোনো, এক ধর্মাত্মা কুবের সম মহাজনের জন্য
4: নিজের তিক্ত জীবনটা দান করতে পারবে?
6: এইসব এসব আপনি কি বলতেছেন ঠাকুর?
4: হ্যাঁ ভেবে দেখো ভেবে দেখো, তোমার জীবনের বিনিময় লক্ষ লক্ষ মুদ্রা দেওয়া হবে। হ্যাঁ আর তার একমাত্র অধিকারিণী হবে তোমার স্ত্রী।
6: সব এসব আপনি সত্যি বলতেছেন? সত্যি?
4: হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, আমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি। নাও নাও, আর সময় নেই, এই অস্ত্র ধারণ করো।
6: এই যে ছুরি,

0: ঠাকুর, ঠাকুরের ছুরি দিয়ে আমি কি করবো?
1: এই কি করি, এই ছুরি কানে যেই বক্ষ দেশে প্রবেশ করিয়ে জীবন দান করো।
0: না না, পারবো না ঠাকুর, আমি পারবো না, পারবো না, আমি মরে গেলে আমার বুড়ি যে কাঁদবে ঠাকুর।
2: এখানে আসার সময় বুড়ি আমারে বলেছিল, তাড়াতাড়ি ফিরে এসো, টাকার নোভে আবার কিছু কইরে বসো না যেন।
3: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, দয়াময় দয়াময়
1: ছেড়ে দেন। পেটটা ধরা দম, তোকে জীবন দান করতে হবে। রই রই, তুমি ধরো তো, আমি ওর গলা চিপে
0: ব্রাহ্মণের আত্মত্যাগ।
1: শোন, ওর দেহটা একটা বস্তার ভিতরে এখনই ভরে ফেল, তারপর গঙ্গা বক্ষে নিক্ষেপ কর এখনই।
2: বেশ।
4: বাবা বাবা বাবা, এখন তো আপনাকে অনেকটা সুস্থ মনে হচ্ছে মদনজি।
5: হ্যাঁ, আমারও এখন একটু ভালো লাগছে।
4: সো ইউ সি মাই প্রেডিকশন ওয়াজ কারেক্ট। হ্যাঁ, আমার দ্বিতীয় ইঞ্জেকশনেই আপনি ফুললি রেসপন্ড করেছেন।
1: গুরুদেব আসছেন। মদন মোহন, আমার যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, সমন চলে গেছে, ওকে আমি বিতাড়িত করেছি। তুমি তুমি জীবন ফিরে পেয়েছ মদন মোহন?
4: উনি আমার চিকিৎসাতেই ভালো হয়েছেন, অন্য কিছুতে নয়।
5: তাই বুঝি ডাক্তার, তোমরা সুচ ফোটাতে পারো জানি, ওষুধ কিনতেও পারো, কিন্তু প্রাণ কিনতে পারো না।
4: রাবেশ, এসব বুজরুকে শোনার সময় আমার নেই। মদনজি, আমার ফিটা ডাকেই পাঠিয়ে দেবেন, আমি ভেলোরে ফিরে যাচ্ছি।
5: তাই যাও, তাই যাও, ভেলোরে গিয়ে ভেলকি দেখাও। কিছু ভেবেও না, কিছু ভেবেও না, সুচ ফোটানোর টাকা পেয়ে যাবে।
2: গুরুদেব, গুরুদেব, তাহলে আপনার যোগ্য সুসম্পন্ন করার জন্যে শেষ পর্যন্ত একটি প্রাণ পেয়েছিলেন?
5: মদন, পেয়েছিলাম। এক দরিদ্র ব্রাহ্মণের প্রাণ ক্রয় করেই তো তোমার জীবন ফিরিয়ে আনলাম
2: বাচ্চা। আপনি সাক্ষাৎ ঈশ্বর,
5: তুমি তো পরমেশ্বর। এবার বসে বসে এই অগাধ সম্পত্তি রক্ষা করো, আলো আধারের পথে এর দিনে দিনে শ্রীবৃদ্ধি সাধন করো।
6: এই বুড়ি বলছে ও নাকি সেই ব্রাহ্মণের স্ত্রী।
2: কি চাই, কি চাই তোমার বৃদ্ধা?
5: তোমারে মিনতি করি, তেনাকে ফিরায় দাও, ফিরায় দাও গো, ফিরায় দাও। আমি জানি ঘর থেকে তোমরা ট্যাক আর নব দেখি এনেছিলে, তারে কোথায় গো সে?
0: শোনো শোনো শোনো শোনো বৎসে, সে দধিচি হয়েছে।
5: কি হইলে দধি?
0: আরে দধি নয়, দধি নয়, শোনো, দধিচি, সে দধিচি হয়েছে, মানে আত্মত্যাগ করেছে। তার মরদেহ পবিত্র গঙ্গা বক্ষে নিক্ষেপিত হয়েছে।
5: বুঝেছি, বুঝেছি গো, বুড়া মানুষটাকে তোমরা তোমরা খুন করেছ। তার দেহ কেন, তার দেহ কেন গঙ্গা নদীতে ভাসায় দিছে গো, ভাসায় দিছে। শেষবারের মতো একটু দেখতে দিলেন না গো, একটু দেখতে দিলেন না। দাও

0: তুমি খবর আবৃত্তা, অর্থ সম্পদে তোমার কি প্রয়োজন?
1: কেন টাকা পেলি? টাকা পেলি তোমার নামে আমি একটা মন্দির দেব, আমার আমার মতো গরিব দুঃখীরে বেলাবো।
0: জানি না নারী, তোমার স্বামীর অবর্তমানে তার প্রাপ্য সম্পত্তি কেবল আমি রক্ষে করতে পারি।
1: বুঝেছি বুঝেছি, তোমরা তোমরা আমাদের টাকিয়েছ, আমি আমি সব নিয়ে

0: দধিচি নাটকটি এখানেই শেষ হল। কাহিনী শুভঙ্কর চক্রবর্তী, বেতার নাট্যরূপ রঞ্জন বাগচি। এতে অভিনয় করেছেন ডক্টর রেড্ডি, গৌতম চক্রবর্তী, গুরুদেব, নির্মল গুহ, কাঞ্চন, দীপক কুমার বসু, বৃদ্ধ নিমাই লাহিড়ি, বৃদ্ধা রীতা চক্রবর্তী, মদন মোহন কালীপদ চক্রবর্তী এবং রোহিত ধীমান চক্রবর্তী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায়ে আর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাব করে।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি গোলাপ বউ ছবি থেকে, মান্না দে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় দ্বৈতকণ্ঠে।

0: বলে মামা হতো শাস্ত্রে যে কয় পুরুষ জ্যাঠা সহ্য হয় মেয়ে জ্যাঠা নয়, পুরুষ জ্যাঠা সহ্য হয় মেয়ে জ্যাঠা নয়।
1: বা ভাই বা, বেশ বলেছো, খুব বলেছো।
2: কি রে শ্যামা, পাল্টাটা দে, খোপড়া ঢেকের শব্দ বেশি।
0: অতি চালাক।

ক্ষমা করো গোসাই ঠাকুর, যেন তোমার মুখে ফুল চন্দন পড়ে।

একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হল। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি চৌরঙ্গী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবাত এসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

0: গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, বুঝুরা দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বস্তু দিলাম, এই প্রাপ্তি হোল না নাও এই প্রাপ্তি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: পরের গানটি শঙ্খবেলা ছবি থেকে, মান্না দে এবং লতা মঙ্গেশকর দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি কমললতা ছবি থেকে, শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বৈতকণ্ঠে।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় সুসীমা দাস মজুমদার।

নজরুলগীতি শুনলেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান পরিবেশনায় সুচরিতা সাহা।

আধুনিক গান শুনলেন সুচরিতা সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভের 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি শিল্পী অভিজিৎ দাশ।

লোকগীতি শুনলেন অভিজিৎ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন প্রথমে নায়কী কানারা রাগে ও পরে তিলক কামুদ রাগে শরদ, শিল্পী অতনু রক্ষিত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। শরদ শিল্পী অতনু রক্ষিত।

0: names as memorable for India. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দেব, 16ই অক্টোবর শুক্রবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ভোর 5টায় শুনবেন বিশেষ প্রভাতী অনুষ্ঠান দেবী দুর্গতি হারিনিম। 6টা বেজে 5 মিনিটে শুভাশিত শুনবেন চণ্ডীপাঠ। সকাল 6টা বেজে 15 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস কথিকা কৃষি পরিবেশ ও কৃষকের স্বার্থে বলবেন ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য বিশ্ব খাদ্য দিবস বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী গীতা সেন। 8টায় জানা অজানা কথিকা মাস তিথি নক্ষত্র ও আমাদের চাঁদ শুনবেন প্রথম পর্ব, বলবেন বাসুদেব ভট্টাচার্য। 8টা বেজে 5 মিনিটে নিরাময়। 8টা বেজে 20 মিনিটে শুনবেন গান্ধী চর্চা, গান্ধীজির ভাবনায় আত্মনির্ভরতা বলবেন কল্পনা ঘোষ। 8টা বেজে 30 মিনিটে পুজোর গান, দিশা রায়, সুমন চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরী, মনোময় ভট্টাচার্য ও সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 9টায় সেবা সংকল্প অভিযান অনুষ্ঠানটির প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9টা বেজে 25 মিনিটে সমীক্ষা, 9টা বেজে 30 মিনিটে জেলা পুজো পরিক্রমা, দুর্গাপুজো উপলক্ষে বিশেষ জেলাভিত্তিক প্রতিবেদনমূলক অনুষ্ঠান বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান নিবেদনে আকাশবাণীর শান্তিনিকেতন। 10টায় গানের ফেলা লাইভ ফোন ইন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সৌগত চট্টোপাধ্যায়। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান ওয়াই ভি পুজো পিটিয়া উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং সৌরিক ঘোষ। 12টায় নজরুলগীতি সুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 12টা বেজে 15 মিনিটে লোকগীতি শিল্পী লাবণী মণ্ডল। 12টা বেজে 33 মিনিটে উনজমের দুনো ফসল। 1টায় গীতিকা, 1টা বেজে 45 মিনিটে মহিলা মহল লাইভ ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান কাজীর খোঁজে উপস্থাপনায় থাকবেন সোমা সাহা। 2টা বেজে 30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দ, পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। শুনবেন সঙ্গীতালেখ্য রচনা মাধবচন্দ্র হাঁসদা, প্রযোজনা নিভা টুডু, শিল্পীরা হলেন অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দ, চন্দ্রা মুর্মু ও সহশিল্পীবৃন্দ, অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন বিতান দে। 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে পাঠদানে সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকের শিক্ষক রবিশঙ্কর ভাণ্ডারী এবং সঙ্গে 2 শিক্ষার্থী। সন্ধে 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনে খাদুরাম মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6টা বেজে 15 মিনিটে দাঁশাই উৎসব তখন এবং এখন, এ বিষয়ে একটি আলোচনামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধান মুর্মু এবং জমাদার কেশকো। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 6টা বেজে 38 মিনিটে কৃষি কথার আসর বিশেষ যাত্রানুষ্ঠান অকাল বোধন, রচনা প্রভাস পাল, পরিবেশনা সুর পঞ্চম যাত্রা সংস্থা। 7টা বেজে 30 মিনিটে সমীক্ষা বলবেন বিজয়ন্ত চক্রবর্তী। 8টায় নাটক, 9টায় পুজোর গান শিল্পী দিশা রায়, সুমন চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরী, মনোময় ভট্টাচার্য এবং সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়। 9টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনেত্রা মজুমদার। 9টা বেজে 45 মিনিটে নজরুলগীতি শিল্পী সুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 10টায় বাংলা ছায়াছবির গান। 10টা বেজে 30 মিনিটে পুরাতনী গানে শ্রাবণী মণ্ডল। 10টা বেজে 45 মিনিটে আধুনিক গানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 11টা বেজে

দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, পরিবেশনায় দীপঙ্কর মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, গিটার পণ্ডিত অনুপ দাশগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত সুনেত্রা মজুমদারের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী শবরী রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 নজরুলগীতি সুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 8:45 পুরাতনী গানে শ্রাবণী মণ্ডল, 9:00 আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া আসাদাফ, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল সুপ্রিয়াতে, 12:00 সুরভি উপস্থাপনায় থাকবেন পপি নাগ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল রঞ্জনী রামচন্দ্রন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভঙ্কর মণ্ডল, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 কথিকা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মহাশ্বেতা মজুমদার, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক থাকছে। দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা, 7:45 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 60%, বৃষ্টি হয়েছে 2.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 32 সেকেন্ড। জয় হিন্দ।

আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, মহাষষ্ঠী, 24শে আশ্বিন 1948 শকাব্দ, 16ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 28শে আশ্বিন 1433 বঙ্কাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:36 হয়ে 37 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:07 হয়ে 41 সেকেন্ডে। এখন সময় ভোর 4:53 হয়ে 45 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। আমাদের দেশে শরৎ ঋতুর শুভ আগমনে রূপে রসে গন্ধে বর্ণে সূচিত হয় এক মনোরম পরিবেশ। এই পরিবেশে যে আধ্যাত্মিক ও সামাজিক মহোৎসব পালিত হয় তার মূল ভাবটি হল ব্রহ্ম ও পরাশক্তি এক ও অভিন্ন। বৈদিক দার্শনিক ঋষিগণ

পরাশক্তিকেই প্রত্যক্ষ করেছেন দেশমাতা ও জগজ্জননীরূপে। সেই শুভশক্তির উদ্বোধনে ও শান্তি লাভের বাসনায় এই পুণ্যপ্রভাতে আমাদের নিবেদন, দেবীং দুর্গতি হারিণীম। গ্রন্থনাংশ রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গীত রচনা শ্যামল গুপ্ত, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, সহযোগিতা শৈলীন মুখোপাধ্যায়, সংস্কৃত শ্লোকোচ্চারণ ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধুরী মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থনাংশ পাঠ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন।

এর মধুর হিল্ল রূপরম্মা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সদ্য বিকশিত শিউলির স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা তুটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাদলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় সুসজ্জিতা। বিশ্ব মানবতায় অজ্ঞান তমসার মোহজাল ছিন্ন করে শক্তি ও শান্তির সন্ধানে যাত্রা।

কেন উপনিষদের ঋষির দৃষ্টিতে বহু পূর্বে সুরলোকে দেবাসুর সংগ্রামে বিজয় গর্বিত দেবতাদের সম্মুখে উমারূপে তার আত্মপ্রকাশ, শক্তি গর্বিত অগ্নি বায়ু ইন্দ্রাদি দেবগণ ব্রহ্মপুরুষের সম্মুখে শক্তি প্রকাশে ব্যর্থ, তখনই অকস্মাৎ নীল আকাশের বুকে বিদ্যুৎ

0: এবং সর্বদেব রূপে আমি তো সর্বত্র বিচরণ করি। ইন্দ্র, অগ্নি, বরুণ, রুদ্র এবং অশ্বিনী কুমারদ্বয়কে আমি ধারণ করে আছি। সোম, দষ্টা, পূষা, ভব এবং দেব শত্রুহন্ত্রী সকলেরই আমি ধারয়িত্রী ও নিয়ন্ত্রী। আমি ধনদাত্রী মহামাহেশ্বরী। সর্বভূতে সর্বকালে আমি বিরাজমানা। সকল শক্তিরই উৎস আমি। আমি সাধককে দান করি দুর্লভ ব্রহ্ম জ্ঞান। অসুরের নিধনে আমি রুদ্র ধনুর রূপ পরিগ্রহ করি। ত্রিলোককে সৃষ্টি করে ব্রহ্মরূপে আমি সর্বত্র পরিব্যাপ্তা। স্বমহিমায় দেওয়া পৃথিবী তথা বিশ্ব চরাচরের আমি সৃষ্টি ও অধিষ্ঠাত্রী।
1: এই মহাদেবী তো সনাতনী মহাশক্তি, বিভিন্ন লীলায় বিভিন্ন রূপধারিণী, কখনো নারায়ণী, কখনো ব্রহ্মাণী, আবার কখনো মাহেশ্বরী। নিমুণ্ড মালিনী চামুণ্ডা, তমময়ী নিয়তি, আবার সর্বপ্রকাশমানা পরমা প্রকৃতিও তিনি। সসীম মানুষের প্রতি অনন্ত করুণায় অসীমা এই মহাশক্তি। মন্দিরে মন্দিরে মৃন্ময়ী প্রতিমাতে আজ আবির্ভূতা।

ভূতা চৈতন্যময়ী এই পরমা শক্তি বীর্যয়ী শৌর্যময়ী সৌন্দর্য মাধুর্যময়ী জ্ঞান প্রেমময়ী রসবিলাসময়ী নিয়ত সৃষ্টি পালন ধ্বংসকারিণী এই ভগবতী মহাদেবী শিবাত্মভূতা মহাশক্তি মহাসুরী মহামায়া।

0: আত্মবিলাসী মহামাতৃকা।
1: মহাপ্রলয়ে কারণ সমুদ্রে অনন্ত সজ্জায় যৌবনেতৃত ভগবান বিষ্ণু তাঁর কর্ণমাল হতে সমুদ্ভূত মধু এবং কৈটব নামক অসুরদ্বয় বিষ্ণুর নাভিকমলে সমাসীন প্রজাপতি ব্রহ্মাকে বধ করতে উদ্যত। বিষ্ণুকে জাগ্রত করার জন্যে ভীত ব্রহ্মার কণ্ঠে ধ্বনিত হল যোগনিদ্রারূপিণী মহামায়া তথা মহাকালিকার স্তুতি বন্দনা।

কান্তি ও মহাশ্রীর প্রতিষ্ঠাত্রী। তাঁর উপাসনায় সিদ্ধ সাধক অতুলনীয় বলে বলীয়ান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে করেন বশীভূত। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁরই অভয় পদে প্রাণ সমর্পণ করে মধু কৈটবের ন্যায় দৈত্যের

কালান্তরে শক্তি মদমত্ত দৈত্যাধিপতি মহিষাসুরের অত্যাচারে দেবলোক বিপর্যস্ত, পরাজিত দেবগণ দুই লোক হতে বহিষ্কৃত, শরণার্থী হয়ে ভূলোকে বিচরণরত। ব্রহ্মার বরে দানবরাজ অমর, নিরুপায় দেবকুল ব্রহ্মাকে অগ্রবর্তী করে হরিহরের শরণাপন্ন। অসুরের অন্যায় উদ্ধতের সংবাদে ক্রোধদীপ্ত হরিহরের বদন মণ্ডল হতে নির্গত হল সমূহত তেজ রাশি, তার সঙ্গে মিলিত হল লাঞ্ছনা ক্ষুব্ধ দেবগণের শরীর হতে সমুদ্ভূত পবিত্র মন্যুজনিত সমুজ্জ্বল তেজ পুঞ্জ। দিক দিগন্ত পরিব্যাপ্ত প্রজ্জ্বলিত অনল সম সেই জ্যোতিপুঞ্জ হতে সহসা আবির্ভূত।

0: অসুরের সঙ্গে শুরু হলো যুদ্ধ। দানবের অস্ত্র নিক্ষেপ দেবী হেলায় উপেক্ষা করে বললেন,
1: আমি মধুবানে রত যাবে গর্জু ততক্ষণ, তোমারে বধিলে সুখী হবে দেবগণ।

দেবী চণ্ডিকা প্রচন্ড বিক্রমে শানিত খড়গাঘাতে মহিষাসুরের শির দেহ হতে ছিন্ন করলেন। অবশিষ্ট দানব সৈন্য ভয় হল পলাইল। দেবগণ হলেন হর্ষান্বিত, কৃতজ্ঞ চিত্তে যথ উপচারে পূজানতে আরম্ভ করলেন ত্রাণময়ী দেবী স্তুতি বন্দনা।

রূপ সৌভাগ্যশালিনী এই দেবী সর্বদেবময়ী, তার সাধনায় সিদ্ধ হলে সাধক সর্বলোকের উপর প্রভুত্ব লাভে সমর্থ হন। তাই শত্রু নিধনে দানব